107 মেগাহার্জ FM রেনবোয়ে শুনছি রবীন্দ্রনাথের গান আনন্দধ্বনি। এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি তপারতি। অনুষ্ঠানের অর্ধেক সময় পেরিয়ে এসেছি পরের শিল্পী সুকন্যা নাথ।

আজকের আনন্দ ধ্বনির শেষ শিল্পী জয়া চক্রবর্তী। আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি তপারতি, শুনছিলাম রবীন্দ্রনাথের গান। এই গানটির সাথে সাথে আজকের অনুষ্ঠান থেকে আমি বিদায় নেব। সবাই খুব ভালো থাকুন, শুনতে থাকুন 107 MHz FM রেইনবো।

আকাশবাণী মৈত্রী, শুরু হলো প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:28 হয়ে 28 সেকেন্ড, বাংলাদেশের সময় সকাল 6:32 হয়ে 35 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলো হার্টসে।

এখন জানিয়ে দেব মৎস্যজীবীদের জন্য সতর্ক বার্তা। 21 তারিখ উত্তর পূর্ব বঙ্গোপসাগরের সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় 45 থেকে 55 কিলোমিটার, যা ঘণ্টায় 65 কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা। 22 সেপ্টেম্বর মধ্য বঙ্গোপসাগরে গতিবেগ ঘণ্টায় 50 থেকে 60 কিলোমিটার, যা ঘণ্টায় 70 কিলোমিটার পর্যন্ত, এবং উত্তর বঙ্গোপসাগরের সংলগ্ন এলাকায় ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার, যা ঘণ্টায় 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। 23 সেপ্টেম্বর এটি আরও বেড়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘণ্টায় 50 থেকে 65 কিলোমিটার, যা ঘণ্টায় 75 কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং তা 24 সেপ্টেম্বর সন্ধ্যা পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। 23 সেপ্টেম্বর থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূল বরাবর এবং উপকূল থেকে দূরে বাতাসের গতিবেগ ধীরে ধীরে ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার, যা ঘণ্টায় 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। 2026 সালের 25 সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূল বরাবর ও উপকূল থেকে দূরে, 21 সেপ্টেম্বর উত্তর পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং 22 সেপ্টেম্বর মধ্য বঙ্গোপসাগরে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের 21-22 সেপ্টেম্বর থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূল বরাবর ও উপকূল থেকে দূরে গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। মৎস্যজীবীদের 21 সেপ্টেম্বর রাতের মধ্য উপকূলে ফিরে আসার পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়ার খবরটি এখানেই শেষ হলো।

ওগো বুলবুলিস্তানের নববৈতালিক দল, তোমরা আমার সানুরাগ প্রতি নমস্কার গ্রহণ করো। তরবারি গ্রহণ করিতে হয় উচ্চ শিরে উদ্ধত হস্ত তুলে, মালা গ্রহণ করতে হয় উচ্চ শির অবনমিত করে, উদ্ধত হস্ত যুক্ত করে ললাটে ঠেকিয়ে। তোমাদের যুক্ত করের অঞ্জলির বিনিময় আমার যুক্ত করের রিক্ত নমস্কার গ্রহণ করো। তোমাদের এই দানের বিনিময়ে আমি যেন আমার গানের পাত্র পূর্ণ করে তোমাদের ভেট দিতে পারি। তোমরা নতুন বাগিচার নতুন বুলবুলি, তোমরা চাও শুধু রসের মধু, রূপের কুসুম, প্রাণের গুলবাগিচা। তত্ত্বকথার ঢিল ছুঁড়ে আমি তোমাদের গীত লোকে ধ্যানকুঞ্জে।

উৎপাতে সৃষ্টি করব না। তোমাদের রূপের হাটে রসের বাজারে আমি করে যাব আমার পরিপূর্ণ হৃদয়ের স্তবগান। এই ক্ষণিকের অতিথি গানের পাখিকে তোমরা যে ফুলের সওগাত দিলে, ওগো বাহার গুলিস্তানের উদাসী শিশুর দল, তার প্রত্যুত্তরে আমার একমাত্র সম্বল গান ছাড়া তো দেবার কিছু নেই।

ইসুরাসুরের সাগর মন্থনের প্রখর মধ্যাহ্নেও তোমরা নির্ভীক শিশুর দল আমার নীলকণ্ঠের কণ্ঠহার রচনা করেছিলে। আবার আজ যখন মৃতের শ্মশানচারী আমি অমৃতের সুরলোকে যাত্রা শুরু করেছি, সেদিনও তোমরা এসেছ তোমাদের অর্ঘ্যের নির্মাল্য নিয়ে। হে ভয়ে নির্ভীক আনন্দে শান্ত দেবশিশুর দল, তোমরা আমার প্রণম্য, আমার অভিবাদন গ্রহণ করো। যে জবা কুসুম সংকাশ নবারুণের আদি উদয় দেখে বনের তাপস বালকেরা স্তবগানে শান্ত আকাশকে মুখর করে তুলেছিল, সেই তাপস কুমারদের আমি তোমাদের মধ্যে প্রত্যক্ষ করছি। আমি গানের পাখি, অনাগত অরুণোদয়ের স্পন্দন আমার কণ্ঠে গান হয়ে ফুটে উঠেছে। সরাইখানার ঘুমন্ত মুসাফির, জাগো, সূর্যোদয়ের আর দেরি নেই, বন্ধু জাগো। আমার গান শুনে এই তন্দ্রাহত আলোক বঞ্চিত মুসাফিরদের আগে জেগে ওঠো তোমরা জীবন শিশুর দল। তোমাদের সেই জাগর চঞ্চল গানই হবে আমার সুন্দরতম আমন্ত্রণ গাথা। আমার জন্য যদি আসনই দাও, তবে তা যেন বুকের আসন হয় বন্ধু, সভার কোলাহলের নির্বাসন আমি চাই না। কোনোদিন তোমাদের ঋণ পরিশোধ করতে পারবো এ ঔদ্ধত্য আমার নেই, সম্বলও নেই। আমি যাযাবর কবি, আমার ঝুলি ভরে যে পাথেও দিলে তোমরা, তাই যেন আমার ভাবি পথের সহায় হয়। বিনিময়ে আমি রেখে গেলাম তোমাদের সিন্ধুতে, আমার কর্ণফুলিতে আমার দুই বিন্দু অশ্রু। তোমাদের হাতের দানকে চোখের জলে ভিজিয়ে গেলাম। জীবনের কোনো সাধিত পূর্ণ হলো না, ভবিষ্যতে যে হবে সে আশাও রাখিনে, তবু এই প্রার্থনাই করে যাই আজ তোমাদের সিন্ধু বেলায় দাঁড়িয়ে। যদি মরতেই হয়, তবে শেলির মতো তোমাদের এই সিন্ধু জলেই যেন আমার সে মৃত্যু দেবতার দর্শন পায়।

সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন কাজী নজরুল ইসলামের রচনা থেকে পাঠ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন প্রথম আলো সুবদ্ধ সঙ্গীত। শুনবেন আজ খেয়াল, রাগ আহির ভৈরব এবং বিলাসখানি টোড়ি, শিল্পী পণ্ডিত যশোরাজ।

0: এতক্ষণ শুনলেন প্রথম আলো সুবদ্ধ সঙ্গীত, আজ শুনলেন খেয়াল, রাগ আহির ভৈরব এবং বিলাস খানি টোরি, শিল্পী পণ্ডিত যশোরাজ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: সতেরোই অগস্ট থেকে 16ই নভেম্বর অবধি পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন। এরই মধ্যে 26শে অক্টোবর থেকে 1লা নভেম্বর অবধি থাকছে ভিজিল্যান্স অ্যাওয়ারনেস উইক পালন। 2026 সালের থিম বা মূল ভাবনা সত্যানিষ্ঠা সে সমৃদ্ধি বা প্রবিটি ফর প্রসপ্যারিটি। এ ব্যাপারে মূল উদ্যোগ সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের।

পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় আঞ্চলিক ও আন্তর্জাতিক স্তরে সমন্বয়ের ডাক দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিন দিনের সফরে আজ তিনি গুজরাট যাচ্ছেন। নিউ ইয়র্কে আয়োজিত রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। আগামী শনিবার তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে। রাজস্থানের যোধপুরে ভারত ও জাপানের বিমানবাহিনীর মধ্যে চলছে যৌথ মহড়া। তেজস যুদ্ধ বিমানে সওয়ার দুদেশের বায়ুসেনা প্রধান। রাশিয়ায় সংসদীয় নির্বাচনের ভোটগ্রহণ গতরাতে শেষ হয়েছে, ভোট পড়েছে 56.66%। জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসে ভারত এ পর্যন্ত 2টি সোনা জিতেছে। মহিলাদের ক্রিকেটে বাংলাদেশকে পরাজিত করে ভারতীয় দল ফাইনালে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, সাম্প্রতিককালের একাধিক প্রাকৃতিক বিপর্যয় স্পষ্ট করে দিয়েছে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আরও দৃঢ় পদক্ষেপ নিতে হবে। নতুন দিল্লিতে গতকাল সন্ধ্যায় পরিবেশ ও জলবায়ু ভবিষ্যৎ বিষয়ক সম্মেলনের সমাপ্তি অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে শ্রীমতী মুর্মু বলেন, বিশ্বজুড়ে বিজ্ঞানী মহল জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়ে সকলকে সতর্ক করে দিয়েছে।
1: हाल के समय में हुई अनेक प्राकृतिक आपदाओं ने यह स्पष्ट किया है कि क्लाइमेट इम्पैक्ट्स को कम करने के लिए सशक्त क्लाइमेट एक्शन करना आवश्यक है। विश्व का वैज्ञानिक समुदाय चेतावनी दे रहे हैं कि क्लाइमेट रिस्क बहुत गंभीर हो चुका है। इनकी यथासंभव

0: रोकथाम और सामना करने के लिए स्थानीय क्षेत्रीय और वैश्विक सभी स्तर पर स्टेक होल्डर्स के बीच सक्रिय सहयोग की सुदृढ़ आवश्यकता है।
1: এই সমস্যা মোকাবিলায় স্থানীয় আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সকলকে সক্রিয়ভাবে একযোগে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, জীববৈচিত্র্য বিপর্যয় ঘটছে, ভূমিক্ষয়ে জলসংকট তীব্র হয়ে উঠেছে। তিনি স্থানীয় পর্যায়ে কৃষি জলাধার গড়ে তোলার পরামর্শ দিয়েছেন। শ্রীমতী মুর্মু পরিবেশ সংক্রান্ত আইনি সহায়তার ক্ষেত্রে জাতীয় পরিবেশ আদালত তথা ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। সম্মেলনের সমাপ্তি অধিবেশনে কেন্দ্রীয় বিদ্যুৎ আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী মনোহর লাল, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি বক্তব্য রাখেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিন দিনের সফরে আজ গুজরাট যাচ্ছেন। একতানগর কোভাড়িয়ায় আগামীকাল তিনি 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। ভাদোদরায় আগামী বুধবার রাষ্ট্রপতি মহারাজা সায়াজি রাও বিশ্ববিদ্যালয়ের 75তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এছাড়াও ব্রহ্মকুমারীর নতুন বিশ্বের জন্য আধ্যাত্মিক জাগরণ কর্মসূচির সূচনা করবেন এবং ভাদোদরায় গ্লোবাল স্পিরিচুয়াল প্যালেস রিট্রিট সেন্টারের উদ্বোধন করবেন তিনি। একই সঙ্গে নাদিয়াদে ব্রহ্মকুমারীর বিকশিত ভারত গঠনে যুব সমাজ দেশ গঠনের জন্য অন্তর্নিহিত শক্তির জাগরণ কর্মসূচির ভার্চুয়াল সূচনা করবেন রাষ্ট্রপতি। জনসেবা থেকে দেশ সেবা, এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কীভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্রই তুলে ধরা হবে। আজকের বিষয় প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা একটি প্রতিবেদন।
2: দেশের ক্ষুদ্র ব্যবসায়ী ও ছোট উদ্যোগগুলিকে আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা বা PMMY। 2015 সালে চালু হওয়া এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল যারা এতদিন আনুষ্ঠানিক ঋণ ব্যবস্থার বাইরে ছিলেন তাদের ব্যবসা শুরু, পরিচালনা ও সম্প্রসারণের জন্য সহজে ঋণের সুযোগ করে দেওয়া। সরকারি তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় 57 কোটিরও বেশি ঋণ দেওয়া হয়েছে। বণিকসভা ভারত চেম্বার অফ কমার্সের ফিনান্সিয়াল কমিটির চেয়ারম্যান অভিক রায়ের মতে, এই যোজনার ফলে মহাজনী ব্যবস্থার শোষণ থেকে ছোট ব্যবসায়ীদের মুক্ত করা সম্ভব হয়েছে।
3: যা কিছু স্বপ্ন যারা একবার নতুন করে খুঁজতে চাইছে কিভাবে কাজ করা যায়, সেটা একটা মোবাইল ব্যবসায়ী হতে পারে, সেটা একজন গাড়ি ড্রাইভার হতে পারে, যে সে কিছু পারছে আলাদা করে চিন্তা করছে, যে যেমন ভাবে পারছে একটা কোথাও একটা সুযোগ করে দিয়েছে যেখানে গভর্নমেন্ট একটা চিন্তা যে হ্যাঁ আমার কাছে একটা পুঁজি আছে, আমি কিছু করতে পারবো। স্বপ্নকে সাকার করার দিকে মুদ্রা যোজনার সাফল্যকে আমরা কিছুতেই আমরা ইগনোর করতে পারি না, এর সফলতা সবসময় বর্তমান।
2: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসেবায় 25 বছর পূর্ণ করছেন। তাঁর এই যাত্রাপথ জনসেবা থেকে দেশ সেবার নীতি এবং জনসেবার প্রতি অবিচল অঙ্গীকার দ্বারা পরিচালিত। সেবা ও সুশাসনের এই দৃষ্টিভঙ্গিতে অনুপ্রাণিত হয়ে সরকার 2047 সালের মধ্যে একটি উন্নত ভারত গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও সামাজিক ক্ষমতায়নের মাধ্যমে এই অঙ্গীকার মানুষের জীবনে আমূল পরিবর্তন নিয়ে আসছে। 2019 সালে চালু হওয়া এই প্রকল্পে 23টি কিস্তির মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে 4,47,000 কোটি টাকারও বেশি অর্থ হস্তান্তর করা হয়েছে। 23তম কিস্তির সুবিধা পেয়েছেন 9,49,00,000 বেশি কৃষক। কেন্দ্রীয় সরকার এখন 2026-27 থেকে 2030-31 সাল পর্যন্ত PM কিষাণ প্রকল্প চালিয়ে যাওয়ার অনুমোদন দিয়েছে। এই প্রকল্পের জন্য মোট 3,15,000 কোটি টাকার আর্থিক সংস্থান করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আয়োজিত রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। আগামী শনিবার 26 সেপ্টেম্বর রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের উচ্চ পর্যায়ের এই বৈঠকে তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে। সফরকালে ডক্টর জয়শঙ্কর বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক বিভিন্ন বৈঠকেও অংশ নেবেন। ভারত ও জাপানের বিমানবাহিনীর মধ্যে যৌথভাবে যোধপুর বিমানঘাটিতে বীর গার্ডিয়ান 2026 নামের বিমান মহড়া চলছে। ভারতের বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং এবং জাপান এয়ার সেলফ ডিফেন্স ফোর্সেস চিফ অফ স্টাফ জেনারেল তাকেহিরো মোরিতা গতকাল দেশজ হালকা যুদ্ধবিমান তেজসে সওয়ার হন। পরে সাংবাদিকদের এপি সিং বলেন, তেজস যুদ্ধবিমানে জেনারেল মোরিতার এই ভ্রমণ ভারতে তৈরি যুদ্ধবিমানের উৎকর্ষের প্রতি তাঁর আস্থাকেই তুলে ধরে। জেনারেল মোরিতা তেজসকে মেক ইন ইন্ডিয়া উদ্যোগের সাফল্যের প্রতীক বলে মন্তব্য করেন। 14 দিনব্যাপী এই মহড়া আগামী মঙ্গলবার শেষ হবে। ভারতীয় বায়ুসেনার দেশীয় হালকা যুদ্ধবিমান তেজস, SU-30, MKI এবং রাফাল সহ বিভিন্ন যুদ্ধবিমান এই মহড়ায় অংশ নিচ্ছে। জাপানের F-2 যুদ্ধবিমানও মহড়ায় অংশ নিয়েছে। উত্তরপ্রদেশের সন্ত্রাস দমন শাখা ATS বারাণসীতে গতকাল এক অভিযান চালিয়ে ঝাড়খণ্ডের নিষিদ্ধ চরমপন্থী সংগঠন তৃতীয় প্রস্তুতি কমিটি TPS এর প্রধান ব্রিজেশ গঞ্জুকে হত্যা করেছেন। গোপাল সিং ভোক্তা নামেও তিনি পরিচিত ছিলেন। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ফলেই তার মৃত্যু হয়। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। রাশিয়ায় যুদ্ধ চলাকালীন সময়ে প্রথম সংসদীয় নির্বাচনের ভোটগ্রহণ গতরাতে শেষ হয়েছে। রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের নীতির বিরুদ্ধে কার্যত কোনো বিরোধী কণ্ঠস্বর না থাকায় এই নির্বাচনে ক্রেমলিনের আধিপত্য সুনিশ্চিত বলেই মনে করা হচ্ছে। এদিকে 3 দিনব্যাপী এই নির্বাচনের শেষ দিনে ইউক্রেন রাশিয়ার ওপর থেকে 1000-এরও বেশি ড্রোন হামলা চালায়। এর মধ্যে 100 মস্কোর দিকে নিক্ষেপ করা হয়েছিল। রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণ শেষে ভোটারদের অংশগ্রহণের হার ছিল 56.66%। 11 কোটি 10 লক্ষ ভোটারের জন্য শুক্রবার এই ভোটগ্রহণ শুরু হয়। এতে ইউক্রেনের এমন 4টি অঞ্চল রয়েছে যেগুলির নিয়ন্ত্রণ এখনও পুরোপুরি রাশিয়ার হয়নি। পাশাপাশি 2014 সালে রাশিয়ার বিরুদ্ধে বেআইনিভাবে দখলের অভিযোগ ওঠা কৃষ্ণসাগরের উপদ্বীপ ক্রিমিয়ার বাসিন্দারাও এতে অংশ নেন। কিয়েভ রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের অঞ্চলগুলোতে অনুষ্ঠিত এই ভোটকে বেআইনি বলে অভিহিত করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এই ফলাফলকে স্বীকৃতি না দেওয়ার আহ্বান জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন শুক্রবার এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে জানিয়েছে। জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে ভারত এ পর্যন্ত 2টি রূপো পেয়েছে। এনাভেনিল ভালারিভান, বিদর্শা বিনোদ এবং সোনাম মাস্কার মহিলাদের 10 মিটার এয়ার রাইফেলে দলীয় ইভেন্টে রূপো জয় করেন। পাশাপাশি এনাভেনিল ব্যক্তিগত 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টেও রূপো জিতেছেন। নতুন অন্তর্ভুক্ত হওয়া মিক্সড মার্শাল আর্টস বিভাগে সুচিকা তারিয়াল ভারতের জন্য পদক নিশ্চিত করেছেন। তিনি প্রতিযোগিতায় সেমিফাইনালে পৌঁছে গেছেন। আজ 60 কেজি বিভাগের সেমিফাইনালে তিনি সিঙ্গাপুরের তে হুই হুনের মুখোমুখি হবেন। মহিলাদের ক্রিকেটে বাংলাদেশকে 114 রানে পরাজিত করে ভারতীয় দল ফাইনালে উঠেছে। সোনা জয়ের লক্ষ্যে আগামীকাল তারা শ্রীলঙ্কার মুখোমুখি হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 27 সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। আজকের প্রসঙ্গে আগামীকাল শুনবেন কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি 2026। বিশিষ্ট বন্যপ্রাণ বিশেষজ্ঞ, চিকিৎসক ও পরিবেশবিদ শিবাজি ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন মঙ্গলবার রাত 8টায় গীতাঞ্জলি, DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় আঞ্চলিক ও আন্তর্জাতিক স্তরে সমন্বয়ের ডাক দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 3 দিনের সফরে আজ তিনি গুজরাট যাচ্ছেন। নিউ ইয়র্কে আয়োজিত রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। আগামী শনিবার তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে। রাজস্থানের যোধপুরে ভারত ও জাপানের বিমানবাহিনীর মধ্যে চলেছে যৌথ মহড়া। তেজস যুদ্ধ বিমানের সওয়ার দুদেশের বায়ুসেনা প্রধান। খবর এখানে শেষ হল। পরবর্তী সংবাদ সকাল 7:25।
4: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন এই মহাজীবন। আজ শুনবেন কামিনী রায়ের জীবন কথা।
5: বর্তমান সময়ের 2-1 প্রজন্ম আগেও প্রতিটি বাঙালি বাড়ির শিশুরা একটি কবিতা শুনে বড় হতো, অথবা কোনো সূচিকর্ম নিপুণা গৃহবধূ কাপড়ের উপর রঙিন সুতো দিয়ে লিখে ঘরের দেওয়ালি গৃহশোভার উদ্দেশ্যে ঝুলিয়ে রাখত সেই কবিতা। কবিতাটি হল, পরের কারণে স্বার্থে দিয়া বলি, এ জীবন মন সকলি দাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। যে মহিয়সী নারী রচিত এই পঙ্ক্তিকটি বঙ্গজীবনের অঙ্গ হয়ে উঠেছিল তিনি কামিনী রায়। 1864 সালের 12ই অক্টোবর অবিভক্ত বাংলার বিক্রমপুরে কামিনী রায় জন্মগ্রহণ করেন। তার পিতা চণ্ডীচরণ সেন ছিলেন পেশায় বিচারপতি এবং ব্রাহ্ম সমাজের

0: এক বিশিষ্ট নেতা। মা ছিলেন বামাবোধিনী দেবী। পিতার চণ্ডীচরণের কাছেই তাঁর প্রাথমিক শিক্ষার পাঠ সম্পূর্ণ হয়। 12 বছর বয়সে তিনি বিদ্যালয়ের শিক্ষার জন্য আবাসিক বিদ্যালয়ে চলে যান। 1880 সালে বেথুন স্কুল থেকে এন্ট্রান্স পরীক্ষা এবং 1883 সালে FA পরীক্ষায় উত্তীর্ণ হন। 1886 সালে বেথুন কলেজ থেকে তিনি ভারতের প্রথম নারী হিসেবে সংস্কৃত ভাষায় সাম্মানিক স্নাতক ডিগ্রি অর্জন করেন। স্নাতক ডিগ্রি অর্জনের পর 1886 সালেই তিনি বেথুন কলেজের স্কুল বিভাগে শিক্ষিকা পদে নিযুক্ত হন। পরবর্তীকালে এই কলেজে তিনি অধ্যাপনাও করেছিলেন। যে যুগে মেয়েদের শিক্ষাই বিরল ঘটনা ছিল, সেই যুগে কামিনী রায় প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং কর্মজীবনে নিজস্বতার ছাপ রেখেছিলেন। 1922-23 সালে তিনি নারী শ্রম তদন্ত কমিশনের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। কামিনী রায় সমাজের বঞ্চিত নারীদের অধিকার নিয়ে খুব সচেতন ছিলেন। তার কবিতায় নারীবাদ, সমাজের অবিচার এবং মানসিক আবেগের পরিচয় পাওয়া যায়। তার কবিতায় ছিল এক ধরনের কোমলতা ও গভীর ভাবনা, যা মানুষের মনের আবেগকে ছুঁয়ে যেত। তার প্রথম কবিতার বই আলো ও ছায়া 1889 সালে প্রকাশিত হয়। এছাড়াও তাঁর লেখা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে নির্মাল্য, গুঞ্জন, সনেট সংগ্রহ, অশোক সঙ্গীত, নাট্যকাব্য, অম্বা, জীবনপথে ইত্যাদি। কামিনী রায় শুধু কবি ছিলেন না, বা শুধুমাত্র নিজের শিক্ষা অর্জনের জন্য নিবেদিত প্রাণ ছিলেন না, তিনি সমাজে নারীদের অবস্থার উন্নতির জন্য কাজ করেছেন। কখনো স্তব্ধ হয়েছেন, আবার নতুন করে তাঁর কাজে ঝাঁপিয়ে পড়েছেন। যিনি লিখতে পারেন, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, এটাই হয়তো স্বাভাবিক তাঁর ক্ষেত্রে। কামিনী রায়ের জীবন এবং সাহিত্যকর্ম আমাদের দেখায় কিভাবে একজন নারী নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করে সমাজের জন্য আলো ছড়াতে পারে। তার কবিতা শুধু ব্যক্তিগত অনুভূতির নয়, সমাজের অবক্ষয় এবং নারীর প্রতি বৈষম্যের প্রতিবাদ হিসেবেও দাঁড়িয়েছিল। তিনি নিজে নারী শিক্ষার আদর্শ উদাহরণ হয়ে উঠেছিলেন এবং সেই সময়ের নারী আন্দোলনের মুখ্য ভূমিকা পালন করেছিলেন। কামিনী রায় ছিলেন সে যুগের নারীদের স্বাধীনতার প্রতীক, যিনি প্রমাণ করেছিলেন নারীরা শুধুমাত্র অন্তঃপুরে থাকার জন্য জন্মগ্রহণ করে না, তাদেরও স্বাভাবিকভাবে চিন্তা, সামাজিক কাজে অংশ নেওয়ার অধিকার আছে। তার বিভিন্ন সাহিত্যকর্মে এই মানসিকতা বারবার প্রতিফলিত হয়েছে। জীবনের শেষ ভাগে কামিনী রায় রোজকার সামাজিক জীবন থেকে কিছু দূরে সরে গিয়েছিলেন। তিনি 1933 সালের 27শে সেপ্টেম্বর পরলোক গমন করেন, কিন্তু তাঁর লেখা এবং কাজ বাংলা সাহিত্য এবং নারী আন্দোলনে চিরস্মরণীয় হয়ে থাকবে।
1: এই মহাজীবন অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন কামিনী রায়ের জীবন কথা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
2: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা, মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা, 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা।

সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান, কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান, 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

পরিষেবার উন্নতির লক্ষ্যে সরকারি কাজে স্বচ্ছতা আনার অভিমুখে পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিলেন্স ক্যাম্পেইন 17 আগস্ট থেকে 16 নভেম্বর 2026। আজকের দিনে পরিষেবা নির্ভর করে ডিজিটাল সুযোগ সুবিধের উপর। নিয়মিতভাবে এই সব সুবিধের পূর্ণ প্রয়োগ নিশ্চিত করতে উদ্যোগী সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন 17 আগস্ট থেকে 16 নভেম্বর প্রিভেন্টিভ ভিজিলেন্স ক্যাম্পেইন সত্যনিষ্ঠাতেই সমৃদ্ধি।

এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী মানস ভুল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
1: গ্রাম বাংলার কৃষক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আজ শুনবেন খারিফ মরশুমে ধানের রোগ পোকা নিয়ন্ত্রণ। এ বিষয়ে বলছেন ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অন্তর্গত ওড়িশার ভুবনেশ্বরে অবস্থিত কেন্দ্রীয় কৃষিরত মহিলা সংস্থার কৃষি প্রযুক্তি বিভাগের প্রধান ড. সুকান্ত কুমার সারেঙ্গি।
2: আমাদেরকে এই ধান ফসলে বিভিন্ন রোগ পোকা নিয়ন্ত্রণ বিষয় দিয়ে ধান দিতে হবে। যেরকম এই বর্ষা মৌসুমে বিভিন্ন রকমের পোকা বা রোগ দেখা হয়, তার মধ্যে আমরা যদি দেখি তাহলে প্রথম যে পোকা হয় সেটা হচ্ছে মাজরা পোকা বা স্টেম বোরর বলা হয়। যদি আমরা মাজরা পোকা কথা বলি, দেখতে হবে বীজতলা থেকে কি রকম আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারি। যদি বীজতলাতে মাজরা পোকাকে নিয়ন্ত্রণ করতে হবে তাহলে আমাদেরকে যে দানাদার ওষুধ বা যেটাকে গ্রানুলার ইনসেকটিসাইড বলা হয়, যেরকম ফোরেট, সেগুলোকে আমরা এই বীজতলাতে ব্যবহার করব। 1 কেজি বা 1 কেজি থেকে 250 গ্রাম যে দানাদার ওষুধ, প্রায় 1000 স্কোয়ার মিটার বীজতলাতে আমরা ব্যবহার করব। যদি ওষুধ কথা বলা হয় তাহলে মনোক্রোটোফস বা ক্লোরোপাইরিফস এগুলো ব্যবহার করতে পারি, কিন্তু আমরা সবসময় একটা বায়োলজিক্যাল বা জৈবিক পদ্ধতি দিয়ে আমরা যেতে হবে। যেরকম ট্রাইকোগার্মা আমাদেরকে, যদি এটা একটা এক প্যারাসাইটয়েড, এটাকে আমরা 3 বার ব্যবহার করতে হবে। যদি আমরা মেন ফিল্ড কথা বলি, এটা 28 দিন, 35 দিন আর 42 দিন যে ট্রান্সপ্লান্টিং হওয়ার পরে ট্রাইকোগার্মা

0: ব্যবহার করতে হবে, আর যদি ব্যাসিলোস থুরিনজেন্সিস ব্যবহার করতে হয় তাহলে প্রায় আড়াই কেজি এক হেক্টর জমিতে ব্যাসিলোস থুরিনজেন্সিস লাগবে। যদি আমরা ফেরোমন ট্রাপ কথা বলি, যেটাতে আমরা ফেরোমন কেমিক্যাল দিয়ে ফেরোমন দিয়ে ট্রাপ করি, তাহলে এক হেক্টর জমিতে প্রায় 10 থেকে 12 খানা ফেরোমন ট্রাপ ব্যবহার করতে হবে। তারপরে আরেকটা যে পোকা সেটা হচ্ছে শোষক পোকা। শোষক পোকাগুলো এই গাছ থেকে যে গাছের রসগুলো শুষ্ক করে নিয়ে তার ফলে গাছগুলো শুকনো হয়ে যায় আর গাছের বৃদ্ধি কম হয়ে যায়। সেজন্য আমাদেরকে এই যেটাকে ব্রাউন প্লান্ট হপর বলা হয় বা গ্রিন প্লান্ট হপর বলা হয় সেইগুলোকে নিয়ন্ত্রণ করতে হলে আমাদেরকে যে সারের পরিমাণ সেটাকে আমাদেরকে আমাদেরকে ঠিক মতন প্রয়োগ করতে হবে, আর যে গাছের থেকে গাছের দূরত্ব এটাকে ঠিক মতন মেনটেন করতে। যদি ব্রাউন প্লান্ট হপর বা শোষক পোকায় নিয়ন্ত্রণ কথা বলতে হয় তাহলে থায়ামেথক্সিন এটা 25% WG 0.5 গ্রাম 1 লিটার জলতে দিয়ে এটা স্প্রে করতে হবে। তারপরে যদি ব্লাস্ট বা ঝলসা রোগ, ঝলসা রোগটা একটা বড় রোগ ধানের ফসলে, আমরা যদি নার্সারি বা বীজতলাতে ঝলসা রোগটাকে কন্ট্রোল করতে হয় তাহলে কার্বেন্ডাজিম বা এডিফেনফস 1 গ্রাম 1 লিটার জল দিয়ে দিয়ে স্প্রে করতে হবে। যদি ফিল্ড বা মেন ফিল্ডে যদি এই ঝলসা রোগ হয় আমাদেরকে প্রথম কথা দেখতে হবে নাইট্রোজেন ডোজটাকে কম করতে হবে বা নাইট্রোজেনটাকে ব্যালান্স ডোজ দিতে হবে, আর যে ট্রাইসাইক্লাজোল এটা 1 গ্রাম/লিটার হিসাবে ব্যবহার করতে হবে। আর আমাদেরকে বায়োলজিক্যাল কন্ট্রোল আর কেমিক্যাল কন্ট্রোল, মেকানিক্যাল কন্ট্রোল এগুলো সব ব্যবহার করতে হবে। আর যে ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল আছে, আমাদেরকে যে রাসায়নিক ওষুধগুলো এমনি আমরা ব্যবহার করতে বারণ করি, কেন আমরা যদি ইকোনমিক থ্রেশহোল্ড বা যেটা পপুলেশন যে ইনসেক্ট বা রোগের পপুলেশন একটা মিনিমাম থেকে বেশি হলেও তারপরে আমরা এই ওষুধগুলো ব্যবহার করব, তার আগে আমাদেরকে যে জৈবিক পদ্ধতিগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করব। তার ফলে আমরা আমাদের পরিবেশটা ভালো থাকবে, যে আমাদের যে চাষবাস করছি তার যে কোয়ালিটি গুণটা ভালো থাকবে, আমাদেরকে টক্সিক কেমিক্যাল আমাদের যাবে না, ফুড চেনতে যাবে না, এগুলোকে সবগুলো ধ্যান দিয়ে আমরা যে ইনসেক্ট পেস্ট ম্যানেজমেন্ট, ইন্টিগ্রেটেড ইনসেক্ট পেস্ট ম্যানেজমেন্ট করতে পারব।
1: এতক্ষণ শুনলেন খারিফ মরশুমে ধানের রোগ পোকা নিয়ন্ত্রণ, এ বিষয়ে বললেন ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অন্তর্গত ওড়িশার ভুবনেশ্বরে অবস্থিত কেন্দ্রীয় কৃষিরত মহিলা সংস্থার কৃষি প্রযুক্তি বিভাগের প্রধান ডক্টর সুকান্ত কুমার সারেঙ্গি।
2: কৃষক বন্ধুদের জন্য এখানে শেষ হল প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। আকাশবাণী মৈত্রী এখন শুনবেন আজ অর্থাৎ সোমবার 21/9/2026-এর সারাদিনের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। ভারতীয় সময় সকাল 5:56 আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সূচনা হয়েছে। 7:05 শুনবেন লোকগীতি, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, উপস্থাপনায় পল্লবী সিনহা, স্থান গিরিডি, ঝাড়খণ্ড। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় পল্লবী সিনহা। 8:30 অতিথি, শুনবেন পণ্ডিত মল্লার ঘোষের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে তন্ময়ী ভট্টাচার্য। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, শুনবেন তবলা, পরিবেশনায় সৌমিত্রজিৎ চট্টোপাধ্যায়, তাল 3 তাল, হারমোনিয়ামে সহযোগিতা করেছেন হিরণময় মিত্র। 9:30 শুনবেন মনের মতো গান, উপস্থাপনায় পৃথা কুণ্ডু। 10:30 রামধনু, প্রথমে শুনবেন ভজন শিল্পী মন্দিরা লাহিড়ি এবং পরে শুনবেন লোকগীতি শিল্পী রত্না রাজবংশী। 11:00 সংগ্রহশালা থেকে গান, 11:15 নজরুল গীতি, পরিবেশনায় দেবযানী লাহিড়ি। 11:30 রম্য গীতি। ভারতীয় সময় বেলা 12:00 অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় সুইটি প্রামাণিক। 12:30 লোকসঙ্গীত, 1:00 নাটক অজানা পথে অচেনা পথিক, কাহিনী জ্যোতিপ্রকাশ বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা শুভ্রপ্রকাশ দে। 1:40 বাংলা ব্যান্ডের গান। ভারতীয় সময় দুপুর দুটো বেজে ৩০ মিনিটে আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি এবং ৩টে বেজে ৩০ মিনিটে দ্বিতীয় অধিবেশনের সূচনা। ৩টে বেজে ৩৫ মিনিটে অনুরোধের আসর, ৪টে বেজে ৩৫ মিনিটে মহিলাদের আসর শুনবেন চেনা পথের বাইরে উপস্থাপনায় দেবোপমা মিশ্র, ৪টে বেজে ৩৫ মিনিটে বন্ধু তোমারির জন্য উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, সম্পাদনা অঙ্কিতা দাস, প্রযোজনা ডক্টর মানস প্রদীপ দাস, ৫টে বেজে ৫ মিনিটে আজ সন্ধ্যায় উপস্থাপনায় বৃষ্টিদেব, ৫টে বেজে ৫০ মিনিটে ক্রীড়াঙ্গন উপস্থাপনায় নীলাদ্রি সেন, ৬টে বেজে ২০ মিনিটে ক্ষেত খামারের কথা পশ্চিমবঙ্গে ঔষধি ও সুগন্ধি ফসলের চাষের সম্ভাবনা বলবেন ডক্টর সুশীল কুমার কৌঠারি, ৬টে বেজে ৫০ মিনিটে আপনার স্বাস্থ্য কথিকা ডিমেনশিয়া নির্ণয়ে দ্রুত শনাক্তকরণ ও কার্যকর প্রতিরোধ বলবেন ডক্টর সৌতিক দুবে, ৭টে বেজে ৭টায় নাটক অজানা পথে অচেনা পথে কাহিনী জ্যোতিপ্রকাশ বন্দ্যোপাধ্যায় প্রযোজনা শুভ্র প্রকাশ দে, ৮টে বেজে ১৫ মিনিটে বাংলা ব্যান্ডের গান, ৯টায় কথায় গানে উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়, ৯টা বেজে ১৫ মিনিটে বিশ্ব পরিক্রমা। রাত ৯টা বেজে ৪৫ মিনিটে জ্ঞান বিজ্ঞানের আসর উপস্থাপনায় ডক্টর মানস প্রতিম দাস, ১০টা বেজে ১৫ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার পরিবেশনায় অয়ন সেনগুপ্ত, রাগ শঙ্করা, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন প্রশান্ত দে রায়, ১০টা বেজে ৪৫ মিনিটে উপমহাদেশের খবর রাত ১১টায় হারানো দিনের গান উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়, রাত ১২টায় আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

এতক্ষণ শুনলেন আজ অর্থাৎ সোমবার 21/9/2026-এর সারাদিনের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন লোকগীতির অনুষ্ঠান। লোকগীতির অনুষ্ঠানে আজকের প্রথম শিল্পী পৌশালী বন্দ্যোপাধ্যায়।

0: এতক্ষণ শুনলেন লোকগীতির অনুষ্ঠান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুষ্ঠান আসুন বেরিয়ে যান ভারতে। উপস্থাপনে আমি পল্লবী সিনহা।

দুই বাংলার শ্রোতা বন্ধুদের জানাই সুপ্রভাত। শুরু করছি আসুন বেরিয়ে যান ভারতে অনুষ্ঠান। সঙ্গে রয়েছে আপনাদের মৈত্রী বন্ধু পল্লবী সিনহা। প্রতিদিনের এক খেয়ে চার দেয়ালের সীমানা পেরিয়ে আজ আমি আপনাদের উড়িয়ে নিয়ে যাব লাল মাটি, রুক্ষ পাথর, সবুজ শালবন আর স্মৃতির কুয়াশায় মোড়া এক অদ্ভুত সুন্দর দেশে, ঝাড়খণ্ডের গিরিডি। আচ্ছা বন্ধুরা, ধুলোবালি জমা শৈশবের পাতাগুলো উল্টে কি মনে পড়ে সেই প্রথম অক্ষরের টান, সেই সহজ পাঠের অমোঘ ছন্দ? উসরি নদীর ঝর্ণা দেখতে যাব, সেই কোন ছোটবেলায় মন কেমন করা ছুটির দিনে আমরা সুর করে পড়েছিলাম লাইনগুলো? গিরিডি কেবল একটি ভৌগোলিক জনপদ নয়, বাঙালির মননে গিরিডি হল নস্টালজিয়া, আরোগ্য লাভের স্বপ্ন আর নিঃস্বর্গের শান্ত পাঠশালা। আজ আমরা ঘুরব গিরিডির পথে প্রান্তরে, ছুঁয়ে দেখব উসরির শীতল জলধারা আর কান পেতে শুনব পাথরে পাথরে জমে থাকা ইতিহাসের ফিসফাস। ঝাড়খণ্ড রাজ্যের উত্তর পূর্বাংশে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকায় এই জেলার নামের ভেতরেই লুকিয়ে আছে তার আদিম অস্তিত্বের পরিচয়। গিরি অর্থাৎ আকাশ ছোঁয়া পর্বত, আর ডি কথাটি কোল বা সাঁওতালি দেশীয় ভাষায় নির্দেশ করে উঁচু ভূমি বা জনপদকে বলা হয়, অর্থাৎ পাহাড় ঘেরা এক অনন্য ভূমি। ছোটনাগপুর মালভূমির কোলে অবস্থিত গিরিডির পাহাড়গুলো হয়তো হিমালয়ের মতো বা মেঘলা বরফে মোড়া নয়, কিন্তু তাদের রুক্ষ কালচে বাদামি পাথুরে অবয়ব, নিবিড় শাল পলাশের অরণ্য আর মাটির গভীরে লুকোনো ধনরত্ন একে এনে দিয়েছে এক অমোঘ রূপ। এখানকার পাথুরে ত্বকে রোদের আলো পড়লে হঠাৎ ঝলসে ওঠে মায়াবী দীপ্তি। এই মাটির ভাঁজে ভাঁজে জড়িয়ে আছে গ্লাইস, সিলিকা আর মাইকা বা অফ্রের স্তর। সেই অফ্রের খনি এককালে গিরিডিকে পরিচিত করেছিল বিশ্বের দরবারে। মাটির তলার এই চমক যেন গিরিডির নিজেরই অন্তর্লীন গহনা। এই গিরিডি নির্জনতায় এসে কবিগুরু খুঁজে পেয়েছিলেন তার সৃষ্টির রসদ। ইতিহাসের পাতা উল্টালে জানা যায় 1904 সালের বঙ্গাব্দের প্রাককালে জাতীয় চেতনার উদ্বেল কবিগুরুর অমর সৃষ্টি শিবাজী উৎসব কবিতাটি রচিত হয়েছিল গিরিডির স্নিগ্ধ ছায়াতেই। শুধু সাহিত্য নয়, বিজ্ঞানের ধ্রুবতারা আচার্য জগদীশচন্দ্র বসুর শেষ বেলাটির সাক্ষীও এই গিরিডি। জীবনের ক্লান্ত গোধূলি লগ্নে তিনি ছুটে এসেছিলেন গিরিডির শান্ত আশ্রয়ে। প্রকৃতির নারীর স্পন্দন যেখানে মেপেছিলেন তিনি, সেই স্মৃতি আগলে এখানে আজও মাথা তুলে দাঁড়িয়ে আছে জগদীশচন্দ্র বসু বিজ্ঞান কেন্দ্র। গিরিডির পথঘাট তাই এক অনন্ত স্মৃতিকথা, সে যে কোনো ঐতিহাসিক স্থান বা ভ্রমণ স্থানই একই। তবুও গিরিডি শহর থেকে পিচঢালা পথ ধরে যদি কিলোমিটার দশেক এগিয়ে যাওয়া যায়, তবে চোখের সামনে হঠাৎ জীবন্ত ক্যানভাসের মতো খুলে যাবে খণ্ডৌলি। একপাশে সবুজ ঘেরা পাহাড় আর তার পায়ের কাছে থমকে দাঁড়ানো শান্ত জলরাশি খণ্ডৌলি ড্যাম। উঁচু ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে দেখা যায় চারপাশের আদি গন্ত প্রান্তর। নিচের বরকার নদের উপনদী উসরি নদীর বুকে বাঁধ দিয়ে গড়ে তোলা হয়েছে এই সুবিশাল জলধার, যা গিরিডি শহরের তৃষ্ণা মেটায়। তবে খণ্ডৌলি শুধু শান্ত সৌন্দর্যের উপত্যকা নয়, তার বুকে রয়েছে তরুণীর উদ্দাম উচ্ছ্বাস। যারা প্রকৃতির সঙ্গে একটু রোম্যাঞ্চর খেলায় মেতে উঠতে চান, খণ্ডৌলি পাহাড় তাদের দুই হাত বাড়িয়ে ডাকে। এই পাথরের চড়াই উতরাই বেয়ে রয়েছে রক ক্লাইম্বিং, খাড়া খাত ধরে দড়ি বেয়ে নেমে আসার রাপোলিং, কিংবা ড্যামের নীল জলে স্পিড বোর্ডে রিভার ক্রুজিংয়ের মতো রোমাঞ্চকর প্রচুর দৃশ্য।
যখন হেমন্তের সোনালী রোদ ফুরিয়ে শীতের চাদর নামে মালভূমিতে, তখন খণ্ডলীর রূপ পাল্টে যায় এক স্বর্গীয় সুরে। সুদূর সাইবেরিয়া আর মধ্য এশিয়ার দুর্গম তুষারপাত পেরিয়ে ডানা মেলে ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখির দল বেঁধে নেমে আসে এই ড্যামের শান্ত নীল জলে। তাদের কলকাকলি ডানার ছটপটানি আর সকালের কুয়াশা ভেজা ড্যামের রূপ যেন প্রকৃতির নিজ হাতে বোনা এক রূপকথা। খণ্ডলীর জলের কলকাকলিকে পেছনে ফেলে প্রায় 32-33 কিলোমিটার পথ পাড়ি দিলে চোখের সামনে ভেসে উঠবে আরও আরও এক বিস্ময়, বুড়াই পাহাড়। দূর থেকে দেখলে মনে হবে এ যেন শান্ত হয়ে ঘুমিয়ে থাকা এক অতি প্রাচীন আগ্নেয়গিরি। প্রকৃতির খেয়ালে এখানকার পাথরের বিন্যাস ঠিক তেমনই, যেন কোটি কোটি বছর আগে অগ্নুত্পাতের লাভাস্রোত শীতল হয়ে জমে গিয়ে সৃষ্টি করেছে এই অদ্ভুত ভাস্কর্য। বুড়াই পাহাড়ের নির্জনতা বড় গাঢ়, বড় আধ্যাত্মিক। পাহাড়ের গভীরে থাকা একটি প্রাকৃতিক গুহার মধ্যে সস্নেহে প্রতিষ্ঠিত দেবী মাতা বুড়েশ্বরীর মন্দির। গুহামুখের ভেতর দিয়ে যখন আলো আঁধারির খেলায় ভক্তরা প্রবেশ করেন, এক শীতল অলৌকিক শান্তিতে শরীর জুড়িয়ে যায়। লোকবিশ্বাসের সুর আর প্রাচীন পাথরের সান্নিধ্য এখানে একাকার। পাথুরি ধাপ বেয়ে ওপরে উঠলে দূরের জনপদগুলোকে মনে হয় এক একটি ছোট্ট বিন্দুর মতো। প্রকৃতির খামখেয়ালিপনা আর মানুষের ভক্তি দুটোকেই একই সুতোয় বেঁধে রেখেছে বুড়াই। এবারে চলুন ফিরে যাই সেই বহু প্রতীক্ষিত মোড়ে, যেখানে অপেক্ষা করছে আমাদের ফেলে আসা শৈশব উসরি নদীর ঝর্ণা। গিরিডি শহর থেকে কিছুটা এগোলেই পথের ধুলোয় বাজে উসরির নূপুর, যেখানে নদী আর পাহাড় যেন একে অপরের সঙ্গে লুকোচুরি খেলছে। একে হয়তো হিমালয় সুলভ পাহাড় বলা যায় না, টিলা বলাই শ্রেয়, কিন্তু সেই টিলার খাঁজে খাঁজে ছড়িয়ে আছে শত শত কালো আর ধূসর পাথর। শতাব্দীর পর শতাব্দী ধরে জলের ছোঁয়া পেয়ে পেয়ে যে পাথরগুলো মসৃণ কোথাও বা তীক্ষ্ণ, সেই পাথরের সিঁড়ি ভেঙে ভেঙে সশব্দে নিচে ঝাঁপিয়ে পড়ে উসরি নদী। বর্ষাকালে উসরির রূপ উন্মাদিনীর মতন, লালচে বাদামি জলের ধারা ফ্যানার ফুল ফুটিয়ে গর্জন করতে করতে নেমে আসে খাদের গভীরে। জলকণাগুলো বাতাসে উড়ে এসে কুয়াশার চাদর তৈরি করে, ছুঁয়ে দেয় চোখ মুখ। সেই জলতরঙ্গের শব্দে হারিয়ে যায় সমস্ত ক্লান্তি। আবার শীতের মরশুমে উসরি যেন এক শান্ত কিশোরী, তার জলের বেগ তখন কমে আসে। স্ফটিকের মতো স্বচ্ছ কাঁচের নদী হয়ে সে বয়ে চলে নুড়ি পাথরের ওপর দিয়ে। শীতের মিঠে রোদে পাথরের চাতালে বসে পা ডুবিয়ে দেওয়া যায় সেই কনকনে হিমেল জলে। জল তখন কম থাকে বলে পর্যটকরা নির্ভয়ে নেমে যেতে পারেন ঝর্ণার অগভীর অংশে। পাথরের ওপর বসে চড়াই ভাঙা ক্লান্তির শেষে একটা দীর্ঘশ্বাস ফেললে মনে হয় জীবন তো আসলে এমনই হওয়া উচিত ছিল, খরস্রোতা অথচ স্বচ্ছ, মুক্ত অথচ শান্ত। ঘড়ির কাঁটা বলছে আজকের মতো আসুন বেরিয়ে যান ভারতে অনুষ্ঠান থেকে, আমাকে এখানেই বিদায় নিতে হবে। আগামী পর্বে আবার কথা হবে অন্য কোনো চেনা অচেনা ভূখণ্ডের গল্প নিয়ে। আজ সঙ্গে ছিলাম আপনাদের মৈত্রী বন্ধু পল্লবী সিনহা। এতক্ষণ শুনলেন আসুন বেরিয়ে যান ভারতে, উপস্থাপনে আমি পল্লবী সিনহা, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পর শুনবেন বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় আঞ্চলিক ও আন্তর্জাতিক স্তরে সমন্বয় ডাক দিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জীব বৈচিত্র্যে বিপর্যয় ঘটছে বলে সকলকে সতর্ক করে দিয়েছেন। তিন দিনের সফরে আজ তিনি গুজরাট যাচ্ছেন। নিউ ইয়র্কে আয়োজিত রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। আগামী শনিবার তাঁর ভাষণ দেবার কথা রয়েছে। রাজস্থানের যোধপুরে ভারত জাপানের বিমানবাহিনীর মধ্যে চলছে যৌথ মহড়া, তেজস যুদ্ধ বিমানে সওয়ার দুদেশের বায়ুসেনা প্রধান। রাশিয়ায় সংসদীয় নির্বাচনে ভোট গ্রহণ গত রাতে শেষ হয়েছে, ভোট পড়েছে 56.66%। জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসে ভারত এ পর্যন্ত 2টি সোনা জিতেছে মহিলাদের ক্রিকেটে। আবার পড়ছি, ভারত এ পর্যন্ত 2টি রুপো জিতেছে মহিলাদের ক্রিকেটে, বাংলাদেশকে পরাজিত করে ভারতীয় দল ফাইনালে। আসি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, সাম্প্রতিককালের একাধিক প্রাকৃতিক বিপর্যয় স্পষ্ট করে দিয়েছে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আরও দৃঢ় পদক্ষেপ নিতে হবে। নতুন দিল্লিতে গতকাল সন্ধ্যায় পরিবেশ ও জলবায়ু ভবিষ্যৎ বিষয়ক সম্মেলনের সমাপ্তি অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি মুর্মু বলেন, বিশ্বজুড়ে বিজ্ঞানী মহল জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়ে সকলকে সতর্ক করে দিয়েছে। এই সমস্যা মোকাবিলায় স্থানীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ের সকলকে সক্রিয়ভাবে একযোগে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, জীব বৈচিত্র্যে বিপর্যয় ঘটছে, ভূমিক্ষয়, জলসংকট তীব্র হয়ে উঠছে। তিনি স্থানীয় পর্যায়ে কৃষি জলাধার গড়ে তোলার পরামর্শ দিয়েছেন।
1: ক্লাইমেট চেঞ্জ মানব অস্তিত্বকে অনেক স্তর পর অসন্তুলন পয়দা করতে বায়োডাইভার্সিটি লস, ওয়াটার স্ট্রেস ওর ল্যান্ড ডিগ্রেডেশন ইসে গেহরাই সে জুড়ে ওয়াটার স্ট্রেস বালে ক্ষেত্র মে ফার্ম পন্ড স্থানীয় সমুদায় কে লিয়ে অত্যন্ত উপযোগী সিদ্ধ হো সকতে ইয়ে না কেবল বর্ষা জল কো ক্ষেত্র মে রখনে কে লিয়ে অপেতু সিঁচাই কে লিয়ে সময় পর জল উপলব্ধ করাতে ইনসে ভূজল ভি রিচার্জ হোতা।
0: শ্রীমতী মুর্মু পরিবেশ সংক্রান্ত আইনি সহায়তার ক্ষেত্রে জাতীয় পরিবেশ আদালত তথা ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। সম্মেলনের সমাপ্তি অধিবেশনে কেন্দ্রীয় বিদ্যুৎ আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রী মনোহর লাল, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি বক্তব্য রাখেন। রাষ্ট্রপতি তিন দিনের সফরে আজ গুজরাট যাচ্ছেন। একতানগর কোভাডিয়ায় আগামীকাল তিনি 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আয়োজিত রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। আগামী শনিবার 26 সেপ্টেম্বর রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের উচ্চ পর্যায়ের বৈঠকে তাঁর ভাষণ দেবার কথা রয়েছে। সফরকালে ডক্টর জয়শঙ্কর বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক বিভিন্ন বৈঠকেও অংশ নেবেন। ভারত ও জাপানের বিমানবাহিনীর মধ্যে যৌথভাবে যোধপুর বিমানঘাটিতে বীর গার্ডিয়ান 2026 নামের বিমান মহড়া চলছে। বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল এ পি সিং এবং জাপান এয়ার সেলফ ডিফেন্স ফোর্সের চিফ অব স্টাফ জেনারেল তাকেহিরো মোরিতা গতকাল দেশজ হালকা যুদ্ধবিমান তেজসে সওয়ার হন। পরে সাংবাদিকদের এ পি সিং বলেন, তেজস যুদ্ধবিমানে জেনারেল মোরিতার এই ভ্রমণ ভারতে তৈরি যুদ্ধবিমানের উৎকর্ষের প্রতি তার আস্থাকেই তুলে ধরে। ভারতের মাটিতে জাপানের যুদ্ধবিমানের এই প্রথমবার কার্যক্রম পরিচালনা দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্কের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক।
2: The Japanese fighters have operating from Indian soil for the first time is a great milestone in the history of our relationship. I very clearly remember in Tarang Shakti 24, your team was here. I had come as the vice chief, met them all. But unfortunately, your aircraft could not ferry because of bad weather in the southeastern part of Asia. And we missed the opportunity that time. But I'm very happy that we have caught up this time. This reflects a deepening dimension of our special strategic and comprehensive partnership between the two countries.
0: General Morita তেজসকে মেক ইন ইন্ডিয়া উদ্যোগের সাফল্যের প্রতীক বলে মন্তব্য করেন।
3: I am grateful for the invaluable opportunity to fly on the Tejas. As an aircraft born from indigenous defense capabilities, Tejas stands as a symbol of India's technological innovation and embodies Make in India initiative. While flying, I found myself reflection on the efforts of many people, both in the military and industry, who contributed to its development.
0: 14 দিন ব্যাপী মহড়া আগামীকাল শেষ হবে। ভারতীয় বায়ুসেনার দেশীয় হালকা যুদ্ধবিমান তেজস, SU-30, MKI এবং রাফাল সহ বিভিন্ন যুদ্ধবিমান এই মহড়ায় অংশ নিচ্ছে। জাপানের F-2A যুদ্ধবিমানও মহড়ায় অংশ নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসেবায় 25 বছর পূর্ণ করেছেন। তার এই যাত্রাপথ জনসেবা থেকে দেশসেবার নীতি এবং জনসেবার প্রতি অবিচল অঙ্গীকার দ্বারা পরিচালিত। সেবা ও সুশাসনের দৃষ্টিভঙ্গিতে অনুপ্রাণিত হয়ে সরকার 2047 সালের মধ্যে একটি উন্নত ভারত গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও সামাজিক ক্ষমতায়নের মাধ্যমে এই অঙ্গীকার মানুষের জীবনে আমূল পরিবর্তন নিয়ে আসছে। 2019 সালে চালু হয় এই প্রকল্পে 23টি কিস্তির মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে 4,47,000 কোটি টাকারও বেশি অর্থ হস্তান্তর করা হয়েছে। 23তম কিস্তির সুবিধা পেয়েছেন 9,49,00,000 বেশি কৃষক। কেন্দ্রীয় সরকার এখন 2026-27 থেকে 2030-31 সাল পর্যন্ত PM কিষাণ প্রকল্প চালিয়ে যাওয়ার অনুমোদন দিয়েছে। এই প্রকল্পের জন্য মোট 3,15,000 কোটি টাকার আর্থিক সংস্থান করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএনএল AIR নিউজ কলকাতাতে। রাশিয়ায় যুদ্ধ চলাকালীন সময়ে এই প্রথম সংসদীয় নির্বাচনের ভোট গ্রহণ গতরাতে শেষ হয়েছে। ভ্লাদিমির পুতিনের নীতির বিরুদ্ধে কার্যত কোনো বিরোধী কণ্ঠস্বর না থাকায় এ নির্বাচনে ক্রেমলিনের আধিপত্যই সুনিশ্চিত বলেই মনে করা হচ্ছে। এদিকে 3 দিনব্যাপী নির্বাচনের শেষ দিনে ইউক্রেন রাশিয়ার উপর 1,000-এরও বেশি ড্রোন হামলা চালায়। এর মধ্যে 100 ড্রোন মস্কোর দিকে নিক্ষেপ করা হয়েছিল। রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণ শেষে ভোটারদের অংশগ্রহণের হার ছিল 56.66%। 11,10,00,000 ভোটারের জন্য শুক্রবার ভোটগ্রহণ শুরু হয়। এতে ইউক্রেনের এমন 4টি অঞ্চল রয়েছে যেগুলির নিয়ন্ত্রণ এখনও পুরোপুরি রাশিয়ার হয়নি। পাশাপাশি 2014 সালে রাশিয়ার বিরুদ্ধে বেআইনিভাবে দখলের অভিযোগ ওঠা কৃষ্ণসাগরের উপদ্বীপ ক্রিমিয়ার বাসিন্দারাও ভোটে অংশ নেন। কিয়েভ রাশিয়া দখলে থাকে ইউক্রেনের অঞ্চলগুলিতে অনুষ্ঠিত এই ভোটকে বেআইনি বলে অভিহিত করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এর ফলাফলকে স্বীকৃতি না দেবার আহ্বান জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন শুক্রবার এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে জানিয়েছে। জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে ভারত এ পর্যন্ত 2টি রূপো পেয়েছে। এলাভেনিল ভালারিভান, বিদর্শা বিনোদ এবং সোনাম মাস্কার মহিলাদের 10 মিটার এয়ার রাইফেলস দলীয় ইভেন্টে রূপ জয় করেন। পাশাপাশি এলাভেনিল ব্যক্তিগত 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টেও রূপ জিতেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 27 সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানে 138তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণী সংবাদ ওয়েবসাইট, নিউজ অন AIR মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রী দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় আঞ্চলিক ও আন্তর্জাতিক স্তরে সমন্বয়ের ডাক দিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জীব বৈচিত্র্যে বিপর্যয় ঘটছে বলে সকলকে সতর্ক করে দিয়েছেন। 3 দিনের সফরে আজ তিনি গুজরাট যাচ্ছেন। নিউ ইয়র্কে আয়োজিত রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। আগামী শনিবার তার ভাষণ দেবার কথা। রাজস্থানের যোধপুরে ভারত ও জাপানের বিমান বাহিনীর মধ্যে চলছে যৌথ মহড়া। তেজস যুদ্ধ বিমানে সওয়ার 2 দেশের বায়ুসেনা প্রধান। রাশিয়ার সংসদীয় নির্বাচনে ভোটগ্রহণ গত রাতে শেষ হয়েছে। ভোট পড়েছে 56.66%। খবর পড়া শেষ হল, স্থানীয় সংবাদ এরপরেই।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে অনুষ্ঠান সকালের আটটা, উপস্থাপনে আমি পল্লবী।

দুই বাংলার শ্রোতা বন্ধুদের জানাই শুভ সকাল। শুরু করছি আজকের সকালের আড্ডা অনুষ্ঠান। সকাল মানে নতুন করে শুরু করার সাহস। গতকালের না পারা সমস্ত কাজগুলোকে আজ আবার নতুন করে করার চেষ্টা। একটি সকাল কখনো কারো কাছে মায়ের ডাকের ঘুম ভাঙা স্মৃতি, কারো কাছে স্কুলের ইউনিফর্ম পরে ছুটতে যাওয়ার ব্যস্ততা, কারো কাছে গ্রামের মেঠো পথে কুয়াশার চাদর, আবার কারো কাছে শহরের ব্যালকনিতে দাঁড়িয়ে প্রথম আলোকে ছুঁয়ে দেখার আনন্দ। কেউ অফিস যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, কেউ বই খুলে পড়তে বসেছে, কেউ বা দীর্ঘ কোনো যাত্রার পথে। আর এই ভিন্ন ভিন্ন জীবনের মাঝেই আমাদের এই ছোট্ট রেডিও আড্ডা এক অদৃশ্য সেতুর মতো সবাইকে এক সুতোয় গেঁথে রাখে, তাই না? এক কাপ চা হাতে নিয়ে নিজের কাজের ফাঁকে কিংবা পথ চলতে চলতে আমাদের সঙ্গে থাকুন। সকালের এই নির্মল আলোয় আমরা একসঙ্গে খুঁজে নেব জীবনের ছোট ছোট আনন্দ, মনের অজস্র রং আর ভালো থাকার অগণিত কারণ আগামী কিছুটা সময়। আর এই সময় জুড়ে থাকবে নানান রকম জানা অজানা তথ্য, অনুষ্ঠান দৃষ্টিকোণ, অনুষ্ঠান জানা অজানা, আর হৃদয় ছুঁয়ে যাওয়া কিছু মন কাড়া গান। তাই আর দেরি কেন, চলুন নতুন দিনকে স্বাগত জানাই একখানি সুন্দর গানকে সঙ্গী করে। সঙ্গে রয়েছে আপনাদের মৈত্রী বন্ধু পল্লবী সিং।

এক হাতে খুন্তি আর অন্য এক হাতে কলম। রান্নাঘরের ধোঁয়া আর একান্নবর্তী সংসারের টানাপোড়েন ছাপিয়ে যিনি শব্দের বীজ বুনেছিলেন তিনি কুসুম কুমারী দাস। কেবল তিমির হননের কবি জীবনানন্দের গর্ভধারিণী হিসেবে নয়, উনি এক হাতে সংসারের খুন্তি, অন্য হাতে সাবলীর কলম, এই আশ্চর্য রূপেই ধরা দিয়েছিলেন উনিশ শতকের এক অনন্য নারী কুসুম কুমারী দাস হিসেবে। বাংলা সাহিত্যের ধ্রুবতারা জীবনানন্দ দাসের মা হিসেবে শুধু নয়, তিনি স্বমহিমায় ভাস্বর ছিলেন এক সহজাত স্বভাব কবি। সমাজ সচেতক ও প্রগতিশীল ব্যক্তিত্ব হিসেবে শৈশবে মাতৃহারা

হয়ে অভাবের সঙ্গে লড়াই করে বড় হওয়া এই প্রতিভাময়ী নারী ব্রাহ্ম সমাজের আচার্যের গুরুদায়িত্ব পালন করেছেন অবলীলায়। কলকাতার বেথুন থেকে বরিশালের গৃহকোণ সবখানেই ছড়িয়েছিল তাঁর মেধার দীপ্তি। খ্যাতির মোহহীন কুসুম কুমারী তাৎক্ষণিক তাগিদেই রচনা করতেন কবিতা ও গদ্য। আদর্শ ছেলের সেই চিরন্তন ডাক, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, কিংবা পৌরাণিক আখ্যায়িকা ও দিনলিপির পাতায় তিনি বুনে গেছেন নীতিবোধ, মনুষ্যত্ব আর গভীর দেশপ্রেমের সুর। একান্নবর্তী পরিবারের ক্লান্তিহীন দায়িত্ব সামলেও গভীর রাতে তিনিই ছিলেন কিশোর জীবনানন্দের প্রথম শিক্ষক, পরম আশ্রয়। জীবনানন্দ নিজেই লিখে গেছেন মায়ের কবিতার প্রসাদ গুণের কথা। অদৃষ্টের পরিহাসে এবং তৎকালীন সমাজের অবহেলায় তাঁর বহু অমূল্য সৃষ্টি আজ কালের গর্ভে বিলীন। তবু প্রচারের আলো না চাওয়া এই নিভৃত চারি নারী শান্ত গার্হস্থ জীবন, নারী শক্তি, নারী শিক্ষা ও নিখাদ স্বদেশ চেতনার এক চিরকালীন আলোক পত্রিকা হয়ে বাংলা সাহিত্যে চিরস্মরণীয় হয়ে আছেন।

0: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
1: কাশফুলের দোলায় যখন শরতের হিমেল হাওয়া বইতে শুরু করে, তখন আকাশের এক কোণে জেগে ওঠে এক শুভ্র প্রতিজ্ঞা। ক্যালেন্ডারের পাতা জল জল করে একটি তারিখে, 21শে সেপ্টেম্বর, বিশ্ব শান্তি দিবস। ইতিহাসের ধুলোমাখা পাতায় তাকালে দেখা যায়, মানুষ সীমানা এঁকেছে, দুর্গ করেছে, কিন্তু হৃদয়ের দূরত্ব কমাতে পারেনি। কামানের গর্জন আর বারুদের বিষাক্ত ধোঁয়ায় কত অকাল বসন্ত ঝরে গেছে তার কোনো হিসেব নেই। কিন্তু শান্তি কি কেবল যুদ্ধের বিরতি? না, শান্তি মানে আরও গভীর কিছু। শান্তি হল ধ্বংসস্তূপের কিনারা ফুটে থাকা এক চিলতে নামহীন ফুল। শান্তি হল সাইরেনের তীব্র শব্দ মুছে গিয়ে ফিরে আসা কোনো মায়ের ঘুম পাড়ানি গান, যেখানে হিংসার ভাষা উচ্চকিত, সেখানে শান্তির ভাষা অদ্ভুত রকমের শান্ত। শরতের আকাশে ভেসে থাকা শুভ্র মেঘমালাকে বন্দি করা যায় না। শান্তি অনেকটা মুক্ত মেঘের মতো, ভেতরের অহংকার, ক্রোধ আর পরশ্রী কাতরতাকে বিসর্জন না দিলে বাইরের পৃথিবী কখনোই শান্ত হতে পারে না। অন্যের কষ্টকে নিজের করে বোঝার নামই যদি মানবতা হয়, তবে সেই মানবতার ছায়াতলেই শান্তির প্রকৃত বসত। 21শে সেপ্টেম্বর আমাদের স্মরণ করিয়ে দেয় যে ঘৃণার দেওয়ালগুলো ভেঙে দিয়ে আমরা পরস্পরের হাত ধরি। পৃথিবীর শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা মানুষটির চোখেও যেন ভয়ের বদলে ফুটে ওঠে নির্ভরতার আলো। এই নীল গ্রহের প্রতিটি ভোর হোক গান মুখর, প্রতিটি রাত হোক শঙ্কাশূন্য ও স্নিগ্ধ।

এখন জানিয়ে দেব আজকের রাতের হারানো দিনের গানের বিষয়। কখনো কি ভেবেছেন একদিন আপনার সবচেয়ে আপন মানুষটিই হয়তো আপনাকে চিনতে পারবেন না, নাম ভুলে যাবেন, মুখ ভুলে যাবেন, কিন্তু হয়তো আপনার হাতের স্পর্শটুকু ঠিকই চিনে নেবেন? স্মৃতি হারিয়ে গেলে কি ভালোবাসাও হারিয়ে যায়, নাকি ভালোবাসা থেকে যায় স্মৃতিরও গভীরে? 21 সেপ্টেম্বর ওয়ার্ল্ড অ্যালজাইমার্স ডেতে আমরা শুনব ভুলে যাওয়া, হারিয়ে যাওয়া আর ফিরে পাওয়ার গল্প সিনেমায়, সাহিত্যে এবং জীবনে। সঙ্গে থাকবে হারানো দিনের কিছু গান যা আজও অজানা।

ফিরতে ফিরিয়ে আনে কত স্মৃতি, কত মুখ, কত না বলা কথা। স্মৃতি বিস্মৃতির পথ ধরে জীবনকে নতুন করে খুঁজে দেখার এই যাত্রায় আপনার সঙ্গে থাকবেন কেয়া মুখোপাধ্যায় ঠিক রাত 11টায় হারানো দিনের গান অনুষ্ঠানে আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে।

0: একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়। গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে।
1: গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে। গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে।
2: সাইক্লোনের পর দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগ নাও থাকতে পারে, তাই আগে থেকে তেল ভরে রাখুন লণ্ঠনে, সঙ্গে রাখুন টর্চ ও ব্যাটারি। সাইক্লোন থেকে রক্ষা করুন নিজের বাড়ি, দেওয়াল দরজা জানলা কার্নিশের কোনো অংশ আলগা থাকলে অবশ্যই সারিয়ে নিন মিস্ত্রি ডেকে।

0: সাইক্লোনের সময় যাতে বাড়ির ক্ষতি না হয় সেটা সুনিশ্চিত করতে প্রায় ভেঙে পড়া গাছের ডাল বা মৃতপ্রায় গাছ সরিয়ে ফেলুন। আলগা টিনের পাত, সাইনবোর্ড, ইট ইত্যাদি সরিয়ে নিরাপদ জায়গায় রাখুন।
1: গানে কথায় সময় এসে পৌঁছেছে সকাল আটটা, আর ঘড়ির কাঁটায় সকাল আটটা মানেই সময় দৃষ্টিকোণের। এবারে শুনবেন অনুষ্ঠান দৃষ্টিকোণ, প্রযোজনা আকাশবাণী মৈত্রী সংবাদ বিভাগ। আজকের বিষয় চিত্র পরিচালক সলিল দত্তের স্মরণে।

স্ত্রী রাজেশ্বরী, মোমের আলো, সূর্যশিখার মতো ছবি বাঙালি দর্শক নাম শোনেননি এমন কেউ মেলাভার। আর এই সব ছবির নেপথ্যে যিনি ছিলেন বা জানা ছিলেন, তখনকার যুগে তাদের নাম সচরাচর কারোর সামনে আসত না। তেমনই এক প্রচার বিমুখ মানুষ ছিলেন সলিল দত্ত। পরিচালনা করেছেন একের

1972 সালে স্ত্রী ছবির এই গান মুখে মুখে ফিরেছে বাঙালির। চিত্রনাট্যকার হিসেবে প্রথম কাজ করেন 1963 সালে সূর্যশিখা ছবিতে। তার পরিচালনার কাজও করেছেন নিজেই। চিত্রনাট্য এবং পরিচালনার পাশাপাশি অভিনয় করেছেন বহু বিখ্যাত ছবিতে, বসু পরিবার, সাগরিকা, ধন্নি মেয়ে, অতিথি ছাড়াও অভিনয় করেছেন 1975-এ।

0: ষাটের দশক থেকে তার ছবির বিষয় খানিকটা বদলেছে। সমরেশ বসুর গল্প নিয়ে তৈরি করলেন অপরিচিত।
1: আমার কথা আরো কিছু বলুন না, আমার খুব জানতে ইচ্ছে করে।
2: কি জানতে চাও বলো?
1: প্রতাপ কাকা আমার সব দেখাশোনা করতেন কেন?
2: তোমার বাবা আর আমার দাদা অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। হিমানের সঙ্গে অতীন্দ্র দেব আমার দাদার বিয়ে করলেন, ঘর ছেড়ে ছুড়ে দিয়ে কোথায় চলে গেলেন।
1: তারপর
2: তোমার জন্মের কয়েক বছরের মধ্যে তোমার বাবা এবং মা প্রায় একই সঙ্গে মারা যান। তারপর গ্রামে আত্মীয় স্বজনের মাঝখানে তুমি অত্যন্ত অবহেলা আর অত্যাচারের মধ্যে মানুষ হও, যে কারণে
1: আমার মাথাটাই কিরকম গোলমাল হয়ে গিয়েছিল।
0: উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, উৎপল দত্ত, রবি ঘোষ, ছায়াদেবী, বিকাশ রায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, ছবি বিশ্বাস, শোভা সেন, সন্তোষ দত্ত কে কাজ করেননি তার ছবিতে, উর্বশী, কলঙ্কিত নায়ক, বাবুমশাই সহ একের পর এক মনোগ্রাহী ছবির পরিচালনা করেছেন। তবে উত্তম কুমারের শেষ ছবি অগবধূ সুন্দরীর পরিচালনার কাজ করছিলেন সলিল দত্ত। চলে গেলেন নায়ক অকালে এই ছবির সেটেই।
3: লোক জমা হয়েছে, লা চুরু হবে,
4: কাকা পয়সা দিচ্ছি, পুঁটি দিচ্ছে না।
3: তোর বাপ দাদা কোন দিন পুষ্টি দিচ্ছে যে পুঁটি নিবি? লোক জমা হয়েছে,
0: শেষ কখনো বিচ্ছেদের হয় না, শেষ মানে শুরুর প্রতীক্ষা। ছবি মুক্তির পর সাংবাদিক সম্মেলনে এমনটাই বলেছিলেন পরিচালক, বলেছিলেন শিল্পীর মৃত্যু নেই। ২০০৪ সালে কলকাতায় নিজ বাসভবনে তার জীবনাবসান হয়। ৭২ বছরে চলে যান তার প্রিয় কলকাতা ছেড়ে, তার পৃথিবী ছেড়ে, রেখে যান চিরযৌবনের এই গান।

শুনলেন অনুষ্ঠান দৃষ্টিকোণ, প্রযোজনা আকাশবাণী মৈত্রী সংবাদ বিভাগ। আজকের বিষয় চিত্র পরিচালক সলিল দত্তের স্মরণে।

0: আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
1: চা বাগানের মিঠু পথ বেয়ে যখন অন্ধকার নেমে আসে, ডুয়ার্সের আকাশে তখন শুধুই জোনাকির আলো নয়, জ্বলে ওঠে এক জোড়া হেডলাইটের তীব্র শিখা। ইঞ্জিনের একটানা মৃদু গুঞ্জনে জেগে ওঠে পাহাড়ি জঙ্গল, ঘুমন্ত গ্রাম। মানুষ চেনে তাকে বাইক অ্যাম্বুলেন্স দাদা নামে, কিন্তু প্রকৃতির নিবিড় খাতায় তার আসল পরিচয় পদ্মশ্রী করিমুল হক। সময়ের সীমানা ভেঙে ছুটে চলা এক অতন্ত্র প্রাণ, যেখানে অ্যাম্বুলেন্সের সাইরিনে পৌঁছতে গিয়ে থমকে দাঁড়ায় খানাখন্দ আর গভীর অরণ্যের আড়াল, সেখানে পথ চিনে নেয় করিমুল হকের দুই চাকা।

ক্রান্তি ব্লকের সাধারণ এক চা শ্রমিক তখন হয়ে ওঠেন স্বয়ং অভিভাবক। কখনো দুর্যোগের বৃষ্টিতে ভিজে, কখনো বুনো হাতির ভয় উপেক্ষা করে তিনি বাইক ছোটান মাইলের পর মাইল। তার বাইকের পেছনের সিটটি যেন এক টুকরো চলমান হাসপাতাল, যেখানে প্রতিটি কিলোমিটার যুদ্ধ করে মৃত্যুর ছায়ার সঙ্গে। 4,000-এরও বেশি মানুষকে এভাবে জীবনের কিনারায় ফিরিয়ে এনেছেন তিনি। 2017 সালে অন্যতম সম্মান পদ্মশ্রী তাঁর কপালে শ্রদ্ধার চন্দন পরিয়ে দেয়। কিন্তু সেই সোনালি স্মারক তাকে তার মেঠো পথ থেকে আলাদা করতে পারেনি। পুরস্কারের চকচকে আড়ালে তিনি হারিয়ে যাননি, পরদিনই আবার ফিরে এসেছেন ডুয়ার্সের মাটিতে নিজের পুরনো হেলমেটটি মাথায় চাপিয়ে। করিমুল হক কোনো অলৌকিক ক্ষমতার অধিকারী নন, তিনি কেবল এক মানবিক অনুভূতির নাম। একাকী এক মানুষের সংকল্প কিভাবে গোটা সভ্যতার উদাসীনতাকে জবাব দিতে পারে? করিমুল হকের বাইকের সশব্দ গর্জন আজও ডুয়ার্সের বাতাসে সেই সাক্ষ্যই দিয়ে যায়।

হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ডিগ্রি সেলসিয়াস ও 26 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার সম্ভাবনা। গত 24 ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3.6 ডিগ্রি সেলসিয়াস কম, ও দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.1 ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাপ ছিল যথাক্রমে 98% ও 84%। গত 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে এবং বৃষ্টিপাতের পরিমাণ 0.01 মিলিমিটার। 21 সেপ্টেম্বর উত্তর পূর্ব বঙ্গোপসাগরে সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে দমকা হাওয়ার গতিবেগ ঘন্টায় 45 থেকে 55 কিলোমিটার এবং যা ঘন্টায় 65 কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। 22 সেপ্টেম্বর মধ্য বঙ্গোপসাগরে এর গতিবেগ ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার এবং ঘন্টায় 70 কিলোমিটার পর্যন্ত উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার, যা ঘন্টায় 60 কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। 23 সেপ্টেম্বর এটি আরও বেড়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘন্টায় 55 থেকে 65 কিলোমিটার, যা ঘন্টায় 75 কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তা 24 সেপ্টেম্বর সন্ধ্যা পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। 23 থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূল বরাবর এবং উপকূল থেকে দূরে বাতাসের গতিবেগ ধীরে ধীরে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার, যা ঘন্টায় 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। 2026 সালের 25 সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূল বরাবর ও উপকূল থেকে দূরে, 21 সেপ্টেম্বর উত্তর পূর্ব বঙ্গোপসাগরের সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এবং 22 সেপ্টেম্বর মধ্য বঙ্গোপসাগরে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল থেকে উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের 21 সেপ্টেম্বর থেকে 22 সেপ্টেম্বর এবং 22 সেপ্টেম্বর থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূল বরাবর ও উপকূল থেকে দূরে গভীরে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। মৎস্যজীবীদের 21 সেপ্টেম্বর রাতের মধ্যে উপকূলে ফিরে আসার পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়ার খবর শুনে তাহলে বন্ধুরা, একটি ছাতা বা রেইনকোট কিন্তু রাখা কাছে আবশ্যিক। আপনারা শুনছেন সকালের আড্ডা অনুষ্ঠান। এবারে সময় হয়েছে আরো একখানি গান শুনে নেবার। এবারে শুনবেন অনুপম রায়ের কণ্ঠে একটি গান।

এবারে সময় হয়েছে পশ্চিমবঙ্গের কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার কিছু খবর আপনাদের জানিয়ে দেওয়ার। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় আকাশ সাধারণত মেঘলা থাকবে।

0: অনুষ্ঠান দৃষ্টিকোণ, নানান রকম তথ্য ও গানের মোড়ক পেরিয়ে এখন সময় হয়েছে অনুষ্ঠান জানা অজানার। এখন শুনবেন অনুষ্ঠান জানা অজানা।
1: জানা অজানা,
2: আগামী 29শে সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস, সেই উপলক্ষে জানা অজানায় পরপর তিন দিন ধরে শুনছেন হৃদয়ের কথা শিরোনামে তিন পর্বের ধারাবাহিক। আজ দ্বিতীয় পর্ব, বলছেন ডক্টর মুকুল কান্তি মান্না।
3: পাড়াতে এসেছে এক নারী টেপা ডাক্তার, কবি একথা লিখেছিলেন অনেক আগে। নারী টিপে হৃদস্পন্দনের গতি প্রকৃতি বুঝতেন বাঘা বাঘা চিকিৎসকেরা। এখনও শারীরিক কিছু অসুবিধে দেখলে আমরাও সেভাবে হার্ট রেট দেখি, হয়তো দেখা গেল তা অনেকটা বেশি, রক্তচাপ বেড়ে গেছে ভেবে তাড়াহুড়ো করে তা কমানোর কোনো ওষুধ হয়তো খেয়ে ফেললাম, রক্তচাপ পরীক্ষা করে হয়তো দেখা গেল তা স্বাভাবিক। রক্তনালীর মধ্য দিয়ে রক্ত বয়ে চলার সময় রক্তনালীর গায়ে যে পার্শ্বচাপ দেয় তাকেই বলে রক্তচাপ। হৃৎপিণ্ডের সংকোচনের সময় ধমনীতে সবচেয়ে বেশি যে রক্তচাপ দেখা যায় তাকে বলে সিস্টোলিক প্রেশার, আর হৃৎপিণ্ডের প্রসারণের সময় ধমনীতে সবচেয়ে কম যে রক্তচাপ দেখা যায় তাকে বলে ডায়াস্টোলিক প্রেশার। এই দুই চাপের বিয়োগফল হল পালস প্রেশার। আমাদের স্বাভাবিক সিস্টোলিক চাপ 120 মিলিমিটার আর ডায়াস্টোলিক চাপ 80 মিলিমিটার পারদচাপের সমান। প্রথম সংখ্যাটি 140-এর বেশি আর পরের সংখ্যাটি 90-এর বেশি হলে তবেই হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা। হৃদরোগ বিশেষজ্ঞদের মতে রক্তচাপ এবং হার্ট রেট একই সময় ওঠানামা করতেও পারে, আবার নাও করতে পারে। অনেক স্বাভাবিক কারণে হার্ট রেট বেশি থাকতে পারে, যেমন গর্ভাবস্থায়, পরিশ্রমে, উত্তেজক খাবার বা পানীয় নেয়ায়, দুশ্চিন্তায়, আর থাকে শিশুদের। আবার জ্বর, অ্যানিমিয়া, অক্সিজেনের ঘাটতি, হাইপারথাইরয়েডিজম, কার্ডিওমায়োপ্যাথি এইসবেও বেড়ে যেতে পারে। হার্ট রেট কমে যায় ঘুমানোর সময়, শরীরের তাপমাত্রা কমে গেলে, হাইপোথাইরয়েডিজম এবং হার্ট অ্যাটাক হলে। সাধারণভাবে উচ্চ রক্তচাপ উচ্চ হার্ট রেটের চেয়ে বেশি বিপজ্জনক বলে মনে করা হয়। সামান্য উচ্চ

0: উচ্চ রক্তচাপ হৃদরোগ বা স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে। আমরা প্রধান যে সমস্ত শারীরিক সমস্যায় ভুগি প্রাণীদের সে সমস্যা নেই, যেমন হার্ট অ্যাটাক। দেখা গেছে কুকুর, বিড়াল, গরু এইসব গৃহপালিত পশুদের হার্ট অ্যাটাক হয় না, বন্য প্রাণীদেরও এসবের বালাই নেই। তবে এ নিয়ে কিছু মতবিরোধ আছে। একবার জঙ্গলে বিশাল ময়াল সাপ কোনো এক বাঘকে পেঁচিয়ে ধরে মেরে ফেলে। পরীক্ষা করে দেখা গেল মৃত্যুর আগে বাঘটির হার্ট অ্যাটাক হয়েছিল, হয়তো যন্ত্রণায় বা ভয়ে। তুলনামূলকভাবে মানুষের হার্ট এদিক থেকে আরও দুর্বল। আর্থিক অনটন, সামাজিক চাপ, জীবনযুদ্ধে হেরে যাওয়া যন্ত্রণা তো আছেই, তার ওপর জন্মসূত্রে হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রবণতা। হার্টের স্পন্দনের নির্দিষ্ট ছন্দের ছন্দপতন হতে পারে অনেক সময়, কখনো হয় খুব ধীরে বা খুব দ্রুত লয়, একে বলে অ্যারিথমিয়া বা অস্বাভাবিক ছন্দ। কখনো আবার হৃৎপিণ্ডের স্বাভাবিক বিট বাদ পড়ে যায়, আবার কখনো অতিরিক্ত বিটও হতে পারে। এসব চলতে থাকলে কোনো মতেই তা অবহেলা করার নয়। অ্যারিথমিয়াকে প্রধানত দুভাগে ভাগ করা যায়, একটি হল ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া, অন্যটি সুপ্রাভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া, যা দেখা যায় ভেন্ট্রিকল এবং অরিকুল হার্টের এই দুটি অংশের গোলমালে। খুব ধীরে 50 বা তার কম হার্ট রেট হলে তাকে বলে ব্র্যাডিকার্ডিয়া, খুব দ্রুত মিনিটে 120 বেশি হার্ট রেট হতে থাকলে তাকে বলে ট্যাকিকার্ডিয়া। অ্যারিথমিয়ার উপসর্গ হল ক্লান্তি, বুকে ব্যথা, নিঃশ্বাসের কষ্ট এইসব। ব্র্যাডিকার্ডিয়া হলে এ ধরনের লক্ষণ ছাড়াও মাথা ঘুরে যেতে পারে। ট্যাকিকার্ডিয়ার লক্ষণ গলায় কষ্ট, ঘাম, অস্বস্তি, অজ্ঞান হয়ে যাওয়া। মধ্য 30 বা 40-এ হঠাৎ কার্ডিয়াক মৃত্যুর একটি প্রধান কারণ কিন্তু অ্যারিথমিয়া। স্থূলতা, উচ্চ রক্তচাপ, হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হওয়া, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন এবং হার্টের ভালভের গোলমাল ও থাইরয়েড রোগের কারণে অ্যারিথমিয়া হতে পারে। শুধু বয়স্করাই নয়, কম বয়সীদের ক্ষেত্রেও এই রোগ দেখা দিতে পারে। হৃৎপিণ্ডের ওপরের প্রকোষ্ঠের চেয়ে নিচের প্রকোষ্ঠে শুরু হওয়া অ্যারিথমিয়া সবচেয়ে বেশি বিপজ্জনক। প্রতি বিট বা স্পন্দনে হার্ট সংকোচন এবং প্রসারণের মাধ্যমে সারা শরীরে রক্ত সঞ্চালনের একটা চক্র সম্পূর্ণ হয়। স্বাভাবিক হার্ট রেট প্রতি মিনিটে 72 হলে এই একটা চক্রের সময়কাল 0.8 সেকেন্ড। প্রতিটা চক্রে হার্ট যান্ত্রিকভাবে নড়াচড়া করে, বুকে কান পাতলে লাপডাপ লাপডাপ সেই শব্দ শোনা যায়। হৃদরোগে আক্রান্ত হলে এর সুরতাল কেটে যায়। আগামী পর্বে হৃদয়, মন ও সুস্থতা নিয়ে আলোচনা করব।
1: জানাও জানাই শুনলেন হৃদয়ের কথা ধারাবাহিকের দ্বিতীয় পর্ব, বললেন ডক্টর মুকুল কান্তি মান্না। আগামীকাল এই ধারাবাহিকের তৃতীয় তথা শেষ পর্ব।
2: শুনলেন অনুষ্ঠান জানা অজানা। জীবন তো আসলে এক দারুণ জার্নি। এখানে কখনো কড়া রোদ হাসাবে, কখনো হঠাৎ বৃষ্টি এসে ভিজিয়ে দিয়ে চলে যাবে, কোনো দুপুর হয়তো ধরা দেবে দারুণ কোনো জয়ে, আবার কোনো মেঘলা বিকেল হয়তো নিঃশব্দে মন ভার করবে। কিন্তু সত্যি বলতে জীবন কখনো থেমে থাকে না। নদী যেমন নিজের ছন্দে ঠিক পথ খুঁজে নেয়, জীবনও বুঝিয়ে দেয় এগিয়ে যাও, হাসতে শেখো আর স্বপ্নগুলোকে নিয়ে বাঁচতে শেখো। তাই আজকের এই বিদায় মানে কোনো ফুল স্টপ নয়, এ তো কেবল একটি ছোট্ট বিরতি। কালকের নতুন ভোর, নতুন কিছু গল্প আর নতুন সুরের হাত ধরে আমরা ঠিক ফিরে আসব ঘড়ির কাঁটার এই চেনা স্টপেজে। আজকের মতো বিদায় বন্ধু, আর আপনারাও অনুষ্ঠান কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। যেন কিভাবে জানাবেন, আমাদের ইমেল maitribondhu23@gmail.com, ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, মাঝখানে রয়েছে ভি নয় বি। শ্রোতা বন্ধুরা, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের একমাত্র ফেসবুক পেজ এটি। সংশ্লিষ্ট পোস্টে মতামত জানাতে ভুলবেন না। যেন আজকের মতো বিদায় বন্ধু, কিন্তু যাওয়ার আগে প্রতিবারের মতো এবারেও রেখে যাব সুন্দর একখানি গান।

0: এতক্ষণ শুনলেন সকালের আড্ডা অনুষ্ঠান, উপস্থাপনে আমি পল্লবী সিনহা, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অনুষ্ঠান অতিথি।
1: আকাশবাণী মৈত্রী অতিথি। এখন শুনবেন বিশিষ্ট তালবাদ্য শিল্পী মল্লার ঘোষের সাক্ষাৎকার, আলাপচারিতায় তন্ময়ী ভট্টাচার্য, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। আজ প্রথম পর্ব।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ অতিথি অনুষ্ঠানে আমাদের সঙ্গে আছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তালবাদ্য গুরু এবং সুরকার মল্লার ঘোষ। প্রথমেই আপনাকে স্বাগত জানাই আমাদের আকাশবাণী মৈত্রীর তরফ থেকে।
1: অশেষ ধন্যবাদ।
0: দুই বাংলা শ্রোতা বন্ধুরা আপনাকে শুনছেন,
1: বাহ,
0: এবং অধীর আগ্রহে অপেক্ষা করছেন আপনার কাছ থেকে আপনার কথা, আপনার পরিবারের কথা, আপনার ছোটবেলার কথা সবটা আমরা শুনবো বলে। প্রথমেই চলে যাই ছোটবেলায়। তবে তার আগে বলে দেওয়ার অপেক্ষা রাখে না যে আপনার নাম তার সঙ্গে যুক্ত রয়েছে এমন একটা পারিবারিক ঘরানা এবং পণ্ডিত জ্ঞান প্রকাশ ঘোষ, তিনি শুধু আপনার গুরু নন, আপনার বাবা। তাই আমরা একদম আপনার ছোটবেলার গল্পে চলে যাব।
1: নিশ্চয়ই, আমি প্রথমেই অভিনন্দন জানাই আকাশবাণীর শ্রোতাদের, এবং আমি আপ্রাণ চেষ্টা করব আমার শ্রদ্ধেয় পিতৃদেব এবং মহাগুরু আচার্য জ্ঞানপ্রকাশ ঘোষ, যিনি সারা পৃথিবীকে তাঁর বৈদগ্ধে তিনি ভরিয়ে দিয়ে গেছেন, তাকে ছোট্ট সময়ের মধ্যে প্রকাশ করবার আপ্রাণ চেষ্টা করব।
0: বেশ, একদম ছোটবেলার কথা যদি বলি, প্রথম মনে পড়ে বাবার কাছে এই তালিম শুরু হলো কত ছোট বয়সে?
1: খুব সম্ভবত 5 বছর বয়স ছিল তখন আমার, এবং সেই সময় উনি একেবারে খেলাচ্ছলে আমাকে তালিমটা দিতে শুরু করলেন, যেটা পরে বড় হয়ে আমি অনুধাবন করতে পেরেছি। আমাদের ড্রয়িং রুমেতে একটা ডিভান ছিল, সেই ডিভানেতে আমাকে একদিন উনি চড়িয়ে দিলেন, দিয়ে বললেন যে শোন, আমি তোকে একটা বল দিচ্ছি, এই বলটা আমাকে ছুঁড়ে মার, এবং এই ছুঁড়ে মারার সঙ্গে সঙ্গে আমি যখন বলটা পাবো তখন আমিও তোকে ছুঁড়ে মারবো, কিন্তু এই বলটা ছোঁড়ার পরে আমার হাতে আসা এবং আমার হাত থেকে তোর হাতে পৌঁছানো, এটার একটা স্পেস এবং টাইম, সেইটা মেজার করতে হবে তোকে। আমি যখনই বলবো 1 2 3 4, ফোরের মধ্যে বলটা আমার হাতে আসা উচিত, এবং আমিও 1 2 3 4 করে যখন বলটা ফেরত দেবো

0: তখন ঠিক ওয়ানের মধ্যে যেন তোর হাতে এসে পৌঁছয়। অতএব আমাদের যে এই টাইমের যে ডিস্টেন্সটা, এইটাকে মেনটেন করলেই লয় বা ছন্দ শেখা হবে। তো সেই শুরু হলো আমার ছন্দ এবং লয়ের সঙ্গে প্রথম পরিচয়, এবং তালবাদ্যকে স্পর্শ করালেন এইভাবে 5 বছরের একজন ছোট্ট শিশুকে।
1: বেশ, তারপর তবলায় হাত রাখা,
0: সেটাও একটা গল্পের মতো আমার কাছে। আমাদের হাতের যে 5টা আঙুল আছে, এই আঙুলের মধ্যে কনিষ্ঠা এবং অনামিকা, এই দুটো থাকে তবলার একেবারে প্রান্তিক স্তরেতে, এবং মধ্যমা আর তার পাশে তর্জনী। প্রথমে অনামিকা এবং কনিষ্ঠাকে উনি একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দিলেন, আর মধ্যমাটা হাতে নিজেই তুলে ধরে রাখলেন এবং বললেন, তর্জনী দিয়ে তোমাকে একটা স্ট্রোক মারতে হবে। এবং স্ট্রোকটা মারার পরে বাবা বললেন, কেমন লাগছে এটা শুনতে? আমি বললাম, বা বেশ ভালো লাগছে তো। বললেন, এইটাকে কি বলে জানো? আমি বললাম, না জানি না। উনি বললেন, এটাকে বলে না। আমি বললাম, ও আচ্ছা। উনি বললেন, বলো না। আমি বললাম, না। বললেন, এই নাটাকে তোমাকে সারা জীবন ধরে প্র্যাকটিস করে, শিক্ষা গ্রহণ করে, অনুশীলন করে হ্যাঁ এতে পরিবর্তিত করতে হবে। তো এই যে অসাধারণ শিক্ষা পদ্ধতি, আমি এখন ভাবি যে কত সুন্দরভাবে একটা ছোট্ট শিশুকে গড়ে তোলার পক্ষে কতটাই প্রযোজ্য।
1: এই যে বাড়িতে তো সবসময় একটা সাংগীতিক আবহ, তবলা চলছে, গান চলছে, প্রচুর গুণী মানুষরা আসছেন, মানে কিংবদন্তি সব নাম, একদম একটু তাদের কথা শুনি।
0: অবশ্যই, ছোটবেলায় বুঝতেই পারিনি কার কার কোলে আমি উঠছি। পণ্ডিত রবিশঙ্করজি, ওস্তাদ বিলায়ত খাঁ সাহেব, ওস্তাদ আলী আকবর খাঁ সাহেব, ভীমসেন জোশীজি, এবং এদিকে আমাদের বাংলা সঙ্গীত জগতের হেমন্ত মুখোপাধ্যায়, শ্রদ্ধা সন্ধ্যা মুখোপাধ্যায়, মানবেন্দ্র মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, এদের অবাধ বিচরণ ছিল আমাদের বাড়িতেও। এবং সঙ্গে সঙ্গে কে কি নতুন রচনা করছেন, বাবা কি নতুন রচনা করছেন, এই দুটো নিয়ে তাদের মধ্যে একটা শেয়ার করার একটা পরিবেশ তৈরি হতো। এবং ওই ছোট্টবেলা থেকে যখন রি বালসারা আসতেন মিউজিক অ্যারেঞ্জমেন্ট করতে, অলোকনাথ দে মহাশয় আসতেন, কীরকম একটা পরিবেশ তৈরি হতো যেখানে পরনিন্দা পরচর্চা না করে কার ভালো দিকটাকে দেখে নিজেরকে উন্নীত করার একটা শিক্ষা আমি যেন পরোক্ষভাবে পেয়ে গিয়েছিলাম, এবং সময় নষ্ট না করে কিভাবে সৃষ্টি করতে হয় এবং কিভাবে সুরকে আশ্রয় করে জীবনযাপন করতে হয়, এর একটা পরিবেশ সৃষ্টি হয়ে গিয়েছিল, যার থেকে আমি পরোক্ষভাবে অগাধ শিক্ষা আমি পেয়েছি।
1: তো শিক্ষাটা তো ওইভাবে তো বাড়িতে সবসময় পরিবেশটা আছে, কিন্তু যখন বাবার কাছে শিখতে বসতেন, তখন কি মানে অন্যান্য ছাত্রদের সঙ্গে একসঙ্গে বসে তালিম নিতেন?
0: একদম, কারণ উনি সবসময় মনে করতেন, ওই সোল ট্রেনিংয়েতে উনি একেবারে বিশ্বাসী ছিলেন না। উনি বলতেন যে সবসময় সঙ্ঘবদ্ধভাবে একটা শিক্ষা যদি দেওয়া যায় এবং গ্রহণও করা যায়, তাহলে সেই শিক্ষাটা খুব বলিষ্ঠ হয়। তো তাই জন্যে আমাকে সবসময় বলতেন, আমি যখন ক্লাস করি অন্য ছাত্র ছাত্রীদের নিয়ে, তুমি ক্লাসেতে বসবে, গানের ক্লাসেতেও বসবে, ছন্দের ক্লাসেও বসবে, তবলার ক্লাসেও বসবে। সেইভাবে আমার শিক্ষাটা হয়, এবং আমি যখন বাবাকে আলাদাভাবে পেতাম, সেটা হয়তো রাত 2:30-3টের সময় আমি হয়তো রেয়াজ করছি, সেই সময় বাবা হঠাৎ আমার রেয়াজ শুনে ঘুম থেকে উঠে এসে আমার সঙ্গে হারমোনিয়ামটা নিয়ে নগমা বাজাতে আরম্ভ করলেন। সেইটা আমার সঙ্গে বাবার একটা এক্সক্লুসিভ মুহূর্ত রচিত হতো, সেটা হয়তো ভোর 5টা অবধি চললো বা 6টা অবধি চললো। সেইটা আমি ওনার কাছ থেকে আলাদা যে সময়টা আমি পেতাম, কিন্তু সারা দিনের যে শিক্ষাটা সেইটা সব সময় ওই ক্লাস
1: সবার
0: মধ্যে বসে।
1: তো এরকম মানে গুরু হিসাবে পাওয়ার, বাবা হিসাবে পাওয়া, দুটো জায়গা দুরকম, আপনার ক্ষেত্রে দুটো মিলেমিশে এক।
0: কখনো আলাদা করে বাবাকে স্পর্শ করা বা গুরুকে স্পর্শ করা, এটা কখনো আমার মনেই হয়নি। কারণ উঠতে বসতে শিক্ষা পাওয়া এবং প্রতিটি মুহূর্তের মধ্যে ওনার কথোপকথনের সঙ্গে সঙ্গেই শিক্ষা পাওয়া, এইটার একটা সময় রচিত হয়ে যেত প্রতিদিন প্রতি মুহূর্তে। চিড়িয়াখানায় যখন বেড়াতে গেছি বাবার সঙ্গে, সেই সময় উনি বলতেন যে, শোন এখন আমার সঙ্গে না পুরোটাই ইংরেজিতে কথা বলতো, এই যতক্ষণ আমরা চিড়িয়াখানায় থাকবো একটাও বাংলা শব্দ চেষ্টা করিস না ব্যবহার করতে। অতএব যেহেতু

0: তো অগাধ পাণ্ডিত্য ছিল, ওনার ভাষা জ্ঞান অপরিসীম ছিল। ওই সেই সময়টুকু 3 ঘন্টা চিড়িয়াখানা ঘুরতে ঘুরতে উনি বললেন, যা তোর মনে আসে তুই আমাকে প্রশ্ন কর, আমিও তোকে উত্তর দেব, কিন্তু আমাদের মধ্যে কথোপকথন সবসময় ইংরেজিতে হবে। তো এইভাবে উঠতে বসতে শেখা যে কোনো বিষয় নিয়ে, সেইটা পিতা বলুন বা গুরু বলুন, বাবার কাছ থেকে
1: খুব সহজাতভাবে আসতো।
0: একদম।
1: আচ্ছা, এই যে তালবাদ্যের কথা হচ্ছিল, তো সেই সময় কিভাবে হাতে দেখাতেন সেটা যদি একটু আমাদের শ্রোতা বন্ধুদের কাছে কণ্ঠে পৌঁছান।
0: আচ্ছা, আমার যেরকম প্রথম বোল যেটা বাণী যে ছিল, সেটা আপাতত আমি বাণীটাই বলতে পারবো, যে ধাতেটে ধাতেটে ধাঁধা তেটে ধাগেতি না ঘেনে, তাতেটে তাতেটে ধাঁধা তেটে ধাগেতি না ঘেনে। এই যে পার্টিকুলার বোলটা, এইটা আমরা নানা রকমভাবে তিস্র জাতিতে ফেলি, এগুলো আমাদের পুরোপুরি টেকনিক্যাল ভাষা। এবং সেই বোলটা কী করে 3 গুণেতে নিয়ে যেতে হয়, কী করে 4 গুণে নিয়ে যেতে হয়, এবং কী করে 8 গুণ বা 16 গুণেতে নিয়ে যেতে হয়, সেটা শিক্ষা আস্তে আস্তে আমাদের রচিত হলো বা আমার অন্তরে প্রাপ্ত হলাম আমি। তারপর উনি যেটা বলতেন সবসময়, গানের ক্ষেত্রে বা তবলার ক্ষেত্রে আগে পড়তে হবে, সেটা গান হোক বা তবলা হোক, যদি পড়া না যায় তাহলে গানের যে অর্থটা সেটা তো হৃদঙ্গম হবে না। অতএব সুরের প্রয়োগটা তখনই আসবে, ভাবের প্রয়োগটা তখনই আসবে যখন গানটাকে আমরা বুঝতে পারবো, আমরা স্পর্শ করতে পারবো তার ভাবকে। ঠিক সেই রকমভাবেই তবলা, আমি যদি বলি ঘেনা ধাতি তা ঘেনে ধাতি ধাগ তিনা ঘেনে তেটে তেটে ধাগেনে ধাতে টে ঘেনা তিনা ঘেনে, এটা একটা সমান্তরাল রেখাতে একটা পড়া হলো। কিন্তু আমি যদি এর অর্থটাকে হৃদয়ঙ্গম করে আমি একই বল আমি যদি পড়ি, তাহলে এটা দাঁড়াবে ঘেনা ধাতেটে ঘেনে ধাতি তাকে তিনা কেনে তেটে তেটে ধাগেনে ধাতেটে ঘেনা তিনা কেনে কেনা তাতেটে কেনে তাতি তাকে তিনা কেনে তেটে তেটে ধাগেনে ধাতেটে ঘেনা তিনা কেনে দা। অতএব এই যে এর উত্থান এবং পতন, ওঠানামা, এইটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ বাবা এইভাবেই খুব মজা করে বলতেন ছাত্রদের, যে তুমি কি তোমার বাবাকে জিজ্ঞেস করো, বাবা আজ কি আমরা তোমার সঙ্গে বাজারে যাব, এইভাবে কখনোই হবে না। তো ঠিক সেইভাবে তুমি যখন বলবে, বাবা আজ কি আমরা তোমার সঙ্গে বাজারে যেতে পারি, এই যে ওঠানামাটা ঠিক সঙ্গীতের ক্ষেত্রে একইভাবে
1: উনি বোধহয় মানে লিখেও কবিতা করে বা মজাচ্ছলে ছাত্রদের শেখানোর চেষ্টা করতেন বা বলতেন।
0: সেই মজার একটা ছড়া পড়ে দেবো,
1: বলুন বলুন।
0: ওকে, বাবা লিখলেন নগেনের গিন্নির দাঁত কনকন। এটা ওই ডিক্সনলেনের বাড়ির উল্টো দিকে জনৈক একজন নগেনবাবু, তাঁর একটা চায়ের দোকান ছিল, তাঁর সকাল থেকে রাত্রি অবধি যে জীবনযাপন, ওই চায়ের দোকানের যে জীবনযাপন, সেইটাকে কেন্দ্র করে উনি ছড়াটা লিখে ফেললেন। এবং এই ছড়াটা, এখন তো হাতে তবলা নেই, আমি বাজাতে পারবো না, কিন্তু ওই ছড়াটা এমনভাবে রচনা করলেন, শব্দগুলো এমনভাবে প্রয়োগ করলেন যাতে সেই শব্দগুলো তবলাতে বাজানো যায়। তো বাবা লিখলেন নগেনের গিন্নির দাঁত কনকন, নগেনের গিন্নির দাঁত কনকন, মাড়ি টনটন মাথা ঘোরে, খেদানেকো মরকট গন্ডা গন্ডা খোকা খুকু, ধেনো তাড়ি টেনে ঢুকুঢুকু দিন রাত নাগ ডাকা, টেকি কানে কড়ি নেই ডাক্তার ডাকা নেই, মরি খেটে খেটে দুর্দুত্তর ধেড়ে মদ্দর গদ্দান ধরে গোটা দুত্তিন ধাই ধাই দে, ধেড়ে মদ্দর গদ্দান ধরে গোটা দুত্তিন ধাই ধাই দে, ধেড়ে মদ্দর গদ্দান ধরে গোটা দুত্তিন ধাই ধাই দে। রচনা করার পরেই উনি দেখলেন যে এটাকে তালেতে বাঁধতে হবে। অতএব তালেতে যদি বাঁধা হয় তাহলে তিন তাল, তিন তালেতে কী করে বাঁধা হবে? উনি রচনা করলেন তেন তেন না থেকে ধেন দেন না দা দেন দেন দা ধেন দেন না দা তেন তেন না থেকে ধেন দেন না। শ্রোতাদের মধ্যে যদি কোনো তবলিয়া থাকেন নিশ্চয়ই আমার সঙ্গে একসঙ্গে তাল দিতে পারবেন, তেন তেন না থেকে ধেন দেন না দা দেন দেন দা ধেন দেন দা দা তেন তেন না, নগেনের গিন্নির দাঁত কনকন তিন তিন না থেকে ধিন ধিন না, নগেনের গিন্নির দাঁত কনকন মাড়ি টনটন মাথা ঘুরে ঘন ঘন কত্তাকে ঠোকে, খেদানে কো মরকট গন্ডা গন্ডা খোকা কুকু, ধেনু তাড়ি টেনে ঢুকুটুকু দিন রাত নাক ডাকা, টাকে কানা করি নেই ডাক্তার ডাকা নেই, মরি খেটে খেটে দুর্দুত্তর ধেড়ে মদ্দর গদ্দান ধরে গোটা দুত্তিন ধাই ধাই দে, ধেড়ে মদ্দর গদ্দান ধরে গোটা দুত্তিন ধাই ধাই দে, ধেড়ে মদ্দর গদ্দান ধরে গোটা দুত্তিন ধাই ধাই দে।
1: এমন প্রাণবন্ত করে তুললে,

0: তখন তো আর সত্যি গুরু শিষ্যের সেই দূরত্ব আর থাকে না।
1: সেই
0: আর সৃষ্টি মানেই বোধ হয় সেইটাই, মানে স্বাভাবিক সেটাই দাবি করে।
1: একদম।
0: আচ্ছা, এই আকাশবাণীতে আজ আপনি এসেছেন, আকাশবাণীর সাথে গুরুজির দীর্ঘ দীর্ঘ সম্পর্ক।
1: একদম। আমার বাবার কাছে শোনা কথা যে খুব সম্ভবত 1954 সালে বাবা যখন রাশিয়া ট্যুর থেকে ফিরে এলেন, আচার্য নেহরুজি একটা ডেলিগেশন পাঠিয়েছিলেন রাশিয়াতে, রাশিয়া, পোল্যান্ড এবং চেকোস্লোভাকিয়া। সেখানে বাবার সঙ্গে আরও বিদগ্ধ বেশ কিছু তদানীন্তন সঙ্গীত শিল্পীরা ছিলেন, নাম বলতে গেলে প্রায় এক ঘন্টা দীর্ঘ তালিকা। বাবা ফিরে আসবার পরেই তদানীন্তন যিনি ডিরেক্টর জেনারেল ছিলেন আকাশবাণীর, তিনি বাবাকে অনুরোধ জানালেন যে আকাশবাণী কলকাতার প্রোডিউসার অফ মিউজিকের যে পদটা সেটা বাবা যদি অলঙ্কৃত করেন। তো বাবা তৎক্ষণাৎ রাজি হলেন এবং দীর্ঘ 15 বছর 1954 সাল থেকে 1969 অবধি বাবা প্রোডিউসার অফ মিউজিক পদে আসীন ছিলেন। এবং তার কার্যকালে বিভিন্ন রকমের কাজ তো উনি করেইছেন, তার সঙ্গে সঙ্গে যেরকম সঙ্গীতাঞ্জলি বলে একটি প্রকল্প তার রচনা করা, তার সিগনেচার টিউনটা করা, তারপর রম্যগীতি তার সিগনেচার টিউন করা, এ মাসের গান বহু শিল্পীকে দিয়ে তিনি গাইয়েছেন, এইরকম কত আর কাজ বলবো বিভিন্ন। এবং রেডিওর কাছেও আর্কাইভে নিশ্চয়ই তার কৃতিত্ব, তার কাজের তালিকা বহু আমরা পাব। এবং সেই সঙ্গে সঙ্গে বৃন্দ গান, বৃন্দ বাদন, তারও একটা সেগমেন্ট চালু করা ক্লাসিক্যাল মিউজিকের পাশাপাশি, কত কাজ, কত কাজ! আমি হয়তো এই মুহূর্তে মনেও পড়ছে না, কিন্তু রেডিওর আর্কাইভে গেলেই নিদর্শন আমরা পাব।
0: বেশ, এবারে আসি একটু আপনার প্রথম স্টেজে আসার কথা আগে একটু শুনে নিই।
1: একদম। খুব সম্ভবত 6-7 বছর বয়সেই বাবা আমাকে আমেরিকায়, তখন আমরা সেই সময় মঞ্চে আস্তে আস্তে আমার মঞ্চ দর্শন যাতে হয় এবং আস্তে আস্তে নার্ভাসনেসটা কাটে, কারণ প্রথম ওই পর্দাটা সরে যাওয়ার পরেই যে এতগুলো চোখ, এতগুলো মাথা যে আমাকে দেখছে, তার যে ভীতিটা সেটা তো আসে একজন বাচ্চার কাছে, তো অবশ্যই সেইটাকে কাটানোর জন্যে আমাকে প্রথমে আস্তে আস্তে উনি মঞ্চেতে নিয়ে আসেন। আমার প্রথম দিন অডিয়েন্স দেখেই একটা ভীতি জাগলো, তারপর আমি যেটুকু বাজাতে পারতাম সেটুকু হাত দিয়ে আর বেরোলো না। তো বাবা বাড়িতে এসে বললেন যে এইটাকে কাটাতে হবে, আমি যখনই বলবো তুমি আমার সঙ্গে তবলা নিয়ে বসবে, এবং রেয়াজের সময়ও তুমি মনে করবে তুমি 10,000 লোকের সামনে বাজাচ্ছ, চোখ বন্ধ করে চোখ খুলে তোমার দেখবে আস্তে আস্তে ভয়টা কেটে যাবে। এবং পরবর্তীকালে যখন ভারতবর্ষে আমরা ফিরে এলাম, তখন আমার 12 বা 13 বছর বয়স, সেই সময় বাবার সঙ্গে একটা অনুষ্ঠানে গেছি হাফ প্যান্ট পরে বাবাকে সাহায্য করবার জন্যে, তবলা ক্যারি করবার বা হারমোনিয়াম নিয়ে যাওয়ার জন্যে। হঠাৎ দেখি আমি শ্রোতাদের মধ্যে বসে আছি, সেখানে বাবার সঙ্গে অ্যাকম্প্যানিমেন্ট করার কথা ছিল শ্রদ্ধেয় দাদা অনিন্দ্য চট্টোপাধ্যায়ের, অনিন্দ্যদাও বসেছেন। সেই সময় হঠাৎ দেখলাম ঘোষণা হচ্ছে যে আচার্য জ্ঞানপ্রকাশ ঘোষের হারমোনিয়ামের সঙ্গে সঙ্গত করবেন দ্বৈতভাবে অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং মল্লার ঘোষ। আমি প্রায় তখন পালিয়ে যাই হল থেকে, হঠাৎ দেখি দুজন ভলেন্টিয়ার এসে আমাকে চ্যাংদোলা করে নিয়ে গেল। গিয়ে দেখলাম আমার বাজানোর তবলাটাই সেখানে রাখা রয়েছে, বাবা আমাকে না জানিয়ে নিয়ে এসছেন এবং অনিন্দ্য তার পাশে আমাকে বসিয়ে দিলেন। বসিয়ে দিয়ে আমার যেটুকু সাহস ছিল সব উড়ে গিয়ে, কারণ অনিন্দ্যদা তখন রীতিমতো অসাধারণ বাজাচ্ছেন, আমার চেয়ে প্রায় 15 বছরের সিনিয়র। এবং কী হলো, অনিন্দ্যদা যতবার বাজাচ্ছেন তুমুল হর্ষধ্বনি হচ্ছে, হাততালি পাচ্ছেন, আর আমি তখন আরও নার্ভাস হয়ে গিয়ে যেটুকু বাজাচ্ছি তাল কেটে কেটে যাচ্ছে আর ন্যাচারালি কোনো হাততালি আসছে না। খুব আমার বাবার প্রতি দুঃখ, রাগ, ক্ষোভ, অভিমান সব কিছু হলো, হয়ে প্রায় 2 দিন বাবার সঙ্গে কথা বলিনি এবং খেতেও পারিনি। একদিন বাবা নিজেই ডাকলেন, ডেকে এনে বললেন কি হলো আমার ওপর রেগে গেছিস, এইটা তোর পরবর্তী জীবনে কাজে লাগবে, যখন তুই বড় হবি অনুধাবন করতে শিখবি তখন কাজে লাগবে, সেটা পরে আমি বুঝতেও পেরেছিলাম। ওই যে ক্ষোভটা সৃষ্টি হলো বাবা আমার মধ্যে, ওই রেয়াজ করার প্রবণতাটা, স্পৃহাটা,

0: জাগিয়ে দেওয়া এবং আমার অপারঙ্গমতার যে পরিধিটা যেটা রচনা হয়েছে সেইটাকে বাদ দিয়ে কি করে আমি স্থান পাব শিল্পী হিসেবে বিশ্বের দরবারে, তার সূচনাটা করিয়ে দিয়েছিল।
1: মানে একটিও শব্দ না প্রয়োগ করে অনেকগুলো শিক্ষার দিক খুলে দিলেন
0: একদম। এবং এই সঙ্গে আমি একটু যোগ করি যে কারুক্ষে কখনো প্রহার তো দূরের কথা বকতেন না, কিন্তু যে ভর্ৎসনার মতো করে যে কথাটা বলতেন খুব মিষ্টি করে, সেটাই এতটাই বেদনাদায়ক হতো। সেটা তো আমরা মাঝে মাঝেই অজয়দা, অনিন্দদা, গোবিন্দদা আমরা সবাই আলোচনা করি, প্রত্যেকের কাছে একই ফিলিং, সেইটা হাজারটা থাপ্পড়ের চেয়েও বেদনাদায়ক হতো। অতএব মিষ্টি করে যেটা বলতেন সেইটা এত হৃদয় বিদারক হতো, পরের দিনই আমরা মনে করতাম যে আমাকে ওই জায়গাতে পৌঁছে যেতেই হবে, নালে আমরা কি করছি, কিছুই করছি না তো।
1: যে অনেক রকম বাদ্যযন্ত্র বাড়িতে একসঙ্গে দেখছেন, বাবা তবলায় হাত রাখছেন, আবার হারমোনিয়ামে অসাধারণ হারমোনিয়াম বাজাতেন,
0: একদম
1: বেহালা,
0: একদম গিটার মাসি সব কিছু, এবং সেই সঙ্গে সঙ্গে প্রত্যেকটা বিষয়েই পারদর্শী ছিলেন। এবং গান এবং তবলা দুটো যেহেতু সব্যসাচীর মতো একসঙ্গেই উনি করতে পারতেন, তাই জন্যে উনি বলতেন যে গান ছাড়া সুর ছাড়া ছন্দ নয়, ছন্দ ছাড়া সুর নয়, এবং ছন্দকে এতটাই উনি প্রাধান্য দিতেন, উনি বলতেন যে প্রতি মুহূর্তে ছন্দ ছাড়া আমরা ছন্ন ছাড়া। অতএব তাই জন্যে এই কথাটাও এত সুন্দর কথা একটা, এবং সেইটা আমরা এখন বুঝতে পারি। উনি সবসময় বলতেন যে একটা গানের ক্ষেত্রে গানটাকে যতক্ষণ না আমরা পড়ছি তালেতে, সেটা রূপকেতে হবে না, ধামারেতে হবে না, ঝাপতালে হবে না, তিন তালে রচনা হবে, সুর করাটা হবে, সেটা গানের গতিটাকে যতক্ষণ না ছন্দকে আশ্রয় করে যতক্ষণ না আমরা পড়তে পারবো ততক্ষণ তো আমরা তালটাকেই পাবো না। অতএব যখন উনি রচনা করলেন যদি কণ্ঠ দাও আমি তোমার গাহি গান, সেই গানটা রূপকেতে যে বেস্ট আধারিত হবে সেটাও তো ওই যেহেতু উনি তবলা বাজাতেন তাই জন্যই এলো। তো
1: মানে একই লাইন বা ছন্দ উনি বিভিন্ন তালে বা তালে,
0: হ্যাঁ, এবং এই আকাশবাণীতেও পরবর্তীকালে আমি যখন ওনার সঙ্গে সঙ্গত করতে আসতাম তখন যিনি রেকর্ডিস্ট তিনি আমাকে খুব কানে কানে এসে বলে গেলেন যে শোনো এটা উনি তো সন্ধেবেলার রাগে গাইছেন, ওনার তো খেয়াল থাকতো না কখন এটা ব্রডকাস্ট হবে, এই রাগটা তো সন্ধেবেলার রাগ কিন্তু এটা এই পার্টিকুলার 10 মিনিটের যে চাঙ্কটা এটা সকালবেলা ব্রডকাস্ট হবে। তো আমি বাবাকে গিয়ে আস্তে আস্তে যখন বললাম যে এই গানটা তো সন্ধেবেলার রাগে রয়েছে এটা ব্রডকাস্ট হবে সকালে, তৎক্ষণাৎ উনি বললেন ও এটা সকালবেলার রাগে হবে, ঠিক আছে তুমি বলো রেকর্ডিং চালিয়ে দিতে বলো না আমি এক্ষুনি ট্রান্সফার করে দিচ্ছি। তক্ষণি একটাই ইমনের কম্পোজিশন যেটা 30 বছর ধরে উনি গেয়ে আসছেন, সেইটা যে বিভাস রাগে বা আশাভরী রাগে তক্ষণি হয়ে যেতে পারে, এবং তার তাল, তার গঠন, তার রাগ সব কিছু চেঞ্জ করে রেকর্ডিং মেশিন চলন্ত অবস্থায় এইভাবে চেঞ্জ হয়ে যেতে পারে, এটাও বোধহয় আচার্য জ্ঞানপ্রকাশ কোশি পারেন করতে।
1: নিশ্চয়ই। আচ্ছা শ্রোতা বন্ধুদের আরেকবার বলে দিই, আমাদের সঙ্গে আজ অতিথি অনুষ্ঠানে রয়েছেন মল্লার ঘোষ, আমাদের কথা চলছিল আকাশবাণী প্রসঙ্গে। আপনি বাবার সঙ্গে আকাশবাণীতে প্রথম পা দিয়েছেন কবে?
0: আমি মাথা ঠেকাতে এসেছি আকাশবাণীতে বাবার হাত ধরে, কারণ আকাশবাণী আমার কাছে একটা তীর্থক্ষেত্রের মতো। আমার শৈশব থেকে আজকের এই দিনে আপনার সঙ্গে কথা বলার সৌভাগ্য হওয়া অবধি আমি আকাশবাণীকে একটা পীঠস্থান মনে করি, এবং আমার প্রথম রেকর্ডিং কী করে হয় তার দর্শন আমি বোধহয় 2-3 বছর বয়স থেকেই, মা এবং বাবার যখনই এখানে গানের রেকর্ডিং থাকত তখন ওরা হাত ধরে আমাকে নিয়ে আসতেন, এবং সেইখানে এসে আলিদার সামনেই আমি দেখছি আলিদা বসে সানাই বাজাচ্ছেন, শ্যামলদা বসে তবলা সঙ্গত করছেন, এদিকে পরিতোষশীল বসে বেহালা সঙ্গত করছেন। তখন তো এদের বৈদগ্ধ বুঝতাম না, কিন্তু এত বড় বড় মিউজিশিয়ানদের দেখে এবং শুনে আমার যে অভিজ্ঞতা ওই শৈশব অবস্থায় সেইটা আমাকে এগিয়ে নিয়ে গেছে, এবং তার যে প্রেক্ষিতটা সেটা রচনা হয়েছিল এই আকাশবাণীতেই। এবং পরবর্তীকালে 1986 সালে আমার প্রথম লোকাল অডিশন বোর্ডেতে অডিশন দেওয়া, পাস করা, এবং পরবর্তীকালে ওই বছরেই আমার এমএবি

0: মিউজিক অডিশন বোর্ড, যেটা সেন্ট্রাল মিউজিক অডিশন বোর্ডেতে যে বাজনাটা যায় সেইটা আমার দুটো চাঙ্কেতে যাওয়া এবং প্রথম চান্সেই এ গ্রেড পেয়ে যাওয়া, সেটাও আকাশবাণী আমাকে দিয়েছেন। এবং সেই সঙ্গে সঙ্গে সেতারেতে সেই বছর 1986 সালে কুশল দাস সেতারে প্রথম চান্সেই এ গ্রেড পান, এবং আমাদের অত্যন্ত প্রাণের শিল্পী ওস্তাদ রশিদ খান, আমি রশিদ ভাই বলি ওকে, আমাদের মধ্যে আজকে নেই, আমার এটা অত্যন্ত দুঃখের একটা জায়গা, রশিদ ভাই প্রথম চান্সেই এ গ্রেড পান এবং এই অধম মল্লার তালবাদ্যের এ গ্রেড পায়। সেই 1986 সালে আমার প্রথম অফিসিয়ালি রেডিওর সঙ্গে সম্পর্ক এবং 40 বছর হয়ে গেল রেডিও আমাকে হাত ধরে এগিয়ে নিয়ে চলেছে।
1: আসলে আকাশবাণীতে যারা আসেন তারা বোধহয় এটা মানে নেই যে আপনি বললেন আকাশবাণী পীঠস্থান, এবং পীঠস্থান এবং পাঠস্থান দুটোই একসাথে।
0: অবশ্যই, একদম খুব সুন্দরভাবে বললেন আপনি।
1: আর একটুখানি আমরা শুনতে চাইব যে ওই সময়টার কথা তো হলো অনেকটাই, কিন্তু বাবার যে কাজগুলো, উনি তো সুরকার হিসেবে কাজ করেছেন,
0: হ্যাঁ
1: তো চলচ্চিত্রেও সুর দিয়েছেন,
0: একদম
1: আপনি নিজে যখন কাজকর্ম করেন তখন চলচ্চিত্রের ধারায় আসার ইচ্ছে হয়নি?
0: হ্যাঁ অবশ্যই ইচ্ছে আছে, কারণ সঙ্গীতের এখন প্রয়োগের তো নানা মাধ্যম খুলে গেছে, চলচ্চিত্রের এখনো পর্যন্ত ডাক আসেনি, যদি আসে আমি মাথায় করে নেব। এটাও একটা এমন একটা দিক যেখানে একটা দৃশ্যমানতাকে সুরের দ্বারা স্থাপিত করা, ফুটিয়ে তোলা।
1: শুধু তাই না, চলচ্চিত্র মানে সমস্ত শ্রেণীর মানুষের কাছে পৌঁছয়,
0: হ্যাঁ
1: তার ব্যাপ্তি অনেক বেশি।
0: হ্যাঁ
1: তাই,
0: তবে তার একটা পার্ট আমি এখন করে থাকি, সেটা হচ্ছে পূজোর থিম মিউজিক রচনা করা। যদিও চলচ্চিত্র হচ্ছে একটা মুভিং একটা এলিমেন্ট, একটা দিক, পূজোর কাজ যখন করি তখন একটা স্ট্যাটিক কাজ, সেটাও সেটাকে যদি পার্শ্ব সঙ্গীতের দ্বারা মানুষের হৃদয়ে স্থাপন করার একটা অনুভূতি জাগরণ করা যায় সেটাও কিন্তু একটা দিক। সেই কাজটা আমি প্রায় 10 বছর ধরে করে আসছি, বিভিন্ন মণ্ডপে থিম শিল্পী, তিনি মাকে বিভিন্ন থিমের দ্বারা স্থাপন করতে চাইছেন। আমার ওপর দায়িত্ব এসে পড়ে বিশেষ করে বড় বড় পুজোগুলোর ক্ষেত্রে শ্রবণগতভাবে তার থিমকে সাপোর্ট দেওয়ার, তো সেই কাজটা আমি করে খুব আনন্দ পাই। এটাও একটা কিন্তু মিউজিকের ধারা যেটা এখনকার সঙ্গীত শিল্পীদের মধ্যে রচিত হয়েছে।
1: তবে এই কাজগুলো আরও ব্যাপ্তভাবে, এবং পুজোর সময় ঠিক এগুলো শোনা যায় বা সেগুলোকে যদি আর্কাইভ করা হয় বা সেগুলোকে যদি সবার মধ্যে অন্য সময়ও পৌঁছায়, কারণ তার তো একটা সময়ের ব্যাপ্তি থাকে, যেভাবে চলচ্চিত্র বা অন্য কোনো মানে সঙ্গীত পরিচালনার ক্ষেত্রে যেটা হয় সারা বছর তার একটা শ্রুতি মাধ্যমে তা সেটা আসে, সেই রেশটা চলে, সেটা অনেক সময় একটু কেন্দ্রীভূত হয়ে যায়। আপনার পরিবার, বাবা, এই গল্প সমস্ত জায়গায় অবধারিতভাবে চলে আসে, যার কথা আসে না, কিন্তু আমরা জানি নেপথ্যের সেই মানুষটিও কিন্তু খুবই গুণী মানুষ ছিলেন সঙ্গীতের ক্ষেত্রে, আপনার মা,
0: একদম
1: শুনবো তার কথা।
0: একদম আমার মাতৃদেবী আচার্যা বিদুষী ললিতা ঘোষ, তিনি নিজেকে সেইভাবে গায়িকা হিসেবে প্রকাশিত করেননি বা করার সেইভাবে স্কোপও পাননি, তবে বাবার যে রচনাগুলো আমি ছোটবেলা থেকেই দেখে এসেছি যে অনেক রচনা মার গানের দ্বারা প্রভাবিত হয়ে বা মা কোনো রকম তথ্য সম্বলিত হয়তো করেছেন বাবাকে, সেই রকমভাবে বাবাকে অনুপ্রাণিত করেছেন, সেই রকম রচনাও অনেক হয়েছে। বাবার জীবনে মায়ের স্থান অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ জায়গায় ছিল, এবং অনেক গান, যেরকম এ মাসের গানের কিছু গান, কিছু কম্পোজিশন আকাশবাণীতে মা এবং বাবা দুজনে একসঙ্গে গেয়েছেন। খুব সম্ভবত যদি সূর্য এত উজ্জ্বল, আমার প্রথম লাইনটা হঠাৎ মনে পড়ে গেল, প্রবীর মজুমদারের সুরেতে খুব সম্ভবত শ্যামল গুপ্তের কথায় এ মাসের গান একটা অনেক দিন আগে রচনা হয়েছিল, আমার জন্মেরও বোধ হয় আগে, তো সেই রকমভাবে মাই এই কথার প্রথম লাইনটা লিখে দিয়েছিলেন, সেই থেকে গান রচনা হয়েছিল। তো পরে অবশ্যই অনেক গান

0: যেগুলো মা গেয়েছিলেন সেইগুলো পরবর্তীকালে শ্রদ্ধেয় অজয় দা, অজয় চক্রবর্তী সেগুলো আবার পুনর্রেকর্ড করেছিলেন, সন্ধ্যা মুখোপাধ্যায় গেয়েছেন, হেমন্ত মুখোপাধ্যায় গেয়েছেন, এরকম গান অনেক আমরা হাতের মধ্যে পেতে পারি।
1: আচ্ছা, আমাদের কথা শেষ হবে না, গল্প শেষ হবে না, অগণিত কথা জানার, কিন্তু অনুষ্ঠানের সময় বলছে আজ বিদায় নিতে হবে। আমরা পরবর্তী পর্বে আবার আপনাকে পাবো
0: নিশ্চয়ই, বাবাকে নিয়ে আবার
1: ফিরে আসবো। আজকের মতন এই পর্যন্তই অতিথি অনুষ্ঠান।
0: সকল শ্রোতাকে মল্লারের প্রণাম।

0: অতিথি অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন বিশিষ্ট তালবাদ্য শিল্পী মল্লার ঘোষের সাক্ষাৎকারের প্রথম পর্ব। তার সঙ্গে কথা বলেছেন তন্ময়ী ভট্টাচার্য, সম্পাদনা অলিভিয়া পোদ্দার, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।
1: অতিথি অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ শুনবেন তিন তালে তবলা, শিল্পী সৌমিত্রজিৎ চট্টোপাধ্যায়। শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করবেন হিরণময় মিত্র।

এতক্ষণ শুনলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলায় তিন তাল, শিল্পী সৌমিত্রজিৎ চট্টোপাধ্যায়। শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করেছেন হিরণময় মিত্র। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অনুষ্ঠান মনের মতো গান। শ্রোতা বন্ধুরা, কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? চিঠি লিখে জানাতে ভুলবেন না, কিন্তু চিঠি লিখুন এই ঠিকানায়। বলতে হবে ঠিকানা তো আপনারা জানেনই। হ্যাঁ, চিঠির মাধ্যমেই তো যোগাযোগ, চিঠিতেই তো বন্ধুকে খুলে বলা যায় মনের কথা, অনেক দূরে থেকেও। মনের মতো গানে আজ না হয় খুলে বসা যাক সেই সব চিঠির ঝাঁপি, যাদের সঙ্গে জড়িয়ে থাকে আমাদের স্মৃতি, সত্তা, ভবিষ্যৎ, জীবনের নানা রঙের গাথা। প্রথম গান একটি রঙিন চিঠি, অমল মুখোপাধ্যায়ের কণ্ঠে।

চিঠি ভালোবাসার, চিঠি বিরহের, চিঠি অনুভবের, চিঠি স্বপ্নের জাল বোনার। চিঠি হতে পারে দু লাইনের, তুমি কেমন আছো, অনেকদিন তোমার খবর পাইনি, আমি ভালো আছি। চিঠি হতে পারে পাঁচ পাতার, সারা মাস জুড়ে কি করলাম, কি দেখলাম, কি ভাবলাম, সমস্ত কথা লিখে জানাচ্ছি প্রাণের বন্ধুকে। দু লাইনের হোক বা পাঁচ পাতার, আট পাতার, কথা বলতে বলতে কথা যেন ফুরোয় না, মনে হয় কত কিছুই তো লেখার ছিল, লেখা হলো না। সত্যি মনের কথা কতটুকুই বা লেখা যায় চিঠিতে? চিঠি পূর্ণ হতে চেয়ে এই অপূর্ণতারও স্বাক্ষর, কতটুকুই বা লেখা যায় চিঠিতে? এই ভাবনায় একটি গান, প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, মনের মতো গান অনুষ্ঠানে শুনছেন সুরে সুরে চিঠির কথা। আজকের যুগে যোগাযোগ ব্যবস্থায় এসেছে প্রযুক্তিগত বিপ্লব, তবু চিঠি তার গুরুত্ব হারায়নি। আন্তর্জালেও পুরনো চিঠির গল্প মন কেড়ে নেয়। খবরের কাগজে পাঠকের চিঠির বিভাগটি বাদ দেওয়ার কথাও কি ভাবা যায়? আর বেতারের দুনিয়ায় অনুরোধের আসর থেকে বন্ধু তোমারই জন্য, কথা থেকে গানে, স্বর থেকে সুরে চিঠিরই উদযাপন। চিঠির অনুষঙ্গে শোনাই আরেকটি গান, শিল্পী ফিরোজা বেগম।

চিঠির আরেক নাম অপেক্ষা। ডাকপিয়ন কখন চিঠি নিয়ে আসবে, দুপুরের ডাকে নাকি বিকেলের ডাকে আসবে বহু প্রতীক্ষিত সেই চিঠি? চিঠির সঙ্গে জড়িয়ে থাকে অপেক্ষায় অপেক্ষায় প্রহর গোনার সেই স্মৃতি। এইভাবের একটি গান, শিল্পী বনশ্রী সেনগুপ্ত।

এবার একটু অন্য স্বাদের একটি গান। চিঠি অনেক সময় ব্যক্তিগত অনুভবের গণ্ডি ছাড়িয়ে হয়ে ওঠে সার্বজনীন। সাহিত্যে, কবিতায়, বিশেষ করে গানের ভাষায় তো অবশ্যই খোলা চিঠি বিশেষ একটি অনুভবের দলিল। কবি লিখছেন, শিল্পী গাইছেন, বৃহত্তর কোনো সত্তার উদ্দেশ্যে, কোনো মহাপুরুষের, মহামানবের উদ্দেশ্যে, কখনো বা ঈশ্বরের উদ্দেশ্যে, কখনো মানবতার উদ্দেশ্যে। এমন খোলা চিঠিকে গানে বাঁধলে সেও তো জীবনের নানা দিকের, নানা ভাবের কথাই বলে। এমনই একটি গান ভূপেন হাজারিকার কণ্ঠে, কথাশিল্পী শরৎচন্দ্র, যিনি বঞ্চিত নিপীড়িত মানুষের কথা লিখে গেছেন, অমর করে গেছেন গফুর আমিনার মতো সাধারণ চরিত্রকে তার কলমের জোরে, সেই শরৎবাবুর উদ্দেশ্যে খোলা চিঠি, ভূপেন হাজারিকার কণ্ঠে।

ভূপেন হাজারিকার গানে অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে খোলা চিঠি। একশো বছর আর একশো পঁচিশ বছর স্মরণে দুই মনীষী, চিঠির সুরে চিঠির গানে। শ্রোতা বন্ধুরা, চিঠির কথা বললেই সেই আদিকাল থেকে, যক্ষের বিরহের কাল থেকে, মেঘদূতের কাল থেকে মনে পড়ে যায় কত কথা, কত পুরাণ কাহিনী, কত অনুষঙ্গ, কত লোকগাথা। বাংলা আধুনিক গানে, বাংলা ছায়াছবির গানে তো অবশ্যই, বাংলা লোকসঙ্গীতেও চিঠির কথা এসেছে বারবার। বাংলা লোকসঙ্গীতে চিঠি হয়ে উঠেছে বন্ধুকে নানাভাবে ফিরে পাওয়ার, বন্ধুকে মনের কথা জানানোর অপরিহার্য মাধ্যম। আবার আধুনিক গানে চিঠি কখনো ভাষার, কখনো নীরবতার। যে চিঠি লেখা যায় শুধু কি তারই মূল্য আমরা খুঁজে পাই? যে চিঠি লেখা হয় না, যে চিঠি ঢাকা পড়ে যায় নীরবতায়, সে চিঠির কথাই বা কে ভাবে? চিঠির অনুষঙ্গে, চিঠির

প্রসঙ্গে নানাভাবের গান লেখা হয়েছে, গাওয়া হয়েছে বাংলা গানের দুনিয়ায়। সেই ভাণ্ডার থেকে নির্বাচিত কিছু গান আপনাদের জন্য আজ মনের মতো গান অনুষ্ঠানে। পরের গানটি মৌসুমী ভৌমিকের কণ্ঠে, চিঠি।

ভালোবাসা নিও, তুমি ভালো থেকো। বন্ধুকে, প্রিয়জনকে চিঠি লেখার শেষে এই শুভকামনাটুকু ছাড়া আর কি বা থাকে? অক্ষরে ভালোবাসা, স্বরে ভালোবাসা, কণ্ঠে ভালোবাসা ধারণ করে সাদা কাগজ বা রঙিন কাগজে ছোট্ট একটি চিঠি। শ্রোতা বন্ধুরা, একটু আগেই বলছিলাম লেখা আর না লেখার মাঝে হারিয়ে যাওয়া চিঠির কথা। সব কথাই কি চিঠিতে আমরা লিখে উঠতে পারি? অথবা অনেক সময় আমরা লেখার কথা ভাবি কিন্তু সে চিঠি লেখা হয়ে ওঠে না। না লেখা চিঠির গান, শিল্পী অন্বেষা দত্তগুপ্ত।

চিঠিকে ঘিরে সম্ভব অসম্ভবের রোমান্টিকতা আমাদের জীবন যাপনের সঙ্গী। শ্রোতা বন্ধুরা শুনলেন না লেখা চিঠির গান। আবার এমনও ঘটতে পারে চিঠি লেখা হয়ে গেছে, খামের মুখ বন্ধ করার কাজটুকুও সারা, কিন্তু বন্ধুর ঠিকানাই জানা নেই। কোন সাকিনাই চিঠি দিলে পাবে সে প্রিয় বন্ধু, তার খবর কে রাখে। এমনই একটি গান অমরিক সিং অরোরার কণ্ঠে।

ভিন্ন স্বাদের একটি গান অমৃত সিং অরোরার কণ্ঠে শুনলেন শ্রোতা বন্ধুরা। ভক্তিগীতির বুননে ভক্তের চিঠি লিখতে চাওয়া ভগবানের কাছে, ভগবান তখন হয়ে ওঠেন প্রিয়জন বন্ধু, যাকে চিঠি লিখতে চাইলেও কোন ঠিকানায় চিঠি দিলে তিনি পাবেন সে খবর রয়ে যায় ভক্তপ্রাণীর অধরা। এবার আসি আর একটু ভিন্ন স্বাদের গানে। চিঠিকে নিয়ে অপেক্ষা, চিঠিকে নিয়ে ভাব ভালোবাসায়, চিঠিকে নিয়ে কত স্বপ্ন, কিন্তু স্বপ্নের উল্টো দিকে তো থাকে না পাওয়ার বেদনাও। কখনো আবার না পাওয়াই হয়ে ওঠে জীবনের সত্য। চাওয়া পাওয়া না পাওয়া এই সব কিছুই মেনে নিতে হয় আমাদের জীবনের পথে চলতে চলতে। অপেক্ষা করে লাভ নেই, কোনো চিঠি আসবে না, এই বোধ বেদনার তো অবশ্যই, কিন্তু জীবনের বাস্তবতাকেও চিনিয়ে দেয়, কোনো চিঠি আসবে না। গানটি শোনাই রূপঙ্কর এবং সহশিল্পীদের কণ্ঠে।

কত রকমের চিঠির কথাই না শুনলাম, গোপন চিঠি, বিরহের চিঠি, স্বপ্নের চিঠি, ভালোবাসার চিঠি, না লেখা চিঠি, যে চিঠি আসবে না, যে চিঠি পৌঁছবে না, তারও গান শুনলাম। চিঠিকে নিয়ে আমাদের রোম্যান্স ছুঁয়ে যায় আকাশ বাতাস, আর সেখানেই উড়ো চিঠির গান, রিঙ্কু মুখোপাধ্যায়ের কণ্ঠে।

মনের মতো গান অনুষ্ঠানে শুনছি সুরে সুরে চিঠির কথা। একটু আগেই বলছিলাম, বাংলা গানে চিঠির অনুষঙ্গ বারবার ফিরে এসেছে বিভিন্ন ধারায়, আধুনিক চিত্রগীতি থেকে লোকসঙ্গীত পর্যন্ত তার ব্যাপ্তি। কীর্তন অঙ্গের গানে সখীরা লেখেন, শ্রীরাধিকা লেখেন কৃষ্ণকে চিঠি, লোকসঙ্গীতে বন্ধুকে লেখা চিঠি, মনের মিতাকে লেখা চিঠি বিশেষ একটি জায়গা তো অবশ্যই ধরে রেখেছে। এমনই ভাবের একটি গান শিল্পী রঞ্জিত গোসাই।

0: চিঠির কথা, চিঠির গান অনেক শুনলাম। মনের মতো গান অনুষ্ঠানটি প্রায় শেষের দিকে। শ্রোতা বন্ধুরা, এই চিঠি যে পৌঁছে দেয় মানুষের দোরে দোরে, তার খবর কি আমরা রাখলাম? মনে পড়ছে কোনো গানের কথা? ঠিক ধরেছেন, মনের মতো গান আজ শেষ করি কবি সুকান্ত, সলিল চৌধুরী এবং হেমন্ত মুখোপাধ্যায়ের অসামান্য যুগলবন্দিতে সৃষ্ট এই গানটি দিয়ে, রানার, যে চিঠি পৌঁছে দেয় দোরে দোরে।
1: রানার, গ্রামের ডাকঘর করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দোরে দোরে, কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই ঝুম।

মনের মতো গান অনুষ্ঠানটি আজ এ পর্যন্তই। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুষ্ঠান রামধনু। প্রথমে ভজন, শিল্পী মন্দিরা লাহিড়ী।

রামধনু অনুষ্ঠানে শুনলেন ভজন মন্দিরা লাহিড়ির কণ্ঠে। এখন শুনবেন লোকসঙ্গীত, শিল্পী রত্না রাজবংশী।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন সঙ্গীতানুষ্ঠান সংগ্রহশালা থেকে। এই অনুষ্ঠানে প্রথমেই শুনবেন সমবেত কণ্ঠে একটি গান, গীতিকার অরুণ সেন, সুরকার দীনেন্দ্র চৌধুরী। গানটি শুনবেন সমবেত কণ্ঠে।

শুনছেন সংগ্রহশালা থেকে গানের অনুষ্ঠান। পরের গানটি আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে, কথা দিলীপ মুখোপাধ্যায়।

পরের গানটি ললিতা ঘোষের কণ্ঠে, কথা অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, সুর ভি বালসারা।

সংগ্রহশালা থেকে অনুষ্ঠানটি আজ এ পর্যন্তই। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী দেবযানী লাহিড়ী।

সংগ্রহশালা থেকে। গানের অনুষ্ঠানটি আজ এ পর্যন্তই। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আকাশবাণী স্টুডিও রেকর্ডে গৃহীত সঙ্গীতানুষ্ঠান রম্যগীতি।

রম্যগীতিতে প্রথম গানটি মৃণাল চক্রবর্তীর কণ্ঠে, কথা দিলীপ মুখোপাধ্যায়, সুর দুর্গা সেন।

রম্য গীতিতে, পরের গানটি মীনা মুখোপাধ্যায়ের কণ্ঠে, গীতিকার অতুল ভৌমিক, সুরকার সুকুমার মিত্র।

রম্য গীতিতে পরের গান শিল্পী পিন্টু ভট্টাচার্য, কথা দিলীপ কুমার বিশ্বাস, সুর দোলন মুখোপাধ্যায়।

পরের গানটি প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, কথা বাবু গুহঠাকুরতা, সুর ভি বালসারা।

পরের গান শ্যামল বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, কথা অতুল ভৌমিক, সুর সুপ্রকাশ চাকী।

আকাশবাণী স্টুডিও রেকর্ডে গৃহীত সঙ্গীতানুষ্ঠান রম্যগীতে আজ এ পর্যন্তই। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় সুইটি প্রামাণিক। অল্প অল্প গল্প কথা।

একটা সুন্দর দোতারার এই আবহ দিয়েই আজকের অনুষ্ঠানটা শুরু করলাম। কারণ আজ আমরা সুরের যাত্রায় থাকব, আমরা পাড়ি দেব এক সুরের জগতে। তবে এই যাত্রার শুরুতে তোমাকে যদি প্রশ্ন করি, তোমার একটা গান শুনতে ইচ্ছে করলে কি লাগে, তুমি নিশ্চয়ই বলবে একটা মুঠোফোন, হেডফোন, ইন্টারনেট কিংবা একটা ছোট্ট বোতাম যা টিপলেই ব্যাস হয়ে গেল। আজ তো ব্যাপারটা আমাদের কাছে এমনই সহজ। যে গানটা শুনতে ইচ্ছে করছে কয়েক সেকেন্ডের মধ্যেই সেটা হাজির। কিন্তু একটু ভাবো তো, আজ থেকে 100 বছরেরও বেশি আগে যদি তুমি বলতে এই গানটা শুনতে ইচ্ছে করছে, তাহলে তখন কিন্তু পকেট থেকে মুঠোফোন বের করার কোনো প্রশ্নই ছিল না, বরং হয়তো তোমাকে অপেক্ষা করতে হতো একটা যন্ত্রের জন্য, একটা বড় শিঙের মতো মুখওয়ালা যন্ত্র, তার সঙ্গে একটা গোল চাকতি, আর সেই চাকতিটাই ধরে রাখত তোমার আমার প্রিয় গান। হ্যাঁ, আজ আমরা গল্প করব গান শোনার সেই দীর্ঘ যাত্রা নিয়ে। গ্রামোফোন থেকে রেকর্ড, রেকর্ড থেকে রেডিও, রেডিও থেকে ক্যাসেট, ক্যাসেট থেকে সিডি, তারপর ডিজিটাল গান, আর আজকের অনলাইন গানের এক বিশাল পৃথিবী। কি আশ্চর্য লাগছে না, গান কিন্তু বদলায়নি, গান আমাদের সঙ্গে থেকেছে, যেমন এখন থাকছে, এই অনুষ্ঠানের মধ্যেও থাকবে নানান গান, আর তার সঙ্গে গান শোনার এই যে ইতিহাস, সেই ইতিহাসের গল্প আজ অনুষ্ঠান জুড়ে তোমায় শোনাবো আমি, তোমার যুববাণীর বন্ধু সুইটি। তবে এখন গান গাই আমার মন রে বুঝাই,

সত্যি সত্যি আর কিচ্ছু চাই না মনে গান ছাড়া। যে কথা বলছিলাম একটু আগে, গ্রামোফোন, সেখান থেকে রেকর্ড, রেকর্ড থেকে রেডিও, রেডিও থেকে ক্যাসেট, ক্যাসেট থেকে সিডি, তারপর ডিজিটাল গান, আজকের অনলাইনের এই বিশাল পৃথিবী। কি আশ্চর্য লাগছে না, গান কিন্তু বদলায়নি, গান আমাদের সঙ্গে থেকেছে, শুধু গান শোনার ঠিকানাটা বারবার বদলে গেছে। আজকের এই আসরে তাই তোমাকে নিয়ে যাব একটু পিছনের দিকে। চলো আমরা সময়ের চাকাটা একটু উল্টো দিকে ঘোরাই। একটা সময় ছিল যখন গান মানে ছিল সরাসরি গান শোনা, কেউ গাইছে তুমি শুনছো, বাড়িতে গান হচ্ছে তুমি শুনছো, থিয়েটারের গান তুমি শুনছো, মন্দিরে, জমিদার বাড়িতে, জলসায়, মেলার মাঠের গান, গানকে ধরে রেখে পরে আবার শোনা যাবে, এই ধারণাটাই তখন ছিল অবিশ্বাস্য। তারপর এলো রেকর্ডিং প্রযুক্তি, ১৯ শতকের শেষ ভাগে শব্দকে রেকর্ড করে আবার শোনানোর প্রযুক্তির দ্রুত উন্নতি হয়ে গেল। এডিসনের ফোনোগ্রাফ, পরে এমিল বার্লিনারের গ্রামোফোন, সব মিলিয়ে মানুষের সামনে খুলে গেল একেবারে নতুন একটা পৃথিবী। ১৮৮৭ সালে এমিল বার্লিনার গ্রামোফোনের পেটেন্ট করেন। সিলিন্ডারের বদলে সমতল চাকতি বা ডিস্ক ব্যবহারের ধারণা পরবর্তীকালে রেকর্ড শিল্পকে অনেক দূর এগিয়ে দেয়। ভাবো তো, আজ তুমি একটা গান যদি শুনবে ভাবো, তাহলে সঙ্গে সঙ্গেই শুনতে পারো, বা সেটা শুনতে শুনতে মনে হলো না ভালো লাগছে না, পরের গান, তারপর আরেকটা। কিন্তু তখন একটা রেকর্ড বাজানো মানে ছিল বেশ একটা বড়সড় আয়োজনের ব্যাপার। রেকর্ড বের করো, যন্ত্রটা প্রস্তুত করো, সুঁচ বসাও, তারপর শুরু হলো গান।

আর গান শেষ, রেকর্ড উল্টে দিতে হবে কি? মজার লাগছে না ব্যাপারটা? আজ আমরা গানকে বদলে ফেলি এক সেকেন্ডে, তখন একটা গান বদলাতেও একটা ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন হয়ে যেতে পারত। আজ আছি গান শোনার সেই দীর্ঘ যাত্রার গল্প নিয়ে, যে কথা বলছিলাম গ্রামোফোন থেকে রেকর্ড।

এবারে আসি আমাদের দেশের কথায়। ভারতে গ্রামোফোন রেকর্ডিংয়ের ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। 1902 সালে কলকাতায় ভারতীয় শিল্পীদের গান রেকর্ড করার ঘটনা ভারতীয় রেকর্ড শিল্পের ইতিহাসে বিশেষ একটা মাইল ফলক যোগ করেছিল। প্রাথমিক পর্যায়ে থিয়েটারের গানও রেকর্ডিং শিল্পে গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছিল। আর এখানেই একটা মজার বিষয় আছে। আজ আমরা গানকে আলাদা করে ভাবি, যেমন সিনেমার গান, আধুনিক গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, লোকগান। কিন্তু তখন রেকর্ডের জগতে থিয়েটারের গানও ছিল বেশ গুরুত্বপূর্ণ। অর্থাৎ গান শুধু মঞ্চে থাকলো না, মঞ্চ থেকে বেরিয়ে এলো একটা চাকতির মধ্যে, আর সেই চাকতি নিয়ে মানুষ বাড়ি ফিরল। এটাই ছিল একটা বড় পরিবর্তন। কারণ এই যে পরিবর্তনের কথা বলছি, এই পরিবর্তনের মধ্যে দিয়ে শিল্পীর কণ্ঠ কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় আর আটকে রইল না। এক শহরের গান অন্য শহরের বাড়িতে পৌঁছতে শুরু করলো। একজন শিল্পী সামনে নেই, তবু তাঁর গলা শোনা যাচ্ছে। এ যেন কণ্ঠের ভ্রমণ কাহিনী। একটা পুরনো বাড়ির কথা যদি ভাবো, বসার ঘরে কাঠের একটা আলমারি, তার উপরে রাখা গ্রামোফোন, পাশে কয়েকটা গোল রেকর্ড। বাড়ির কেউ হয়তো দুপুরবেলা রেকর্ড চালিয়ে দিয়েছে, সারা বাড়ি জুড়ে গান। এখানে শুধু প্রযুক্তির গল্প নেই, কিন্তু আছে অভ্যাসের গল্প, আছে পরিবারের গল্প, আছে স্মৃতির গল্প। কারণ একটা রেকর্ড শুধু গান ধরে রাখতো না, সে রেখে দিত একটা সময়, কখনো একটা মানুষের কণ্ঠ, কখনো নাটকের স্মৃতি। আবার কখনো কখনো থাকতো কোনো একজন প্রিয় শিল্পীর গান। আজও পুরনো রেকর্ড সংগ্রহ করে রাখেন অনেকে। ভারতের সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলির আর্কাইভেও গ্রামোফোন রেকর্ড সংরক্ষিত আছে। সঙ্গীত নাটক একাডেমির গ্রন্থাগারেও সংগ্রহে গ্রামোফোন রেকর্ড সহ বিভিন্ন ধরনের পুরনো অডিও ভিজুয়াল উপকরণ রাখা রয়েছে। মানে কি, আমরা প্রযুক্তি বদলে ফেলেছি, কিন্তু পুরনো শব্দকে পুরোপুরি ফেলে দিইনি। কারণ পুরনো গান শুধু গান নয়, সেটা আমাদের ইতিহাস। তবে আমাদের পাল্টাতেই হয়, সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমরা প্রতিদিন পাল্টে যাচ্ছি। আমরা বলছি চলো পাল্টাই, আর সেই পাল্টে যাওয়া দিয়েই গান শোনার অভ্যাসও, গান শোনার বিভিন্ন যন্ত্রেরও বদল ঘটেছে। আর যখন বললামই চলো পাল্টাই, তাহলে গানে গানেই বা সে কথা বলবো না কেন? তাহলে চলো চলো পাল্টাই গানে গানে শুনে আবারও ফিরছি আজকের অনুষ্ঠানের কথায়।

চলো পাল্টাই, পাল্টে যাওয়াই জীবন। আর সেই পাল্টিয়ে যেতে যেতে আমাদের গান শোনার যে যাত্রা, সেখানেও কিন্তু নানান পরিবর্তন ঘটেছে। এবারে তোমাকে একটা বড় পরিবর্তনের কথা বলি। রেকর্ডের পাশাপাশি সেই সময় জনপ্রিয় হয়ে উঠেছিল রেডিও। এবার আর গান শোনার জন্য রেকর্ড কিনতেই হবে না, শুধু তুমি রেডিও চালাবে, অন্য কোথাও কেউ গান বাজাচ্ছে আর সেই গান এসে পৌঁছে যাচ্ছে তোমার ঘরের ভিতর। ভাবতো কি আশ্চর্য ব্যাপার, তাই না? শিল্পী এক জায়গায়, তুমি আরেক জায়গায়, মাঝখানে কোনো মঞ্চ নেই, সভাঘর নেই, তবু গান তোমার কাছে এসে পৌঁছে যাচ্ছে। বাংলার ঘরে ঘরে রেডিও একটা সময় শুধু যন্ত্র ছিল না, অনেক পরিবারের কাছেই সে ছিল। সেটা ছিল বাড়ির একজন সদস্যের মতো। সকালের অনুষ্ঠান, দুপুরের অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নাটক, খবর, অনুরোধের আসর, আর সেই সঙ্গে বাংলা গান। তখন একটা গান শোনার জন্য আগে থেকে ঠিক করে বসতে হতো, আজকের মতো যখন ইচ্ছে তখন শুনবো, এই স্বাধীনতা কিন্তু ছিল না। বরং ছিল আজ সন্ধ্যেই ওই অনুষ্ঠানটা আছে, ভুলিস না, এই অপেক্ষার মধ্যেও কিন্তু একটা আনন্দ ছিল। এরপর চলে এলো ক্যাসেট, আর এখানেই যেন শ্রোতার হাতে গান আরো একটু নিজের হয়ে গেল। রেডিওতে কি বাজবে সেটা তুমি ঠিক করতে পারছো না, কোনো সমস্যা নেই, নিজের পছন্দের গান রেকর্ড করে নাও, বন্ধুর কাছ থেকে গান নাও, একটা ক্যাসেট অন্যজনকে দাও, কেউ কারোর জন্য গানের ক্যাসেট বানিয়ে দিল, এই যে নিজের পছন্দ অনুযায়ী গান সাজিয়ে নেওয়া, আজ আমাদের কাছে খুব সাধারণ একটা ব্যাপার। কিন্তু একটা সময় এটা ছিল দারুণ একটা অন্যরকম অভিজ্ঞতা। আর ছিল সেই বিখ্যাত কথা, এই গানটা একটু পেছনে করে দে তো, তারপর ক্যাসেটের দুই দিক এদিক শেষ উল্টে দাও, আবার গান। আর যদি প্রিয় গানটা একদম শেষে থাকে তাহলে অপেক্ষা করো। এখানে আবার একটা অন্যরকম সম্পর্ক তৈরি হয়েছিল গানের সঙ্গে। গান শুধু শোনা নয়, গান জমানো, গান দেওয়া নেওয়া, গান দিয়ে বন্ধু।

মুক্ত করা, গান্ধী ভালোবাসার প্রকাশ। ক্যাসেটের ভিতরে যেন ব্যক্তিগত স্মৃতির একটা ছোট্ট আলমারি তৈরি হয়ে যেত। ঠিক এরপর চলে এলো কম্প্যাক্ট ডিস্ক। ক্যাসেটের ফিতে নেই, শব্দ তুলনামূলকভাবে পরিষ্কার, গান সাজানো আরও সহজ। একটা ডিস্কে অনেকগুলো গান, আর শুরু হলো আরও একটা নতুন অভ্যাসের। গানের অ্যালবাম, পুরো অ্যালবাম শুনতে হবে, একজন শিল্পীর গান একসঙ্গে করা। একটা অ্যালবামের একটা নিজস্ব মেজাজ, এখানে শিল্পী শুধু একটা গান দিচ্ছেন না, একটা সম্পূর্ণ সঙ্গীত জগৎ তৈরি করে দিচ্ছেন, আর শ্রোতাও সেই জগতের মধ্যে ঢুকে পড়ছেন অনায়াসেই। কিন্তু প্রযুক্তি কি এখানেই থেমেছিল? না, আবারও বদল এলো। ডিজিটাল ফাইলের যুগ, গান আর শুধু কোনো চাকরি বা ফিতের মধ্যে আটকে থাকলো না। গান হয়ে গেল একটি ফাইল, কম্পিউটারে রাখা যায়, কপি করা যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো যায়। এখানেই গান শোনার ইতিহাসে এলো আমূল পরিবর্তন। কারণ এবারে গানের বস্তুগত শরীরটাই যেন অদৃশ্য হয়ে গেল। আগে গান মানে রেকর্ড, ক্যাসেট, সিডি, আর এখন একটা ফাইল। তুমি তাকে দেখতে পাচ্ছ না ঠিকই, কিন্তু শুনতে তো পাচ্ছ। আর তারপর এলো মুঠোফোন। মুঠোফোন আসার সঙ্গে সঙ্গে তো আমাদের গান শোনার অভ্যাসটা একেবারেই পাল্টে গেল। একটা সময় গান শুনতে একটা যন্ত্র লাগতো, তারপর একটা রেডিও, ক্যাসেট প্লেয়ার, সিডি প্লেয়ার, তারপর কম্পিউটার। আর এখন সব কিছু একসঙ্গে তোমার হাতের মুঠোয়, একটা মুঠো ফোনের মধ্যে। তুমি বাসে বসে গান শুনছ, ট্রেনে দাঁড়িয়ে গান শুনছ, বাড়িতে রান্না করতে করতে গান শুনছ, হাঁটতে হাঁটতে গান শুনছ, মন খারাপ গান শুনছ, মন ভালো গান শুনছ, পুরোনো দিনের কথা খুব মনে পড়ছে গান শুনছ, কাজ করতে ইচ্ছে করছে না সেখানেও গান। আর এখানেই এসেছে অনলাইন স্ট্রিমিংয়ের যুগ। এখন গান শুনতে সব সময় নিজের গান জমিয়ে রাখতে হবে না, ইন্টারনেটের মাধ্যমে বিশাল গানের ভান্ডার তুমি সেকেন্ডের মধ্যে নিজের হাতের মুঠোয় পেয়ে যাচ্ছ। সেই বিশাল গানের দুনিয়ার মধ্যে কত ধরনের গান ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, পুরনো গান, নতুন গান, সিনেমার গান, স্বাধীন শিল্পীর গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, লোকগান, ব্যান্ডের গান, ফিউশন, কবিতার সঙ্গে সুর, সব একসঙ্গে। একটা মুঠোফোন যেন হয়ে উঠেছে ছোট্ট একটা গানের ঘর। এখানে একেবারে নতুন প্রজন্মের পরিচিত বাংলা গান দিতে পারেন। গানের আগে বিভিন্ন ধরনের যে বিষয়গুলো, সেই গান রিলেটেড বিষয়গুলোও কিন্তু এখানে পাওয়া যেতেই পারে। তাহলে একটা মুঠোফোন আমাদের সম্পূর্ণ গান শোনার অভ্যাসটার কিন্তু একেবারে পরিবর্তন, আমূল পরিবর্তন ঘটিয়ে দিল। আর একবার ভেবে দেখো, এই যে পরিবর্তনটা ঘটে গেল, এই পরিবর্তনের ফলে আমরা এক দেশে বসে বিদেশের বিভিন্ন শিল্পীর গান, বিভিন্ন রাজ্যের গান, বিভিন্ন বিদেশি ভাষার গানও কিন্তু আপন করে নিচ্ছি। না, তা কেবল গান শোনার উদ্দেশ্য নিয়ে কিন্তু নয়, আমাদের সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ছোট ছোট ভিডিও, তার মাধ্যমে কিন্তু আমরা এই ধরনের গানগুলো শুনতে পাচ্ছি এবং এই গানগুলোকে অনায়াসেই আপন করে নিচ্ছি মুঠোফোনের দৌলতে।

পুরনো দিনের কত গান তো মনে পড়ে। এখন তেমনই একটি গান তোমাকে শোনাই, এই গানে প্রজাপতি, সন্ধ্যা মুখোপাধ্যায়।

শরীর যাত্রার আজ অনুষ্ঠানের একেবারে শেষের দিকে এসে তোমাকে একটা প্রশ্ন করি বন্ধু, বলো তো গান কি বদলে গেল? গ্রামোফোনের চাকতিতে, ক্যাসেটের ফিতিতে, সিডিতে, কম্পিউটারের ফাইলে, মুঠোফোনে, নাকি ইন্টারনেটের বিশাল দুনিয়ায় গান ঠিক কোথায় থাকে বলো তো? জানি এই মুহূর্তে তুমি নানান রকম উত্তর ভাবছ, তবে উত্তর কিন্তু একটাই, গান থাকে আমাদের মনে। তাই গান শোনার ইতিহাসের এই গল্পের মধ্যে নানান রকম পরিবর্তনের কথা বললেও গানের কিন্তু কোনো রকম পরিবর্তন হয়নি। সেই গান যেমন ছিল আমাদের স্মৃতির পাতায় তেমনই রয়ে গেছে। যেমন কিছু গান থাকে যে গান শুনলে আমাদের মনে হয় আরে এই গানটা তো ছোটবেলায় বাবা মা শুনতেন টেপ রেকর্ডারে, এরকম বহু গানও কিন্তু আমাদের মনে পড়ে। আসলে আমরা সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত গান শুনতে বড্ড ভালোবাসি, তাই তো আমরা বলি গান ভালোবাসে গান। আর সেই কথা বলতে বলতে, মানে সেই গান শুনতে শুনতে, আজকের মতন আমি সুইটি তোমার যুববাণীর বন্ধু অল্প অল্প গল্প কথা অনুষ্ঠান থেকে বিদায় নিলাম। ভালো থেকো, সুরে থেকো, গানে থেকো।

যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় ছিলেন সুইটি প্রামাণিক। আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন লোকসঙ্গীতের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, বেলা এখন দুপুর। আচ্ছা বলুন তো, এই বেলা শব্দটি কি

কিছুই দিনের একটি বিশেষ সময়কে নির্দেশ করে, নাকি বেলার সঙ্গে জড়িয়ে থাকে জীবনের এক একটি পর্যায়, এক একটি পর্বের অনুভব? বাংলার লোকসঙ্গীত বৃহত্তর অর্থে ভাবের গান, জীবনবোধের গান। লোকশিল্পীরা কিভাবে দেখেছেন এই বেলার খেলাকে? আজ শোনাব এমনই কিছু গান দুপুরবেলায়। আজকের লোকসঙ্গীতের আসরে প্রথম গানটি সুবোধ রায়ের কণ্ঠে।

সকালবেলা, বিকেলবেলা, সাঁঝের বেলা, ব্যবহারিক অর্থে হোক বা রূপক অর্থে, লোকসঙ্গীতের ভাব, দর্শন ছুঁয়ে গেছে জীবন ও সময়ের, দিনের, সময়ের, কালের প্রতিটি পর্বকে। সকাল বিকেল দুই বেলার গান, শিল্পী কণা ভদ্র।

লোকসঙ্গীতের অনুষ্ঠানে শুনছেন বেলা যাপনের গান। সকাল বিকেল পেরিয়ে চলে আসি সাঁঝবেলার গানে। শিল্পী অমর পাল।

লোকসঙ্গীতের ভাব রস, সময় যাপনের এক বিচিত্র লীলাকে তুলে ধরে। দিন যাপন ছেড়ে চলে আসি কাল যাপনে। ছেলেবেলা, যৌবনবেলা, এক এক করে এভাবেই আমরা পেরিয়ে আসি জীবনের প্রতিটি পর্যায়ে। পড়ে থাকে স্মৃতি, সেই স্মৃতির গান, ছেলেবেলার গান। শিল্পী অংশুমান রায়।

ছেলেবেলার পর এবার যৌবন বেলার গান, লোকশিল্পীর ভাষায় যা হয়ে ওঠে যৌবন কাল বা যৌবন বেলা। শিল্পী আশিস গিরি।

শুনছেন লোকসঙ্গীতের অনুষ্ঠানে বেলা যাপনের গান। এবারে একটু ভিন্ন স্বাদের একটি গান শোনাই, বাংলার কীর্তন অঙ্গের গানে পদাবলী কীর্তনে। কৃষ্ণের প্রতীক্ষায় থাকেন শ্রীরাধিকা, বেলা গড়িয়ে যায়, বেলা এখানে চিরন্তন অপেক্ষার নামান্তর। এইভাবের একটি গান পূর্ণদাস বাউলের কণ্ঠে।

0: লোকসঙ্গীতের অনুষ্ঠান আজ এ পর্যন্তই। আকাশবাণী মৈত্রী, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45। বেড়ানোর বন্ধু, সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন নাটক। আজকের নাটক অজানা পথে অচেনা পথিক, রচনা জ্যোতিপ্রকাশ বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা শুভ্র প্রকাশ দে। নাটক অজানা পথে অচেনা পথিক।
1: রিনু, রিনু,
2: বলো।
1: তোমার সঙ্গে আমার বিয়েতে তোমার বাবা মার কি মোটেই মত ছিল না? শুধু বিষণের পেড়াপেড়িতে রাজি হয়েছিলেন।
2: আজ এসব কথা বলছো কেন?
1: কেন বলছি, আমার মনে হয় তুমি নিশ্চয়ই তো বুঝতে পারছো, আমার মা মারা যাবার পর এই 3 বছরের মধ্যে 1 ঘন্টার জন্যেও ওরা আসেননি। আমরা তো কতবারই গেছি, যত্নের কোনো ত্রুটি করেননি ঠিকই, কিন্তু আমার কাছে যেন সবটুকুই সাজানো বলে মনে হয়েছে।
2: হে, তোমার বোঝার ভুল।
1: ভুল হলেই ভালো লাগতো, কিন্তু রিনি, আমার বোঝায় কোনো ভুল নেই। আমি তো জেনে শুনে এমন কোনো অন্যায় করিনি যাতে করে, আমি জানি ওরা আসবেন না, তবু তিতিরের জন্মদিনে ওকে আশীর্বাদ করবার জন্যে ওদের আমি বলে আসি। তোমার বাবার পক্ষে আসা সম্ভব নয়, কিন্তু মা,
2: মা কি জানি, তবে দাদা কলকাতায় থাকলে নিশ্চয়ই আসত।
1: বিশানকে বোধ হয় তোমাদের সকলের চেয়ে আমি অনেক অনেক বেশি চিনেছি। কলেজে ইউনিভার্সিটিতে কত বন্ধুই তো আমাদের ছিল, কিন্তু বন্ধু যে কখনো সহোদর ভাইয়ের চেয়েও আপন হতে পারে, বিশানই বোধ হয় তার জীবন্ত প্রমাণ।
2: আমি জানি তোমরা দুজনে কতখানি দুজনকে ভালোবাসো।
1: তোমরা যেটুকু জানো তার চেয়ে অনেক অনেক বেশিটুকুই তোমাদের কাছে আজও অজানা রয়ে গেছে।
2: অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো।
1: তুমি এতক্ষণ ঘুমোনি কেন বলো তো? ইনি আমি ও বাড়ি থেকে আসবার পর থেকেই কেমন যেন উন্মনা হয়ে গেলে।
2: আসলে কি জানো, রাগ বলো রাগ, অভিমান বলো অভিমান, সবটাই আমার নিজের উপর।
1: তোমার উপর?
2: হ্যাঁ।
1: কিন্তু কেন?
2: সে কথা আজ কেমন করে কোন মুখে তোমাকে বোঝাই, কিভাবে বোঝাবো তোমাকে প্রতারণা করার মর্মান্তিক ইতিহাস? একটা স্বপ্নকে বাস্তবে রূপ দিতে গিয়ে আমি যে এমনিভাবে হেরে যাব ভাবতেও পারিনি। লজ্জায় ভয়ে আমরা সবাই তোমার সঙ্গে শঠতা করেছি, ছলনা করেছি।
1: এই এই মনে মনে কিসব ভাবছো? কি হলো?
2: আমি অন্যায় করেছি, ভুল করেছি। আমার তুমি শাস্তি দাও, যত পারো শাস্তি দাও।
1: এতে তোমার ভুল অন্যায় কিসে? আর তোমাকে আমি শাস্তি দিতে যাব কেন? তোমাকে ব্যথা দিতে, কষ্ট দিতে আমি কখনো কথাগুলো বলিনি রিনি। আমারও বুঝতে ভুল হতে পারে। লক্ষ্মীটি, লক্ষ্মীটি তুমি কেঁদো না প্লিজ, টিতু হয়তো জেগে যাবে। রিনি, রিনি তুমি চুপ করো প্লিজ। গল্পের খাতিরে আকস্মিক কিছু ঘটনার সূত্রপাত ঘটিয়ে নায়ক নায়িকার জীবনে মোড় ঘুরিয়ে দেন লেখকরা। তোমার কথা আমি বলতে পারবো না, আমার জীবনের ঠিক এমনি একটা মুহূর্তের সৃষ্টি করেছিল একা বিশান। সে তোমার দাদা, আমার অন্তরঙ্গ বন্ধু। মাকে কখনো কিভাবে রাজি করিয়েছিল আমি জানি না, আমাকে শুধু বলল রিনিকে বিয়ে করতে হবে তোকে, মাসিমা মত দিয়েছেন। ছেলে মেয়ে দেখাদেখির কোনো বালাই নেই, দর কষাকষি হলো না দেনা পাওনা নিয়ে, চিৎকার চেঁচেমেচি হই হুল্লোড় হের যেন প্রবেশ নিষেধ ছিল দুটো বাড়িতেই।
2: জানি,
1: তোমাকে বুকের মধ্যে আঁকড়ে ধরেছিল আমার শয্যাশায়ী মা, আমাকে সস্নেহে আশীর্বাদ জানিয়েছিলেন তোমার বাবা মা দুজনেই, মনে পড়ে রিনি?
2: হ্যাঁ হ্যাঁ মনে পড়ে।
1: সবাইকে অবাক করে দিয়ে টিপু যেদিন আমাদের দিকে চোখ মেলে তাকালো, সত্যি বলছি রিনি, সন্তানের স্পর্শ যে কি এক অপূর্ব মাদকতা সারা শরীরের অনুপরমাণুতে মিশিয়ে দেয়, আমি আমি তোমাকে তা বোঝাতে পারবো না রিনি।
2: সত্যি বলছো, সত্যি বলছো, তুমি সত্যি বলছো, আমায় তুমি ক্ষমা করো,
1: তোমাকে আমাকে আমাদের সকলকে ক্ষমা করবার অধিকার শুধু একজনের। তোমাকে আমি শুধু আমার ভালোবাসাই দিতে পারি। তুমি এখন কাঁদছো,
2: চোখের জল ছাড়া আমি বা তোমাকে কি দেব বলো?
1: তোমার মনের প্রাণের সবটুকু মাধুরী মিশিয়ে যে তিতুকে তুমি আমায় দিয়েছো,

0: এই নাও।
1: থ্যাংক ইউ আঙ্কেল। মা দেখে যাও আঙ্কেল আমার জন্য কত কি খেলনা এনেছে।
0: তোমার পছন্দ হয়েছে তিতির?
1: খুব। এই হেলিকপ্টারটা সবচেয়ে সুন্দর, দলটাও।
2: ও তুমি কবে ফিরলে?
0: আজ সকালে।
2: এসেছো কেন তা জানি, গত 5 বছর এই দিনে তুমি আসতে ভুলো না।
0: তুমি জানতে আমি আসবো আজ?
2: জানতাম।
0: আমি আসায় তুমি কি অসন্তুষ্ট হয়েছো?
2: না না, তা কেন?
0: তবে কি বিরক্ত?
2: বিরক্ত না, তাও নয়।
0: তবে
2: তবে গত বছর এমনি দিনই যাবার সময় বলে গিয়েছিলে আর আসবে না।
0: কথা রাখতে পারলাম না রিন, কি প্রচন্ড এক ধরনের আকর্ষণে ছুটে আসতে হলো। এই তাগিদ যে অন্য সময় অনুভব করি না তা নয়, কিন্তু বিশ্বাস করবে কিনা জানি না, সত্যি বলছি, তোমাদের ভুলে যাবার জন্য মনটাকে তৈরি করতে গিয়েও পারি না। অতীত যেন কিছুতেই বর্তমানকে সঙ্গীহীন করতে চায় না।
2: কদিন থাকবে কলকাতায়?
0: তুমি বললে যতদিন বলবে থাকতে পারি।
2: আবার
0: একটা জরুরি কাজ সেরে পরশু ফিরব।
1: মা বেলুন টেলুন দিয়ে কখন ঘর সাজাবে?
2: পরে সাজাবো বাবা।
0: রিন
2: বলো।
0: সেবার বলে গিয়েছিলাম আর আসবো না, কিন্তু সত্যি বলছি, তোমাকে পরস্ত্রী জেনে অনেক চেষ্টা করে তোমাকে ভুলেছি, অথচ হাজার চেষ্টা করে তিতিরকে
2: জানি জানি
0: বড্ড অস্বস্তি বোধ করছো, তাই না রিন?
2: না না, মানে তিতু আজ 5 বছরে পড়লো, তুমি 5 বারই এলে, বেশিও না কমও না।
0: তুমিও কখনো বাড়াতে কি কমাতে বলনি তো?
2: এ কথা জবাব আমি দিতে পারবো না অসিত,
0: কারণ আমার সম্বন্ধে আজও তোমার মনে অজানা একটা ভয় রয়ে গেছে। যদি
2: না, ভয় নয়, তবে সত্যি বলছি আমি এখনো ঠিক বুঝতে পারিনি। তুমি কি চাও বলো তো অসিত, কি চাও?
0: রিন, তোমার স্বামী বা তিতির চিনুক জানুক তা আমি কখনোই চাইনি, ভবিষ্যতেও চাইবো না।
2: মাঝে মাঝে আমি যখন নিজেকে নিয়ে নাড়াচাড়া করি তখন মনে হয় আমার জীবনটা ভয়ানক অস্বস্তিকর, নিজেই নিজের কাছে বড় রকম বোঝা হয়ে দাঁড়িয়ে পড়েছি।
0: আমি তো কোনো কৈফিয়ত নিতে বা কোনো দাবি জানাতে তোমার কাছে আসিনি। আমাদের দুজনের জীবনে ঘটনা বা দুর্ঘটনা যাই বলো না কেন, যা ঘটে গেছে তার জন্য আমার কোনো আক্ষেপ নেই, আমার বিবেক পরিষ্কার বলে কোনো অনুশোচনাও নেই, আর অভিযোগ তা জানাবার আমার অধিকারই বা কই?
2: তবে
0: রিন, রিন তুমি তো সত্যি জানো আমি তোমায় কাঁদাতে চাইনি।
2: না
0: শোনো, আর চাইনি বলেই আমি আজও বেঁচে রয়েছি, নয়তো আমি ঠিকই জানতাম যেদিন আলিপুর সেন্ট্রাল জেল থেকে দমদম সেন্ট্রাল জেলে নিয়ে যাওয়ার সময় ময়দানের কাছে পুলিশ অফিসার বললো যাও এবারের মতো ছেড়ে দিচ্ছি আর এ পথে এসো না, গাড়ি থেকে নেমে সোজা বাড়ি চলে যাবে, যাও বলছি, ধমক দিল, আমি নামিনি। আমি আমি জানি সেদিনই আমার বেঁচে থাকার শেষ দিন ছিল।
2: বলতো বলতো, আত্মহত্যা ছাড়া সেদিন আমার কি বা করবার ছিল? সত্যি সে উপায় খুব সহজে ছিল, কিন্তু আমি তো পারিনি, করিনি। আমার বাবা মা তোমায় হয়তো আন্তরিকভাবে কোনো দিনই গ্রহণ করতে পারতো না, কিন্তু স্নেহ করত। দাদা তো আমার চেয়ে তোমায় অনেক অনেক বেশি ভালোবাসত।
0: যদি আমি পুলিশের বড় কর্তার কাছে শুনলো বাবা যদি আমার হয়ে আন্ডারটেকিং দেয় তাহলে আমি ছাড়া পেতে পারি, রিটায়ার ডিএসপি সাহেব বলে এই সুযোগটুকু তিনি পেতে পারেন। দিনের পর দিন যখন জামিন অগ্রাহ্য হচ্ছে তখন নিলয় আমার আমার বারণ না শুনে বাবার পায়ে ধরে অনুরোধ জানিয়েছিল, কিন্তু
2: সেই দিনই দাদার কাছে সব শুনে তোমার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, তোমাকে যে কথা দিয়েছিলাম তা আমি অক্ষরে অক্ষরে পালন করেছি, করেছি কিনা বলো বলো অসিত বলো।
0: করেছো করেছো,
2: একমাত্র দাদাকে সব কথা অকপটে জানিয়েছিলাম, আর সেই জন্য ও পাগলের মতো ছুটে বেরিয়েছিল তোমাকে বার করে আনবার জন্য। আমার জোর দিয়ে বলেছিল বাবা মা না চাইলেও আমি আমি তোদের বিয়ে দিয়ে দেবো, কেউ আটকাতে পারবে।

0: আমাকে একবার বার করে আনতে দে।
1: অনেক চেষ্টা করেও নিলয় সফল হয়নি। বাবা আর হয়ে বলবেন না আমি জানতাম, কিন্তু বরদা সেও পারেনি। তার উপর নির্দেশ ছিল আমার সঙ্গে পারিবারিক সম্পর্কটুকু পর্যন্ত যেন গুছিয়ে ফেলা হয়। রাজনীতির এলাকায় মতের ও পথের বিরোধ সামাজিক বিরোধিতার চূড়ান্ত রূপ নেয়।

0: ভেবেছ তোমাকে ফাঁকি দিয়ে সুখের সন্ধানে ছুটে শঙ্করকে বিয়ে করেছি, কিন্তু
1: বিশ্বাস করো রিং, বিশ্বাস করো, আমি তোমায় এতটুকু ভুল বুঝিনি। আমার অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে, তোমার আমার অফুরন্ত ভালোবাসার নিষ্পাপ শিশু সাক্ষীকে যোগ্য মর্যাদা দিতে তোমাকে আমি তো বিয়ে করতে বলেছিলাম।
0: তার আগে তুমি কি বলেছিলে? বলো বলো, তুমি কি বলেছিলে?
1: আমি হ্যাঁ, আমি খুবই অনুচিত কথা বলেছিলাম। আমার পক্ষে ও কথা বলা শুধু অন্যায় নয়, যথেষ্ট অসফল।
0: না, তিতিরকে আমি অবাঞ্ছিত সন্তান হিসেবে কখনোই মনে করি না আশিত। কেন করবো? ও তো আমাদের মনের সমস্ত জড়ো করা আনন্দ, আশা, আকাঙ্ক্ষার সূক্ষ্মতম অনুভূতি দিয়েই তো ওকে আমরা চেয়েছিলাম। বলো বলো, তাই কিনা বলো?
1: তাই তাই
0: তুমি আজ কি বলবে আমি আজ শুনতে চাই না। হয়তো হয়তো অনেকে বলবে শঙ্করের কাছে তিতিরে জন্মবৃত্তান্ত গোপন করে আমি ওকে প্রতারণা করেছি, আমাকে দোষারোপ করবে, কিন্তু কিন্তু সত্যি বলছি অসিত, শঙ্কর যখন তার সহজাত আর স্বাভাবিক পিতৃত্বের অধিকার নিয়ে তিতিরকে স্নেহে আদরে ভালোবাসায় ওকে বুকের মধ্যে টেনে নিয়ে কপালে চুমু খায়, তখন তখন আমার চোখে তোমরা দুজনে একাকার হয়ে যাও।
1: আমি বোধ হয় তাই সব সময় তোমাদের উদ্দেশ্যে আমার মন উজাড় করা শুভেচ্ছা পাঠাই।
2: অসি, তুই আরো একবার ভালো করে ভেবে দেখ, জীবনটাকে নিয়ে এভাবে ছিনেবিনি খেলিস নি। চোখের সামনে তো দেখতেই পাচ্ছিস রাজনীতির বিভৎস চেহারাখানা। আচ্ছা, আমি কি তোকে একসময় সমর্থন করিনি?
1: হ্যাঁ করেছিলি,
2: তবে
1: বিশাল, তোর মতো অনেকে সেদিন সক্রিয়ভাবে সহযোগিতা আর সমর্থন জানিয়েছিল সাময়িক আবেগে, বাহাদুরি দেখানোর নেশায়।
2: এসব তাত্ত্বিক তর্ক, তুই যেসব কথা বললি এগুলো এখন বাস্তবে মেলে না।
1: ভুল বললি,
2: ভুল
1: অবশ্যই, বাস্তবে মেলে না নয়, এখন মিলছে না। অনেকে নিজেই জুয়া খেলে আনন্দ পায়, আবার অনেকে আশপাশ থেকে উঁকি মেরে মাতোয়ারা হয়।
2: তোকে বোঝানো আমার সাধ্য নয়, কিন্তু তুই যে পথে পা বাড়িয়েছিস সে পথে কত বিপদে ঝুঁকি আছে তা তো জানিস।
1: জানি জানি জানি বিশাল। আচ্ছা বলতো, কোন মানুষটা বিপদ আর ঝুঁকিকে বাদ দিয়ে দিন কাটাচ্ছে? শুধু কি ভয় পাওয়ার জন্য আমরা জন্মেছি, ভয় ভাঙবার জন্য নয়?
2: বুঝেছি, তোকেও নেশায় পেয়েছে।
1: হ্যাঁ, তোর ট্রান্সফারটা কি কোনো মতে আটকানো যাবে না?
2: যেতে পারে, কয়েকদিনের মধ্যেই জানতে পারবো। তবে রিনির কাছে ঠিকানা রেখে যাব, তোর খবরা খবর ওকে দিয়ে যতটুকু পারবি জানাবি, কেমন? আর শোন, এই কটা টাকা রাখ, কখন কি দরকার লাগে।
1: বিশাল বিশাল, তোর কাছে আমার ঋণের বোঝা কেবলই বেড়ে চলেছে।
2: যে মনটা আমার কাছে বাঁধা রেখেছিস সেটাকে যেদিন ছাড়িয়ে নিবি সেই দিনই বোঝাটা হালকা হয়ে যাবে, কেমন? এবার চলি, কেমন? যাওয়ার আগে আর কবে দেখা হবে আবার?
1: এখানে থাকলে আমি যোগাযোগ করে নেব।
2: আচ্ছা
1: বিশাল
2: বল।
1: আচ্ছা বলতো, সত্যিকারের মানুষের মতো বেঁচে থাকার চেষ্টা করাটা কি অন্যায়, অপরাধ?
0: এতক্ষণ একা একা অনেক কিছু ভাবছিলে, তাই না?
1: এমন কিছু নয়।
0: আচ্ছা, কি বলবার জন্য যেন অনুমতি চাইছিলি?
1: রাগ করবে না বলো।
0: করলেই বা, তোমার ক্ষতি কিসের?
1: তা বটে। সন্দেহ কিংবা অবিশ্বাস নয়, বলতে পারো, বলতে পারো নিছো কি কৌতূহল।
0: এত ভূমিকা কেন?
1: রিম, তিতির যে আমার সন্তান।
0: না না, তোমার একার নয়, আমাদের।
1: হ্যাঁ হ্যাঁ ভুল বলেছি, আমাদের।
0: তারপর
1: এই স্থির বিশ্বাস তোমার তোমার কবে থেকে আর কিভাবে হলো?
0: আর কিছু জিজ্ঞেস করবার আছে তোমার?
1: আমাকে ভুল বুঝো না রিম, প্লিজ।
0: তুমি কি মনে করো তোমাকে ব্ল্যাকমেল করার জন্য আমি পাগলের মতো ছুটে গিয়েছিলাম হাজত ঘরের দরজায়?
1: না না রিম, আমি মোটেই কথাটা সেভাবে বলিনি।
0: মেয়েরা কখন আর কিভাবে মা হতে চলেছে তারা নিজেরাই ঠিক বুঝতে পারে, জানতে পারে সবার আগে। আমারও তাই বুঝতে অসুবিধা হয়নি সেদিন। সেদিন শুধু আমার মা কেন, তুমিও বলনি, অবাঞ্ছিত মাতৃত্বের হাত থেকে সহজে মুক্তি পাওয়ার জন্য আইন সিদ্ধ খুনি শাস্তি? বলো, চুপ করে আছো কেন? বলো বলো না বলো।
3: যে একটা পা জেলের ভেতর আর একটা পা জেলের বাইরে রেখে দিন কাটাচ্ছে, তুই কি না তারই হাতে নিজেকে সঁপে দিলি? মা, চাকরি বাকরি চুলোর দরে দিয়ে

0: ছেলেটা দৌড়ে বেড়াচ্ছে বন্ধুকে হাজত থেকে ছাড়িয়ে আনবার জন্য।
1: বন্ধু,
0: এই কি বন্ধুর মতো কাজ হলো? একটা সংসারের মান মর্যাদা সম্ভ্রমের কথা একবারও মনে পড়লো না? এই যার শিক্ষা ছিঁড়ি, তুই তাকে বিশ্বাস করতে গেলি কোন ভরসায়?
1: কিন্তু কিন্তু দোষ তো তার একার নয় মা।
0: বেশ তো, তোর দোষ থেকে মুক্তি পাওয়ার জন্যে যা করা দরকার তাই কর।
1: তার মানে এক কথায় খুনি হতে বলছো, এ তো পাপ, এ তো অন্যায় মা।
0: এমন পাপ অন্যায় এখন চল হয়েছে, আইনও তা মেনে নিয়েছে।
1: কিন্তু কিন্তু মায়ের মন কোন মন নিয়ে মেনে নেবে মা, কোন মন নিয়ে মেনে নেবে?
0: তোর সঙ্গে এই ব্যাপার নিয়ে আমি আর তর্ক করতে চাই না। লেখাপড়া শিখেছিস, নিজে যা ভালো বুঝবি তাই কর।
1: হ্যাঁ হ্যাঁ, আমি তাই করব।
0: কি করবি শুনি?
1: অসিত ছাড়া পাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমাদের সন্তানকে সে কখনোই অস্বীকার করবে না।
0: এই যদি তোর ভাবনা হয়ে থাকে তাহলে পরিষ্কার বলে দিচ্ছি, এ বাড়িতে থেকে এমন ভাবনা চিন্তা করবার জায়গা হবে না।
1: বেশ তো মা, বাকিটুকু ভেবে ঠিক করে নেব।
0: বেশ, যা করবার তাড়াতাড়ি করো। কিন্তু
2: মা শোনো, কথা আছে। রিনি যাসনি, এদিকে আয়, আমার কাছে বস। এখনই বাবাকে তুমি কিছু বলো না মা, আমি সময় বুঝে বলবো। রিনির বিয়ে ঠিক করে এলাম শঙ্করের সঙ্গে, তোমরা কেউই তাকে দেখোনি, আমার ঘনিষ্ঠ বন্ধু। ও আর ওর মা এক কথায় রাজি হয়েছে।
0: সে কি, তুই জেনে শুনে তোর বন্ধুর এত বড় সর্বনাশ করবি?
2: আমি শঙ্করকে বলেছি তুই আমায় বিপদ থেকে রক্ষা কর, ও আমার বিপদের ওজনটা একবারও জানতে চায়নি মা।
0: কিন্তু আমরা কি তাদের ঠকাচ্ছি না বিনু? পরে যদি সে জানতে পারে তখন সেই লজ্জা অপমান লুকিয়ে রাখার ঠাঁই পাব।
2: রিনি, মনে হচ্ছে অসিতকে আরো কিছুদিন হাজতবাস করতে হবে। এ অবস্থায় তুই কিছু বলবি? এখন তুই যদি এ বিয়েতে রাজি না হোস তাহলে
1: দাদা দাদা অন্যায় প্রায়শ্চিত যেভাবে হোক করতেই হবে। সত্যি তো, তোমার বন্ধু যদি কখনো সন্দেহ করে, অবিশ্বাস করে,
2: তাহলে তাহলে মা যা বলেছে সে ছাড়া তো অন্য কোনো উপায়ও নেই। কিন্তু শঙ্করকে শঙ্করকে এ বিয়ে হবে না কি করে বলি বল?
1: দাদা দাদা, আমি আর কিচ্ছু ভাবতে পারছি না দাদা, আমি আর কিচ্ছু ভাবতে পারছি না। তুমি যা বলবে আমি তাই করব দাদা, আমি তাই করব। একটা কথা বলবো, নিজেকে ভাবে ভাসিয়ে না দিয়ে এবার
3: সেই বাধাগত সংসারী হও।
1: রাজনীতির সঙ্গে জড়িয়ে আজ পর্যন্ত নির্যাতন আর অপমান ছাড়া কি পেলে বলো তো?
3: যে অর্থে পাওয়া বলতে অনেক অনেক কিছু বোঝায়, তা হয়তো হয়তো বলছি কেন, অবশ্যই পাইনি। কিন্তু যাদের জন্য নীতিটাকে আজও ভুলতে বা ছাড়তে পারেনি তাদের পেয়েছি আমার মনের কাছাকাছি।
1: রাগ করো না, তোমাদের নাম শুনলে আজ লোক ভয় পায়, অবিশ্বাস করে।
3: সবাই নয়, অনেকে।
1: আমি আমার কথা বলছি, তোমায় কি বললি? কিন্তু
3: কিন্তু সুতরাং অথচ এইসব নিষ্প্রাণ শব্দগুলো দিয়ে আসল সত্যকে চিরকাল চাপা দিয়ে রাখা যায় না। কিছুদিন রাখা গেল গোটা দেশ ছাড়িয়ে সারা পৃথিবীর চেহারা অবশ্যই অন্য কথা বলবে। মার খেতে খেতে আধ মরা মানুষগুলো পর্যন্ত আজ মরিয়া হয়ে উঠেছে।
2: এসব কথা আজ তোমার ভালো লাগবে না, থাক
3: উঠি।
1: অসিত অসিত, আজকের অবস্থা দেখে তুমি অন্যভাবে ভাবতে পারো না?
3: আজকের দুরবস্থা ইতিহাস বোবা হয়ে গেছে, আগামী দিনে সে তার নিষ্ঠুর সত্যি কথাটা অত্যন্ত নির্মমভাবে বলবেই।
1: এমন অদ্ভুত কথাটার মধ্যে নিশ্চয় কোনো কঠিন যুক্তি আছে।
3: আছে বইকে, কামারশালের আগুন সহজে নজরে পড়ে না, হাঁপড়ে টান পড়লেই টুকরো টুকরো স্ফুলিঙ্গ তাবানলের সৃষ্টি করে, সেই আগুনের তাপে শক্ত লোহা বেঁকে চুরে তছনছ হয়ে যায়, এটাকেই বলে ইতিহাস। তারই অপেক্ষায় আমি আমার মতো আরো অনেক প্রহরে প্রত্যেকটা মুহূর্তকে হিসেবের গণ্ডিতে ধরে রাখছি।
1: তোমার সঙ্গে তর্ক করবার স্পর্ধা আমার নেই, তাছাড়া এই সংসারের দৈনন্দিন চাপগুলো চিন্তায় ভাবনায় রাস্তাটাকে ঘুরপথে টেনে নিয়ে গিয়ে
3: বৈভবের প্রতিযোগিতায় মেতে খেই হারিয়ে ফেলছে, তাই না?
1: আমি বৈভব সহ্য করতে পারিনি, আজ আমার একটাই চাওয়া, আর আর বোধহয় কেন শেষ চাওয়া।
3: সেটা কি?
1: উদ্বেগহীন জীবন আর
3: আর
1: তুমি রাগ করবে না বলো,
3: কখনো করেছি কি?
1: করেছিলে।

0: আজ হয়তো তোমার মনে নেই, সেদিন তোমার জন্মদিন মনে আছে? তুমি আমাকে কাছে টেনে নিয়ে, ও কি উঠছো তো, থাক তাহলে আর বলবো না। অসিত, একটু বসবে?
1: সেদিন সেদিন তোমার রক্তিম উত্তপ্ত ঠোঁটের ছোঁয়ায় আমার, কিন্তু তার পরের দিনগুলো জন্মদিনের প্রতীক্ষায় বসে থাকিনি, তাই না?
2: মা, আমার খাওয়া হয়ে গেছে।
1: হ্যাঁ, আর
0: একটা অস্বস্তিকর, একটা ঠিক বোধহয় বলতে পারছি না, বোঝাতেও পারছি না, মানে
1: রিন, বলতে বোঝাতে ঠিকই পেরেছো।
0: কি,
1: আমার অস্তিত্বটা সম্পূর্ণভাবে তোমার আর তিতিরের জীবন থেকে ধুয়ে মুছে পরিষ্কার না হয়েছে অত্যন্ত।
0: না না, আমি ও কথা বলতে চাইনি অসিত, বিশ্বাস করো আমি আমি বলতে চাই।
2: মা,
1: অনেক না বলা কথা যে চোখের তারায় ভর করে,
0: বলো
1: আমার দিকে চাও।
2: মা, তুমি কাঁদছো কেন?
1: না না, কাঁদেনি।
2: ওই তো চোখ মুছছে।
1: ওই তোমার জন্মদিনের দিন আরেকজনের জন্মদিনের কথা মনে পড়ছে তো, তাই
2: তাই কষ্ট হচ্ছে। তিনি মরে গেছেন বুঝি? আহা
0: তিতু, তিতু তুমি খেলনাগুলো নিয়ে খেলা করো, গে যাও বাবা।
1: মামুনি, মামুনি এসো আমার কাছে, একটু বসো।
2: মা দেখো, আঙ্কেল আমার কি সুন্দর নামে ডাকলো, নতুন নামে।
1: তিতি, তোমার পছন্দ হয়েছে?
2: খুব।
1: বেশ, এবার থেকে তোমার মা তোমাকে ওই নামেই ডাকবে, কেমন তিতি?
2: খুব ভালো হবে, কিন্তু নামটা কি বিচ্ছিরি। মা, তুমি হেলিকপ্টারটা দেখোনি তো? দাঁড়াও আনছি।
1: রিয়া, কিছু ভাবছো? ভাবনা নিয়ে নাড়াচাড়া করতে গেলে দেখবে বার ভারী দুর্ভাবনা এসে পড়বে, ও পথে যেও না কেমন। রিন জিজ্ঞেস করলেন এত, আর আসবো না বলে যাবার পরেও আবার এলাম কেন?
0: তুমি বলো না তোমার কথা।
1: শুধু তোমাদের দেখতে এসেছিলাম, আমি স্বপ্ন দেখতে ভালোবাসি না। তোমাকে আর মামুনিকে আমি কিছুতেই ভুলতে পারি না। তোমার মধ্যে দিয়ে আমার এবার চলে যাব। জানো রিন, তুমি হয়তো কোনো অশুভ ক্ষণে ভাবো আমি নিশ্চয়ই অসৎ কোনো উদ্দেশ্য নিয়ে এখানে ছুটে আসি। আচ্ছা বলতো, বছরে একবার হলেও কখনো কি তোমার কাছে টাকা পয়সা, হ্যাঁ যদি ওটা আমার খুবই দরকার, বা বা অন্য কিছু তোমার কাছে চেয়েছি?
0: না না,
1: দাবি জানিয়েছি?
0: না, টাকার দরকার তোমার আমি জানি বুঝি, কিন্তু তোমায় টাকা দেবার মতো সাহস আজ আমার হয় না।
1: অথচ একটা সময় গেছে তোমার কাছে চাইবার আগেই চিঠি লেখার ছলে 10 টা কি 5 টাকা কয়েকটা নোট দিয়ে খামটা আমার হাতে তুলে দিয়ে বলতে, পরে পড়ো।
0: সেসব কথা
1: মনে পড়ে না?
0: হাজার
1: মনে পড়ে না? না,
0: ভুলে যাওয়ার তো কথা নয় অসিত, তবে
1: আজ পর স্ত্রী, তোমার উপরে সেদিনের অধিকারের দাবি তুলে আজ আর কোনো কিছুই পাওনা নেই তোমার কাছে। তবু জানো রিন, কোন সুদূর গ্রামের অন্ধকার জ্বালা ঘরের কোণে একা রাত কাটাতে কাটাতে হঠাৎ তোমাদের দুটি মুখ স্পষ্ট ছবির মতো আমার চোখের সামনে ভেসে ওঠে।
0: অসিত,
1: বিশ্বাস করো, তোমার স্বামীর প্রতি আমার এতটুকু হিংসে বা বিদ্বেষ নেই, বরং আছে অসীম শ্রদ্ধা। যদিও মাঝে মাঝে প্রশ্ন জাগে, সত্যি ঘটনা জানলে উনি কি তোমায় বিয়ে করতে পারতেন? পাপ পুণ্য নিয়ে আমি মোটেই মাথা ঘামাই না, তবু বলতে দ্বিধা নেই, সেদিনের সেই অন্তহীন অনিশ্চয়তা আর তোমার জীবনের সম্ভাব্য কলঙ্কিত বিড়ম্বনার হাত থেকে উনি আমাদের দুজনকেই নিজের অজান্তে মুক্তি দিয়েছিলেন। ওর উদ্দেশ্যে আমি আজও বারবার কৃতজ্ঞতা জানাই। সব ঠিক, সব, তবু কেন জানি না আমার বারবারই মনে হয় যে তোমার উপর যেমন আজই আমার অধিকার আছে, তেমনি মামুনির উপরও আমার।
2: আমার কথা কি বলছিলে আঙ্কেল?
1: বলছিলাম ওই হেলিকপ্টারে চড়ে এবার আমি যাবো।
2: কি বোকা, এই
1: যাই যাই, তুমি দেখো।
2: এখনই চলে যাচ্ছ?
1: হ্যাঁ মামুনি, এসো কাছে এসো। তুমি দেবে না মামুনি?
0: শোনো,
1: বল
0: আবার আবার কবে আসবে? ওকে ওকে তুমি দরজাটা বন্ধ করে দিচ্ছ কেন আসেন?
1: এতদিন আর আসবো না বলার পরে তুমি দরজা বন্ধ করেও আমার আশা বন্ধ করতে পারোনি, আর আজ তুমি প্রশ্ন করলে আবার কবে আসবে। রিন, আমি আজ নিজেই আমার আশার দরজা বন্ধ করে যাচ্ছি। তোমরা সবাই ভালো থেকো।
2: মা, আঙ্কেল কি বলে গেল?
0: জানি না মামনি, জানি না, জানি না।

0: জ্যোতিপ্রকাশ বন্দ্যোপাধ্যায় রচিত অজানা পথে অচেনা পথিক নাটকটি এখানেই শেষ হল। অভিনয়ে বিকাশ, অজিত ঘোষ, রিনির মা বাণী গঙ্গোপাধ্যায়, তিতির লোপামুদ্রা মুখোপাধ্যায়, শঙ্কর বসন্ত ভট্টাচার্য, অসিত গৌতম দে এবং রিনির ভূমিকায় কাজল চৌধুরী, সম্পাদনা সুধীর দাস। নাটকটি প্রযোজনা করেছেন শুভ্র প্রকাশ দে।
1: এতক্ষণ শুনলেন নাটক আকাশবাণী মৈত্রী। একটু পরেই শুনবেন সংবাদ।
0: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

0: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেছেন, বিগত বছরগুলিতে ফার্মাকোভিজিলেন্স বা ওষুধের সুরক্ষা ও পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে গবেষণার ক্ষেত্রে ভারত আত্মনির্ভরশীলতার এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দিনের সফরে আজ গুজরাট যাচ্ছেন। কেভিডিয়ায় আগামীকাল 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি সভাপতিত্ব করবেন। কেন্দ্রীয় কৃষি এবং কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ পাঞ্জাবের ভাতিন্দায় নেশামুক্ত পাঞ্জাব যাত্রার চতুর্থ পর্যায়ের সূচনা করবেন। নিউ ইয়র্কে আয়োজিত রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে ভারতীয় প্রতিনিধিদের দলের নেতৃত্ব দেবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তেহরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যুদ্ধের বিষয়ে শীঘ্রই তিনি বড় রকমের কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন। সুদানের পূর্বাঞ্চলে রেড সি স্টেটের অনি অঞ্চলে 5টি খাদান ধসে পড়ার ঘটনায় অন্তত 10 জন খনি শ্রমিকের মৃত্যু, আহত আরও 21। এশিয়ান গেমসে পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে রৌপ্য ও ব্রোঞ্জ পদক পেয়েছে ভারত। দলগত বিভাগেও রৌপ্য পদক পেয়েছে ভারতীয় শুটাররা। অভিনন্দন রাষ্ট্রপতির। আসি বিস্তারিত খবরে। স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেছেন, বিগত বছরগুলিতে ফার্মাকোভিজিলেন্স বা ওষুধের সুরক্ষা ও পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে গবেষণার ক্ষেত্রে ভারত আত্মনির্ভরশীলতার এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে। নতুন দিল্লিতে আজ ন্যাশনাল ফর্মুলারি অফ ইন্ডিয়ার 7ম সংস্করণ প্রকাশকালে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, বর্তমানে দেশে 1,100 বেশি ওষুধের বিরূপ প্রতিক্রিয়া পর্যবেক্ষণ কেন্দ্র চালু রয়েছে এবং সরকার এই সংখ্যাটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র কেন্দ্র পর্যায়ে পর্যন্ত সম্প্রসারিত করার লক্ষ্য নিয়েছে। তিনি উল্লেখ করেন, ভারত এখন বিশ্বের স্বাস্থ্য সংস্থা হুর রোগী নিরাপত্তা সংক্রান্ত ডেটাবেসে ফার্মাকোভিজিলেন্স সংক্রান্ত তথ্য সরবরাহ করছে। মন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে তথ্য প্রদানের ক্ষেত্রে ভারত 2014 সালের 123তম স্থান থেকে উঠে এসে বর্তমানে 8ম স্থানে পৌঁছেছে। চিকিৎসকের পরামর্শ বা প্রেসক্রিপশন মেনে চলেন এবং কোনো ওষুধের হঠাৎ বা অপ্রত্যাশিত পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে তা কখনোই উপেক্ষা না করেন বলে অনুষ্ঠানে মন্ত্রী নাগরিকদের উদ্দেশ্যে একথা বলেন।
1: Over the years developed a very strong pharmacovigilance ecosystem which is capable of collecting, processing, analyzing as well as generating the medicines safety data from across the country. And today we have around 1150 ADR monitoring centers which are operational across the country, and we also intend to expand these facilities up to the primary health facility level.
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দিনের সফরে আজ গুজরাট যাচ্ছেন। কেভাডিয়ার একতা নগরে আগামীকাল তিনি 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। ওয়াদোদরায় আগামী বুধবার রাষ্ট্রপতি মহারাজা সায়াজিরাও বিশ্ববিদ্যালয়ের 75তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়াও ব্রহ্মকুমারী নতুন বিশ্বের জন্য আধ্যাত্মিক জাগরণ কর্মসূচির সূচনা করবেন এবং ওয়াদোদরায় গ্লোবাল স্পিরিচুয়াল প্যালেস রিট্রিট সেন্টারের উদ্বোধন করবেন। তিনি একই সঙ্গে নাদিয়াদে ব্রহ্মকুমারীর বিকশিত ভারত গঠনে যুব সমাজ, দেশ গঠনের জন্য অন্তর্নিহিত শক্তির জাগরণ কর্মসূচির ভার্চুয়াল সূচনাও করবেন রাষ্ট্রপতি। কেন্দ্রীয় কৃষি এবং কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ পাঞ্জাবের ভাতিন্দায় নেশামুক্ত পাঞ্জাব যাত্রার চতুর্থ পর্যায়ের সূচনা করবেন। হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সায়ানি এই অনুষ্ঠানে যোগ দেবেন। বর্তমানে পাঞ্জাব মূলত 3টি বড় চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। এই যাত্রার মাধ্যমে সেগুলি তুলে ধরা হবে। এই চ্যালেঞ্জগুলি হল মাদকের ভয়াবহতা, আইন শৃঙ্খলার অবনতি এবং প্রশাসনিক ক্ষেত্রে প্রতিটি স্তরের দুর্নীতি। পশ্চিমবঙ্গে মাছ সহ প্রাণী সম্পদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কী পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে কেন্দ্র সরকার আজ রাজ্য সরকারের সঙ্গে পর্যালোচনা বৈঠকে বসছে। দুপুরে নিউটাউনের তাজতাল কুটিরে প্রস্তাবিত এই বৈঠকে কেন্দ্রীয় মৎস্য ও প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী রাজীব রঞ্জন সিং উপস্থিত থাকবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মৎস্য ও প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী ও আধিকারিকরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। নেশামুক্ত ভারত গঠনে যুব সমাজকে আরও এগিয়ে আসতে উৎসাহিত করার লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় NSS ইউনিট। দেশব্যাপী 100 সপ্তাহের এই সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে 300টি নির্বাচিত স্থানের মধ্যে নদিয়ার মোহনপুরে আজ মাদকমুক্ত ও উন্নত ভারত গঠনে যুব সমাজ শীর্ষক বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জনসেবা থেকে দেশসেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কিভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্রই তুলে ধরা হবে আজকের বিষয়ে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা একটি প্রতিবেদন।
2: দেশের ক্ষুদ্র ব্যবসায়ী ও ছোট উদ্যোগগুলিকে আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে

0: গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা বা PMMY। 2015 সালে চালু হওয়া এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল যারা এতদিন আনুষ্ঠানিক ঋণ ব্যবস্থার বাইরে ছিলেন তাদের ব্যবসা শুরু, পরিচালনা ও সম্প্রসারণের জন্য সহজে ঋণের সুযোগ করে দেওয়া। সরকারি তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় 57 কোটিরও বেশি ঋণ দেওয়া হয়েছে। বণিকসভা ভারত চেম্বার অফ কমার্সের ফিনান্সিয়াল কমিটির চেয়ারম্যান অভিক রায়ের মতে, এই যোজনার ফলে মহাজনী ব্যবস্থার শোষণ থেকে ছোট ব্যবসায়ীদের মুক্ত করা সম্ভব হয়েছে।
1: যা কিছু স্বপ্ন যারা একবার নতুন করে খুঁজতে চাইছে কিভাবে কাজ করা যায়, সেটা একটা মোবাইল ব্যবসায়ী হতে পারে, সেটা একজন গাড়ি ড্রাইভার হতে পারে, যে সে কিছু পারছে আমাদের করে চিন্তা করছে, যে যেমন ভাবে পারছে, একটা কোথাও একটা সুযোগ করে দিয়েছে যেখানে গভর্নমেন্ট, একটা চিন্তা যে হ্যাঁ আমার কাছে একটা পুঁজি আছে, আমি কিছু করতে পারবো। স্বপ্নকে সাকার করার দিকে মুদ্রা যোজনার সাফল্যকে আমরা কিছুতেই আমরা ইগনোর করতে পারি না, এর সফলতা সবসময় বর্তমান।
0: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
2: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 27 সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আজকের প্রসঙ্গে আগামীকাল শুনবেন কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি 2026, বিশিষ্ট বন্যপ্রাণ বিশেষজ্ঞ চিকিৎসক ও পরিবেশবিদ শিবাজি ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন মঙ্গলবার রাত 8টায় গীতাঞ্জলি, DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আয়োজিত রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। আগামী শনিবার 26 সেপ্টেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের উচ্চ পর্যায়ের এই বৈঠকে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান যুদ্ধের বিষয়ে তিনি সিদ্ধান্ত নিচ্ছেন এবং খুব শীঘ্রই বড় কিছু ঘটতে চলেছে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে আলোচনার জন্য মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরান আমেরিকার কাছে কয়েকটি শর্ত জানানোর পরেই মার্কিন প্রেসিডেন্ট এই মন্তব্য করেছেন। অপরদিকে আমেরিকা তেহরানের দাবিগুলি না মানা পর্যন্ত হরমুজ প্রণালী খোলা বা তাদের সঙ্গে আগের মতো আলোচনায় বসার সম্ভাবনা বাতিল করে দিয়েছে ইরান। দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনার মধ্যে ইরানের সংসদের অধ্যক্ষ মোহাম্মদ বাগের গালিবাফ এই বার্তা দিয়েছেন। সুদানের পূর্বাঞ্চলের রেড সি স্টেটের অনি অঞ্চলে 5টি খাদান ধসে পড়ার ঘটনায় অন্তত 10 জন খনি শ্রমিকের মৃত্যু হয়েছে, আহত আরও 21। সুদানিস মিনারেল রিসোর্সেস কোম্পানি খনি ধসের ঘটনা নিশ্চিত করেছে। গত শনিবার খনিতে কাজ চলাকালীন একটির পর একটি খাদানে ধস নামে, এর ফলে পাথর এবং মাটির তলায় খনি শ্রমিকরা চাপা পড়েন। প্রয়াত হয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়। রবিবার রাতে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল 71। কর্কট রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। জাপানের নাগোয়া এশিয়ান গেমসে পুরুষদের 10 মিটার এয়ার রাইফেলস ইভেন্টে হিমাংশু ধীল রৌপ্য পদক পেয়েছেন। একই ইভেন্টে ভারতের রুদ্রাক্ষ পাতিল পেয়েছেন ব্রোঞ্জ পদক। এর আগে 10 মিটার এয়ার রাইফেলস দলগত বিভাগে রৌপ্য পদক পান ভারতীয় শুটার বালাসাহেব পাতিল, পারত রাকেশ মান এবং হিমাংশু ধীল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এশিয়ান গেমসে 10 মিটার এয়ার রাইফেলসে দলগত বিভাগে রৌপ্য পদক জয়ী ভারতীয় শুটারদের অভিনন্দন জানিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেছেন বিগত বছরগুলিতে ফার্মাকো ভিজিলেন্স বা ওষুধের সুরক্ষা পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে গবেষণার ক্ষেত্রে ভারত আত্মনির্ভরশীল হয়ে উঠেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দিনের সফরে আজ গুজরাট যাচ্ছেন। খবর এখনকার মতো শেষ হলে এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
3: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান। বাংলা ব্যান্ডের গান বাংলা গানের দুনিয়ায় এনেছে নতুন দিক, আর এই নতুন দিকের সন্ধানে গান হয়েছে বিচিত্রমুখী, গান হয়েছে আকাশচারী। এই আকাশচারিতার কথাই আজ বাংলা ব্যান্ডের গানের সুরে শোনাব শ্রোতা বন্ধুদের। প্রথমেই পূব আকাশের গান, ব্যান্ডের নাম ভূমি।

শুনলাম পুব আকাশের গান। এভাবেই নতুন অনুষঙ্গে, নতুন যন্ত্রের ব্যবহারে, নতুন ভাবে, নতুন ভাষায় গান পরিবেশনের নতুন আঙ্গিকে নতুন আকাশ, নতুন দিগন্ত খুঁজতে চেয়েছে বাংলা ব্যান্ড। এই আকাশ নিয়ে মাতামাতির খেলায় আরও একটি গান, পরিবেশনায় আবারও ভূমি।

আকাশে মাতামাতির খেলা, আকাশে রঙের খেলা। কল্পনার জগতে আকাশ কুসুমই বা কম কিসে। আকাশ কুসুমের গান, ব্যান্ডের নাম কায়া।

আকাশ মানেই মুক্তি, আকাশ মানেই উড়ান। উড়ে যেতে চাওয়ার গান শুনিয়েছে ব্যান্ড ক্যাকটাস।

আকাশবাণী মৈত্রী, শুরু হল দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 18 সেকেন্ড এবং বাংলাদেশ সময় বিকেল 4:01 হয়ে 25 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: শ্রোতা বন্ধুরা, প্রথমেই জানিয়ে দেব আজকের আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকবে এবং সন্ধে নাগাদ বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 34 ডিগ্রি সেলসিয়াস এবং 28 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 98% এবং সর্বনিম্ন 64%। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ 2.8 মিলিমিটার। এখন মৎস্যজীবী ভাইদের জন্য বিশেষ সতর্কবার্তা। পশ্চিমবঙ্গ উপকূলে 21 সেপ্টেম্বর পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় দমকা হাওয়ার গতিবেগ থাকবে ঘন্টায় 45 থেকে 55 কিলোমিটার এবং তা ঘন্টায় 65 কিলোমিটার।

মিটার পর্যন্ত পৌঁছতে পারে। 22শে সেপ্টেম্বর মধ্য বঙ্গোপসাগরে হাওয়ার গতিবেগ ঘণ্টায় 50 থেকে 60 কিলোমিটার থেকে সর্বোচ্চ 70 কিলোমিটার পর্যন্ত এবং উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় হাওয়ার গতিবেগ ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার এবং তার থেকে সর্বোচ্চ 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে। 23শে সেপ্টেম্বর এই গতিবেগ আরও বেড়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় ঘণ্টায় 55 থেকে 65 কিলোমিটার এবং সর্বোচ্চ 75 কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তা 24শে সেপ্টেম্বর সন্ধ্যা পর্যন্ত স্থায়ী হবে। 23 থেকে 25শে সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূল বরাবর এবং উপকূল থেকে দূরে বাতাসের গতিবেগ ধীরে ধীরে ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার থেকে সর্বোচ্চ 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। 25শে সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূল বরাবর এবং উপকূল থেকে দূরে, 21শে সেপ্টেম্বর উত্তর পূর্ব বঙ্গোপসাগরের সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে, 22শে সেপ্টেম্বর মধ্য বঙ্গোপসাগরে এবং পশ্চিম মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল থেকে উত্তালতর থাকার সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবী ভাইদের 21শে সেপ্টেম্বর থেকে 22শে সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূল বরাবর এবং উপকূল থেকে দূরে গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়ার খবর আপাতত এই পর্যন্তই।

শ্রোতা বন্ধুরা, এখন জানিয়ে দেব আকাশবাণী মৈত্রীর আজকের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি। ভারতীয় সময় দুপুর 3:35 শুনবেন অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর, শুনবেন চেনা পথের বাইরে, উপস্থাপনায় দেবপমা মিশ্র, 4:35 বন্ধু তোমারই জন্য, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, সম্পাদনা অঙ্কিতা দাস, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, 5:05 শুনবেন আজ সন্ধ্যায়, উপস্থাপনায় বৃষ্টিদেব, 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নীলাদ্রি সেন, 6:20 ক্ষেত খামারের কথা, পশ্চিমবঙ্গে ঔষধি ও সুগন্ধি ফসলের চাষের সম্ভাবনা বলবেন ডক্টর সুশীল কুমার কোঠারি, 6:50 শুনবেন আপনার স্বাস্থ্য, ডিমেনশিয়া নির্ণয়ে দ্রুত শনাক্তকরণ এবং কার্যকর প্রতিরোধ এই বিষয়ে একটি কথিকা বলবেন ডাক্তার সৌভিক দুবে, 7:00 বেতার নাটক অজানা পথে অচেনা পথিক, কাহিনী জ্যোতিপ্রকাশ বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা শুভপ্রকাশ দে, 8:15 শুনবেন বাংলা ব্যান্ডের গান, 9:00 কথায় গানে, উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 জ্ঞান বিজ্ঞানের আসর, উপস্থাপনায় ডক্টর মানস প্রতিম দাস, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, সেতার পরিবেশনায় থাকবেন অয়ন সেনগুপ্ত, রাগ শঙ্করা, তবলা সহযোগিতায় প্রশান্ত দে রায়, 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়, 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুরোধের আসর। শ্রোতা বন্ধুরা, আজকের অনুরোধের আসরে আপনাদের প্রিয় অনুরোধের গান শোনাতে চলে এসেছি আমি মৈত্রী বন্ধু বৃষ্টিদেব আজকের আসর পরিচালনায়। আর আজকের আসর শুরু হোক ভূপেন হাজারিকার কণ্ঠে। এই গানের অনুরোধ কিন্তু একাধিক জনের একাধিক জায়গা থেকে। অনুরোধে জানিয়েছেন সাগর ঘরামি, সৈকত ঘরামি, উর্মিলা ঘরামি, লালন ঘরামি এবং কর্ণ ঘরামি, গোবিন্দপুর নীলকমল হাইস্কুল হাওড়া থেকে। আরও আছেন নিমাই মিশ্র, মীনাক্ষী মিশ্র, কাজুরাগ্রাম মণ্ডলপাড়া পশ্চিমবঙ্গ বর্ধমান থেকে। আপনাদের অনুরোধে থাকলো এই গান।

এবারের অনুরোধের গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। অনুরোধ জানিয়েছেন কল্যাণী বিশ্বাস, কে কে বাজার, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে।

এবারের গান লতা মঙ্গেশকরের কণ্ঠে। কবিতায় ছায়াছবি থেকে এই গানের অনুরোধে জানিয়েছেন সুভাষ চক্রবর্তী, উত্তর বাওয়ালি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে।

এবারের অনুরোধের গান মোহাম্মদ রফির কণ্ঠে। অনুরোধে জানিয়েছেন অরুণ বাগচি, অপূর্ব বাগচি, অঞ্জন বাগচি এবং মীনা বাগচি, শ্রীনিবাস, পোস্ট গুপ্তিপাড়া, হুগলি জেলা থেকে।

এবারের অনুরোধ ওপার বাংলা থেকে। ফারুক আহমেদ, লাকি, লাবিব ও দিশা উলিপুর কুড়িগ্রাম বাংলাদেশ থেকে অনুরোধ জানিয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানের।

এবারের অনুরোধের গান শ্যামল মিত্রের কণ্ঠে। অনুরোধে জানিয়েছেন অরুণ ব্যানার্জি ও সুপর্ণা ব্যানার্জি, দিঘলগ্রাম বাঁকুড়া থেকে।

এখন শুনবেন গীতা দত্তের কণ্ঠে এই গান। অনুরোধে জানিয়েছেন চন্দন সেন, পারুল সেন এবং প্রিয়াঙ্কা সেন, কাটোয়া, পূর্ব বর্ধমান থেকে।

সুন্দর স্বর্ণালী সন্ধ্যা এক্ষুনি চলে না এলো, এই বন্ধন কাটানোর সময় হয়ে গেছে। অনুরোধের আসরের একদম শেষে চলে এসেছি আমরা, তাই আজকের আসর পরিচালনায় আমি ছিলাম মৈত্রী বন্ধু বৃষ্টি, আর আজকে বিদায় নিচ্ছি আমি। পরের দিন আবার অন্য কেউ থাকবেন আপনাদের প্রিয় গানের অনুরোধ নিয়ে। শুনছিলেন অনুরোধের আসর, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী এখন শুনবেন মহিলাদের আসর, উপস্থাপনায় দেবপমা মিশ্র।

রোদ, বৃষ্টি, কখনো কখনো ঝড় আর সাদা পেঁজা তুলোর মতো মেঘ নিয়েই এখনকার দিন। আর সেই দিনের রোদ, সেই দিনের বৃষ্টি, সেই দিনের সমস্ত রকম প্রাকৃতিক শোভাকে গায়ে মেখে চলে এসেছি আজকে মহিলাদের আসরে। আজকের দিনলিপির পাতা অনুসারে আজকের দিনটা চেনা পথের বাইরে। আচ্ছা, চেনা পথের বাইরে গিয়ে কি কখনো কিছু ভুলে গেছেন? এমনটা কি কখনো হয়েছিল? ভুলে যাওয়ার কথা যখন মাথাতেই আসলো, আজকে স্মরণ করিয়ে দিই, আজ ওয়ার্ল্ড অ্যালজাইমার্স ডে। বিশ্ব অ্যালজাইমার্স দিবসের এই দিনে আজকে আমাদের কর্তব্য সকলকে সচেতন করার। তবে সচেতন করার আগে শুনে নেব একটা ছোট্ট গান। ফিরে আসছি গানের পরে।

গানে যাবার আগে বলেছিলাম আজকে বিশ্ব অ্যালজাইমার্স দিবস, আর আজকের চেনাপথের বাইরেও আমরা সাজিয়েছি একটু অন্যরকমভাবে সেই অ্যালজাইমার্স দিবস উপলক্ষে।

0: আমরা বয়স্ক লোকেদের দেখি তারা ভীষণ ভুলে যাচ্ছেন, এবং এই ভুলে যাওয়ার বিষয়টিকেই কিন্তু আমরা প্রথম প্রথম একদম প্রাথমিক কিছু বিষয় দিয়ে শুরু হলেও আমরা কিন্তু পরবর্তীকালে দেখি এটা খুব বাড়বাড়ন্ত হয়ে গেছে। তাই এই অ্যালঝাইমার্স কী এবং কীভাবে এটাকে আমরা মোটামুটি নির্মূল না করতে পারলেও কীভাবে একে আয়ত্তে আনতে পারি, সেই নিয়েই আজকে আমরা কথা বলেছিলাম আমাদের আজকের বিশেষজ্ঞ। শুনে নেব ওনার কথা, আমাদের আজকের বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর তপন কুমার বিশ্বাস, তিনি বিখ্যাত নিউরোলজিস্ট। শুনে নি ওনার কথা। আজ ওয়ার্ল্ড অ্যালঝাইমার্স ডে উপলক্ষে আমাদের যে অনুষ্ঠান চলছে তাতে আমরা পেয়েছি আমাদের আজকের বিশেষজ্ঞকে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর তপন কুমার বিশ্বাস। নমস্কার ডাক্তারবাবু আপনাকে।
1: নমস্কার।
0: আচ্ছা ডাক্তারবাবু, অ্যালঝাইমার্স অসুখটা কি?
1: অ্যালঝাইমার্স ডিজিজ হচ্ছে এক ধরনের ডিমেনশিয়া। ডিমেনশিয়া বিভিন্ন রকমের আছে, এটা হচ্ছে এক ধরনের ডিমেনশিয়া যেটা আস্তে আস্তে বেড়ে যায় এবং এর কোনো চিকিৎসা নেই। তার আগে জানতে হবে আমাদের যে ডিমেনশিয়া জিনিসটা কি। ডিমেনশিয়া হলো বাংলায় যাকে বলে স্মৃতিভ্রংশ, অর্থাৎ ভুলে যাওয়া। শুধু ভুলে যাওয়া না, তার সঙ্গে দৈনন্দিন কাজকর্মে যদি রোগী গণ্ডগোল করেন, অর্থাৎ মনে নেই বলে, তিনি ভুলে যাচ্ছেন বলে তার দৈনন্দিন কাজকর্মে ভীষণ রকম ক্ষতিগ্রস্ত হয়, সেইটে হচ্ছে ডিমেনশিয়া। তারই একটা রূপ হচ্ছে অ্যালঝাইমার্স ডিজিজ।
0: আচ্ছা, এই যে ভুলে যাওয়ার অংশটা, আমরা কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা জানি যে আমাদের মাথার মেমব্রেনে চাপ পড়লে মোটামুটি আমরা কিছু ঘটনা বা কিছু কথা মনে রাখতে পারি, যেটা আমরা ইন্টারপার্সোনাল কমিউনিকেশনের ক্ষেত্রেও আমরা পড়েছি। তো সেক্ষেত্রে হঠাৎ করে ওই চাপ পড়ে যাওয়া ঘটনাগুলো ভুলে যাচ্ছে কেন, সেক্ষেত্রে কী হয়?
1: মানুষের যে এই মনে রাখার জায়গাটা, অ্যালঝাইমার্স যে কোনো ডিমেনশিয়াতেই এই মনে রাখার জায়গাটার উপরই চাপ পড়ে, অর্থাৎ এই মনে রাখার ব্রেনের যে অংশ আছে এই ক্ষয়টা বা ড্যামেজটা শুরু হয় সেইখান থেকে। আমাদের হিউম্যান বিইংয়ে তার মধ্যে প্রধান হচ্ছে ডায়ানসেফেলন, যেটাকে হিপোক্যাম্পাস বলে একটা আছে জিনিস ব্রেনের নিচের দিকে, সেইখান থেকেই মোস্টলি শুরু হয় অসুখটা এবং আস্তে আস্তে ব্রেনে ছড়িয়ে পড়ে। এই মনে রাখার জায়গাটায় গণ্ডগোলের জন্যেই মানুষের এই ভুল হয় এবং এই ভুলের ফলে তার কাজকর্মে প্রতি মুহূর্তেই ব্যাঘাত ঘটে।
0: আচ্ছা আচ্ছা ডাক্তারবাবু, মোটামুটি কাদের হতে পারে, মানে কোন বয়সীদের, নাকি স্ত্রী পুরুষ ভেদেও এর কিছু হয়, বেশি হয়?
1: সাধারণত স্ত্রী পুরুষ উভয়েরই হয় এই জিনিসটা, এবং বয়স যদি চিন্তা করতে হয় একটুখানি বেশি বয়সের অসুখ এটা। তবে এই ধরুন অনেকেরই আগে থেকে শুরু হয়, 40-এর পর থেকেই, সাধারণত 50-60-এর পর বা 50-60 বয়স থেকেই এটা আমরা দেখি যাদের হয়।
0: আচ্ছা, সাধারণ ভুলে যাওয়ার ক্ষেত্রে আর অ্যালঝাইমার্সের ক্ষেত্রে এটার পার্থক্যটা কি?
1: সাধারণ ভুলে যাওয়া আমরা প্রত্যেকেই করি, সাধারণ ডে টু ডে লাইফে আমাদের অনেক সময় ভুলে যাই, ছোটোখাটো জিনিস আবার মনে পড়ে যায়। এই যে ভুলে যাওয়া এবং তারপর মনে পড়া, এটা কিন্তু একটা আমাদের সাধারণ জীবনযাত্রার অংশ। কিন্তু অ্যালঝাইমার্স ডিজিজে যেটা হয়, প্রথম কথা হচ্ছে তাদের ভুলটা আস্তে আস্তে বাড়ে, দ্বিতীয় জিনিস হচ্ছে এই ভুলের ফলে তারা তাদের রোজগার যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রায় জিনিসকে

0: সম্পূর্ণরূপে ভুল ভাবে, এই ভুল ভাবার জন্যেই তাদের দৈনন্দিন কাজকর্মে অসুবিধে হয়। এবং শুধু তাদের না, ফ্যামিলিতে যারা সংসার, তাদের সঙ্গে যারা আত্মীয় স্বজন আছে, তারা প্রত্যেকেই অ্যাফেক্টেড হয় এই জন্যে।
1: আচ্ছা আচ্ছা, মোটামুটি প্রাথমিক লক্ষণগুলো কি?
0: সাধারণত প্রথমে এই ভুলে যাওয়া থেকে শুরু হয়। বাড়ির লোকরাই বলেন যে উনি বড্ড বেশি ভুলে যাচ্ছেন, কিন্তু তারপর দেখা যায় কি যে কতগুলো জিনিস যেরকম বাজারে যাচ্ছে, প্রত্যেক দিনই সে ভুল ভাল বাজারের পয়সা নিয়ে আসছে, অর্থাৎ হিসেবের এই যে গণ্ডগোল, এই গণ্ডগোল হচ্ছে ভুলে যাওয়ার সঙ্গে ভীষণ রকমের সংশ্লিষ্ট, অর্থাৎ কত ক্যালকুলেশান, এই ক্যালকুলেশানটা ভীষণ রকম অ্যাফেক্ট করে বাজারে গেলে, এটাই বোঝা যায়। এবং এর ফলে প্রত্যেক দিনই তার ভুল হয়, এবং টাকা পয়সা লেনদেনে তার অবশ্যই সে ঠকে বা ভুল ভাল জিনিস আনে, ভুল ভাল টাকা পায়। তারপর হয়তো কোনো আত্মীয় বাড়ি যেতে হবে, তিনি যদি একা যান, কোথায় চলে গেলেন চিনতে পারলেন না, অন্য লোকের বাড়িতে গিয়ে কড়া নাড়লেন, তারা অবাক হয়ে গেল কে, এই জিনিসটা এই ধরনের অসুখের গোড়ার দিকে হয় এবং তাতে অনেক বিপদও হয়। এই ব্যাপারে আত্মীয় স্বজনদের সাবধান হতে হবে। শুধু তাই নয়, এমনকি নিজের ছেলে, তার যে কী নাম, আরেকজন বললো এটা কে বলো তো মাসিমা, তখন এটা এটা হরি না, বলে দূর এই তো হরি তো আমাদের চাকরের নাম, ও নিজের ছেলেকেই চিনতে পারছেন না, এইরকম একটা স্টেজে চলে যায় এই অ্যালজাইমার্সের রোগী আস্তে আস্তে ভবিষ্যতে, ইত্যাদি এইটাই হয়।
1: আচ্ছা, এখন আমাদের যে একবিংশ শতাব্দীতে একটা ভীষণ টার্ম শোনা যাচ্ছে যে মমস ব্রেন, সদ্য যারা মা হয়েছে তাদের অনেক সময় স্মৃতি ভ্রংশ হয়, এই যে ক্যালকুলেশনের ব্যাপারটা বললেন, আমার একটি মানে মানে পরিচিত রয়েছেন, তার কাছ থেকে গল্পটা শোনা যে তিনি একদিন বাজারে গেছেন, জিনিসটার দাম ছিল 250 টাকা, কিন্তু ভদ্রমহিলা পে করে দিয়েছেন প্রায় 4000-এর কাছে। তো যাই হোক, দোকানিরা ভালো ছিল, তার জন্য সে যাত্রায় সে রক্ষে পেয়েছিল, কিন্তু এক্ষেত্রে কি সেটাও কি ডিমেনশিয়ার অন্তর্গত বা অ্যালজাইমার্সের অন্তর্গত, এক্ষেত্রে কি হয়?
0: এটা যে ডিমেনশিয়ার অন্তর্গত কিনা সেটা কিন্তু সঙ্গে সঙ্গে বোঝা যাবে না, কারণ একদিন সে বাজারে গিয়ে এই কাণ্ড করেছে, সে কি দিনের পর দিন একই জিনিস করছে নাকি আস্তে আস্তে কিছুদিন পরে ঠিক হয়ে গেল, তাহলে বুঝতে হবে। যদি দেখা যায় যে দিনের পর দিন একই জিনিস করছে, জিনিসটা বাড়ছে, তখন এটা একটা অসুখের অংশ। আর যদি দেখা যায় যে তারপর কিছুদিন পরে সে আবার ঠিকঠাক ভাবে সব কিছু মনে রাখছে, ঠিকঠাক লাইফ লিড করছে, তখন বুঝতে হবে যে তখনকার মতন তার ব্রেনে কিছু কেমিক্যাল নিউরোট্রান্সমিটার বা অন্য কিছুর একটা ঘাটতি দেখা গিয়েছিল বলে তখনকার মতো সে ভুলটা করেছে।
1: আচ্ছা, এটা কি করে কন্ট্রোল করতে পারবে একজন সাধারণ মানুষ, হঠাৎ যখন অ্যালজাইমার্সের কবলে আক্রান্ত হবেন, তখন কিভাবে এটা মোটামুটি কন্ট্রোল করা যায়, চিকিৎসা আছে কি?
0: সত্যিকারের বলতে কি, অ্যালজাইমার্স ডিজিজ যার একবার হয়েছে, তার আস্তে আস্তে এই অসুখটা বেড়ে যাবে, এর কিন্তু কোনো ডেফিনেটিভ চিকিৎসা নেই। তবে যেটা আছে সেটা হলো যে এই যে প্রসেস, এই যে ভুলে যাওয়া, এই যে তার সাংসারিক অসুবিধে অশান্তি, এই জিনিসটা যে বেড়ে যাচ্ছে, এই বাড়াটাকে আমরা হয়তো কিছুটা স্লো করতে পারি, কিছুটা আস্তে ধীর গতিতে করতে পারি, কিন্তু জিনিসটা বাড়বেই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।
1: তাহলে তো মানে একা তিনি ভোগেন না, বাড়ির লোকও সমানভাবে এর সাথে যুদ্ধে লড়ে যাচ্ছেন, কেয়ার গিভারদের কাজ কি থাকে?
0: সাধারণত কেয়ার গিভারের প্রয়োজন তখনই হয় যখন তার নিজের ডে টু ডে অ্যাক্টিভিটিতে অসুবিধে হয়, যেরকম তিনি বাথরুমে যাবেন, চান করবেন, এমন একটা সময় আসে যে চান করবে, বাথরুমে যাবে, সেটাও সে বুঝতে পারে না বা করতে পারে না, সে বাথরুমের দরজাটাই।

0: ভুলে গেছে, বাথরুমে ঢুকে তার কি কোন কোথায় কল, কোন কলটা খুলতে হবে বা কি করে খুলতে হবে সেটাই সে ভুলে গেছে। তা এই জন্যে তার কেয়ার গিভারের প্রয়োজন। এবং বাথরুম করবে কি চান করবে এই সমস্ত জায়গাগুলো তাকে ধরে সাহায্য করবার জন্যেই তো কেয়ার গিভারের এই এইটে মানে অবশ্যই প্রয়োজন।
1: আচ্ছা, ঠিক কখন একেবারে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেওয়া দরকার? মানে আমরা তো অনেক সময় দেখতে পাই যে বয়স্ক মানুষেরা বলছেন যে আমি না আজকাল খুব ভুলে যাচ্ছি, তো এই সময় কি আমাদের সচেতন হওয়া দরকার? ঠিক কখন চিকিৎসকের কাছে যাব?
0: বয়স্ক মানুষরা কম বয়সী মানুষের চেয়ে বেশি ভোলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ আমাদের ব্রেন আস্তে আস্তে উইথ এজ, বয়সের সঙ্গে সঙ্গে ব্রেনের বিভিন্ন জায়গায় ডিজেনারেট এবং অ্যাট্রোফি করতে শুরু করে। কিন্তু এই ভুলে যাওয়াটা যদি খুব বেশি পরিমাণে হয় এবং তাড়াতাড়ি হয় তখনই আমাদের প্রবলেম দেখা দেয়। এবং সেক্ষেত্রে বাড়ির লোকরাই বলবে যে উনি বড্ড বেশি ভুলে যাচ্ছেন। এবং দেখা গেছে যে যারা অ্যালজাইমার্সে ভবিষ্যতে ভোগেন তারা গোড়া থেকে এই ভুলে যাওয়ার টেন্ডেন্সিটা তাদের মধ্যে বেশ প্রকট হয় এবং যেটা প্রথম ধরে তার আত্মীয়রা, তার বাড়ির লোকেরা।
1: আচ্ছা, এটা তো মনে হয় সাইকোলজিক্যাল কোনো সমস্যা নয়, তো সেক্ষেত্রে আমরা কোন চিকিৎসকের কাছে যেতে পারি পরামর্শ নেওয়ার জন্য?
0: যদিও এটা সাইকোলজিক্যাল সমস্যা নয় তবুও এই ব্যাপারে ডাক্তারের কাছে সাধারণত নিউরোলজি সাইকোলজি সবার কাছেই যাওয়া যায়। তবে সাধারণত এটা হচ্ছে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার একটা, তবে লোকে তো সেটা বুঝতে পারবে না যে এটা কাদের অসুখ, সেই জন্যে তারা বিভিন্ন ডাক্তারের কাছে খোঁজে। এটা সাধারণত নিউরোলজিস্টদেরই ডিল করার কথা, কিন্তু সাইকোলজিস্টরা অনেক সময় এটা ডিল করেন কারণ লোকে এটা মানসিক কোনো ডিফেক্ট ভাবে বেশিরভাগ ক্ষেত্রে।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, যেহেতু আজকে ওয়ার্ল্ড অ্যালজাইমার্স ডে, আপনি যদি আমাদের শ্রোতা বন্ধুদের জন্য দু চার কথা বলেন, তাদের একটু সুপরামর্শ দেন।
0: যেগুলো প্রথম কথা, বয়স্ক সাধারণত তো এটা একটা বয়সের অসুখ, তা বয়স্ক লোকেদের ক্ষেত্রে এই তারা যে ভুলে যান এই নিয়ে সংসারে অশান্তি যতটা কম হয় সেটা সবার দেখা উচিত। দ্বিতীয় কথা হচ্ছে যে প্রত্যেকেরই নজর রাখা উচিত যে যিনি এই ব্যাপারে এফেক্টেড, অর্থাৎ যার এই ভুলে যাওয়ার টেন্ডেন্সিটা রয়েছে, তাকে কোনো ভাইটাল কাজকর্ম যখন দেয়া হয় একটু নজর রাখা, অর্থাৎ টাকা পয়সার হিসেব, ব্যাংকে কত টাকা দেয়া, কত নেয়া, কোনো কিছু কিনতে গেলে কি করতে হবে, এই ব্যাপারে বেশি নজর দিতে হবে। যদি তার ক্ষেত্রে দেখা যায় যে এটা আস্তে আস্তে বাড়ছে এবং এমনভাবে বাড়ছে যে যেটা যথেষ্ট ডিস্ট্রেসিং ফ্যামিলির পক্ষে, অবশ্যই তখন তার সাহায্যের জন্যেই কেয়ার গিভারের প্রয়োজন। কিন্তু তার আগে এই উনি ভুলে যাচ্ছেন বলে বিরক্ত হয়ে তার সঙ্গে দুর্ব্যবহার অনেক ক্ষেত্রেই করা হয়, এটা উচিত নয়। বুঝতে হবে বাড়ির লোককে যে ওনার অসুখটা কি, এবং সেইভাবেই তার সঙ্গে মানিয়ে চলতে হবে। তা যদি না করা হয় তিনি ডিপ্রেশন বলে একটা অবস্থায় চলে যাবেন, অর্থাৎ হীনমন্যতায় চলে যাবেন। যদি সেই অবস্থা তার বেশি দিন থাকে তাহলে এই অ্যালজাইমার্স ডিজিজ নামক যে জিনিসটা এটা আরও প্রকট হয়ে যাবে।
1: আচ্ছা, আমি শেষ প্রশ্নে চলে যাব, খাবার আমরা খেতে পারি?
0: প্রথম কথা, এই অ্যালজাইমার্স ডিজিজ এর বিভিন্ন কারণ আছে, আগে কারণগুলো জানলে পরে আমাদের প্রত্যয় এবং এগুলো সম্বন্ধে একটু আইডিয়া পাওয়া যায়। প্রথম কথা হচ্ছে অ্যালজাইমার্স ডিজিজ খুব রেয়ারলি এটা হেরিডিটারি, অর্থাৎ বংশগত, প্রায় 1%, তার বেশি নয়। কিন্তু 99% হচ্ছে সেকেন্ডারি, কি না আমাদের এনভায়রনমেন্ট, আমাদের এনভায়রনমেন্টাল পলিউশন এক, দু নম্বর হচ্ছে আমাদের নিজেদের

0: শরীরে তার আগে যেসব অসুখগুলো ছিল, অর্থাৎ কোমরবিডিটি, যেরম যেসব লোকের প্রেশার বেশি থাকে, যেসব লোকের সুকিনিয়াস খায়, বা যেসব লোক অ্যালকোহলে খুব বেশি অ্যাডিক্টেড, যাদের কোলেস্টেরল ব্লাডে বেশি থাকে, এগুলোর কোনো চিকিৎসা বিশেষ তারা যদি না করেন, তাহলে কিন্তু তাদের এই অ্যালজাইমার্স রোগে অ্যাফেক্টেড হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। সুতরাং আগে থেকে আমাদের এইগুলো সম্বন্ধে সচেতন হতে হবে। আমাদের খাবারে মেডিটেরিয়ান ডায়েটটাই সবচেয়ে ভালো, কেন যার মধ্যে ফল মূল শাকসবজি এইগুলো বেশি, আনস্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ বেশি, স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ কম। আমরা যে রাস্তায় রয়েছে এই যে ফাস্টফুড খাই, যতটা কম হয় না হলেই ভালো করতে হবে। এই আর যেমন ধর রেড মিট বন্ধ, আমরা তা বলে কি মাছ মাংস খাবো না? হ্যাঁ, খুব যার মধ্যে চর্বির পরিমাণ কম থাকে এই ধরনের জিনিস আমাদের খেতে হবে, এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অয়েল যে সমস্ত মাছ টাছ আছে সেইগুলো আমাদের খাওয়া উচিত। তাতে এই অ্যালজাইমার্স হবার প্রবণতা শুধু নয়, এটা বেড়ে যাওয়াটাও কিছুটা কমবে। এই হচ্ছে তাদের লাইফস্টাইলের ব্যাপার। আর একটা ব্যাপার কি, সেটা হচ্ছে যে তারা যে এই ভুলে যাওয়ার ফলে সংসার থেকে যে তারা আলাদা, তাদের প্রতি যে নেগলেক্ট করা হয়, এইগুলো সম্বন্ধে আমাদের সচেতন হতে হবে। আমরা অবশ্যই সেই রকম তাদের সঙ্গে ব্যবহার করব না, যাতে তাদের, যেটা আমি আগেও বলেছি এখনও বলছি, এই মানসিক হীনমন্যতাটা বেড়ে যায়। অ্যালজাইমার্স ডিজিজে যখন বেশ অ্যাডভান্স হয়ে গেছে, যখন রোগীর অবস্থা বেশ অনেকটাই খারাপ, সেক্ষেত্রে কিন্তু তার আত্মীয় স্বজন এবং তার কেয়ার গিভারের ইয়ের ওপর, ক্ষমতার ওপর নির্ভর করছে রোগীটা কতদিন বাঁচবে। কেননা কেয়ার গিভারের ওপরই তার সব কিছু ডে টু ডে অ্যাক্টিভিটি মেনটেন করার দায়িত্ব। অর্থাৎ যে লোকটা নিজের সম্বন্ধে কিছু করতে পারে না বা বুঝতে পারে না, করতে পারলেও বুঝতে পারে না কখন কী করবে, তাকে সম্পূর্ণরূপে কেয়ার গিভারের ওপরই থাকতে হয়। ভালো কেয়ার গিভার হলে রুগী কিছুদিন বাঁচবে অবশ্যই বেশি।
1: আর ওষুধের ক্ষেত্রে?
0: হ্যাঁ, ওষুধের ক্ষেত্রে দেয়া যায়। ওই যে আমি বলেছিলাম না যে ওষুধ কী করে, ওষুধ তো সারাতে পারবে না। ওষুধের কাজ হচ্ছে যে এই যে প্রসেসটা আস্তে আস্তে তার যে এই স্মৃতিভ্রংশতা ইত্যাদি ইত্যাদি যা চলছে, সেটা যাতে আস্তে আস্তে বাড়ে সেইটি দেখা। যতদিন তিনি ভালোভাবে এই পৃথিবীতে বাঁচতে পারবেন সবাইয়ের সঙ্গে মিলেমিশে, সেটাই তো আমরা অবশ্য চাই। তো সেই জন্যে কিছু ওষুধ বেরিয়েছে যেগুলো প্রসেসটা হয়তো কিছুটা স্লো করে, আস্তে করে এই তার এই অসুখটা বেড়ে যাওয়ার প্রবণতাটা। আর এখন নতুন কিছু বেরিয়েছে যে ওই অ্যালজাইমার্স ডিজিজের জন্যে যে চেঞ্জগুলো ব্রেনের মধ্যে হয়, সেই চেঞ্জগুলো করাবার মধ্যে যে সমস্ত প্রোটিনগুলো দেয়, নর্মাল প্রোটিন না অ্যাবনর্মাল প্রোটিন, তার মধ্যে একটা হচ্ছে অ্যামাইলয়েড প্রোটিন। এই অ্যামাইলয়েড প্রোটিনের ডিপোজিশন ব্রেনে এবং কনগ্লুমারেশন, অর্থাৎ অ্যামাইলয়েড প্রোটিনের পরিমাণ বেড়ে যাওয়ার ব্রেনে, এইটে কমাবার ওষুধও কিছু বেরিয়েছে। টাউ প্রোটিনের এগেনস্টেও, তার এগেনস্টেও সেটা যাতে ঠিক মতন না হয় বাড়ে, সেটার জন্য কিছু ওষুধ বেরিয়েছে। কিন্তু যাই হোক, বেরোলেও এটা সম্বন্ধে কোনো সন্দেহ নেই যে প্রসেস কখনো রিভার্স করা যায় না, এই অসুখটা কখনো সেরে যায় না, এই অসুখটা চলতেই থাকে। হয়তো আমরা তাকে ধীরে করতে পারি, স্লো করতে পারি, এই যা।
1: অনেক অনেক ধন্যবাদ, আপনি এতটা সময় আমাদের দিলেন, এবং অ্যালজাইমার্স সম্পর্কে যে আমাদের অনেক ভ্রান্ত ধারণা ছিল, বা একটা ভাবতাম যে সাধারণ ভুলে যাওয়ার সাথে হয়তো আমরা এক করে ফেলতাম, সেটা অনেকটা আমরা বুঝতে পারলাম আপনার এই সুচিন্তিত মতামতের জন্য। অনেক ধন্যবাদ আপনাকে।
0: ধন্যবাদ।

ডাক্তারবাবুও কিন্তু সেই রকমই বললেন যে যেই রকমভাবে অ্যালজাইমার্স রোগীরা যখন ভুলে যাচ্ছেন প্রচণ্ড রকম, সেই সময় যদি ভালোবাসায় আগলে রাখা যায়, তার খুঁটি নাটি বিষয় সম্পর্কে খেয়াল রাখা যায়, তখন কিন্তু তারা ভেতর ভেতর অনেকটা আশ্বস্ত বোধ করে। তারা যে হতাশা বা ডিপ্রেশনের শিকার হতে পারেন সেটা অনেকাংশেই আটকে যায়, আর তার ফলে তিনি কিছুটা হলেও সুস্থ থাকেন। তাই আজ সবাইকে বলতে চাই যে এই বিষয়ে একটু বেশি সচেতন হন। যদি সামান্যতম ভুলে যাওয়া হয়ে থাকে, বিশেষত বয়স্ক মানুষদের কথা বলছি, এবং তাতে যদি একটু অন্য রকম মনে হয় যে কেন ভুলে গেলাম, এটা তো ভুলে যাওয়ার কথা ছিল না, বা সঙ্গে অন্য কোনো সমস্যা হচ্ছে, ডাক্তারবাবুর পরামর্শ কিন্তু অবশ্যই নিন। আমাদের সঙ্গে আজকে ছিলেন অধ্যাপক ডক্টর তপন কুমার বিশ্বাস, নিউরোলজিস্ট। ঘড়ির কাটা বলছে আজকের মতো বিদায় নেওয়ার পালা। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি দেবপমা মিশ্র। খুব ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো দিন।

শুনছিলেন মহিলাদের আসর। উপস্থাপনায় ছিলেন দেবপমা মিশ্র, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন বন্ধু তোমার এই জন্য। উপস্থাপনা সুতপা চট্টোপাধ্যায়, সম্পাদনা অঙ্কিতা দাস।

সবাইকে নমস্কার। শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বন্ধু তোমারই জন্য এই অনুষ্ঠানে। চিঠি লেখার যে সূত্র সেটা একটু জানিয়ে দিই। আপনারা যদি ডাকযোগে লেখেন তাহলে লিখবেন এই ঠিকানায়, বন্ধু তোমারই জন্য আকাশবাণী মৈত্রী প্রজাতনে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। আর যারা মেল করতে চান তারা লিখবেন maitribondhu23@gmail.com, maitribondhu23@gmail.com, maitribondhu23@gmail.com এই ঠিকানায়। তাহলে শুরু করি। প্রথম যার লেখা আমার হাতে, তিনি রাসমণি রায়, অরবিন্দনগর, পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন। প্রিয় সাথী, আসরে সবাইকে জানাই শরৎ শুভেচ্ছা। মাঠে ঘাটে পুজোর ঘণ্টা ধ্বনি মগ্ন, কাশ দোলাচ্ছে তার মাথা, ছোটরা অপেক্ষারত ছুটির ঘণ্টার, প্রবাসীরাও তারই অপেক্ষায়, অনেকে আবার বেড়াতে যাওয়ার জন্যও একই অপেক্ষায়। তবে ঘণ্টার ধ্বনির কথায় মনে পড়ে যায় স্কুল জীবনের পরীক্ষার সময়ের সেই উৎকণ্ঠিত দিনগুলির কথা। সেই ঘণ্টার হাতুড়িটা যেন বুকেই এসে পিঠত, বেড়ে যেত প্যালপিটিশন, তার উপর যদি প্রশ্ন কঠিন হতো, আজ এই বয়সেও তা হয়নি ম্লান। দমকল অ্যাম্বুলেন্সের ঘণ্টার ধ্বনিতেও পথ চলতি মানুষজন থমকে থামেন। তবে সব থেকে মজার ঘণ্টার ধ্বনি শুনেছিলাম উত্তরবঙ্গ ঘুরতে গিয়ে। সেখানে বক্সার জঙ্গলে প্রবেশ করার একটু পরেই কানে এলো ঘণ্টার ধ্বনি। ভাবলাম জঙ্গলে থাকা কোনো মন্দিরেই হয়তো পূজারতি হচ্ছে। কিন্তু কিছুক্ষণ ঘুরতে ঘুরতে কোনো মন্দির দেখতে না পেয়ে চালককে জিজ্ঞেস করলাম, অনেকক্ষণ তো ঘণ্টার আওয়াজ পাচ্ছি কিন্তু কই, কোথাও তো মন্দির দেখতে পেলাম না। চালক বলে, ম্যাডাম ওটা ঘণ্টা বাজছে না, এই জঙ্গলে একটা পোকা আছে যার ডাকটা ওই রকম। অবাক বিষয়ে শুনতে লাগলাম সেই ঘণ্টার ধ্বনি, আর চোখের সামনে স্বপ্নের মতো ভেসে উঠল বাড়ির মন্দিরে ভাই বোনদের ঘণ্টা বাজানোর খুন।

দুটি দৃশ্য। নমস্কারান্তে রাসমণি রায় অরবিন্দনগর পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন। অনেক ধন্যবাদ আপনাকে চিঠি লিখবার জন্য। আপনার এই লেখা থেকে মনে মনে আমরাও ঘুরে এলাম আপনার সঙ্গে সে জায়গা। লিখবেন চিঠি, সঙ্গে থাকবেন। হীরামন শেখ গ্রাম গোংরা জেলা নদিয়া থেকে লিখেছেন। প্রিয় আকাশবাণী মৈত্রী, শুভ সন্ধ্যা। মৈত্রী থেকে সব অনুষ্ঠান ভালো লাগে বলে শেষ করা যাবে না। সকালের আড্ডা শুনে মন ভরে যায়। ঐতিহাসিক স্থান মহীশূর সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম। কবি কণ্ঠে কলকাতার ডায়েরি, কবিগান, খেতে খামারে থেকে কলা চাষ সম্পর্কে আলোচনা শুনতে চাই ও যাত্রাপালা বাঙালি শুনতে চাই। ধন্যবাদ, ভালো থাকবেন। হীরামন শেখ গ্রাম গোংরা জেলা নদিয়া থেকে লিখেছেন। বেশ ছোট্ট মেল, কিন্তু লিখেছেন বেশ কয়েকটি বিষয়। প্রায় সব অনুষ্ঠানই আপনার ভালো লাগে সে কথা জানিয়েছেন। সকালের আড্ডা আপনার অত্যন্ত প্রিয় উল্লেখ করেছেন। ঐতিহাসিক স্থান অনুষ্ঠানে মহীশূর সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন, সেই জন্যও আপনার ভালো লাগা প্রকাশ করেছেন। কবিকণ্ঠে কলকাতার ডায়েরি, কবিগান, এরপরে আপনি আর কি লিখেছেন? বাক্যটা সম্পূর্ণ হয়নি, ধরে নিচ্ছে আপনি ভালো লাগার কথাই বলেছেন। কবিকণ্ঠে কলকাতার ডায়েরি এবং কবিগান আপনার ভালো লাগে। এছাড়াও ক্ষেত খামারে অনুষ্ঠানে আপনি কলা চাষ সম্পর্কে আলোচনা শুনতে চান। আমরা কৃষি বিভাগকে জানিয়েছি এ বিষয়ে, তারা বলেছেন উপযুক্ত সময় তারা নিশ্চয়ই এটি সম্প্রচার করবেন। আর যাত্রাপালা বাঙালি শুনতে চেয়েছেন, এটিও কৃষি বিভাগেরই অনুষ্ঠান, আমরা আপনার অনুরোধ পাঠিয়ে দিয়েছি কৃষি বিভাগে। অনেক ধন্যবাদ চিঠি লেখার জন্য। ডলি বন্দ্যোপাধ্যায় দিগবার থেকে লিখেছেন, 9ই সেপ্টেম্বর হারানো দিনের গানে পর্দায় ভিলেন উত্তম কুমার মানতে মন চায়নি। খুব কম সিনেমায় ভিলেন করেছিলেন, বাঘবন্দি, খেলা ও শেষ অঙ্ক এই দুটিতে পুরোপুরি ভিলেন করে প্রমাণ করে দিয়েছিলেন। শুধু রোম্যান্টিক নয়, ভিলেনও পড়েন। এছাড়া কমিক করেছেন ভ্রান্তিবিলাস ইত্যাদি কয়েকটি চিত্রে। খোকাবাবুর প্রত্যাবর্তনে চাকরের ভূমিকায় উত্তম কুমারের অভিনয় আজও ভুলিনি। উত্তম সুচিত্রা লিপের গান শুনতে চাই, ডলি বন্দ্যোপাধ্যায় দিগপার থেকে লিখেছেন। অনেক ধন্যবাদ লেখার জন্য। নিয়মিত চিঠি লেখেন আপনারা, আপনাদের এই ঠিকানা থেকে আমরা প্রায়শই চিঠি পাই, কখনো এককভাবে, কখনো যৌথভাবে, কখনো বা সম্মিলিতভাবে। আপনারা অনেকেই চিঠি লেখেন। উত্তম কুমারকে নিয়ে অনুষ্ঠান, যেখানে উত্তম কুমার খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন, কিন্তু আপনার মনে উত্তম কুমার এই অভিনেতার যে একটি বিশেষ ইমেজ তৈরি হয়ে আছে, তার থেকে সরে গিয়ে যে অনুষ্ঠান হয়েছে খলনায়ক উত্তম কুমার, আপনি মানতে পারেননি, সেটি হতেই পারে। এই জায়গাতেই তো একজন অভিনেতার সাফল্য। হ্যাঁ, সাফল্যে তো অনেকগুলো আঙ্গিক হয়, অনেকগুলো ধরন হয়, এটাও একটা সাফল্যের একটা দিক যে তিনি একটা তার এমন ইমেজ তৈরি করতে পেরেছেন আপনার কাছে, যেখান থেকে আপনার শুধু উত্তম কুমারকে সেই রকমই মনে হচ্ছে যে হ্যাঁ, উত্তম কুমার আদতে মানুষটা এই রকমই, তিনি যে অভিনয় করছেন এই জায়গাটায় কোথাও যেন আপনার মনে হচ্ছে না, তার অভিনীত যে ছবিগুলো আমরা পর্দায় দেখি সেটি সত্যি। বেশ, আর পাশাপাশি আপনি বলেছেন উত্তম সুচিত্রা লিপের গান শুনতে চাই। উত্তম সুচিত্রা লিপের গান আমরা মানে কোন দিন শুনতে পাই না, সেই দিন নির্ধারণ করাটা একটু কঠিন। তবে হ্যাঁ, প্রত্যেকেরই তো জীবনের জীবিকার একটা দাবি আছে। আপনি নিশ্চয়ই আমাদের যত সময় অনুষ্ঠান সম্প্রচার হয় সারাক্ষণ রেডিও সেটের পাশেই বসে থাকেন না, কিন্তু সারাদিনে খেয়াল করলে দেখা যাবে কোনো না কোনো সময় এই উত্তম সুচিত্রা লিপের একটি গান হয়তো শুনেই ফেলেছি আমরা। যাই হোক, এটি না শোনার মতন কোনো বিষয় নয়, তবে আপনি অনুরোধ করেছেন তো আমরা আলাদা করে একটু নজর দেব বিষয়টায়। অনেক ধন্যবাদ। দেবীদাস বন্দ্যোপাধ্যায় দিগবার বাঁকুড়া থেকে, এই একটু আগেই বলছিলাম কখনো এককভাবে, কখনো যৌথভাবে, কখনো সম্মিলিতভাবে আপনারা লেখেন। এবারে যেমন এককভাবে আরেকটি চিঠি পেলাম। প্রিয় বন্ধু, তোমারই জন্য ধন্যবাদ অভিনন্দন। 8ই সেপ্টেম্বর হারানো দিনের গানে উত্তম কুমারের লিপে গান শোনানোর জন্য, কিন্তু যাদের গান শোনানো হলো তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি, তেমন তৃপ্তি পেলাম না। খুঁজছিলাম হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, সন্ধ্যা মুখোপাধ্যায়,
মান্না।

0: রেখে, যাদের লিপে উত্তম কুমার ছিলেন অনবদ্য এবং গানের জন্য ওই ছবিগুলো দর্শক মহলে সমাদৃত হয়েছিল। আবদার আসুক না, হেমন্ত মান্না, সন্ধ্যা, শ্যামল মিত্র, উত্তমের লিপে। অনেক ধন্যবাদ দেবীদাসবাবু আপনাকে এই চিঠি লেখবার জন্য। কিন্তু আপনি উত্তম কুমারের অভিনীত চরিত্রগুলোতে কিছু নির্দিষ্ট সংখ্যক গায়কের গানই শুনতে চেয়েছেন, তার বাইরে অন্য যারা গান গাইছেন তাদেরটা আপনার ততটা ভালো লাগেনি, হতেই পারে। ভালো লাগা খারাপ লাগা এটা তো ব্যক্তি বিশেষে অনেক পরিবর্তন হয়ে যায়, হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আবার এমন শ্রোতাও আমাদের আছেন যারা এই যে খুব কতে বাধা, মানে একেবারে অনিবার্যভাবে উত্তম কুমার বললেই যে কণ্ঠশিল্পীদের কথা মনে আসে, তার বাইরেও কিছু শুনতে চান, এমন শ্রোতাও আছেন, তাদেরকেও অস্বীকার করা যায় না। একটা দুটো অনুষ্ঠান তাদের জন্য না হয় থাকুক না। আর আপনি এই প্রসঙ্গে বলেছেন যে উত্তমের লিপে আপনি কাদের শুনতে চাইছেন, হেমন্ত, মান্না, সন্ধ্যা এবং শ্যামল মিত্র। সন্ধ্যা মুখোপাধ্যায় কি করে উত্তম কুমারের অভিনীত চরিত্রে তিনি কণ্ঠদান করবেন? হয়তো আপনি একটু বেখেয়ালে বলে ফেলেছেন, বা আপনি হেমন্ত মুখোপাধ্যায় সন্ধ্যা মুখোপাধ্যায়, বা মান্না দে সন্ধ্যা মুখোপাধ্যায়, বা শ্যামল মিত্র সন্ধ্যা মুখোপাধ্যায় এমনটা বলতে চেয়েছেন। যাই হোক, আমরা বুঝতে পেরেছি আপনি কি বলতে চেয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে লেখবার জন্য, লিখবেন এবং সঙ্গে থাকবেন। এবারে লিখেছেন লুৎফর রহমান, নাটাবেড়িয়া, উত্তর চব্বিশ পরগনা থেকে। প্রথমেই বলি, আমরা আপনাদের বারবার অনুরোধ করি যে যখন আপনারা আকাশবাণীতে যে কোনো বিভাগে যে কোনো অনুষ্ঠানের জন্যই চিঠি লিখবেন, অনুগ্রহ করে অ্যাটাচমেন্টে চিঠি পাঠাবেন না। অ্যাটাচমেন্টে চিঠি পাঠালে সেটি আমাদের জন্য কিছু অসুবিধে তৈরি করে, বিস্তারে নাই বা গেলাম, কিন্তু আবারও অনুরোধ অ্যাটাচমেন্টে চিঠি লিখবেন না। এই মুহূর্তে আমার হাতে যে চিঠিটি আছে সেটি অ্যাটাচমেন্টে আছে, আপনার একাধিক চিঠি আমাদের কাছে জমে রয়েছে, শুধুমাত্র অ্যাটাচমেন্টে লিখেছেন, আমাদের তরফের কিছু অসুবিধা হয় সেই জন্য আপনার চিঠি পড়া হচ্ছে না, কিন্তু তবু এই চিঠিটি পড়ছি। পাশাপাশি আপনাকে এবং আপনার মতন আরও অনেককে আমরা এই সঙ্গে অনুরোধ জানাচ্ছি, অ্যাটাচমেন্টে অনুগ্রহ করে চিঠি লিখবেন না, মেলের বডিতে চিঠি লিখুন অথবা আপনি ডাকযোগে চিঠি পাঠান, অ্যাটাচমেন্টে নয়। আপনি লিখেছেন, প্রিয় বন্ধু, তোমারই জন্য স্বনাম খ্যাত আকাশবাণী মৈত্রী আমার কাছে সর্বক্ষণের একটি অতি প্রিয় এবং অতি পছন্দের প্রচার তরঙ্গ। মৈত্রীর কোনো অনুষ্ঠান নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। আজ অর্থাৎ 12 সেপ্টেম্বর 2026 যুববাণীর পরিচালনায় দুটি অনুষ্ঠান শুনলাম, শুনে খুব ভালো লাগলো। শুধু এটুকু বললে কমই বলা হয়, যাকে বলে একেবারে মন ভরে গেল। দুটোর একটি হল অল্প অল্প গল্প কথা, মৌলি সরকারের উপস্থাপনায় অতি সুন্দর আলোচনা, অমর কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টিকর্ম নিয়ে, আর দ্বিতীয় বেতার নাটক আরণ্যক নিয়ে, যার বেতার নাট্যরূপ দিয়েছেন সুসাহিত্যিক সংস্কৃতিসেবী অগ্নিমিত্র এবং শ্রীধর ভট্টাচার্য, যিনি প্রযোজনা করেছেন কাহিনী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠান দুটোর জন্য আকাশবাণী মৈত্রীকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন, জানাই অফুরান প্রীতি ও শুভেচ্ছা। আকাশবাণী মৈত্রীর প্রতিটি অনুষ্ঠানই মনকে খুব স্পর্শ করে, মৈত্রীকে চির স্বাগত জানাই। ইতি লুৎফর রহমান, গ্রাম নাটাবেড়িয়া, জেলা উত্তর চব্বিশ পরগনা। আপনার লেখায় তো ভালো লাগার কথা, ভালো লাগা তো ভালোই লাগে, ভালো লাগার কথা জানালে কার না ভালো লাগে, আমাদেরও ভালো লাগে, আমরাও উৎসাহিত হই। অল্প অল্প গল্প কথায় মৌলি সরকারের উপস্থাপনায় আপনার ভালো লেগেছে, অমর কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টিকর্ম নিয়েছিল সেই অনুষ্ঠান, আর বেতার নাটক আরণ্যক সেটাও আপনার পছন্দ হয়েছে। সেই সঙ্গে আপনি এই নাটকটির প্রযোজনার সঙ্গে যুক্ত যারা তাদের কয়েকজনের নাম উল্লেখ করেছেন, আপনাকেও অনেক ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, চিঠি লিখবেন, কিন্তু আবারও অনুরোধ অ্যাটাচমেন্টে নয়, সরাসরি মেল বডিতে লিখবেন অথবা ডাকযোগে লিখুন। দিলীপ মান্না আমাদের লিখেছেন চুচুড়া হুগলি থেকে, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের প্রতি আপনার বিশেষ আগ্রহ, আপনি এই অনুষ্ঠান নিয়মিত শোনেন এবং শুনে নিয়মিত আমাদের আপনার মতামত জানান। আপনি 31 আগস্ট 2026 তারিখে সকাল 9:30 অনুষ্ঠান শুনে একটি চিঠি পাঠিয়েছেন, আমরা যথাযোগ্য জায়গায় আপনার বার্তা পৌঁছে দিয়েছি, অনেক ধন্যবাদ, এভাবেই চিঠি লিখবেন। গয়াচরণ রানু ধান্দলশা পূর্ব বর্ধমান থেকে আপনি লিখেছেন। বন্ধু তোমারই জন্য পরিচালক সমীপেশেও গত 23শে অগস্ট মৈত্রীর 10 বছর পূর্তিতে কথায় গানে ও আরও বিভিন্ন অনুষ্ঠান খুব ভালো লাগলো। ওই দিন অনুরোধের আসরে জ্যোতিকা নাজির আসরে একজন শ্রোতা দুবার করে নাম ঠিকানা বা 30 মিনিটের অনুষ্ঠানে বেশি কথা বলে পাঁচখানি গান শুনিয়ে অনুষ্ঠান শেষ করলেন। শেষের গানটি আমি ধরব না, সন্ধ্যা মুখোপাধ্যায়ের গানটি দু লাইন শুনিয়ে শেষ করলেন। সবাই 7 থেকে 8খানি গান শোনান, এগুলি একটু দেখুন। একটি পর্বে বহু শ্রোতার গান থেকে যায়। নমস্কার অন্তে গয়াচরণ রানু ধান্দলশা পূর্ব বর্ধমান থেকে আপনি লিখেছেন। আপনার চিঠি লেখার তারিখ 25শে অগস্ট 2026। অনেক ধন্যবাদ আপনাকে চিঠি লেখবার জন্য। নিশ্চয়ই আমরা এই বিষয়ে সতর্ক থাকব যাতে আরও বেশি গান শোনানো যায়। কোনো কারণবশত সেদিন হয়তো সময়ের একটু এদিক ওদিক হয়ে গেছে, আপনারা তুলনামূলকভাবে কম গান শুনেছেন, কিন্তু আমাদের চেষ্টা থাকে বেশি বেশি করে আপনাদের গান শোনানোর। অনেক ধন্যবাদ। 18শে অগস্ট 2026 তারিখের একটি চিঠি লিখেছে, আমার ঠিকানা ঋদ্ধি ভট্টাচার্য, আমার বয়স 6 বছর, আমি ক্লাস 1-এ পড়ি, পিসিমণি প্রণাম নেবে, আরাম্বা ঘুগলি। বেশ কাঁচা হাতের লেখা বলবো না, কচি হাতের লেখায় একটি চিঠি এসেছে। বন্ধু তোমারই জন্য আমি প্রথম চিঠি লিখছি, তোমার আসর আমাদের বাড়ির সবাই শোনেন। আমার বড়মার চিঠি অনেক পড়ো, তাই বড়মার মন ভালো থাকে, নাম বলবো না। বড়মা মজার চিঠি লেখেন, আমার চিঠি পড়া হলে আবার লিখব। আমার পিসিমণি মুর্শিদাবাদে শুনবেন, মামার বাড়ি দিদা শুনবেন। পিসিমণি তোমাকে একটা কথা বলি, আমাকে বড়মা লিখতে বলেছেন, আমাদের এখানে ঠাকুরের পান্তা ভাতের নিমন্ত্রণ করছি, আসবে। আমার ঠিকানা ঋদ্ধি ভট্টাচার্য, আমার বয়স 6 বছর, আমি ক্লাস 1-এ পড়ি, পিসিমণি প্রণাম নেবে, আরাম্বা ঘুগলি। 18শে অগস্ট এই চিঠি লেখা হয়েছে, বেশ মজার, কি বলি বলো তো। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের সঙ্গে যে খুব বিষয়ানুগ তোমার চিঠি তা নয়, কিন্তু তবু আমরা বেশ মজা পেয়েছি। ভালো থেকো, সঙ্গে থেকো, চিঠি লিখো, অনুষ্ঠান শুনতে থেকো। আজ তুমি অনেক ছোট, বুঝতে পারবে না, কিন্তু যখন অনেকটা বড় হবে তখন তুমি বুঝতে পারবে যে রেডিও শোনার একটা উপকারিতা আছে, মস্ত বড় উপকারিতা আছে। সব থেকে বড় উপকারিতা কি জানো তো, যে কাজ করতে করতে, হাঁটতে চলতে ঘুরতে ফিরতে আমরা রেডিওটা যদি কানের পাশে রাখি, কিছু না কিছু শুনতে পাই। সেটা যে শুধুমাত্রই আনন্দ দেয়, বিনোদন দেয়, তা কিন্তু নয়। অনেক গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয়, অনেক সাম্প্রতিক কথা, ঘটনা, তা আমরা কিন্তু এই বেতার মারফত শুনতে পাই। সেটা মানে অন্য কাজ করতে করতেও আমরা তথ্য সমৃদ্ধ হতে পারি। নিশ্চয়ই তুমি বুঝলে বা না বুঝলেও এই শব্দটা বোঝার চেষ্টা করবে যে আমরা তথ্য সমৃদ্ধ হই, অর্থাৎ সহজ করে বললে কিছু জানতে পারি। আর এর পাশাপাশি আরেকটি বিষয়, গল্পের বই পড়া বা যে কোনো বই পড়া, বই পড়ার তো কোনো বিকল্প হয় না। বই পড়লে কি হয়, আমরা চোখে যখন পড়ছি হরফগুলো, সেই হরফগুলো থেকে যে শব্দ তৈরি হচ্ছে, সেই শব্দগুলো মিলে যে বাক্য তৈরি হচ্ছে, সেই বাক্যগুলো আমাদের মনের মধ্যে একটা কল্পনার জগৎ তৈরি করছে। সেটা হতে পারে আমরা বিজ্ঞান বিষয়ক একটি লেখা পড়ছি, বা খেলাধুলো বিষয়ক একটি লেখা পড়ছি, বা কৃষিকাজ সংক্রান্ত, চাষবাস সংক্রান্ত কোনো লেখা পড়ছি। আমাদের মনের মধ্যে একটা ছবি তৈরি হয়। ঠিক তেমনিভাবে আমরা যখন বেতারে অর্থাৎ রেডিওতে কোনো কিছু শুনি, ওই যে কণ্ঠের মাধ্যমে, শব্দের মাধ্যমে, আমাদের মনের মধ্যেও কিন্তু একটা ছবি তৈরি হয়, যার ফলে আমাদের কল্পনা করার শক্তিকে অনেকখানি বাড়িয়ে দেয়, দিতে পারে এই রেডিও। আর কল্পনা করতে পারলে কি হয়, কল্পনা করতে পারলে সৃষ্টিশীল হন একজন মানুষ। যার কল্পনা নেই, যিনি নতুন কিছু ভাবতে পারেন না, তিনি কি করে আবিষ্কার করবেন, তিনি কি করে নতুন নতুন সৃষ্টি করবেন। একজন যখন কবিতা লেখেন, একজন যখন কোনো সাহিত্য রচনা করেন, যিনি ছবি আঁকেন বা যিনি চলচ্চিত্র নির্মাণ করেন বা তিনি কোনো শিল্পকর্ম করেন, যা কিছুই করুন না কেন, আগে তার যেটা প্রয়োজন সেটা হচ্ছে কল্পনা। তিনি মনের মধ্যে আগে ভাববেন যে তিনি এমন একটা জিনিস করতে চাইছেন। এই যে তুমি তখন অনেকটা ছোট, আস্তে আস্তে তুমি অনেক আবিষ্কারের গল্প পড়বে, অনেক বিজ্ঞানীদের কথা, তাদের জীবনী পড়বে, তারা আগে কল্পনা করেছেন, আচ্ছা এমনটা যদি হতো, যদি এমনটা হতে পারে, যদি ওরকম হয়, এই ভাবনাটা আগে তাদের মনে এসেছে, তবে কিন্তু তারা একটা জিনিস আবিষ্কার করতে পেরেছেন। এই সৃষ্টিশীলতার জন্য কল্পনার খুব প্রয়োজন, খুব প্রয়োজন। সেই জন্য তোমার বাড়িতে যখন এই সুযোগটা আছে, তোমার বাড়িতে বড়রা তারা রেডিও শোনেন, রেডিওতে চিঠি লেখেন, তেমনি তুমিও নিজের এই অভ্যেসটা তৈরি করার চেষ্টা করো যে অবসরে তুমি রেডিও শুনবে। রেডিওর পাশে বসে রেডিও শুনতে পারলে ভালো, যদি নাও পারো তাতেও ক্ষতি নেই, তুমি অন্য কাজের ফাঁকে অন্য কিছুর মধ্যে রেডিও শোনো, দেখবে কিছু না কিছু প্রাপ্তি তোমার হবেই, কিছু না কিছু তুমি জানবেই। বেশ ভালো থাকো, লিখবে চিঠি আমাদের। মানী মুখোপাধ্যায় লিখেছেন রায়না পূর্ব বর্ধমান থেকে, 3রা সেপ্টেম্বরের লেখা। অনুরোধের আসর খুব ভালো লাগে, এই প্রথম অনুরোধ করছি, আশা করি নিরাশ করবেন না। মধুর কণ্ঠে যখন চিঠি পাঠ করেন খুব ভালো লাগে। আমার পছন্দের গান হল দীঘার সৈকত ধরে বনের ছায়ায় ছায়ায়। আমরা অনেকেই মন দিয়ে শুনব। পরিবারের সকলের নাম লিখেছেন, লিখেছেন মানী মুখোপাধ্যায়, আপনি গৃহবধূ রায়না পূর্ব বর্ধমান থেকে। কিন্তু আপনার এই চিঠিটি পড়তে পড়তে মনে হলো এটি অনুরোধের আসরের জন্য বোধহয় লেখা, বন্ধু তোমারই জন্য, অনুষ্ঠানের জন্য নয়। কিন্তু আপনি ঠিকানার জায়গায় উল্লেখ করেছেন বন্ধু তোমারই জন্য। আপনাদের আগেও আমরা বলেছি যে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানে অনুরোধের আসরে চিঠি পাঠালে সেই অনুরোধ কিন্তু কখনোই অনুরোধের আসরে গিয়ে পৌঁছবে না। কাজেই একটু সতর্ক হয়ে কোনো গানের অনুরোধ করতে হলে ঠিকানায় বন্ধু তোমারই জন্য লিখলে হবে না, সেখানে আপনাকে অনুরোধের আসর কথাটি লিখতে হবে। সুব্রত কর, আপনি পেটবিন্ধি ঝাড়গ্রাম থেকে লিখেছেন, 13ই অগস্টের লেখা। মাননীয় মাননীয়া মহাশয় মহাশয়া, পত্রের প্রথমে আকাশবাণীর সবাইকে আমার অভিনন্দন জানালাম। আকাশবাণী মৈত্রীর সুচিন্তন অনুষ্ঠানে কবি কালিদাস বিরচিত ত্রিবেণী সঙ্গমের অকল্পনীয় বর্ণনা শুনে শিহরিত ও রোমাঞ্চিত হলাম। 11, 12, 13ই অগস্ট তারিখের আজ সন্ধ্যায় অনুষ্ঠান খুবই চিত্তাকর্ষক হয়েছে, আপনাদের জ্ঞাতার্থে জানালাম। সুব্রত কর লিখেছেন পেটবিন্ধি ঝাড়গ্রাম থেকে। অনেক ধন্যবাদ আপনাকে চিঠি লেখার জন্য, লিখবেন এভাবেই, আপনাদের ভালো লাগা আমাদের উৎসাহিত করে, অনেক ধন্যবাদ। লিখেছেন মাধব পাল সাতগেছিয়া পূর্ব বর্ধমান থেকে, 29শে অগস্টের লেখা চিঠি। প্রিয় বন্ধু তোমারই জন্য প্রতি মঙ্গলবার রাত 7টা 45 মিনিটে আকাশবাণী মৈত্রী থেকে প্রচারিত কবি কণ্ঠ অনুষ্ঠানে আমি কবি শুভ দাশগুপ্ত সাক্ষাৎকার দুটি পর্বে শুনেছি। মন্দাক্রান্তা সেনের সাক্ষাৎকার শুনেছি, এখন আমি কবিকণ্ঠ অনুষ্ঠানে কবি সুবোধ সরকারের সাক্ষাৎকার শোনানোর জন্য অনুরোধ করছি। বিনীত মাধব পাল সাতগাছিয়া পূর্ব বর্ধমান থেকে আপনি লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকে চিঠি লেখার জন্য। শুভ দাশগুপ্ত মন্দাক্রান্তা সেনের সাক্ষাৎকার শুনেছেন, ভালো লেগেছে, সুবোধ সরকারের সাক্ষাৎকার শুনতে চাইছেন। আমরা কবিকণ্ঠ অনুষ্ঠানের দায়িত্বে যারা আছেন তাদের কাছে বার্তা পৌঁছে দিয়েছি, তারা বলেছেন সময় সুযোগ পরিস্থিতি সব যখন সহাবস্থানে আসবে তখন আপনারা নিশ্চয়ই এই অনুষ্ঠান শুনতে পাবেন, অনেক ধন্যবাদ। প্রসেনজিৎ পাত্র, প্রযত্নের শর্মা পাত্র ইন্দপুর বাঁকুড়া থেকে পরপর দুটি চিঠি লিখেছেন, 1টি 22শে অগস্ট তারিখের আর 1টি 24শে অগস্ট তারিখের। দুটি চিঠি পড়ছি। আজ শাশ্বত ভারত এই অনুষ্ঠানে বিজয় কৃষ্ণ গোস্বামীর রচনা থেকে পাঠ শুনে ভালো লাগলো। নস্টালজিয়া অনুষ্ঠানে সুনন্দা শিকদারের সাক্ষাৎকার ভালো লেগেছে, উপস্থাপনায় ছিলেন পৌলমী ভট্টাচার্য,
1: আর লিখে

শুনছেন এই মহাজীবন অনুষ্ঠানে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর জীবন কথা শুনে খুব ভালো লাগলো। ভালো অনুষ্ঠান, ভালো থাকুন। অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন আপনিও। শুধু প্রতিবারই একই কথা বলি, ভালো লাগার পাশাপাশি কিছু মতামতও যদি আপনি দেন আমাদের, সেটি বড় উপকারে আসবে। অনেক ধন্যবাদ। লিখেছেন বিজন দাস উখরা বর্ধমান থেকে, পোস্টকার্ড না পাওয়ার জন্য খামে লিখছি, আপনাদের অনুষ্ঠান সূচি, মনের মতো গান, হারানো দিনের গান, অনুরোধের আসর, সমস্ত অনুষ্ঠান খুবই সুন্দরভাবে পরিবেশিত হচ্ছে। বিজন দাস উখরা বর্ধমান থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ। ভালো লাগার কথায় তো ভালো লাগা বাড়ে, ভালো লাগা সঞ্চারিত হয়, প্রবাহিত হয় বহতা নদীর মতো, কাজেই আমাদেরও ভালো লাগলো। এরপর ভালো লাগার পাশাপাশি আরও কিছু উপদেশ পরামর্শ যেন আপনাদের কাছ থেকে আমরা পাই। সুদর্শন মণ্ডল পান্না পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন, প্রথমেই জানাই সমাগত শারদীয়ার শুভেচ্ছা। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের অনুষ্ঠানগুলি আমার অত্যন্ত ভালো লাগে। নাটক এবং আসুন বেরিয়ে যান ভারতে শুনে অনুপ্রাণিত হই। বেড়ানোর স্থান সম্বন্ধে বহু অজানাকে জানার সুযোগ পাই। নাটক আমার একান্ত প্রিয়, দুপুরে না শোনা হলেও রাত্রিতে শুনি। সকাল 6:30 বহু মানুষের জীবনী শুনে সমৃদ্ধ হই। আমার একটি অনুরোধ রইল, হিটলারের জীবনী সম্বন্ধে যদি প্রচার করেন তাহলে জানতে পারব তার জীবনধারা কেমন ছিল, তার জন্ম ও মৃত্যুর তারিখ সালও জানতে চাই। ভুল ত্রুটি মার্জনা করবেন। সুদর্শন মণ্ডল, গ্রাম পোস্ট অফিস পান্না, জেলা পশ্চিম মেদিনীপুর। বেশ, প্রভাতী জি অনুষ্ঠানে আপনারা এই বিষয়ক অনুষ্ঠান শুনতে পান এবং এই বিষয়ক অনুষ্ঠান সম্প্রচারের দায়িত্ব যে বিভাগের সেই বিভাগের সঙ্গে আমরা কথা বলেছি। দেখা যাক। আজ তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চিঠি লিখবেন, মেল করবেন। চিঠি লেখার ঠিকানা আরও একবার মনে করাই, বন্ধু তোমারই জন্য, আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। আর যারা মেল করবেন তারা লিখবেন maitribondhu23@gmail.com এই ঠিকানায়, MAITREBANDHU maitribondhu23@gmail.com এই ঠিকানায়। তাহলে সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, নমস্কার।

0: শুনলেন বন্ধু তোমারই জন্য। উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, সম্পাদনা অঙ্কিতা দাস, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা। জায়গা বাচ্চাটাও ঠিক হয়নি, আরো খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে, আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন

0: অ্যাটাচমেন্টের চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আজ সন্ধ্যায়, উপস্থাপনায় বৃষ্টি দেব।

শ্রোতা বন্ধুরা, আজকের দিনের বিশেষ বিশেষ ঘটনা, বিশেষ বিশেষ কারণে তারা কেন উল্লেখযোগ্য, আর কিছু বিশেষ মানুষের জন্মদিন, এই সব নিয়ে সাজানো আজকের রাত সন্ধ্যায় আড্ডা। আর অবশ্যই আপনারা না থাকলে সেই আড্ডায় চমক লাগবে কি করে? ও, বলতে তো ভুলেই গেছি, আড্ডার এপারে আছি আমি বৃষ্টি। পূজোর সময়, এই আগমনী সময়ে শরতের আকাশে বৃষ্টিকে দেখতে ইচ্ছে না করলেও স্টুডিওর এপারে বৃষ্টিকে শুনতে নিশ্চয়ই কোনো অসুবিধা নেই বা অপছন্দের কারণ নেই। তাই আজকে বৃষ্টির সাথে জমবে আপনাদের আড্ডা। গল্প তাই শুরু করতেই হবে, তবে গল্পের শুরু গানে গানে।

আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি, বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ।

আদর্শ ছেলে। ছোটবেলায় পড়া কবিতার এই লাইনগুলো আমাদের স্মৃতিতে কিন্তু এখনো গেঁথে আছে। হ্যাঁ, মননে গেঁথে গেলে হয়তো সমাজের খানিক বেশি উন্নতি হতো, সে যাই হোক, এই শব্দ, এই পংক্তি, এরা তো মাথায় আছে। কিন্তু কার কলম থেকে বেরিয়েছিল এই আদর্শ ছেলের সংজ্ঞা, তা মনে আছে কি?

75-এর জন্মদাতা, বাবা চন্দ্রনাথ দাসের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে জমিজমা সম্পত্তির আগেও পেয়েছিলেন লেখার হাত। নিজের গ্রামেই ক্লাস ফোর অবধি পড়াশোনা করেছিলেন, একটা গার্লস হাই স্কুলে। কিন্তু ছাত্রীদের সংখ্যা এতই কমে গেছিল যে স্কুলটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। তারপর তিনি ভর্তি হয়েছিলেন কলকাতার বেথুন স্কুলে। স্কুলে পড়াকালীনই তার বিয়ে হয়েছিল ব্রজমোহন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সত্যানন্দ দাসের সঙ্গে। কিন্তু না, অন্যান্য ট্র্যাজেডি গল্পের মতন বিয়ের পর তাকে তার সাহিত্য চর্চা ছেড়ে দিতে হয়নি, বরং স্বামীর অনুপ্রেরণাতেই কুসুম কুমারী দেবী সাহিত্য চর্চা চালিয়ে যান। তার সাহিত্য জীবনের সঙ্গে সঙ্গে তার পারিবারিক পরিচয়ও কিন্তু আমাদের কাছে বেশ বিশেষভাবে স্মরণীয়। কেন জানেন তো? তাঁরই সন্তান বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি জীবনানন্দ দাস। তবে হ্যাঁ, কুসুম কুমারী দাসকে কেবল জীবনানন্দ দাসের মা হিসেবে দেখলে কিন্তু আমরা ভুল করব, ছোট করব তার সাহিত্যিক পরিচয়কে, তার সাহিত্যকেও বলা যেতে পারে। কারণ তিনি নিজেই ছিলেন একজন সৃষ্টিশীল কবি, যার লেখায় প্রকাশ পেয়েছিল তার সময়ের সমাজ ভাবনা, মানবিক মূল্যবোধ, এসব কিছু। আর একজন কবির সৃষ্টি তো কেবল তার সময়কে ধারণ করে না, অনেক সময় সেই তৎকালীন সময়কে অতিক্রম করে নতুন প্রজন্মের কাছেও অনেক কথা বলে। কুসুম কুমারী দাসের কবিতার ক্ষেত্রেও সেই কথাই সত্যি, কারণ আজকের দিনে দাঁড়িয়েও তার সেই আহ্বান যেন বারবার আমাদের মনে করিয়ে দেয়, মানুষ হওয়ার অর্থ শুধু নিজের জন্য বেঁচে থাকা নয়, শ্বাস প্রশ্বাস নেওয়া নয়, ভালো কাজ করা, সত্যকে ধারণ করা আর সমাজের প্রতি নিজের দায়িত্ব পালন করা। আজ কুসুম কুমারী দাসের জন্মদিনে এই কবিকে তাকে স্মরণ করার সবচেয়ে বড় উপায় আর কি হতে পারে, তার সাহিত্যকে ধারণ করার চেষ্টা করা ছাড়া? সেই চেষ্টাটুকুই না হয় থাক। 1875, সেই সময়ে দাঁড়িয়ে একজন মহিলা, বলা হয় যখন মহিলাদের কোনো স্বাধীনতা তো দূর, অস্তিত্বটুকুকেই অনেক সময় গ্রাহ্য করা হতো না, সেই সময়ে দাঁড়িয়ে একজন মহিলা সাহিত্য রচনা করে গেছেন এবং এমন কিছু শব্দ লাইন লিখে গেছেন যা শুধু মেয়েদের জন্য নয়, একজন মানুষ কেমন তৈরি হওয়া উচিত সেই কথা বলে।

যেমনটা প্রথমেই বলছিলাম, আজ সন্ধ্যায় আজকের আড্ডায় আজকের দিনের বিশেষত্ব নিয়ে গল্প আড্ডা তো শুরু হয়েছে, চলছে, চলবেও। কিন্তু তারই মধ্যে একটা শোকের খবরও না দিলেই নয়। হয়তো অনেকের কাছে পৌঁছেও গেছে এই খবর, আর যারা এখনো জানতে পারেননি তাদের জন্য জানাই, আমাদের অনেকেরই প্রিয় অভিনেত্রীদের তালিকায় থাকা মিঠু মুখোপাধ্যায় গতকাল রাতে ছেড়ে চলে গেছেন আমাদের। বাংলা চলচ্চিত্রের 70-এর দশক মাতিয়ে রেখেছিলেন তিনি তার অভিনয়। মর্জিনা আবদুল্লাহ, মৌচাক, স্বয়ং সিদ্ধা, নিশিকন্যা, এগুলো তো শুধু বাংলা ছবির নাম বললাম, হিন্দিতেও কত। তার এই সব ছবি সব দশকেই মানুষের মন কেড়েছে। তার সাবলীল অভিনয়, স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং নিজস্ব এক ব্যতিক্রমী ব্যক্তিত্ব, এক ব্যতিক্রমী ধারা, এই সবেতেই আমরা আকৃষ্ট হয়েছি বারবার। কিন্তু জনপ্রিয়তার মধ্য গগনে থেকেও অভিনয় পরবর্তী জীবনে নিজেকে প্রচারের আলো থেকে অনেকটাই সরিয়ে নিয়েছিলেন। তাই তার এই হঠাৎ করে চলে যাওয়া শুধু একজন অভিনেত্রী হিসেবে নয়, বাংলা সিনেমার এক স্মরণীয় অধ্যায়ও যেন কীভাবে নীরবেই শেষ হয়ে গেল। তাই তিনি যখন তার জীবনকে পর্দার সামনে সেই উজ্জ্বল চরিত্র হিসেবেই দর্শকদের কাছে বেঁধে রাখতে চেয়েছিলেন, তাহলে আমরাও বরং সেভাবেই মনে রাখি। তিনি বেঁচে থাকবেন আমাদের কাছে তার চরিত্রদের মধ্য দিয়ে, তার চরিত্রদের হাসি খুশি রং দিয়ে। আর তাই আজ তার স্মরণে, তার শ্রদ্ধাঞ্জলিতে তাই কোনো বিষাদ সুর নয়, থাকুক তার অভিনয়ের সুরই, যেই সুর কানে এলেই আমাদের বারবার মনে পড়বে মিঠু মুখোপাধ্যায়ের কথা।

0: একটা না অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন।
1: একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়।
2: বাড়ির চারপাশে জল জমতে দেবেন না, জলে ভর্তি ছোটখাটো গর্তে মাটি ফেলে বুজিয়ে দিন।
3: পথ নিরাপত্তা আমাদের দায়িত্ব, আপনার চলাচল যেন সড়কের নিরাপত্তা ব্যাহত না করে।
4: নিয়ন্ত্রিত মাত্রায় থাকলে শব্দশ্রুতি মধুর, উচ্চ মাত্রায় তা কেবলই দূষণ।
5: শব্দ দূষণ আটকাতে সক্রিয় হন, দূষণ ছড়াতে নয়।
6: স্বেচ্ছা রক্তদাতার বয়স হতে হবে 18 থেকে 65 বছরের মধ্যে। রক্তদাতার শারীরিক যোগ্যতা বিচার করতে ব্লাড ব্যাংকে বা রক্তদান শিবিরে উপস্থিত চিকিৎসক কিছু প্রশ্ন করবেন। সততার সঙ্গে এইসব প্রশ্নের উত্তর দিলে তবেই উপযুক্ত রক্তদাতা নির্বাচন সম্ভব।
7: সাইক্লোনের সতর্কবার্তা অবশ্যই গুরুত্ব দিয়ে শুনুন, সঙ্গে কিছু শুকনো খাবার রাখতে ভুলবেন না। গুজবে কান না দিয়ে গুরুত্ব দিন কেবল প্রশাসনিক সূত্র থেকে আসা সংবাদে।
8: বর্জ্য পদার্থ ইচ্ছে মতো নালা নর্দমায় ছুঁড়ে ফেললে আটকে যায় জল বেরোনোর পথ। নিকাশের সুবিধে না থাকলে আটকে পড়া জল ভাসিয়ে দেয় বাড়িঘর রাস্তাঘাট, থমকে যায় জীবন, বাড়তে থাকে অসুখ বিসুখ। নিজেদের স্বার্থেই যেন সতর্ক হই আমরা, অন্য সব কিছুর মতোই প্রয়োজন জল নিকাশের ব্যবস্থা। এর রক্ষণাবেক্ষণ আমাদের সবার দায়িত্ব।
9: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।

শান্তি, পিস, যে কোনো ভাষাতেই এই শব্দটা আকারে বড্ড ছোট, কিন্তু এই ছোট্ট একটা শব্দের মধ্যেই লুকিয়ে আছে নিরাপদ শৈশব, নিশ্চিন্তের ঘুম, ভালোবাসায় ভরা পরিবার, সুন্দর ভবিষ্যতের স্বপ্ন, এই বিশাল, এই বৃহৎ চাওয়াগুলো। আজ আন্তর্জাতিক শান্তি দিবস বা বিশ্ব শান্তি দিবস, ওয়ার্ল্ড পিস ডে, জাতিসংঘের ঘোষণা করা এক আন্তর্জাতিক দিন যা প্রত্যেক বছর 21শে সেপ্টেম্বর পালিত হয়। সারা বিশ্ব জুড়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই আজকের এই দিনের ঘোষণা। এর উদ্দেশ্য পৃথিবী থেকে যুদ্ধ ও সংঘাত যাতে চিরতরে মুছে যায়, আর সেই লক্ষ্যেই পৃথিবীতে সেই সময়ে বা এখনও যেই সমস্ত জায়গাগুলো যুদ্ধে আসীন রয়েছে, সেই সমস্ত যুদ্ধে আসীন দেশগুলোর মধ্যে যুদ্ধ বিরতি কার্যকর করা এবং সেখানে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া। প্রত্যেক বছর নিউ ইয়র্কে জাতিসংঘের যে সদর দপ্তর, সেখানে শান্তির ঘণ্টা বাজানোর মধ্য দিয়ে আজকের এই দিনটির উদযাপন শুরু হয়। আর এই ঘণ্টা বারবার করে স্মরণ করিয়ে দেয় যে যুদ্ধের পরিণাম মানুষের মৃত্যু।

কিন্তু এই যে শান্তির কথা বলছি, বিশ্ব শান্তি দিবস, তার জন্য কি শুধু সেই শান্তি রক্ষার দায়িত্ব এটা কি শুধুমাত্রই রাষ্ট্রনেতাদের? তা নিশ্চয়ই নয়। শান্তির শুরু তো আমাদের নিজেদের কাছ থেকেই, তাই নয় কি? কারণ শান্তি তো শুধু যুদ্ধ না থাকার নাম নয়। শান্তি মানে অন্যের কথা শোনার মানসিকতা রাখা, শান্তি মানে মতভেদকে সম্মান করা, শান্তি মানে দুর্বলকে সাহায্য করা, অন্যায়ের বিরুদ্ধে মানবিকভাবে দাঁড়ানো। বাড়িতে আমরা যদি একে অপরের কথা শুনি, বিদ্যালয়ে যদি আমাদের সহপাঠীকে সম্মান করি, বা আমাদের কাজের ক্ষেত্রেও আমাদের কলিগকে, সহকর্মীকে সম্মান করে চলি, তার কাজের পদমর্যাদার বিচার না করে, সমাজে ভিন্ন মতের মানুষকে, সমস্ত মানুষদের যদি সহনশীলতার সঙ্গে গ্রহণ করি, আর তাছাড়াও আমাদের এই যে বিরাট সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়া, সেই সবে গুজব, বিদ্বেষ এই সব ছড়ানো থেকে নিজেদেরকে দূরে রাখি, বরং সেখানেও সত্য সৌহার্দ্যের কথা বলি, তাহলেই তো শান্তির পরিবেশ, তাই না? তার জন্য কি খুব কোনো বিরাট জাতিসংঘকে আমাদের জীবনে দখল নেওয়ার কোনো প্রয়োজন পড়ে? না নিশ্চয়ই, কারণ শান্তি অত দূরের স্বপ্ন নয়। শান্তি তৈরি হয় আমাদের প্রত্যেক দিনের ছোট ছোট আচরণে। শান্তি শুরু হয় আমার থেকে, আপনার থেকে, আমাদের সবার থেকে। বলে না, একে অন্যের থেকে জেনারেট হয়, তৈরি হয়, শান্তিও তৈরি করতে পারি আমরাই। আসুন না আজকের এই বিশ্ব শান্তি দিবসে জাতিসংঘে কি হচ্ছে সেটা হয়তো আমাদের তথ্যের কাজে লাগবে, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে হয়তো নয়। তাই আজকের বিশ্ব শান্তি দিবসে জাতিসংঘ তাদের মতন কাজ করুক, আর আমরা বরং ছোট ছোট করি, ওই ছোট্ট ছোট্ট পায়ে চেষ্টা করি না এমন একটা পৃথিবী তৈরি করার যেখানে কোনো শিশুর নিষ্পাপ হাসি কোনো ভয়ের শব্দে থেমে যাবে না, যেখানে মতের অমিল কোনো শত্রুতায় পরিণত হবে না, যেখানে আমরা একে অন্যকে অন্য যে কোনো পরিচয়ের আগে শুধু মানুষ হিসেবেই দেখব। তাহলেই বিশ্ব শান্তি দিবস যেদিন আমরা চাইব পালন করতে সেদিনই। জাতিসংঘের দিন থাক, আর আমাদের জন্য প্রত্যেকটা দিনই না হয় হয়ে উঠুক বিশ্ব শান্তি দিবস।

আচ্ছা, কখনো কি এমন হয়েছে, মানে আমি শিওর নিশ্চয়ই হয়েছে, খুব পরিচিত একজন কেউ তার নাম হুট করে মনে পড়ছে না, বা চেনা বাড়ির পথেও কোনো একটা চেনা গলি মনে করতেই পারছি না? বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা ভুলে যাওয়াটা স্বাভাবিক হিসেবেই আমরা ধরি, কিন্তু যখন ভুলে যাওয়া দৈনন্দিন জীবনকে ক্রমশ কঠিন করে তোলে, তখন কি সেটা বয়স বেড়ে যাওয়ার জন্য হচ্ছে বা খুব স্বাভাবিক কোনো ঘটনা বলে অবহেলা করা যায়? হঠাৎ ভুলে যাওয়ার কথা বলছে এই কারণে, আজ ওয়ার্ল্ড অ্যালজাইমার্স ডে, বিশ্ব অ্যালজাইমার্স দিবস, প্রত্যেক বছর 21শে সেপ্টেম্বর পালন করা হয় এই রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে। খুব সহজ কথায়, অ্যালজাইমার্স একটা ব্রেনের রোগ, যাতে ধীরে ধীরে স্মৃতি, ব্যক্তিগত চিন্তাভাবনা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, দৈনন্দিন কাজ করার দক্ষতা সবটাই আস্তে আস্তে খাতার সাদা পৃষ্ঠার মতন হতে থাকে। কিন্তু আমরা যেমনটা দেখি, রোগ সেই রোগে আক্রান্ত রোগীর হয়, কিন্তু এই অ্যালজাইমার্স

শুধুমাত্র সেই রুগীকেই আক্রান্ত করে না, এটা একজন মানুষের সমস্যা নয়, এটা পুরো এক পরিবারের জন্যই একটা বড় লম্বা যাত্রা। কেউ যদি বারবার একই কথা জিজ্ঞাসা করেন, সাম্প্রতিক ঘটনা ভুলে যান, পরিচিত কাজ করতে অসুবিধা হয়, সময় বা জায়গা সম্পর্কে বিভ্রান্ত হয়ে যান, তাহলে বিষয়টিকে শুধু বয়সের কারণে হচ্ছে এই বলে এড়িয়ে না গিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তবে হ্যাঁ, এটাও ঠিক, প্রত্যেকটা ভুলে যাওয়ার ঘটনা অ্যালজাইমার্স নয়, তাই নিজে থেকে রোগ নির্ণয় না করে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই সঠিক পথ। আর এই অ্যালজাইমার্স ধীরে ধীরে আক্রান্ত করে, তাই প্রথম স্টেজে সুস্থ হয়ে যাওয়ার বা সুস্থ থাকার দিনের সংখ্যা অনেকটা বাড়তে পারে, কিন্তু আমরা যদি অবহেলা করতে থাকি তাহলে সেই রোগ যত বেশি আক্রান্ত করতে থাকে আমাদের কোনো চিকিৎসার ছাড়া, তখন যেই শেষ সময় গিয়ে ধরা পড়ে তখন আর খুব একটা সুস্থ হয়ে ওঠার সুযোগ থাকে না। এ তো গেল আমরা যারা সচেতনতার কথা বলছি এই রোগ সম্পর্কে, আর যারা ইতিমধ্যেই অ্যালজাইমার্সে আক্রান্ত সেই সব মানুষের জন্য সব থেকে বেশি দরকার চিকিৎসারও পাশাপাশি তাদের পাশে থাকা, তাদের সহানুভূতি, ধৈর্য, সহযোগিতা ওষুধের থেকেও বেশি দরকার হয়তো। একই প্রশ্ন বারবার করলে বিরক্ত না হয়ে উত্তর দেওয়া, ভুল করলে অপমান নয় বরং সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তাকে তার পরিচয়, সম্মান, মর্যাদা নিয়ে বাঁচতে সাহায্য করা, কারণ স্মৃতি হারিয়ে যেতে পারে কিন্তু একজন মানুষের প্রতি আমাদের ভালোবাসা, সম্মান, যত্ন এগুলো তো কখনো হারিয়ে যাওয়া উচিত নয়, তাই না? কারণ সে আমাদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো ভুলে গেলেও আমরা তো অ্যালজাইমার্সে আক্রান্ত নই, আমরা কি করে ভুলে যাব? আর আমরা যদি সেই ভালো মুহূর্তগুলো ভুলে যাই তাহলে তো আমরা রোগীর থেকেও একেবারেই নিম্ন নগণ্য, যে আমাদের রোগ আক্রান্ত না করেও আমাদের মানবিকতাটুকুই ভুলিয়ে দিয়েছে। কারণ একটা খুব সাধারণ জিনিস বোঝার চেষ্টা করি আমরা, যে কোনো একটা জিনিস যখন খুব মনে করতে চাই, কারোর একটা নাম বা কোনো একটা জায়গার নাম, এবং সেটা যখন মনে না পড়ে প্রচণ্ড অস্বস্তিতে ভুগি আমরা, তাই না? যতক্ষণ না জায়গাটা মনে পড়ছে, ইভেন এমনও অনেক সময় হয় আমরা ফোন করে অন্যদের জিজ্ঞাসা করি, আচ্ছা বল না ওই জায়গাটার নাম কি বা ওই ওই লোকের নাম কি, কারণ আমরা নিতে পারি না ভুলে যাওয়াটা, ওই সাময়িক ভুলে যাওয়া হয়তো তাতে আমাদের খুব একটা কাজে আসছে তেমনও নয়, খুব খেলার ছলেই হয়তো কোনো ঘটনা উঠে আসায় কোনো একটা নাম মনে করতে পারছি না তাই। তাহলে ভাবুন, আমরা খেলার ছলে কোনো বিশেষ নাম মনে করতে না পারলে যদি এতটা অস্বস্তিতে ভুগি, তাহলে যেই মানুষগুলো ধীরে ধীরে নিজেদের সবটা ভুলে যেতে শুরু করছে তাদের জন্য সেটা কতটা অস্বস্তিকর, কতটা কষ্টের। তাই আমাদেরকে তাদের পাশে থাকতেই হবে, তাদের কষ্টটা বোঝার চেষ্টা করতেই হবে, যেমন আমরা একে অন্যের পাশে থাকি, থাকার চেষ্টা করি নিজেদের প্রিয়জনদের, ঠিক তাই। প্রিয়জনেরা রোগে আক্রান্ত হয়েও গেলেও তারা তো প্রিয়জনই থাকবেন, তাই না? রোগ এসে আমাদের ভালোবাসাকে তো সরিয়ে নিয়ে যাওয়া উচিত নয়। তাই অ্যালজাইমার্স কেন, অন্যান্য যে কোনো রোগেই মানুষ যদি আক্রান্ত হয়ে যায়, চিকিৎসা, ওষুধ, ইঞ্জেকশন, ট্রিটমেন্ট সব কিছুর সাথে সব থেকে বেশি যেটা জরুরি পাশে থাকা, সেই চেষ্টাই আমরা করে যাব। আর কথা বলতে বলতে, আড্ডা দিতে দিতে চলে এসেছি আজ সন্ধ্যার আসরের একেবারে শেষে, এখন তাই শুধু বোধ হয় একটা গানের সময় পড়ে আছে, আর খুব বেশি কথা বলার সময় নেই, তাই আর কথা না বলে বিদায় নিলাম আজকের আড্ডা থেকে। আমি মৈত্রীবন্ধু বৃষ্টি, আবার আড্ডা গল্প গান হবে খুব শিগগিরই, অন্যদের সাথে তো আছেই, আমার সাথেও হবে আবার খুব শিগগিরই। ততক্ষণ ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন, রেডিওর সাথে থাকবেন, আর প্রিয় মানুষদের সাথে থাকবেন।

শুনছিলেন আজ সন্ধ্যায়। উপস্থাপনায় ছিলাম আমি বৃষ্টিদেব, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নীলাদ্রি সেন।

0: নমস্কার বন্ধুরা, ক্রীড়াঙ্গনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর উপভোগ করছেন দেশ বিদেশের খেলা। হ্যাঁ বন্ধুরা, দেশ বিদেশের খেলা বলতে এই মুহূর্তে প্রথম মনে পড়ছে এশিয়ান গেমসের কথা। অবশ্যই এশিয়ান গেমসের আজ দ্বিতীয় দিন এবং চলছে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা বিভিন্ন ইভেন্টে। ভারত অবশ্যই বেশ কয়েকটি পদক আজও পেয়েছে এবং তাদের পদক সংখ্যাও বেড়েছে। সেই সঙ্গে বাংলাদেশের পারফরমেন্স, বাংলাদেশের প্রদর্শন নিয়েও আমরা মৈত্রী ক্রীড়াঙ্গনে আজ আলোচনা করব এবং আলোচনা করব বাংলাদেশের পদক পাওয়ার সম্ভাবনা নিয়েও। পুরুষ শুটিং দলের সঙ্গে পদক পেয়েছেন মিক্সড মার্শাল আর্টসে সুচিকা তারিওয়াল। ভারতের হয়ে এই ইভেন্টে তিনি প্রথম পদক পেলেন। আরও বেশ কয়েকটি খেলা চলছে, আরও বেশ কয়েকটি পদকের সম্ভাবনা রয়েছে ভারতের এই মুহূর্তে, আর আমরা আপনাদের সেই সব খবরাখবর অবশ্যই জানাবো। সেই সঙ্গেই থাকবে বিশ্লেষণ, থাকবে বিশেষজ্ঞদের মতামত, থাকবে খেলোয়াড়দের বক্তব্য। শুরুতেই দেশ বিদেশের খেলার খবর এক নজরে। আজ এশিয়ান গেমসে পুরুষদের 10 মিটার রাইফেল শুটিংয়ে রূপো পেল ভারত দলগত বিভাগে এবং ব্রোঞ্জ ব্যক্তিগত বিভাগে। দলগত বিভাগে রুদ্রাংশ পাতিল, হিমাংশু ধিলং এবং পার্থ মানে এই বিভাগে পদক পেয়েছেন এবং তারা রূপো পেয়েছেন। ব্যক্তিগত বিভাগে হিমাংশু ধিলং ব্রোঞ্জ পেয়েছেন। 60 কিলোগ্রাম বিভাগে মিক্সড মার্শাল আর্টসে প্রথম পদক পেল ভারতের সুচিকা তারিওয়াল এবং তিনি প্রথম পদক পেলেন ভারতের হয়ে এই খেলাতে। কিন্তু সিঙ্গাপুরের টেও হুই হোংয়ের বিরুদ্ধে তার লড়াই হাড্ডাহাড্ডি জায়গায় পৌঁছয় এবং সিদ্ধান্ত নেওয়া হয় দুই ক্রীড়াবিদের ওজনের ওপর ভিত্তি করে, এবং সেক্ষেত্রে ভারতের ক্রীড়াবিদের ওজন একটু বেশি থাকায় তিনি ব্রোঞ্জ নিয়ে সন্তুষ্ট থাকলেন। এ নিয়ে কিছুটা প্রশ্ন, কিছুটা বিতর্ক সৃষ্টি হয়েছে। টেবিল টেনিসে ভারতের মহিলারা পাকিস্তানকে 3-0 ম্যাচে হারিয়েছে। বাংলার সুতীর্থা মুখোপাধ্যায় ও সিন্ড্রেলা দাস তাদের ম্যাচ জিতেছেন এবং সেই সঙ্গে ম্যাচ জিতেছেন সৃজা আকোলা। ক্রিকেটে আগামীকাল ভারতীয় মহিলারা সোনার পদকের সন্ধানে মাঠে নামবেন শ্রীলঙ্কার বিরুদ্ধে ফাইনাল ম্যাচে। গতদিন বাংলাদেশকে তারা শেষ চারের লড়াইয়ে পরাজিত করেছেন বড় ব্যবধানে। প্রসঙ্গত, এশিয়া কাপ ক্রিকেটে কয়েকদিন আগেই ঠিক এইরকমভাবে ফাইনালে পৌঁছেছিল ভারত বাংলাদেশকে হারিয়ে, অপরদিকে শ্রীলঙ্কা পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছিল। এবারেও শ্রীলঙ্কা পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসের ফাইনালে উঠেছে তাদের মুখোমুখি টিম ইন্ডিয়া।
1: আতশ কাঁচের তলায়,
0: আতশকাঁচের তলায় এশিয়ান গেমস। একটু আগেই বললাম সুচিকা তারিওয়াল এই অন্য ধরনের ইভেন্ট অর্থাৎ MMA বা মিক্সড মার্শাল আর্টসে ভারতকে প্রথম পদক উপহার দিলেন।

0: আমি আশা করবো আমিও ভীষণভাবে মেন্টালি সবাইকে প্রিপেয়ার দিই।
1: টেবিল টেনিসের কথা বললাম, বাংলার সুতীর্থা মুখোপাধ্যায়ের প্রথম ম্যাচে জিতেছেন তিনি, আশাবাদী এবার পদক পাবেন, গতবারেও তিনি পদক পেয়েছিলেন ডাবলসে অহিকার সঙ্গে। এবার বাংলায় সুতীর্থার সঙ্গে রয়েছেন আর এক বাঙালি তনয় সিন্ড্রেলা দাস, শুনে দেব সুতীর্থা কি বলছেন।
0: আমি আশা করব আমিও ভীষণভাবে মেন্টালি সবাইকে প্রিপেয়ার এশিয়ান গেমস এর জন্য, এবং এশিয়ান গেমস একটা অনেক বড় ইভেন্ট, সো সবার কাছে এটা একটা ড্রিম থাকে এশিয়ান গেমস খেলবো, অলিম্পিক্স খেলবো, সো সেই জায়গা থেকে আমার দুটো এশিয়ান গেমস হয়ে গেছে, আমার এটা থার্ড এশিয়ান গেমস, সো আমি এক্সপেক্ট করবো যে এই বছরও যাতে আমি মেডেল জিততে পারি। লাস্ট ইয়ার যেহেতু আমি মেডেলিস্ট ছিলাম তো সেইখান থেকে আমার এক্সপেকটেশনটা অনেকটা হাই আছে, তো আমি চাইবো যে এই বছরও যাতে আমি মেডেল জিততে পারি।
1: অবশ্যই এবছর তার এক্সপেকটেশন, তার আশা অনেকটা হাই আছে, অনেকটা এগিয়ে গেছে তার আশা, এবং তার সঙ্গে সঙ্গে বাংলার এবং ভারতের সব ক্রীড়াপ্রেমী মানুষই আশা করছেন সুতীর্থা এবারেও পদক পাবেন এশিয়ান গেমস থেকে। শুটিংয়ে বেশ কিছু পদক ইতিমধ্যে এসেছেন এবং মনু ভাকরের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, যথেষ্ট সম্ভাবনাময় এবং তারকা ক্রীড়াবিদ এই মুহূর্তে, এবং তিনিই ছিলেন এবার ভারতের ফ্ল্যাগ বেয়ারার, অর্থাৎ পতাকা নিয়ে তিনি প্রথম দিন অর্থাৎ উদ্বোধনের দিন ভারতকে নেতৃত্ব দিয়েছেন, সেটাও একটা অবশ্যই বড় একটা অভিজ্ঞতা, বলছিলেন মনু ভাকর।
2: Honestly, when I got to know yesterday, so I had all these flashback memories of my earlier days, and you know, when I started, kabhi bhi nahi socha tha ki this is where I can reach in one day in my sport, so it definitely, it's like a very heartwarming feeling. It's I feel really proud, I feel really honored, and I really really feel so happy being chosen as the flag bearer of my homeland. So I would just want to say thank you God, thank you everyone for so much love and always supporting me. Thank you.

0: শুনলেন মানু ভাকারের বক্তব্য। অবশ্যই এটা একটা বড় সম্মান ভারতের পতাকা বহন করা এই ধরনের একটি গেমসে উদ্বোধনের দিন। আমরা আশা করব ভারত আরও পদক পাবে। এবং ক্রিকেটের কথা বলছিলাম একটু আগেই, বললাম ক্রিকেটের কথা, ক্রিকেটের এবার মহিলারা ইতিমধ্যে ফাইনালে, আগামীকালই একটি স্বর্ণপদক আসতেই পারে ক্রিকেটের হাত ধরে। পুরুষ দল কয়েকদিন পরে খেলবেন ক্রিকেট, এবং সেই দলের ব্যাপারেও কিন্তু, অর্থাৎ সেই দলের পদক পাওয়ার ব্যাপারেও কিন্তু যথেষ্ট আশাবাদী আমরা সকলে। বাংলা ক্রিকেটের গীতিময় বসু তেমনটাই মনে করেন, মনে করেন ক্রিকেটে অবশ্যই সোনার পদক আসবে।
1: জাপানে ক্রিকেট বলে ইন্ডিয়ান ক্রিকেট কখনো খেলেনি, নাগোয়া শহরে, তো সেটাই দেখার ওখানে কন্ডিশন কেমন থাকে। ইন্ডিয়ান ক্রিকেট টিম বা ইন্ডিয়ান ক্রিকেট টিমের ব্যালেন্স নিয়ে তো কিছু বলার নেই, দেখার হচ্ছে ওই কন্ডিশনে পিচ কোয়ালিটি কেমন থাকে। কারণ জাপানও ক্রিকেটে খুব একটা উন্নত টিম নয়, তারা কেমন পিচ দিতে পারে বা কেমন কন্ডিশন দিতে পারে। এমনি প্রথম দিকে আমরা শুনেছিলাম যে লজিস্টিক্স নিয়ে, মানে থাকা এই ব্যাপারগুলো নিয়ে একটু সমস্যা তৈরি হয়েছিল, তো এখনো এখন সেগুলো মিটে গেছে যতটা আমরা খবর পাচ্ছি। তো ইন্ডিয়ান টিম নিয়ে কিছু বলার নেই, আমার মনে হয় বাকি টিম গুলো যেরম ভাবে থাকবে, যদিও এটা ইন্ডিয়ার মেইন টিম বা 100% সবাই যে টি-20 মানে যায়নি, বাট স্টিল সেকেন্ড ইন্ডিয়ান টিমটাও অনেক স্ট্রং টিম। এর আগেও আমরা এরকম গেমসে দেখেছি যে সেকেন্ড টিম গিয়ে ইন্ডিয়া গোল্ড জেতে, তো আমি আরো আশাবাদী যে ইন্ডিয়া এশিয়ান গেমসেও গোল্ড জিতবে।
0: ক্রিকেটে এশিয়ান গেমসে ভারত সোনা জিতবে এমনটা অবশ্যই আশা করছেন বেশিরভাগ বিশেষজ্ঞই, বাংলার ক্রিকেটার গীতিময় বসু তেমনটাই আশা করেন। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জহর দাস মনে করেন এবার পদক সংখ্যা বাড়বে। জহরদা, এবার এশিয়ান গেমসে ভারত বেশ কয়েকটি পদক ইতিমধ্যেই পেয়েছে, আপনি কতটা আশাবাদী?
2: আমি অনেকটাই আশাবাদী। এবার ভারতবর্ষের খেলোয়াড়রা এয়ারপোর্ট থেকে নেমে উদ্বৃত্ত হয়ে যাচ্ছে, তারা নেমেই দেখছে ভারতীয় হাই কমিশনার প্রত্যেকটা টিমকে সাপোর্ট করার জন্য ফুলে পুষ্পস্তবক এবং মিষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে,
0: তারা উদ্বুদ্ধ হচ্ছে,
2: তারা অনুপ্রাণিত হচ্ছে, এর আগে যেটা কখনো ভারতবর্ষে হয়নি। তারপর ওরা প্রথম দিন হয়তো হয়, সব খেলাতেই হয়, একটু জায়গা নিয়ে প্রবলেম হয়েছিল, ওখানে যে 2200 প্রবাসী ভারতীয় থাকে, ভারতীয় হাই কমিশনার তাদের প্রত্যেকের সাথে কথা বলে রেখেছিল, ওই স্টেবল পিরিয়ডটা মানে 5-6 ঘন্টা যদি ওখানে ওখানে কাটাতে পারে, প্রত্যেক ভারতীয় তাদের দরজা খোলা রেখে দিয়েছিল। এটা তাদের ভারতীয় খেলোয়াড়দের কাছে একটা নতুন ধরনের দিক, একটা দিক খুলে দিল এই আমাদের সরকার, কেন্দ্রীয় সরকার। এবং কেন্দ্রীয় সরকার কেন, আমাদের পশ্চিমবঙ্গ সরকারও একটা ঘোষণা করেছে, মেডেল দিয়ে এলে সম্বর্ধনা নয়, মেডেল তৈরি যাওয়ার আগে তাদের সম্বর্ধনা দাও, এটা এইটা পরের বার থেকে এফেক্ট হবে, আমরা তৈরি করে পাঠাই। মেডেল নিয়ে এলে এয়ারপোর্টে অনেক লোক থাকে, সেটা সেটা নয়, মেডেল তৈরি করে আমরা পাঠাবো, কনফার্ম মেডেল হয়ে, এতে খেলোয়াড়ের অনুপ্রাণিত হয়ে পরের এশিয়ান গেমস, পরের অলিম্পিকে আমরা আরও অনেক অনেক বেশি লাভবান হবে আমাদের আমাদের ভারতবর্ষ।
0: এবারে ইতিমধ্যে কয়েকটা পদক আমরা পেয়েছি, কয়েকটা রূপোর পদক পেয়েছি, তো গতবারের 107 পদকের যে রেকর্ড, মানে প্রথমবার হয়েছিল 100 বেশি পদক, তো সেটা কি ছাপিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবার?
2: অবশ্যই, অনেকগুলো নতুন যে কটা খেলা আমাদের যোগ হয়েছে সেগুলোতে তো আমরা আমরা পেয়েই গেছি, ধরে নিন আপনি ক্রিকেট, গেমসটা, তাতে তো আমাদের পদক এসে গেছে,
0: মিক্সড মার্শাল আর্টসের
2: পদক তো আমাদের এসে গেছে, আমাদের ক্রিকেটে দুটো পদক আসবে, তারপর ধরুন কবাডিতে পদক আসবে, আর্চারিতে পদক আসবে, নতুন খেলা একটা আরও কিছু কিছু ঢুকে যাওয়া ওদের আমরা পদক আসা করি, সফট টেনিস আমাদের ভারতবর্ষের রেজাল্টটা দেখলাম, তাতে আমাদের পদক আসবে, সেবক ট্যাকরো গেছে টিম, সেবক ট্যাকরো টিমও এশিয়ান গেমস এশিয়ান লেভেলে ভালো রেজাল্ট করে, অনেকগুলো নতুন খেলা সংযুক্ত হয়েছে সেগুলোতে আমাদের আমরা পুরো টিম নিয়ে গিয়েছি, আশা করছি এইসব খেলাগুলোতে আমাদের পদক বাড়বে।
0: আমাদের এখানে যে অনুশীলন হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন দল, যেমন কলকাতায় রাগবি মহিলা দল, রাগবি সেভেন্সের মহিলা দল অনুশীলন করেছে সাই ক্যাম্পাসে, তো এই যে প্রিপারেশন যেটা, সেটাতে কি আপনি খুশি একজন ক্রীড়া প্রশাসক হিসেবে?
2: আমি খুবই খুশি, আমি নিজে একদিন গিয়েছিলাম শাহের এখানে।

0: মানে শাহিবাগ কেন্দ্রীয় সরকার ঢেলেছে তাদের সমস্ত রকম সুযোগ সুবিধা দিচ্ছে, এর আগে হয়তো এরকম সুযোগ সুবিধা তারা পায়নি। জলপাইগুড়ির দুটো মেয়ে চা বাগানে কাজ করে, তাদের যে বাবা মারা, সেই দুটো মেয়ে আমাদের রাগবিতে সেভেন চান্স পেয়েছে। ওরা তো শুধু চান্স নয়, খেলো ইন্ডিয়া ভারতবর্ষ সরকার তৈরি করার পর থেকে খেলোয়াড়রা যে সুযোগ সুবিধা পাচ্ছে, যে পেনশনটা পাচ্ছে বছরে, তাদের তাদের তাদের ফুডিং, নার্সিং, তাদের ক্রিটস, এইসবগুলো যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছে আগে আগে এরা কখনো দেখেনি। সেই জন্য তারাও তো উদ্বৃত্ত হচ্ছে, তারাও আমরা আমরা আমরাও তাদের কাছে অনেক কিছু আশা করছি, এতে আমাদের অনেক সাফল্য বাড়বে,
1: অনেক সাফল্য বাড়বে, পদক সংখ্যাও বাড়বে, এমনটাই মনে করেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জহর দাস। এবার একটু চলে যাব বাংলাদেশের কথায়। বাংলাদেশের এবার এশিয়ান গেমসের পদক সম্ভাবনা কতটা রয়েছে, বাংলাদেশের ক্রীড়া সাংবাদিক নীলা হাসান এ বিষয়ে আমাদের জানাচ্ছেন।
2: রিপোর্টার, আমি এখানে এসেছি এশিয়ান গেমস কভার করতে। বাংলাদেশের এই পর্যন্ত আজকে দ্বিতীয় দিন পর্যন্ত বাংলাদেশ বেশ কয়েকটি ইভেন্টে ইতিমধ্যেই পার্টিসিপেট করে ফেলেছে। এখন চলছে বাংলাদেশের মেন্স টিমের কাবাডি খেলা চাইনিজ টাইপের সাথে। সকালে দক্ষিণ কোরিয়ার সাথে বাংলাদেশ উইন করেছে, এখন এই চাইনিজ টাইপের সাথে যদি জিততে পারে তাহলে বাংলাদেশের একটা পদকের সম্ভাবনা থাকবে কাবাডিতে। আপনারা সবাই জানেন যে কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা, যে কারণে আমাদের সবসময়ই এশিয়ান গেমসের সহ অন্যান্য যে কোনো গেমসেই আমাদের একটা আগ্রহ থাকে কাবাডিকে ঘিরে। তো অন্যান্য যে ইভেন্টগুলি বাংলাদেশ এবার 22টি ইভেন্টে পার্টিসিপেট করছে, তার মধ্যে ছেলে মেয়ে পুরুষ মহিলা সব মিলিয়ে 22টি ইভেন্টে বাংলাদেশ পার্টিসিপেট করছে। তো সব কিছু মিলিয়ে আসলে আমরা সবসময় এশিয়ান গেমসে আমাদের অংশগ্রহণটাকে আমরা অনেক বড় করে দেখি, যেহেতু আমাদের সব কিছুই আসলে একটা লিমিটেশন আছে, বাংলাদেশের অনেক কিছুতেই একটু লিমিটেশন আছে। ক্রীড়াঙ্গন তো আছেই, ক্রীড়াঙ্গনে এখন নতুন একটা সেট আপ হয়েছে। সব কিছু মিলিয়ে আমরা আশা করছি যে এবারের এশিয়ান গেমস থেকে অন্তত যতটুকু আমরা দেশ থেকে আমরা আশা করে এসেছিলাম ততটুকুই আমরা পাব। ফুটবলে আজকে মেয়েদের খেলা ছিল, মেয়েরা আজকে মিয়ানমারের সাথে গোললেস ড্র করেছে, আর এভাবেই চলছে ফুটবলটা নিয়েও আমাদের একটু আমাদের। তবে ক্রিকেটের ব্যাপারে আমরা ছেলেদের ক্রিকেট নিয়ে আমরা একটু আশাবাদী। আগামীকাল মেয়েদের সকালে মেয়েদের ব্রোঞ্জের একটা খেলা আছে ক্রিকেট পাকিস্তানের এগেনস্টে, আমরা আশা করছি সেখান থেকে হয়তো বাংলাদেশের প্রথম পদকটা আসতে পারে। ধন্যবাদ।
1: নীলা হাসান বাংলাদেশের ক্রীড়া সাংবাদিক, তিনি আশা করছেন বাংলাদেশ কিছু পদক পাবে এবং তার মধ্যে এই মুহূর্তে যে সম্ভাবনাটা রয়েছে সেটা মহিলা ক্রিকেটে। আগামীকাল পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ নামছে ব্রোঞ্জ মেডেল ম্যাচে, এবং সেই ম্যাচ জিতলে একটি ব্রোঞ্জ পদক পেতে পারে বাংলাদেশ। শ্রোতা বন্ধুরা, আমরা একটু অতীতের কথায় যাব, আজকের দিনের কথায় যাব, তারপর আবার ফিরে আসব অন্যান্য খবরে। আজ 21শে সেপ্টেম্বর, আজকের দিনে 1951 সালে 15,000 মিটার অর্থাৎ 15 কিলোমিটার দৌড়ে রেকর্ড করে চ্যাম্পিয়ন হন চেক অ্যাথলিট এমিল জ্যাটোপেক। তিনি সেদিন দৌড় শেষ করেন 44 মিনিট 54.6 সেকেন্ডে। দীর্ঘ দূরত্বের দৌড়ে মহাতারকা জ্যাটোপেক একাধিক রেকর্ডের অধিকারী। তিনি একমাত্র অ্যাথলিট যিনি একই অলিম্পিক্সে 5,000, 10,000 ও ম্যারাথনে সোনা পাওয়ার বিরল কৃতিত্ব অর্জন করেছিলেন। 1952 সালের হেলসিঙ্কিতে তিনি এই নজির সৃষ্টি করেন। এছাড়া 1948 সালের লন্ডন অলিম্পিক্সে তিনি 10,000 মিটারে জয়ী হয়ে অলিম্পিক্সে তার স্বর্ণ দৌড়ের সূচনা করেন। 1988 সালে আজকের দিনে আরও দুটি রেকর্ড হয়, তবে তা হয় সাঁতারের পুলে। সাবেক পূর্ব জার্মানির সাঁতারু সিলকা হর্নার 200 মিটার ব্রেস্ট স্ট্রোকে বিশ্ব রেকর্ড করে সেউল অলিম্পিক্সে সোনা পান। প্রসঙ্গত, হর্নার এরপর ওই গেমসে 4x100 মিটার মেডলি রিলেতেও সোনা জয় করেন। ওই একই দিনে সাঁতারের পুলে আরও একটি রেকর্ড করেন হাঙ্গে।

0: টমাস ডারনি, তিনি রেকর্ড সময় করে সোনা জেতেন 400 মিটার ব্যক্তিগত মেডলেতে। পরে 200 মিটার ব্যক্তিগত মেডলেতেও সোনা পান তিনি। প্রসঙ্গত, ওই অলিম্পিক্সে পূর্ব জার্মানি 11টি সোনাসহ 28টি পদক পেয়ে 1 নম্বরে সাঁতার প্রতিযোগিতা শেষ করে। হাঙ্গেরির স্থান ছিল 3-এ। ওই একই দিনে অর্থাৎ 21শে সেপ্টেম্বর 1988 সালে সুরিনামের সাঁতারু অ্যান্টনি নেস্টি অলিম্পিক্সে একটি নজির স্থাপন করেন। তিনি সেদিন প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে অলিম্পিক গেমসে সাঁতারে সোনা জেতার কৃতিত্ব অর্জন করেন। প্রসঙ্গত, ওটাই এখনো পর্যন্ত সুরিনামের একমাত্র অলিম্পিক্সের সোনা। আজকের দিনে বেশ কয়েকজন ক্রীড়াবিদের জন্ম হয়েছে। অন্যতম দুই ক্রিকেটার, 1963 সালে ওয়েস্ট ইন্ডিজের কার্টলি অ্যাম্ব্রোজের জন্ম হয় আজকের দিনে অ্যান্টিগাতে। 98টি টেস্ট খেলা, অ্যাম্ব্রোজ মোট 405টি উইকেট নেন। 1979 সালে জন্ম হয় ওয়েস্ট ইন্ডিজের আর এক ক্রিকেটার ক্রিস গেইলের। কিংস্টন জ্যামাইকায় তাঁর জন্ম হয়। 103টি টেস্ট খেলেন তিনি, করেন 7,214 রান, ছিল 15টি শতরান তারই টেস্ট ক্যারিয়ারে। কিন্তু সীমিত ওভারের ক্রিকেটে ক্রিস গেইল ছিলেন মহাতারকা। একদিনের আন্তর্জাতিকে তাঁর রান সংখ্যা 10,480, রয়েছে 25টি শতরান। টি টোয়েন্টিতে 79টি ম্যাচ, 2টি শতরান, 1,899 রান। ওদিকে আইপিএলে 3টি দলের হয়ে খেলেন তিনি, করেন 4,965 রান, সর্বোচ্চ অপরাজিত 175। হ্যাঁ, ক্রিস গেইল সীমিত ওভারে একটা বিনোদন যেন উপহার দিয়ে এসেছেন সকল ক্রিকেট প্রেমীকে। ক্রিকেটকে, বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটকে নিয়ে গেছেন এক নতুন উচ্চতায়। শ্রোতা বন্ধুরা, এবার একটু অন্য খেলার দিকে যাব। হ্যাঁ, আমরা তো বিভিন্ন খেলা নিয়ে আলোচনা করছি এশিয়ান গেমসে, এবার একটু মল্লযুদ্ধ নিয়ে শুনে নেব। শুনব গৌর ভট্টাচার্যর কাছে।
1: কুস্তি বা মল্লযুদ্ধ প্রাচীন খেলা, রামায়ণ মহাভারতে এর উল্লেখ রয়েছে, কিন্তু বাঙালি কবে এ খেলায় মেতেছিল তা জানা যায় না। তবে এর বারবারন্ত হয়েছিল ব্রিটিশ আমলে, কারণ সে সময় ভারতে চলেছিল ব্রিটিশ রাজের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলন। সাহেবদের গায়ের জোরের সঙ্গে পাল্লা দিতে শক্তি চর্চায় প্রাধান্য দেওয়া হয়েছিল লাঠি খেলা, তরোয়াল খেলা ও কুস্তিতে। ইংরেজদের মোকাবিলা করার জন্যে তখন যুবকেরা আসত শরীরচর্চা, বিশেষ করে কুস্তির চর্চা করতে। এই বিষয়ে আগ্রহী ও উৎসাহী ছিল জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি। বিশেষত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কিশোর বয়সে তাঁদের বাড়ির উঠোনে রোজ ভোরে এক পালোয়ানের সঙ্গে কুস্তি লড়তেন। ওই সময়ের বাংলা পত্রপত্রিকা থেকে জানা যায় তখনকার বাংলার কুস্তির বিবরণ। তাতে আরও জানা যায় ওই সময় ঠাকুরবাড়ির মেয়েরাও পর্দানসীন থাকলেও এ খেলায়

ওই সময়ের প্রসন্ন কুমার ঘাট, বাবুঘাট, সিমলা ব্যামসমতি, বেনিয়াপুকুরের আহিরিদের, গোয়াবাগানের গোবর গোহর, রাজা দিগম্বর মিত্র, রানী রাসমণির বাড়ির শোভাবাজার রাজবাড়ি, জোড়াবাগানের পঞ্চানন ব্যামাগার, বড়বাজারের তারাসুন্দরী ব্যামাগার প্রভৃতি জায়গাকার আখড়াগুলো তখন সরগরম থাকত। এসব জায়গায় প্রায়ই হতো দঙ্গল, হতো কুস্তি। এই দঙ্গল প্রসঙ্গে জানা যায় যে তখনকার জমিদাররা তাদের জমি রক্ষার জন্যে পালোয়ান রাখতেন। এই পালোয়ানেরা দঙ্গল মেধাই পালোয়ানি লড়াই করত জমিদারদের জমিও সম্মান রক্ষার জন্যে। ক্রমে এই পালোয়ানি লড়াই জমিও সম্মান রক্ষায় সীমাবদ্ধ না থেকে খেলায় পরিণত হয়। ততদিনে বাঙালিরাও এই খেলাটিকে ভালোভাবে আয়ত্ত করেছিলেন, ফলে তখন বাঙালি ও অবাঙালিদের কুস্তিগীরদের দঙ্গল হতো, কুস্তি হতো। তখন বাংলায় এ খেলায় যথেষ্ট প্রসার ঘটেছিল। এই প্রসারের অগ্রণী ভূমিকা নিয়েছিল উত্তর কলকাতার মসজিদ বাড়ি স্ট্রিটের অম্বিকাচরণ গোহ, গোয়াবাগানের গোবর গোহ, জোড়াবাগানের পঞ্চানন ব্যামাগার, বড়বাজারের তারাসুন্দরী ব্যামাগার প্রভৃতি আখড়াগুলি। তখন স্বাধীনতা সংগ্রামীদের গোপন আস্তানা ছিল এই আখড়াগুলি। কুস্তির পাশাপাশি বিপ্লবীদের গোপন বৈঠক হতো এই আখড়াগুলিতে। স্বদেশ চেতনার প্রেরণা জোগাত এই আখড়াগুলি। জালিয়ানওয়ালা বাঘ হত্যাকাণ্ডের প্রতিবাদে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নাইটবাদী ত্যাগ করলে তাকে সমর্থন করেছিলেন গোবর গোহ। এই গোহ বংশেরই বিশিষ্টজন অম্বিকাচরণ গোহর মারফত কুস্তির নেশা ঢোকে গোহ বংশে। মসজিদ বাড়ি স্ট্রিটের আখড়ায় মথুরা থেকে আনা হয়েছিল কালো পাথরের হনুমান মূর্তি এবং ওখানকার নামী পালোয়ান কালী চৌবেকে তালিম দেওয়ার জন্যে। অম্বিকাচরণ নিজেও ছিলেন নামী কুস্তিগীর, অনেক বড় বড় পালোয়ানকে ইনি হারিয়েছিলেন। সে সময়ের মল্ল সম্রাট বুটা পালোয়ান ও করিম বক্সকে ইনি হারিয়েছিলেন। এর চতুর্থ পুত্র ক্ষেত্রচরণ গোহ বা খেতুবাবুও ছিলেন নামী পালোয়ান। ইনি ডাকসাইটে পালোয়ান গোলাম ও তার শিষ্য কাদরাকে 20 মিনিটে চিত করেছিলেন। ক্ষেত্রচরণের তত্ত্বাবধানেই উত্থান ঘটেছিল তার ভাইপো বিশ্ব চ্যাম্পিয়ন গোবর গোহ বা যতীন্দ্রচরণ গোহ, বিপ্লবী বাঘা যতীন বা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, ভীম ভবানী বা ভবেন্দ্রনাথ সাহা প্রমুখদের মতো বাঘা বাঘা কুস্তিগীরদের। এই ক্ষেত্রচরণ গোহ ঘরানার কুস্তিকে আরও প্রসারিত করেছিলেন। এই কুস্তিতে উৎসাহী হয়েছিলেন রাজনৈতিক নেতা, দার্শনিক, কবি, সাহিত্যিক, শিল্পী। বিশেষত উত্তর কলকাতারই গোয়াবাগানের গোবর গোহর আখড়ায় অংশ নিতেন কবি সুধীন্দ্রনাথ দত্ত, বিশ্ববিখ্যাত বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু, বিশিষ্ট নৃতত্ত্ববিদ নির্মল কুমার বসু, নরেন্দ্রনাথ দত্ত বা স্বামীজি, সুভাষচন্দ্র বসু, হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় প্রমুখরা। কুস্তির আলোচনায় উৎসাহ দিতেন স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ও। মহানায়ক উত্তম কুমার ও প্রখ্যাত সঙ্গীত শিল্পী মান্নাদেও কুস্তি চর্চা করতেন। এই গোবর গোহর আখড়ার ফসল 1952 হেলসিঙ্কি অলিম্পিকে কুস্তিতে ব্রোঞ্জয়ী কেডি যাদব, আয়রনম্যান নীলমণি দাস, ব্যায়ামাচার্য বিষ্ণুচরণ ঘোষ, বিশ্বশ্রী মনতোষ রায়, বিশ্বশ্রী মনোহর আইচ, বনমালী ঘোষ, জ্যোতিচরণ ঘোষ, বিশ্বনাথ দত্ত, মানিক গোহ প্রমুখ। এছাড়া ভীম ভবানী, ক্যাপ্টেন জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রমুখ বাংলার কুস্তিকে মহিমান্বিত করেছেন। কেবল বাংলার কুস্তিকেই নয়, ভারতীয় কুস্তির ইতিহাসে মল্লক্রীড়ায় বাঙালিদের অবদান কম নয়। পারদর্শিতা তো বটেই, এদের নিজস্ব প্যাঁচ পয়জরের জন্যও বটে। যেমন ধবিপট, টাং, উতার বা লোকান, ঢাক, কুল্লা, দচ্চা, ছট্টু, পট্টু, লুকানারের ধোঁকা, টিব্বি, গাধানেট প্রভৃতি। এসব ম্যাচের বিন্দু বিসর্গ জানত না ইউরোপের নামী কুস্তিগীররা, তাই তারা এটে উঠতে পারতেন না, বিশেষত গোবর গোহ গামা পালনের সঙ্গে। এই দুই মহান ভারতীয় পালোয়ান তখনকার নামী ইউরোপিয়ান মল্লবীরদের অল্প সময়ের মধ্যেই হারিয়েছিলেন। 1921 সালে সান ফ্রান্সিসকোতে জার্মানির বিশ্ব চ্যাম্পিয়ন কুস্তিগীর অ্যাডলফ স্যান্টালকে পরাজিত করে বিশ্ব পেশাদার লাইট হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়েছিলেন গোবর গোহ বা যতীন্দ্রচরণ গোহ। গামা পালোয়ান পাকিস্তানি হলেও তার জন্ম ভারতের অমৃতসরে। এর কুস্তি জীবনের বেশ খানিকটা সময় কেটেছে এই বাংলায়। বাঙালি কুস্তিগীরদের মধ্যে গোবর গোহ ছিলেন সর্বশ্রেষ্ঠ।
ছোট থেকেই ছিল এর অসম্ভব গায়ের জোর। রোজ 2500 ডন বৈঠক করা ছাড়াও গলায় 160 পাউন্ড ওজনের পাথর মেঁধে দৌড়তেন। যে দুজোড়া মুগুরিনী ভাঁজতেন

0: তার এক একটা ওজন ছিল এক মন দশের। এর উচ্চতা ছিল 6 ফুট 2 ইঞ্চি, ওজন 230 পাউন্ড, গলা 20 ইঞ্চি, হাতের গোছা 15 ইঞ্চি, কবজি 9 ইঞ্চি, বুক 50 ইঞ্চি, ফোলালে 52 ইঞ্চি, উরু 33 ও পায়ের ডিম 18 ইঞ্চি।
1: আমরা সুশীল কুমার যোগেশ্বর দত্ত সাক্ষী মালিকদের কথা তো জানি, কিন্তু কুস্তিতে ভারত ও বাংলার যে এমন একটি বর্ণময় ইতিহাস আছে জানতেন কি? অনেকেই হয়তো জানতেন না। জানালেন গৌর ভট্টাচার্য। আর এর সঙ্গেই শেষ হল আজকের ক্রীড়াঙ্গন। সবাই ভালো থাকবেন আর শুনতে থাকবেন মৈত্রী ক্রীড়াঙ্গন প্রতিদিন এই সময়। নমস্কার।

0: শুনছিলেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় ছিলেন নীলাদ্রি সেন, আকাশবাণী মৈত্রী। শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আপনাদের ভগিনী স্বাগতা আবার উপস্থিত হয়ে গিয়েছি আরও একটি নতুন অনুষ্ঠান নিয়ে। আজকে কথা বলবো অন্য একটি বিষয় নিয়ে। কি বিষয়, সেই বিষয়ে যাওয়ার আগে দু চার কথা। আসলে আমরা সাধারণত পশ্চিমবঙ্গের মানুষ ধারাবাহিক চাষ বা প্রথাগত চাষেই বিশ্বাসী, আর সেই জায়গা থেকে এখনও বোধহয় আমরা খুব একটা সরে আসতে পারিনি। কিন্তু সময় তো ক্রমশ বদল হচ্ছে, এবং এই সময় বদলের সঙ্গে সঙ্গে অন্যান্য যে চাষের জিনিসপত্রগুলো রয়েছে বা যে সমস্ত অর্থকরী দিক এই চাষের সঙ্গে সম্পৃক্ত হয়ে রয়েছে, সেই দিকগুলো কিন্তু আমরা একটু ভেবে দেখতে পারি এবং তার কতটা কার্যকারিতা রয়েছে সেটা সম্পর্কেও কিন্তু আমরা একটু নতুন করে দিশা তৈরি করতে পারি। এই কথা ভেবে আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি ঠিক করলাম, এবং সেই কারণে আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন ডক্টর সুশীল কুমার কোঠারি। ডক্টর সুশীল কুমার কোঠারি কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের অধীন সেন্ট্রাল ইনস্টিটিউট অফ মেডিসিনাল অ্যান্ড অ্যারোম্যাটিক প্লান্টসের পূর্বতন বৈজ্ঞানিক, এবং সেই সঙ্গে বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের ডিন হিসাবে নিযুক্ত। আর কি নিয়ে কথা বলবো আমরা? আজ আমরা কথা বলবো পশ্চিমবঙ্গে সুগন্ধি ও ঔষধি গাছপালা চাষ, তার সুযোগ এবং সম্ভাবনা। তো প্রথমেই বন্ধুরা, আমরা আমাদের স্টুডিওতে স্বাগত জানাই ডক্টর সুশীল কুমার কোঠারিকে। ডক্টর কোঠারি, আসলে আমাদের যে চাষি ভাইরা বা কৃষক বন্ধুরা রয়েছেন, তারা সাধারণত আমাদের যে প্রথাগত চাষবাস সেগুলো নিয়ে এখনো পর্যন্ত চাষাবাদ করতে অভ্যস্ত। তার বাইরে এই যে চারপাশের পরিমণ্ডলটা অনেক পরিবর্তিত হচ্ছে বিশ্বের নিরিখে বা ভারতবর্ষের নিরিখে, সেটা নিয়ে এখনো পর্যন্ত হয়তো জল্পনা কল্পনা ততটা মনে হয় না তারা করে উঠতে পারছেন। তো সেই কারণেই আজকে আমাদের এই বিষয় চয়ন। প্রথমেই আমি আপনার কাছে জানতে চাইব, এই যে ঔষধি এবং সুগন্ধি গাছ সেগুলো কি কি, এবং এই যে এই চাষের কথা আমরা বলছি, ঔষধি বা সুগন্ধি গাছ চাষের কথা বলছি, তার তাৎপর্য কতটা সেটা একটু বলেন যদি।
2: ঔষধি ও সুগন্ধি গাছ মানব সভ্যতার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই গাছপালাগুলি তাদের ওষুধ গুণাবলী এবং সুগন্ধির জন্য বিস্তৃতভাবে ব্যবহৃত হয়। ঔষধি গাছগুলি থেকে প্রাপ্ত সক্রিয় যৌগসমূহ, যেগুলোকে আমরা বায়োঅ্যাক্টিভ মলিকিউলস বলি, আধুনিক ও ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতিতে ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ যেমন অশ্বগন্ধা, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধি গাছ যার শিকড় থেকে আমরা উইথানোলাইড নামক একটা উপাদান পাই, যেটা মানসিক চাপ কমাতে

0: সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে। দ্বিতীয় উদাহরণ হিসাবে আমি তুলসীর কথা বলতে পারি, যেটা ঘরে ঘরে আমরা লাগাই, অসিমাম স্যাংটাম, যার কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ রয়েছে এবং শ্বাসতন্ত্রে বিভিন্ন সমস্যা সমাধানে এটা আমরা ব্যবহার করি অনেক পুরাতন কাল থেকে। সুগন্ধি গাছগুলো থেকে প্রাপ্ত অপরিহার্য তেল, যেটাকে আমরা এসেনশিয়াল অয়েল বলি ইংরেজিতে, সেটি পারফিউম, সাবান, কসমেটিক্স, খাদ্যশিল্পে ব্যবহৃত হয়। যার উদাহরণস্বরূপ সিট্রোনেল্লা, সিট্রোনেল্লা ঘাস থেকে আমরা যে তেলটা পাই সেটা মসকুইটো রেপেলেন্ট হিসাবে, মশা মাখির নিধনে ব্যবহৃত হয়। ঠিক তেমনি আরেকটা উদাহরণ হচ্ছে ভেটিভার। ভেটিভার গাছের শিকড় থেকে প্রাপ্ত তেল উচ্চমানের পারফিউম তৈরিতে ব্যবহৃত হয়। আন্তর্জাতিক বাজারে এর কিন্তু প্রচুর চাহিদা রয়েছে। এই গাছগুলি অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওদের মতে এখনো 80% লোক, মানুষ, প্রাথমিক স্বাস্থ্য সেবার জন্য এই গাছগুলির উপরে নির্ভর। এবং ভারতবর্ষে আমাদের আয়ুর্বেদ, উনানি, সিদ্ধা, হোমিওপ্যাথি, এই সিস্টেম অফ মেডিসিন যেগুলো রয়েছে, এগুলোতে প্রায় 8,000-এর বেশি মেডিসিনাল অ্যারোম্যাটিক বা ঔষধি সুগন্ধি গাছের আমরা ব্যবহার করে থাকি।
1: আচ্ছা,
0: এছাড়া পরিবেশগত দিক থেকে বিবেচনা করলে এই গাছগুলো মাটির ক্ষয় রোধ করে, জীব বৈচিত্র্য সংরক্ষণে সাহায্য করে এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
1: অর্থাৎ এই গাছগুলি চাষের সঙ্গে কিন্তু আমরা বিভিন্নভাবে উপকৃত হচ্ছি, সেটা অনেক যুগ আগে থেকেই হচ্ছি, আমাদের মধ্যে হয়তো সেই অবগতির অভাব রয়েছে, তাই তো? তাহলে আমি পরের প্রশ্নে এটাই আপনার কাছে জানতে চাইব যে এই যে ভেষজ এবং সুগন্ধি চাষ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং তার যে ইতিহাস, সেই সম্পর্কে যদি একটু বলেন।
0: এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। পশ্চিমবঙ্গে ঔষধীয় সুগন্ধি গাছের চাষের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। কারণ হচ্ছে এটা ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে। 1860 সালে আমাদের কলকাতাতে যে বটানিক্যাল গার্ডেন আছে, সেখানে কার্যরত বৈজ্ঞানিক ছিলেন ডক্টর থমসন অ্যান্ডারসন। উনি অফিসিয়ালি উনি এখানে রিসার্চ কার্য শুরু করেন মেডিসিনাল প্ল্যান্টসের উপরে ভারতবর্ষে। এটা হচ্ছে ভারতবর্ষে আধুনিক কালে একটা প্রথম আমরা প্রমাণ পাই যে আমরা অনেক আগে এই মেডিসিনাল প্ল্যান্টস এর উপরে রিসার্চ কার্য এখানে পশ্চিমবঙ্গলতে আমরা শুরু করেছি।
1: মানে ভাবনা চিন্তাটা অনেকদিন
0: থেকে শুরু হয়েছে। এবং শুধু ভাবনা চিন্তা নয়, তার ইমিডিয়েটলি পরে 1861 সালে আমরা সিঙ্কোনা চাষও শুরু করে দিয়েছিলাম দার্জিলিং পাহাড়ে।
1: আচ্ছা,
0: এবং ওটা কেন করা হয়েছিল সিঙ্কোনা চাষ? কারণ তখন মানুষ ম্যালেরিয়া সংক্রান্ত প্রবলেম নিয়ে প্রচুর সাফার করছিলেন এবং ওষুধের জন্য তখন কোনো বিকল্প আমাদের সামনে ছিল না, যার জন্য এই যে প্ল্যান্টার আমরা চাষ করলাম সিঙ্কোনা, ওর বাকল থেকে আমরা কুইননাইন একটা উপাদান পেতাম যেটা ম্যালেরিয়া রোগের প্রতিরোধ করবার ক্ষমতা যেটাতে রয়েছে।
1: ঠিক।
0: এবং যেহেতু চাষ শুরু হয়েছে, তার ইমিডিয়েটলি পরে 1874 সালে আমরা কুইননাইন ফ্যাক্টরিও ওখানে এস্টাবলিশ করি মুংপু দার্জিলিংয়ে। তাহলে এই ইতিহাসটা অনেক পুরনো পশ্চিমবঙ্গের জন্য, যে অনেক আগে আমরা শুরু করেছি। ওর পরে আরও অনেক গাছ আমরা ওখানে লাগানো শুরু করি, তার মধ্যে ইপিক্যাক প্রধান হচ্ছে। ইপিক্যাক গাছের যে রসায়নটা পাওয়া যায় তার নাম এমিটিন, যেটি আমাশা রোগকে দূর করার জন্য আমরা ইউজ করে থাকি। এছাড়া আমরা ওখানে ট্যাক্সাস একটা বৃক্ষ আছে, যেটার চাষও আমরা ওখানে শুরু করেছি এবং এটাও অনেক আগে শুরু হয়েছে। এটা অ্যান্টি ক্যান্সার কম্পাউন্ড এখান থেকে পাওয়া যায়। তো অ্যান্টি ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য এই ট্যাক্সাস থেকে আমরা লাভবান হচ্ছি। বিংশ শতাব্দীতে ভেষজ ও সুগন্ধি ফসল চাষের গবেষণা উৎপাদন আরও প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে

0: কারণ ১৯৭৬ সালে আমরা কার্শিয়াংয়ে একটা রিসার্চ সেন্টার আমরা অফিসিয়ালি শুরু করি গবেষণার জন্য।
1: আচ্ছা,
0: ওখানে ডায়াসজনিন নামক একটা প্ল্যান্ট, সেটাও আমরা ওখানে কালটিভেশন শুরু করেছি, যেটি ইউজ হয় গর্ভ নিরোধক বড়ি তৈরি করবার জন্য।
1: আচ্ছা, তো এবার আমি যে প্রশ্নটি আপনাকে করব, যে মোটামুটি পশ্চিমবঙ্গে গুরুত্বপূর্ণ ঔষধি ও সুগন্ধি ফসলগুলি কি কি?
0: পশ্চিমবঙ্গে ঔষধি গাছের মধ্যে আমি যেগুলোর নাম নিলাম আগে, কুইনাইন, এমিটিন, এই ওষুধগুলো তৈরি করবার জন্য আমরা যে গাছগুলো দার্জিলিংয়ে লাগিয়েছিলাম সেগুলো আজকেও সেগুলোর দরকার আছে। ওটা ছাড়া আমরা আরও নতুন অনেক গাছ, যেমন অশ্বগন্ধা, থানকুনি, ব্রাহ্মী, পুনর্নবা, সাতাউরি, গুরুচি, এই ধরনের গাছপালার চাষ পশ্চিমবঙ্গে অলরেডি আমরা শুরু করেছি।
1: সুগন্ধির মধ্যে,
0: এবং সুগন্ধির মধ্যে আমরা যেটা চাষ করেছি প্রাইমারিলি ওগুলো হচ্ছে লেমন গ্রাস, সিট্রোনেল্লা, ভেটিভার, পামারোজা ইত্যাদি গাছগুলোর চাষ আমরা এখানে পশ্চিমবঙ্গে ব্যাপকভাবে শুরু করেছি।
1: আচ্ছা, এখন যে চাষে অনীহা পশ্চিমবঙ্গে রয়েছে ভেষজ এবং সুগন্ধির ক্ষেত্রে, সেটা কি কোনো কারণে মনে হয় যে জলবায়ু বা মাটির কারণে হচ্ছে? এখানকার কি সেই অনুকূল পরিবেশটা রয়েছে?
0: একদম, পশ্চিমবঙ্গের যে ধরনের জলবায়ু বা ভূপ্রকৃতি আমাদের কাছে রয়েছে সেটা সুগন্ধি এবং ঔষধ গাছ লাগানোর জন্য খুবই ভালো। আমরা এখানে ডিফারেন্ট টাইপের জলবায়ু আমাদের কাছে আছে, সে পাহাড় অঞ্চল থেকে শুরু করে তরাই অঞ্চল বা হচ্ছে আপনার ইয়েতে নদিয়া জেলা যেমন রয়েছে গ্যাঞ্জেটিক অ্যালুভিয়াল সয়েল যেটাকে আমরা বলি, হ্যাঁ, সেই সমস্ত অঞ্চলে জলবায়ু এবং ভূপ্রকৃতিটা আলাদা আলাদা, যার জন্য ডিফারেন্ট টাইপের ডাইভার্সিফাইড আমরা মেডিসিনাল অ্যারোমেটিক প্ল্যান্টকে আমরা চাষ এখানে ভালোভাবে করতে পারি।
1: অর্থাৎ এই যে একটা অনীহা কাজ করছে এই বিকল্প চাষটির ক্ষেত্রে, সেটার বোধহয় তেমন কোনো কারণ নেই, তাই তো?
0: একদম।
1: এবং এই যে চাষ করার ক্ষেত্রে প্রথমেই যেটা মনে হয় যে একটা বীজ, উন্নত মানের বীজের প্রচণ্ডভাবে প্রয়োজনটা বেশি, তো সেই উন্নত মানের বীজ বা চারা কোথা থেকে গেলে তারা খুব সহজে সেগুলো পাবে, সেটা যদি একটু আমার বন্ধুদের বলে দেন।
0: ভেষজ সুগন্ধি ফসল চাষের সাফল্যটা ডিপেন্ড করে উন্নত মান বীজের ওপরে।
1: ঠিক।
0: এবং উন্নত মান বীজ আমরা এই জন্য বলি ব্যবহার করার জন্য, কারণ গাছে যে সক্রিয় উপাদান রয়েছে, গাছের যে ফসলের যে প্রবাহ রয়েছে, সেগুলো সম্পূর্ণভাবে ডিপেন্ড করে উন্নত মান বীজের উপরে। ভুল বা নিম্নস্তরের বীজ ব্যবহার করলে ফসলের ফলন তো কম হবেই, তার গুণগত মান ক্ষতিগ্রস্ত হতে পারে। এর জন্য আমরা সাজেস্ট করি, আমরা বলি যে যখন কোনো চাষি ভাই এই ধরনের চাষবাস করবার কথা ভাবছেন, তখন সর্বপ্রথমে উন্নত মান বীজ কোথা থেকে পাবো সেই বিষয়ে চিন্তা করাটা খুব দরকার। আমি কিছু আপনাদেরকে জানাচ্ছি যে সিএসআইআরের সেন্ট্রাল ইনস্টিটিউট মেডিসিনাল অ্যারোমেটিক প্ল্যান্ট যেটা লখনউতে রয়েছে, তারা এই ধরনের উন্নত মান বীজ মোটামুটি সমস্ত গাছগুলো যেগুলো আমি বললাম আপনাকে সেগুলোর বীজ ওখানে উপলব্ধ আছে।
1: সেক্ষেত্রে কি সেখানে গিয়েই সেটা সংগ্রহ করতে হবে?
0: একদম, সেটা এক হচ্ছে ওখানে গিয়ে সংগ্রহ করা যায়, আরেকটা হচ্ছে ওই গাছগুলো যে উন্নত মানের বীজ বিকশিত করা হয়েছে সেগুলো স্টেট মেডিসিনাল প্ল্যান্ট বোর্ড এখানে কলকাতাতে যেটা রয়েছে তাদের কিছু গার্ডেন আছে, তাদের কিছু নার্সারি আছে যেখানে এগুলোকে লাগানো হয়, এবং ওখান থেকেও আপনারা এই বীজগুলো পেতে পারেন।
1: সেটা কতটা ব্যয় সাপেক্ষ?
0: হ্যাঁ, ব্যয় ওটা খুবই কম দামে স্টেট মেডিসিনাল প্ল্যান্ট বোর্ড যেটা কাজ করে ওটা জাতীয় যে বোর্ডটা আছে ন্যাশনাল মেডিসিনাল প্ল্যান্ট বোর্ডের অধীনে কাজ করে, আর ওটাতে চাষিদেরকে কিভাবে আমরা হেল্প করতে পারি সেই অনুযায়ী দামগুলো খুবই কম রাখা হয়েছে, নমিনাল, যেমন ৫ টাকা ৭ টাকা এরকম করে দাম রাখা হয়েছে, কারণ ওগুলো হাইলি সাবসিডাইজড। হ্যাঁ, খুবই কম দামে আমরা ওটা চাষি বন্ধুদেরকে দেওয়ার চেষ্টা করছি।
1: মানে আমাদের সেক্ষেত্রে একটা কথা সকলকে বলতেই হবে যে আমরা এই বিকল্প চাষের যাতে আরও সুযোগ পশ্চিমবঙ্গে বাড়িয়ে তুলতে পারি তার জন্য কিন্তু সরকারও আপনাদের সহযোগিতার হাত সর্বতোভাবে বাড়িয়ে দিচ্ছে, এবং আপনারাও কোথায় গেলে

0: সঠিক জিনিসটি, সঠিক চারাটি, বীজটি পাবেন সেটা একটু সচেতন হন, জানুন, এবং এই ব্যাপারে আপনারা প্রত্যেকেই উদ্যোগী হন, তাই তো?
1: একদম ঠিক বলেছেন
0: ডক্টর কোঠারি। এই ভেষজ ও সুগন্ধি ফসল চাষের যে পদ্ধতি সেটা যদি একটু সংক্ষেপে আমার বন্ধুদের জানিয়ে দেন।
1: ভেষজ ও সুগন্ধি ফসল চাষের ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। সিএসআইআর, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ মেডিসিন অ্যান্ড অ্যারোমেটিক প্ল্যান্টস, খালি উন্নত মান বীজই বিকশিত করেনি, ওরা কমপ্লিট প্যাকেজ, মানে চাষবাস কী করে করতে হবে সেখানে মাটির প্রস্তুতি থেকে বীজ বপন, চারা রোপণ, সঠিক সময় লাগানোর জন্য সারের ব্যবস্থাপনা, সেচ পদ্ধতি, আগাছা ও পোকামাকড় নিয়ন্ত্রণ করা, ফসল সংগ্রহ প্রক্রিয়াকরণের বিষয়ে বিস্তারিত নির্দেশনা অলরেডি দেওয়া হয়েছে এবং এগুলো লিটারেচার আমাদের কাছে অ্যাভেলেবল আছে, যেগুলো আমরা যে ট্রেনিং প্রোগ্রামগুলো কন্ডাক্ট করি সেই সময়েও চাষি ভাই যারা ওখানে আসেন তাদেরকে আমরা দিয়ে থাকি।
0: আচ্ছা,
1: তো এই জিনিসগুলো আমি খালি চাষি ভাইদের এই কথাটাই বলতে চাই যে এটা নিয়ে চিন্তার কোনো বিষয় নয়, ব্যাপার নয়, কারণ আমরা বীজও দিচ্ছি এবং চাষ কী করে করতে হবে সেটা লেখাতে লেখা ডকুমেন্ট আমরা সঙ্গে আমরা
0: এবং আমাদের রাজ্যেরও বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে সেই সুযোগ সুবিধাগুলো রয়েছে, তাই তো?
1: একদম।
0: তো পরবর্তী প্রশ্ন, আপনি সারের কথা বলছিলেন, তো সেক্ষেত্রে সারের ব্যবহারের কতটা প্রয়োজন, কীরকম প্রয়োজন সেটা যদি একটু বলে দেন।
1: ভেষজ সুগন্ধি ফসল চাষে পুষ্টি ব্যবস্থাপনা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা ডিপেন্ড করছে দুটো জিনিসের উপরে, একটা হচ্ছে মাটির স্বাস্থ্য আর দ্বিতীয় হচ্ছে গাছের পুষ্টি চাহিদা। গাছের পুষ্টি চাহিদা ফসল অনুযায়ী আমাদেরকে ওটাকে নির্ণয় করা হয়েছে এবং মাটির স্বাস্থ্য হিসাবে এই দুটোর ভিত্তিতে আমরা সারের পরিমাণ কতটা দিতে হবে সেটাকে নির্ধারণ করে থাকি। তো সেই অনুযায়ী সমস্ত ফসলের জন্য কতটা সার দিতে হবে, মুখ্যত নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এই সারগুলোকে আমরা ইউজ করি এবং এগুলো ছাড়া আমরা কিছু জৈব পদার্থকেও ইউজ করি আর ওটা খুবই দরকার, কারণ এখন আমরা বলি যে কমপ্লিট রাসায়নিক না ইউজ করে আমরা কিছু জৈব পদার্থকেও ইউজ করব, যেমন কম্পোস্ট, গোবর সার যেটাকে বলি, ভার্মি কম্পোস্ট যেটা কেঁচোর সার আমরা বলি, বা হচ্ছে নিমের খোল, সর্ষের খোল ইত্যাদি, এই সমস্ত জিনিসগুলোকেও আমরা রাসায়নিক সারের সঙ্গে সঙ্গে এগুলোকেও আমরা ইউজ করবার জন্য বলছি।
0: সেক্ষেত্রে ফলনের দিকটা কেমন হবে, মানে ফলনটা কি সেক্ষেত্রে একই রকমভাবে ভালো হবে?
1: ফলন ভালো হবে এবং তার সাথে সাথে মাটি, তার স্বাস্থ্য সেটা বজায় থাকবে। যে খালি রাসায়নিক সার ইউজ করার জন্য জমির স্বাস্থ্য, মাটির স্বাস্থ্যটা নষ্ট হয়ে যাবে।
0: অর্থাৎ সুদূর প্রসারী ক্ষেত্রে আমরা এই কথাটাই ভাববো যে আমরা জৈব সার ব্যবহার করে কতটা ভালো ফলন পেতে পারি। গাছও বেড়ে উঠছে, তার সাথে কিন্তু তার পাশাপাশি আগাছাও বেড়ে উঠছে এবং কীট পতঙ্গের আক্রমণও কিন্তু বাড়ছে, তো সেইটাকেও তো রোধ করা খুব দরকার।
1: আগাছা ভেষজ ও সুগন্ধি ফসল চাষের একটা খুবই বড় সমস্যা। এই সমস্যাটা খালি আমাদের সুগন্ধি এবং ওষুধি ফসলের জন্য নয়, এটা সব ফসলের জন্য, এবং চাষি ভাইরা এটার এই সম্বন্ধে অলরেডি ওনারা জানেন যে এটা একটা বড় সমস্যা, কিন্তু ওটাকে কিভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি তার মধ্যে কিছু জিনিস আমি চাষি ভাইদের বলতে চাই যেটা আপনারা করতে পারেন। এক হচ্ছে গ্রীষ্মকালীন জমি চাষ, যেটাকে আমরা সামার টিলেজ বলে থাকি, যা আগাছার বীজ ও কন্দ ধ্বংস করতে সাহায্য করে মাটির মধ্যে যেগুলো থাকে। মালচিং আরেকটা পদ্ধতি আছে, যেখানে খড় বা প্লাস্টিক বা জৈব পদার্থ দিয়ে মাটিকে ঢেকে দেওয়া হয়, যা আগাছা বৃদ্ধি রোধ করে এবং মাটির আর্দ্রতা সংরক্ষণ করে। এটা ছাড়া হ্যান্ড উইটিং, হাত দিয়ে আগাছা পরিষ্কার করা, এটা আমাদের চাষি ভাইরা খুবই ভালো করে জানেন, ওটা আরেকটা প্রসেস আছে যেটা আমরা করে থাকি। আর বড় চাষিদের জন্য আমি বলবো হার্বিসাইড, যেটা প্রি ইমার্জেন্স, পোস্ট ইমার্জেন্স হার্বিসাইড যেগুলো বাজারে অ্যাভেলেবল আছে, এগুলো আমাদের অ্যাগ্রোটেকনোলজি প্যাকেজে আমরা সমস্ত প্রত্যেক ক্রপের জন্য, ফসলের জন্য কোন হার্বিসাইড দিতে হবে, কী মাত্রাতে দিতে হবে, কখন দিতে হবে, এগুলো সবই আমরা অলরেডি ওখানে লিখে রেখেছি। তো সেগুলো নিয়ে আপনারা হার্বিসাইডকেও ইউজ করতে পারেন আগাছা নিয়ন্ত্রণের জন্য। এখন পোকামাকড়ের যে নিয়ন্ত্রণের আরেকটা আপনি যে কথা বললেন, ওটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়।

0: হয়। কিন্তু এখানে আমি সর্বপ্রথমে এটা বলতে চাই যে সাধারণ ফসলে পোকামাকড়ের যে উপদ্রব আমরা দেখতে পাই তার তুলনায় ঔষধি এবং সুগন্ধি ফসলে উপদ্রবটা অনেক কম।
1: তো এটা তো খুব আশার খবর।
0: খুব, হ্যাঁ, একদম আশার খবর। তার কারণ হচ্ছে এই গাছগুলিতে যে উপাদানগুলো রয়েছে সেগুলো একভাবে এই পোকামাকড়কে গাছের কাছে আসতে দেয় না।
1: বাহ।
0: ওটা ছাড়া কিছু জিনিস আমরা কিছু গাছে আমরা দেখেছি, যেমন হচ্ছে ছত্রাকজনিত রোগ, পাউডারি মিলডিউ যেটাকে বলে, বা হচ্ছে অ্যাফিড মাইট লিফহপার, এই ধরনের ইনসেক্টস মানে পোকা, সেগুলোকেও আমরা কিছু জায়গাতে আমরা দেখতে পাই। তো তাদের নাশ আমরা করতে পারি যে রেকমেন্ডেড আমাদের যে পেস্টিসাইডগুলো রয়েছে সেগুলোকে ইউজ করে। কিন্তু আমরা এই মেডিসিনাল অ্যারোম্যাটিক প্ল্যান্টস বা সুগন্ধি ফসলের জন্য আমরা কিন্তু এটাকে রেকমেন্ড করি না যে এই ধরনের ওষুধগুলোকে ইউজ করা হোক। তার কারণ হচ্ছে এগুলো আমরা ওষুধ হিসাবে ইউজ করি এবং ওটাতে হয়তো কেমিক্যাল রেসিডিউ থাকতে পারে। তো সেই জন্য আমরা অর্গানিক কালটিভেশনের প্রসেসের হিসাবে আমরা চাষি ভাইদেরকে আমরা বলবো যে যত কম সম্ভব ওটাকে আপনারা ইউজ করুন। ওটা ছাড়া কিছু কিছু
1: দূরে থাকতে হবে,
0: হ্যাঁ, রাসায়নিক থেকে দূরে থাকতে হবে, এবং কিছু এমন জিনিস আমি বলছি যেগুলোকে প্রয়োগ করুন, করলে পারে আপনি ওর থেকে গাছপালাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। যেমন হচ্ছে নিম তেল, নিমের তেল আমরা জলের সঙ্গে মিশ্রণ করে আমরা স্প্রে করতে পারি ছত্রাকজনিত রোগ থেকে প্রতিরোধ করার জন্য। ঠিক তেমনি কিছু উপকারী পোকা আছে যেটা আমরা লেডিবার্ড বিটল হিসাবে বলা হয়, সেইগুলোকে আমরা স্প্রে করে গাছের মধ্যে আমরা ছড়াতে পারি। তো সেগুলো কি করবে, সেগুলো যে পোকামাকড় যেগুলো আমাদেরকে নোকসান করছে বা গাছের ফলনটাকে কম করে দেয় তাদের নিয়ন্ত্রণের জন্য সাহায্য করবে। এই ধরনের জিনিসগুলোকে আমরা করতে পারি। এছাড়া কিছু আরও আছে, যেমন মরিচ, মরিচের স্প্রে, ওটাও কিন্তু একটা কীটনাশক, ওটাকেও আমরা করতে পারি। তো এই ধরনের প্রাকৃতিক জিনিসগুলোকে আমরা যদি ইউজ করি তাহলে পরে আমরা উচ্চ মূল্য পাবো আমাদের ঔষধি বা আমরা সুগন্ধি ফসলটা যেটা আমরা বিক্রি করতে যাব।
1: তো বিক্রির কথাতেই এবার সরাসরি আসি, কারণ সময়টাও একদমই কমে এসেছে। আমাদের তো আসল উদ্দেশ্য থাকবে যে আমাদের চাষি ভাইরাও যাতে লাভবান হন, দিনের শেষে তাদের মুখে হাসি ফোটে। তো এই চাষ থেকে কতটা লাভবান তারা হতে পারবেন বা কি করে তারা বিপণনের সঙ্গে যুক্ত হতে পারবেন সেটা যদি একটু সংক্ষেপে বলেন।
0: এটা একটা বিপণন ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট চাষি ভাইদের জন্য। ভেষজ সুগন্ধি ফসলের বিপণন ব্যবস্থা মূলত আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অর্গানাইজড আর একটা হচ্ছে আনঅর্গানাইজড। আনঅর্গানাইজড সেক্টরটা আগে বলি আমি, আনঅর্গানাইজড সেক্টর হচ্ছে মানে ভেষজ সংগ্রাহক কিছু আছে বা গাছপালা যারা বিক্রি করেন বা লোকাল ডিলার আছেন, লোকাল মান্ডি আছে যেগুলোকে হাটও আমরা বলি, হ্যাঁ, সেখানে গিয়ে কৃষকরা সরাসরি উৎপাদনগুলো বিক্রি করেন, এটাকে আমরা বলি আনঅর্গানাইজড সেক্টর। এটা ছোট চাষিদের জন্য এটা উপযুক্ত এবং ওখানে গিয়ে ওরা এই জিনিসগুলোকে যেগুলো উৎপাদন করেছেন সেগুলোকে বিক্রি করতে পারেন। আর অর্গানাইজড সেক্টর, বড় যে ওষুধ কোম্পানিগুলো রয়েছে বা আয়ুর্বেদিক ইউনানি মেডিসিন প্রস্তুতকারক এবং সুগন্ধি তেল প্রস্তুতকারক, এই প্রতিষ্ঠানগুলি কিন্তু অর্গানাইজড কালটিভেশনের হিসাবে যারা চাষ করেন তাদের থেকে ডাইরেক্টলি ওরা কিনে নেন ফসলটাকে, একটা নির্দিষ্ট মূল্য আগে থেকে নির্ধারণ করা হয় যেটাকে আমরা কন্ট্রাক্ট কালটিভেশন বলি। তো সেখানে চাষি ভাইদের মার্কেটিং সম্বন্ধে, বিপণন সম্বন্ধে কোনো সমস্যা থাকবে না, কারণ আগে থেকেই চাষি ভাইরা জানবেন যে কি দামে আমি ফসলটা কাকে বিক্রি করব। তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
1: এক্ষেত্রে সরকারি সহযোগিতা কিছু পাওয়া যাচ্ছে?
0: আপনি খুবই ভালো কথা বললেন। এখানে আমাদের সিএসআর এর একটা অ্যারোমা মিশন চলছে যেটা পশ্চিমবঙ্গেতেও চলছে, হ্যাঁ, পুরো দেশে চলছে, ওটা ন্যাশনাল অ্যারোমা মিশন পুরো দেশে চলছে। তো সিএসআর এর যে অ্যারোমা মিশন আছে ওখানে ওরা বিপণনের জন্য চাষি ভাই যারা এই ধরনের ফসল চাষ করতে চান তাদেরকে ডাইরেক্টলি সাহায্য করছেন। এবং আমি জানি যে ওরা পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ওনারা ঘুরছেন এবং ও জেলা অধিকারী থেকে ওনারা চাষি ভাইদের কন্ট্যাক্ট করছেন যে কারা এই চাষ করবার জন্য ইন্টারেস্টেড, এবং তাদেরকে খালি বিপদ

0: উন্নয়নের ব্যাপারটা নয়, আরও দুটো জিনিস দিয়ে ওনারা হেল্প করছেন। এক হচ্ছে বীজ এবং টেকনোলজি, মানে কিভাবে চাষ করতে হবে সেই জিনিসটা ওনারা দিচ্ছেন। সাইড বাই সাইড ওনারা আরেকটা জিনিস যেটা দিচ্ছেন সেটা হচ্ছে প্রক্রিয়াকরণের জন্য, যেটা আমরা প্রসেসিং বলি। তো যেমন ফসল থেকে তেল বের করা, এটা একটা প্রসেসিং এর সাবজেক্ট। ওনারা কিন্তু আর্থিক ওর জন্য সহযোগিতা দিচ্ছেন, যে যদি চাষি ভাইরা চাষটা করতে চান তাহলে পারে ওই ন্যাশনাল অ্যারোমা মিশনের তরফ থেকে আমরা ওই প্রক্রিয়াকরণের জন্য যে সংসাধনটা দরকার সেটা আমরা উপলব্ধি করাচ্ছি।
1: আচ্ছা, আমি শেষে শুধু আপনার কাছে এইটুকু একটা জানতে চাইছি যে এই যে উৎসাহী হবে চাষিরা সেটা কেন, সেটুকু যদি একটু।
0: এটা খুবই ভালো প্রশ্ন। উৎসাহী চাষিদের এই জন্য হবেন, সাধারণ যে ফসলগুলো আমরা লাগাচ্ছি তার থেকে যে লাভ পাচ্ছি চাষি ভাইরা খুব একটা খুশি নন, কারণ লাভের মাত্রাটা আমরা জানি যে অনেক কম বা অনেক ক্ষেত্রে লাভ থাকেও না। ঔষধ বা সুগন্ধি ফসলের চাষ করে কিন্তু ভালো লাভ পাওয়া যেতে পারে। এটা সম্ভব এই কারণে যে আমরা যদি উচ্চমানের বীজ, উচ্চমানের টেকনোলজি নিয়ে বড় ওষুধ কোম্পানিকে আমরা যদি এই যে ফসলগুলো আমরা উৎপাদন করছি সেগুলো যদি বিক্রি করতে পারি। আপনাকে উদাহরণস্বরূপ একটুখানি বলবো যে ঔষধি গাছ লাগিয়ে আমরা 10-50 হাজার টাকা প্রতি হেক্টারে একটা চাষি 4-5 মাসের ফসল থেকে ইনকাম করতে পারে বছরে। আর প্যারালাল আমরা যদি সুগন্ধি ফসলের কথা বলি তাহলে পারে কিন্তু ওই লাভের মাত্রাটা অনেক বেশি, 50,000 থেকে 2,00,000 টাকা পর্যন্ত প্রতি হেক্টর থেকে চাষি ভাইরা পেতে পারে।
1: অর্থাৎ যে বন্ধুরা আমাদের এই অনুষ্ঠান আজকে শুনলেন তারা বুঝতেই পারছেন যে আমরা কিন্তু এই চাষের কথা পশ্চিমবঙ্গে, অর্থাৎ সুগন্ধি বা ঔষধি গাছপালার যে চাষের কথা জানি আমরা এত কথা আজকে বললাম, তার কথা কিন্তু আপনারা নিঃসন্দেহে ভাবতে পারেন। এবং সেই জন্য আপনাদের যা যা সহযোগিতা লাগে সেই সহযোগিতা করার জন্য বিভিন্ন অঞ্চলে বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়গুলি রয়েছে, সহযোগিতা করার জন্য সরকার তো রয়েইছেন। আজকে আর বেশি একদম কথা বলা সম্ভব নয়, সময় একেবারে বলছে যে না, এবার বন্ধ করতে হবে। বন্ধুরা, আমরা কথা বললাম পশ্চিমবঙ্গে সুগন্ধি ও ঔষধি গাছপালা চাষের সুযোগ ও সম্ভাবনা এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে আজকের এই আলোচনা সমৃদ্ধ করলেন ডক্টর সুশীল কুমার কোঠারি। ডক্টর সুশীল কুমার কোঠারি কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের অধীন সেন্ট্রাল ইনস্টিটিউট অফ মেডিসিনাল অ্যান্ড অ্যারোমেটিক প্লান্টসের পূর্বতন বৈজ্ঞানিক, এবং সেই সঙ্গে বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের ডিন হিসেবে নিযুক্ত রয়েছেন। ডক্টর সুশীল কুমার কোঠারিকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে যোগদান করার জন্য এবং এত সুন্দর করে পুরো বিষয়টি বুঝিয়ে বলার জন্য।
0: ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ চাষি ভাইদের।
1: নমস্কার বন্ধুরা, আমিও সেই সঙ্গে বিদায় নিচ্ছি আপনাদের ভগিনী স্বাগতা মণ্ডল মল্লিক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।
2: ক্ষেত খামারের কথা এখানেই শেষ হলো। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা। জায়গা বাচ্চাটাও ঠিক হয়নি, আরও খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা

0: প্রতিরোধ করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আপনার স্বাস্থ্য।
2: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজ বিশ্ব অ্যালজাইমার দিবস। এই উপলক্ষে এখন শুনবেন একটি কথিকা যার শিরোনাম ডিমেনশিয়া নির্ণয়ে দ্রুত শনাক্তকরণ ও কার্যকর প্রতিরোধ। কথিকাটি বলছেন নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার সৌভিক দুবে।
3: প্রথম কথা, অ্যালজাইমার্স রোগ ভুলে যাওয়ার রোগ বলে সাধারণভাবে মানুষের মধ্যে পরিচিত, কিন্তু এই অ্যালজাইমার্স ডিমেনশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণটি ভুলে যাওয়া। কিন্তু শুধুমাত্র ভুলে যাওয়ার মধ্যে এই রোগটি আবদ্ধ নয়। শুধুমাত্র ভুলে যাওয়া নয়, ব্যবহারগত পরিবর্তন, দৈনন্দিন কাজকর্মে অসুবিধে এবং আরও অনেক রকমের অসুবিধে, অর্থাৎ ইন্টারপার্সোনাল রিলেশনশিপে কাছের মানুষগুলোর সাথে ব্যবহার করতে গিয়ে চেনা মানুষ অচেনা হয়ে যাওয়া, কোথাও যাওয়া, কোনো জিনিস হঠাৎ করে ভুলে কোথাও ফেলে চলে আসা এবং আস্তে আস্তে মানুষটি নিজের মধ্যেই নিজের থেকে সমস্ত কিছু সামাজিক বন্ধন থেকে ছাড়িয়ে নিজের মধ্যে গুটিয়ে যাওয়ার প্রবণতা আমরা অ্যালজাইমার্স ডিমেনশিয়ার মধ্যে লক্ষ্য করে থাকি। এখন অ্যালজাইমার্স ডিমেনশিয়া কেন হয়? বিজ্ঞানের বইতে অনেক ক্ষেত্রে লেখা থাকে যে জেনেটিক, অর্থাৎ জিনের খুব গুরুত্বপূর্ণ প্রভাব এই অ্যালজাইমার্স ডিমেনশিয়ার মধ্যে আছে। কিন্তু আবার শুধুমাত্র জিনগত প্রভাবই একমাত্র কারণ নয়। আমরা দেখেছি যে সঠিকভাবে সুগারের নিয়ন্ত্রণ, সঠিকভাবে প্রেশারের নিয়ন্ত্রণ, স্থূলতা যাতে না বাড়ে, কোলেস্টেরলের ঠিকঠাকভাবে নিয়ন্ত্রণ, খুব বেশিভাবে LDLC কোলেস্টেরলের ঠিকঠাকভাবে কন্ট্রোল, ধূমপান এবং মদ্যপান থেকে বিরত থাকার মাধ্যমে অনেক ক্ষেত্রে অ্যালজাইমার্স প্রতিরোধ করা সম্ভব। আমরা দ্বিতীয় ব্যাপারে আসি, অর্থাৎ সোশিও কালচারাল ফ্যাক্টরে, অর্থাৎ সামাজিকভাবে আমরা কিভাবে এর এগেনস্টে প্রতিরোধ গড়ে তুলতে পারি, এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারি। সামাজিকভাবে দেখা গেছে সেই সব মানুষরা, যে সমস্ত মানুষরা খুব বেশি একা থাকেন, যাদের সামাজিক মেলামেশা কম এবং যাদের মধ্যে দেখা যায় নিজের চিন্তাভাবনাকে সঠিকভাবে অন্যের জন্য প্রসারিতভাবে যারা না করতে পারেন, নিজেদের মধ্যেই সারা জীবন আবদ্ধ থাকেন, তাদের ক্ষেত্রে দেখা গেছে অ্যালজাইমার্স রোগের প্রাদুর্ভাব বেশি। তাই সামাজিকভাবে মানুষ যেহেতু সমাজবদ্ধ জীব, তাই প্রত্যেকে প্রত্যেকের পাশে এবং সবার মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ এই মুহূর্তে অ্যালজাইমার্স রোগ প্রিভেনশনের খুব গুরুত্বপূর্ণ ইঙ্গিত। তৃতীয় কথা, যদি কোনো মানুষকে দেখেন হঠাৎ করে ভুলে যাওয়া শুরু হয়েছে, হঠাৎ করে ব্যবহারগত পরিবর্তন হয়েছে বা এমন কিছু কাজ করছেন যে মানুষটি আগে এই ধরনের কাজ করতেন না, তাদের ক্ষেত্রে সঠিক সময়ে, অর্থাৎ খুব আর্লি স্টেজে ডাক্তারবাবুদের পরামর্শ নিন। এবং ডাক্তারবাবুদের পরামর্শ এই ক্ষেত্রে নেওয়ার সময় মনে রাখবেন যে শুধুমাত্র মানুষটির এই অসুবিধে হচ্ছে এইটা বলে থেমে থাকবেন না, একটু এই সমস্ত ক্ষেত্রে একটু বিবরণ দিতে হয়, অর্থাৎ ঠিক কী হচ্ছে

0: মানুষটার কোথায় অসুবিধে হচ্ছে সেই ব্যাপারটা খেয়াল রাখতে হয়। চিকিৎসা তো আছে, ওষুধ আছে, কিন্তু ওষুধই সব নয়। অ্যালঝেমার্স রোগী যেটা একমাত্র খুব গুরুত্বপূর্ণ চাহিদা এই অ্যালঝেমার্স পেশেন্টদেরকে ট্রিটমেন্ট করতে গেলে ওষুধের বাইরেও, সেটা হচ্ছে সামাজিকভাবে তাদের সম্মান এবং ফ্যামিলির মধ্যে অর্থাৎ নিজের ঘরের মধ্যে এই মানুষগুলোকে উপযুক্ত গুরুত্ব দেওয়া। এই মানুষগুলি ভুলে যাচ্ছেন বলে তারা আমার আপনার থেকে আলাদা রকমের কিছু, এটা ভেবে নেওয়া যাবে না। সত্যিকারের এমপ্যাথি সিম্প্যাথি নয়, অর্থাৎ শুধুমাত্র আহা মানুষটার কি কষ্ট হচ্ছে বলে মানুষটাকে দূরে সরিয়ে রাখলাম, এরকম নয়। ওই মানুষটার দৈনন্দিন জীবনে যা যা অসুবিধে হচ্ছে সেগুলোর নিজের ভেতর থেকে অন্তর থেকে উপলব্ধি করে তার সমাধানের পথে আমাদেরকে এগিয়ে যেতে হবে। অ্যালঝেমার্স জিনগত কারণে হলে অনেক ক্ষেত্রে প্রতিরোধ সম্ভব নয়, কিন্তু অন্যান্য কারণ যেগুলো আলোচনা করলাম আমরা, সেগুলোর সঠিক সময়ে সঠিকভাবে যদি আমরা তার প্রতিরোধ করতে পারি তাহলে অনেকাংশে অ্যালঝেমার্স রোগের প্রতিরোধ সম্ভব। তাই সামাজিক মেলামেশা বাড়ান, বন্ধুত্ব বাড়ান, গল্প করুন মানুষের সাথে, খোলামেলাভাবে আলোচনা করুন নিজের অসুবিধে সম্বন্ধে। দেখবেন অন্যান্য রিস্ক ফ্যাক্টর অর্থাৎ সুগার প্রেশার কন্ট্রোলে রাখুন, ধূমপান এবং অ্যালকোহল অর্থাৎ মদ্যপান এড়িয়ে চলুন। এইভাবে আমরা অ্যালঝেমার্স রোগকে অনেকটা প্রতিরোধ করতে সক্ষম হব।
1: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে বিশ্ব অ্যালঝাইমার দিবস উপলক্ষে শুনলেন একটি কথিকা, যার শিরোনাম ছিল ডিমেনশিয়া নির্ণয়ে দ্রুত শনাক্তকরণ ও কার্যকর প্রতিরোধ। কথিকাটি বললেন নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার সৌভিক দুবে। আপনার স্বাস্থ্য আজ এ পর্যন্তই।
2: শুনলেন আপনার স্বাস্থ্য, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।

শ্রোতা বন্ধুরা, এখন জানিয়ে দেব আকাশবাণী মৈত্রীর আজকের বাকি সময়টুকুর অনুষ্ঠান সূচি। ভারতীয় সময় সন্ধ্যে 7টায় শুনবেন বেতার নাটক অজানা পথে অচেনা পথিক, কাহিনী জ্যোতিপ্রকাশ বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা শুভপ্রকাশ দে। 8:15 শুনবেন বাংলা ব্যান্ডের গান, রাত 9টায় কথায় গানে, উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়। 9:15 শুনবেন বিশ্ব পরিক্রমা, 9:45 জ্ঞান বিজ্ঞানের আসর, উপস্থাপনায় ডক্টর মানস প্রতিম দাস। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, সেতার পরিবেশনায় অয়ন সেনগুপ্ত, রাগ শঙ্করা, তবলা সহযোগিতায় প্রশান্ত দে রায়। 10:45 উপমহাদেশের খবর, রাত 11টায় হারানো দিনের গান, উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়। রাত 12টায় আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বেতার নাটক অজানা পথে অচেনা পথিক। আজকের নাটক অজানা পথে অচেনা পথিক, রচনা জ্যোতিপ্রকাশ বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা শুভ্র প্রকাশ দে। নাটক অজানা পথে অচেনা পথিক।
1: রিনু, রিনু,
2: বলো।
1: তোমার সঙ্গে আমার বিয়েতে তোমার বাবা মার কি মোটেই মত ছিল না? শুধু বিষণের পেড়াপেড়িতে রাজি হয়েছিলেন।
2: আজ এসব কথা বলছো কেন?
1: কেন বলছি, আমার মনে হয় তুমি নিশ্চয়ই তো বুঝতে পারছো, আমার মা মারা যাবার পর এই তিন বছরের মধ্যে এক ঘন্টার জন্যেও ওরা আসেননি। আমরা তো কতবারই গেছি, যত্নের কোনো ত্রুটি করেননি ঠিকই, কিন্তু আমার কাছে যেন সবটুকুই সাজানো বলে মনে হয়েছে।
2: হে, তোমার বোঝার ভুল।
1: ভুল হলেই ভালো লাগতো, কিন্তু রিনি, আমার বোঝায় কোনো ভুল নেই। আমি তো জেনে শুনে এমন কোনো অন্যায় করিনি যাতে করে, আমি জানি ওরা আসবেন না, তবু তিতিরের জন্মদিনে ওকে আশীর্বাদ করবার জন্যে ওদের আমি বলে আসি। তোমার বাবার পক্ষে আসা সম্ভব নয়, কিন্তু মা,
2: মা কি জানি, তবে দাদা কলকাতায় থাকলে নিশ্চয়ই আসতো।
1: বিশানকে বোধ হয় তোমাদের সকলের চেয়ে আমি অনেক অনেক বেশি চিনেছি। কলেজে ইউনিভার্সিটিতে কত বন্ধু তো আমাদের ছিল, কিন্তু বন্ধু যে কখনো সহোদর ভাইয়ের চেয়েও আপন হতে পারে, বিশানই বোধ হয় তার জীবন্ত প্রমাণ।
2: আমি জানি তোমরা দুজনে কতখানি দুজনকে ভালোবাসো।
1: তোমরা যেটুকু জানো তার চেয়ে অনেক অনেক বেশিটুকুই তোমাদের কাছে আজও অজানা রয়ে গেছে।
2: অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো।
1: তুমি এতক্ষণ ঘুমোনি কেন বলো তো? ইনি আমি ও বাড়ি থেকে আসবার পর থেকে কেমন যেন উন্মনা হয়ে গেলে।
2: আসলে কি জানো, রাগ বলো রাগ, অভিমান বলো অভিমান, সবটাই আমার নিজের উপর।
1: তোমার উপর?
2: হ্যাঁ,
1: কিন্তু কেন?
2: সে কথা আজ কেমন করে কোন মুখে তোমাকে বোঝাই, কিভাবে বোঝাবো তোমাকে প্রতারণা করার মর্মান্তিক ইতিহাস। একটা স্বপ্নকে বাস্তবে রূপ দিতে গিয়ে আমি যে এমনিভাবে হেরে যাব ভাবতেও পারিনি। লজ্জায় ভয়ে আমরা সবাই তোমার সঙ্গে শঠতা করেছি, ছলনা করেছি।
1: এই এই মনে মনে কিসব ভাবছ, কি হলো?
2: আমি অন্যায় করেছি, ভুল করেছি, আমার তুমি শাস্তি দাও, যত পারো শাস্তি দাও।
1: আমারও বুঝতে ভুল হতে পারে। লক্ষ্মীটি, লক্ষ্মীটি তুমি কেঁদো না প্লিজ, তিতু হয়তো জেগে যাবে। তুমি চুপ করো প্লিজ। গল্পের খাতিরে আকস্মিক কিছু ঘটনার সূত্রপাত ঘটিয়ে নায়ক নায়িকার জীবনে মোড় ঘুরিয়ে দেন লেখকরা। তোমার কথা আমি বলতে পারবো না, আমার জীবনের ঠিক এমনি একটা মুহূর্তের সৃষ্টি করেছিল একা বিশান। সে তোমার দাদা, আমার অন্তরঙ্গ বন্ধু। মাকে কখনো কিভাবে রাজি করিয়েছিল আমি জানি না, আমাকে শুধু বলল রিনিকে বিয়ে করতে হবে তোকে, মাসিমা মত দিয়েছেন, ছেলে মেয়ে দেখাদেখির কোনো বালাই নেই, দর কষাকষি হলো না দেনা পাওনা নিয়ে, চিৎকার চেঁচামেচি হৈ হুল্লোড় এর যেন প্রবেশ নিষেধ ছিল দুটো বাড়িতেই।
2: জানি,

0: বুকের মধ্যে আঁকড়ে ধরেছিল আমার শয্যাশায়ী মা। আমাকে সস্নেহে আশীর্বাদ জানিয়েছিলেন তোমার বাবা মা দুজনেই, মনে পড়ে রিনি?
1: হ্যাঁ মনে পড়ে।
0: সবাইকে অবাক করে দিয়ে টিপু যেদিন আমাদের দিকে চোখ মেলে তাকালো, সত্যি বলছি রিনি, সন্তানের স্পর্শ যে কি এক অপূর্ব মাদকতা, সারা শরীরের অনুপরমাণুতে মিশিয়ে দেয়, আমি আমি তোমাকে তা বোঝাতে পারবো না রিনি।
1: সত্যি বলছো, সত্যি বলছো, তুমি সত্যি বলছো, আমার তুমি ক্ষমা করো।
0: ক্ষমা? তোমাকে, আমাকে, আমাদের সকলকে ক্ষমা করবার অধিকার শুধু একজনের। তোমাকে আমি শুধু আমার ভালোবাসাই দিতে পারি। রিনি, রিনি, তুমি এখনো কাঁদছো?
1: চোখের জল ছাড়া আমি বা তোমাকে কি দেব বলো?
0: তোমার মনে প্রাণের সবটুকু মাধুরী মিশিয়ে যে টিটুকে তুমি আমায় দিয়েছো, তাই যে আমার পরম পাওয়া রিনি।
1: সত্যি সত্যি বলছো তুমি?
0: ঠিক তাই। এবার এবার তুমি ঘুমিয়ে পড়ো রিনি।

0: দেখো কে এসেছে।
1: এই নাও।
0: থ্যাংক ইউ আঙ্কেল। মা দেখে দাও আঙ্কেল আমার জন্য কত কি খেলনা এনেছে।
1: তোমার পছন্দ হয়েছে তিতির?
0: খুব। এই হেলিকপ্টারটা সবচেয়ে সুন্দর, দলটাও।
2: ও তুমি কবে ফিরলে?
1: আজ সকালে।
2: এসেছো কেন তা জানি, গত 5 বছর এই দিনে তুমি আসতে ভুলো না।
1: তুমি জানতে আমি আসবো আজ?
2: জানতাম।
1: আমি আসায় তুমি কি অসন্তুষ্ট হয়েছো?
2: না না, তা কেন?
1: তবে কি বিরক্ত?
2: বিরক্ত না, তাও নয়।
1: তবে
2: তবে গত বছর এমনি দিনই যাবার সময় বলে গিয়েছিলে আর আসবে না।
1: কথা রাখতে পারলাম না রিন, কি প্রচন্ড এক ধরনের আকর্ষণে ছুটে আসতে হলো। এই তাগিদ যে অন্য সময় অনুভব করি না তা নয়, কিন্তু বিশ্বাস করবে কিনা জানি না, সত্যি বলছি, তোমাদের ভুলে যাবার জন্য মনটাকে তৈরি করতে গিয়েও পারি না। অতীত যেন কিছুতেই বর্তমানকে সঙ্গেহীন করতে চায় না।
2: কদিন থাকবে কলকাতায়?
1: তুমি বললে যতদিন বলবে থাকতে পারি।
2: আবার
1: একটা জরুরি কাজ সেরে পরশু ফিরব।
0: মা বেলুন টেলুন দিয়ে কখন ঘর সাজাবে?
2: পরে সাজাবো বাবা।
1: রিন
2: বলো।
1: সেবার বলে গিয়েছিলাম আর আসবো না, কিন্তু সত্যি বলছি, তোমাকে পরস্ত্রী জেনে অনেক চেষ্টা করে তোমাকে বলেছি, অথচ হাজার চেষ্টা করেও তিতিরকে
2: জানি জানি
1: বড্ড অস্বস্তি বোধ করছো, তাই না রিন?
2: না না, মানে তিতু আজ 5 বছরে পড়লো, তুমি 5 বারই এলে, বেশিও না কমও না।
1: তুমিও কখনো বাড়াতে কি কমাতে বলো নি তো?
2: এ কথার জবাব আমি দিতে পারবো না অসিত,
1: কারণ আমার সম্বন্ধে আজও তোমার মনে অজানা একটা ভয় রয়ে গেছে। যদি
2: না, ভয় নয়, তবে সত্যি বলছি আমি এখনো ঠিক বুঝতে পারিনি। তুমি কি চাও বলো তো অসিত, কি চাও?
1: তোমার স্বামী বা তিতির চিনুক জানুক তা আমি কখনোই চাইনি, ভবিষ্যতেও চাইবো না।
2: মাঝে মাঝে আমি যখন নিজেকে নিয়ে নাড়াচাড়া করি তখন মনে হয় আমার জীবনটা ভয়ানক অস্বস্তিকর, নিজেই নিজের কাছে বড় রকম বোঝা হয়ে দাঁড়িয়ে পড়েছি।
1: আমি তো কোনো কৈফিয়ত নিতে বা কোনো দাবি জানাতে তোমার কাছে আসিনি। আমাদের দুজনের জীবনে ঘটনা বা দুর্ঘটনা যাই বলো না কেন, যা ঘটে গেছে তার জন্য আমার কোনো আক্ষেপ নেই, আমার বিবেক পরিষ্কার বলে কোনো অনুশোচনাও নেই, আর অভিযোগ তা জানাবার আমার অধিকারই বা কই?
2: তবে
1: রিন, রিন তুমি তো সত্যি জানো আমি তোমায় কাঁদাতে চাইনি।
2: না
1: শোনো, আর চাইনি বলেই আমি আজও বেঁচে রয়েছি, নয়তো আমি ঠিকই জানতাম যেদিন আলিপুর সেন্ট্রাল জেল থেকে দমদম সেন্ট্রাল জেলে নিয়ে যাওয়ার সময় ময়দানের কাছে পুলিশ অফিসার বলল, যাও এবারের মতো ছেড়ে দিচ্ছি, আর এ পথে এসো না, গাড়ি থেকে নেমে সোজা বাড়ি চলে যাবে, যাও বলছি, ধমক দিল, আমি নামিনি। আমি আমি জানি সেদিনই আমার বেঁচে থাকার শেষ দিন ছিল।

0: বলে তো আত্মহত্যা ছাড়া সেদিন আমার কি বা করবার ছিল? সত্যি সে উপায় খুব সহজে ছিল, কিন্তু আমি তো পারিনি, করিনি। আমার বাবা মা তোমায় হয়তো আন্তরিকভাবে কোনোদিনই গ্রহণ করতে পারতো না, কিন্তু স্নেহ করতো। দাদা তো আমার চেয়ে তোমায় অনেক অনেক বেশি ভালোবাসত।
1: যদি আমি পুলিশের বড় কর্তার কাছে শুনল বাবা যদি আমার হয়ে আন্ডারটেকিং দেয় তাহলে আমি ছাড়া পেতে পারি, রিটায়ার্ড ডিএসপি সাহেব বলি এই সুযোগটুকু তিনি পেতে পারেন। দিনের পর দিন যখন জামিন অগ্রাহ্য হচ্ছে তখন নিলয় আমার আমার বারণ না শুনে বাবার পায়ে ধরে অনুরোধ জানিয়েছিল, কিন্তু
0: সেই দিনই দাদার কাছে সব শুনে তোমার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তোমাকে যে কথা দিয়েছিলাম তা আমি অক্ষরে অক্ষরে পালন করেছি, করেছি কিনা বলো বলো অসিত বলো।
1: করেছো করেছো,
0: একমাত্র দাদাকে সব কথা অকপটে জানিয়েছিলাম, আর সেই জন্য ও পাগলের মতো ছুটে বেরিয়েছিল তোমাকে বার করে আনবার জন্য। আমায় জোর দিয়ে বলেছিল বাবা মা না চাইলো আমি তোদের বিয়ে দিয়ে দেবো, কেউ আটকাতে পারবে না, ওকে একবার বার করে আনতে দে।
1: অনেক চেষ্টা করেও নিলয় সফল হয়নি, বাবা আমার হয়ে বলবেন না আমি জানতাম, কিন্তু বরদা সেও পারেনি। তার উপর নির্দেশ ছিল আমার সঙ্গে পারিবারিক সম্পর্কটুকু পর্যন্ত যেন গুছিয়ে ফেলা হয়। রাজনীতির এলাকায় মতের ও পথের বিরোধ সামাজিক বিরোধিতার চূড়ান্ত রূপ নেয়। থাকো সব কথা,
0: তুমি ছাড়া পাবার পর যখন শুনলে নিশ্চয়ই আমাকে আসামির কাঠ করায় দাঁড় করিয়ে শুধু বিচার করেছ, ভেবেছ তোমাকে ফাঁকি দিয়ে সুখের সন্ধানে ছুটে শঙ্করকে বিয়ে করেছি। কিন্তু
1: বিশ্বাস করো রিং, বিশ্বাস করো, আমি তোমায় এতটুকু ভুল বুঝিনি। আমার অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে তোমার আমার অফুরন্ত ভালোবাসার নিষ্পাপ শিশু সাক্ষীকে যোগ্য মর্যাদা দিতে তোমাকে আমি তো বিয়ে করতে বলেছিলাম।
0: তার আগে তুমি কি বলেছিলে বলো বলো, তুমি কি বলেছিলে?
1: আমি আমি খুবই অনুচিত কথা বলেছিলাম, আমার পক্ষে ও কথা বলা শুধু অন্যায় নয়, যথেষ্ট অসফল।
0: না, তিতিরকে আমি অবাঞ্ছিত সন্তান হিসেবে কখনোই মনে করি না আশিত, কেন করব? ও তো আমাদের মনের সমস্ত জড়ো করা আনন্দ আশা আকাঙ্ক্ষার সূক্ষ্মতম অনুভূতি দিয়েই তো ওকে আমরা চেয়েছিলাম। বলো বলো, তাই কিনা বলো?
1: তাই।
0: তুমি আজ কি বলবে আমি আজ শুনতে চাই না, হয়তো হয়তো অনেকে বলবে শঙ্করের কাছে তিতিরের জন্ম বৃত্তান্ত গোপন করে আমি ওকে প্রতারণা করেছি, আমাকে দোষারোপ করবে, কিন্তু কিন্তু সত্যি বলছি অসিত, শঙ্কর যখন তার সহজাত আর স্বাভাবিক পিতৃত্বের অধিকার নিয়ে তিতিরকে স্নেহে আদরে ভালোবাসায় ওকে বুকের মধ্যে টেনে নিয়ে কপালে চুমু খায়, তখন তখন আমার চোখে তোমরা দুজনে একাকার হয়ে যাও।
1: আমি বোধহয় তাই সব সময় তোমাদের উদ্দেশ্যে আমার মন উজাড় করা শুভেচ্ছা পাঠাই।
2: অসিত, তুই আরো একবার ভালো করে ভেবে দেখ, জীবনটাকে নিয়ে এভাবে ছিনিবিনি খেলিস নি। চোখের সামনে তো দেখতেই পাচ্ছিস রাজনীতির বিভৎস চেহারাখানা। আচ্ছা, আমি কি তোকে একসময় সমর্থন করিনি?
1: হ্যাঁ করেছিলি।
2: তবে
1: বিশাল, তোর মতো অনেকে সেদিন সক্রিয়ভাবে সহযোগিতা আর সমর্থন জানিয়েছিল সাময়িক আবেগে, বাহাদুরি দেখানোর নেশায়।
2: এসব তাত্ত্বিক তর্ক, তুই যেসব কথা বললি এগুলো এখন বাস্তবে মেলে না।
1: ভুল বললি।
2: ভুল
1: অবশ্যই, বাস্তবে মেলে না নয়, এখন মিলছে না। অনেকে নিজেই জুয়া খেলে আনন্দ পায়, আবার অনেকে আশপাশ থেকে উঁকি মেরে মাতোয়ারা হয়।
2: তোকে বোঝানো আমার সাধ্য নয়, কিন্তু তুই যে পথে পা বাড়িয়েছিস সে পথে কত বিপদে ঝুঁকি আছে তা তো জানিস।
1: জানি জানি জানি বিশাল। আচ্ছা বলতো, কোন মানুষটা বিপদ আর ঝুঁকিকে বাদ দিয়ে দিন কাটাচ্ছে? শুধু কি ভয় পাওয়ার জন্য আমরা জন্মেছি, ভয় ভাঙবার জন্য নয়?
2: বুঝেছি, তোকেও নেশায় পেয়েছে।
1: তোর ট্রান্সফারটা কি কোনো মতে আটকানো যাবে না?
2: যেতে পারে, কয়েকদিনের মধ্যেই জানতে পারবো। তবে রিনির কাছে ঠিকানা রেখে যাব, তোর খবরাখবর ওকে দিয়ে যতটুকু পারবি জানাবি, কেমন? আর শোন, এই কটা টাকা রাখ, কখন কি দরকার লাগে।
1: ঈশান বিশান, তোর কাছে আমার ঋণের বোঝা কেবলই বেড়ে চলেছে।
2: যে মনটা আমার কাছে বাঁধা রেখেছিস সেটাকে যেদিন ছাড়িয়ে নিবি সেই দিনই বোঝাটা হালকা হয়ে যাবে। কেমন? এবার চলি, কেমন? যাওয়ার আগে আর কবে দেখা হবে আবার?
1: এখানে থাকলে আমি যোগাযোগ করে নেব।
2: আচ্ছা
1: বিশান
2: বল।
1: আচ্ছা বলতো, সত্যিকারের মানুষের মতো বেঁচে থাকার চেষ্টা করাটা কি অন্যায়? অপরাধ।
0: এতক্ষণ একা একা অনেক কিছু ভাবছিলে, তাই না?
1: এমন কিছু নয়।
0: আচ্ছা, কি বলবার জন্য যেন অনুমতি চাইছিলি?
1: রাগ করবে না, বলো।
0: করলেই বা, তোমার ক্ষতি কিসের?
1: তা বটে।

0: না, তোমার একার নয়, আমাদের।
1: হ্যাঁ হ্যাঁ ভুল বলেছি, আমাদের।
0: তারপর
1: এই স্থির বিশ্বাস তোমার তোমার কবে থেকে আর কিভাবে হলো?
0: আর কিছু জিজ্ঞেস করবার আছে তোমার?
1: আমাকে ভুল বুঝো না রিং, প্লিজ।
0: তুমি কি মনে করো তোমাকে ব্ল্যাকমেল করার জন্য আমি পাগলের মতো ছুটে গিয়েছিলাম হাজত ঘরের দরজায়?
1: না না রিং, আমি মোটেই কথাটা সেভাবে বলিনি।
0: মেয়েরা কখন আর কিভাবে মা হতে চলেছে তারা নিজেরাই ঠিক বুঝতে পারে, জানতে পারে সবার আগে। আমারও তাই বুঝতে অসুবিধা হয়নি সেদিন। সেদিন শুধু আমার মা কেন, তুমিও বলনি, অবাঞ্ছিত মাতৃত্বের হাত থেকে সহজে মুক্তি পাওয়ার জন্য আইন সিদ্ধ খুনি সাজতে? বলো, চুপ করে আছো কেন? বলো, বলো না, বলো।
2: যে একটা পা জেলের ভেতর আর একটা পা জেলের বাইরে রেখে দিন কাটাচ্ছে, তুই কি না তারই হাতে নিজেকে সঁপে দিলি? মা, চাকরি বাকরি চুলোর দরে দিয়ে ছেলেটা দৌড়ে বেড়াচ্ছে বন্ধুকে হাজত থেকে ছাড়িয়ে আনবার জন্য। বন্ধু, এই কি বন্ধুর মতো কাজ হলো? একটা সংসারের মান মর্যাদা সম্ভ্রমের কথা একবারও মনে পড়লো না? এই যা শিক্ষা ছিঁড়ি, তুই তাকে বিশ্বাস করতে গেলি কোন ভরসায়?
0: কিন্তু কিন্তু দোষ তো তার একার নয় মা।
2: বেশ তো, তোর দোষ থেকে মুক্তি পাওয়ার জন্যে যা করা দরকার তাই কর।
0: তার মানে এক কথায় খুনি হতে বলছো? এ তো পাপ, এ তো অন্যায় মা।
2: এমন পাপ অন্যায় এখন চল হয়েছে, আইনও তা মেনে নিয়েছে।
0: কিন্তু কিন্তু মায়ের মন কোন মন নিয়ে মেনে নেবে মা? কোন মন নিয়ে মেনে নেবে?
2: তোর সঙ্গে এই ব্যাপার নিয়ে আমি আর তর্ক করতে চাই না। লেখাপড়া শিখেছিস, নিজে যা ভালো বুঝবি তাই কর।
0: হ্যাঁ হ্যাঁ, আমি তাই করব।
2: কি করবি শুনি?
0: অসিত ছাড়া পাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমাদের সন্তানকে সে কখনোই অস্বীকার করবে না।
2: এই যদি তোর ভাবনা হয়ে থাকে তাহলে পরিষ্কার বলে দিচ্ছি, এ বাড়িতে থেকে এমন ভাবনা চিন্তা করবার জায়গা হবে না।
0: বেশ তো মা, বাকিটুকু ভেবে ঠিক করে নেব।
2: বেশ, যা করবার তাড়াতাড়ি করো। কিন্তু
3: মা শোনো, কথা আছে। রিনি যাসনি, এদিকে আয়, আমার কাছে বস। এখনই বাবাকে তুমি কিছু বলো না মা, আমি সময় বুঝে বলবো। রিনির বিয়ে ঠিক করে এলাম শঙ্করের সঙ্গে, তোমরা কেউই তাকে দেখোনি, আমার ঘনিষ্ঠ বন্ধু। ও আর ওর মা এক কথায় রাজি হয়েছে।
2: সে কি, তুই জেনে শুনে তোর বন্ধুর এত বড় সর্বনাশ করবি?
3: আমি শঙ্করকে বলেছি তুই আমায় বিপদ থেকে রক্ষা কর, ও আমার বিপদের ওজনটা একবারও জানতে চায়নি মা।
2: কিন্তু আমরা কি তাদের ঠকাচ্ছি না বিনু? পরে যদি সে জানতে পারে তখন সেই লজ্জা অপমান লুকিয়ে রাখার ঠাঁই পাব।
3: রিনি, মনে হচ্ছে অসিতকে আরো কিছুদিন হাজতবাস করতে হবে। এ অবস্থায় তুই কিছু বলবি? এখন তুই যদি এ বিয়েতে রাজি না হোস তাহলে
0: দাদা দাদা অন্যায় প্রায়শ্চিত যেভাবে হোক করতেই হবে। সত্যি তো, তোমার বন্ধু যদি কখনো সন্দেহ করে, অবিশ্বাস করে,
3: তাহলে তাহলে মা যা বলেছে সে ছাড়া তো অন্য কোনো উপায়ও নেই। কিন্তু শঙ্করকে শঙ্করকে এ বিয়ে হবে না কি করে বলি বল?
0: দাদা দাদা, আমি কিচ্ছু ভাবতে পারছি না দাদা, আমি কিচ্ছু ভাবতে পারছি না। তুমি যা বলবে আমি তাই করব দাদা, আমি তাই করব। একটা কথা বলবো, নিজেকে ভাবে ভাসিয়ে না দিয়ে এবার
1: সেই বাধাগত সংসারী হও।
0: রাজনীতির সঙ্গে জড়িয়ে আজ পর্যন্ত নির্যাতন আর অপমান ছাড়া কি পেলে বলো তো?
1: যে অর্থে পাওয়া বলতে অনেক অনেক কিছু বোঝায় তা হয়তো হয়তো বলছি কেন, অবশ্যই পাইনি। কিন্তু যাদের জন্য নীতিটাকে আজও ভুলতে বা ছাড়তে পারেনি তাদের পেয়েছি আমার মনের কাছাকাছি।
0: রাগ করো না, তোমাদের নাম শুনলে আজ লোক ভয় পায়, অবিশ্বাস করে।
1: সবাই নয়, অনেকে।
0: আমি আমার কথা বলছি, তোমায় কি বললি? কিন্তু
1: কিন্তু সুতরাং অথচ এইসব নিষ্প্রাণ শব্দগুলো দিয়ে আসল সত্যকে চিরকাল চাপা দিয়ে রাখা যায় না। কিছুদিন রাখা গেল গোটা দেশ ছাড়িয়ে সারা পৃথিবীর চেহারা অবশ্যই অন্য কথা বলবে। মার খেতে খেতে আধ মরা মানুষগুলো পর্যন্ত আজ মরিয়া হয়ে উঠেছে। এসব কথা আজ তোমার ভালো লাগবে না, থাক উঠি।
0: অসিত অসিত, আজকের অবস্থা দেখে তুমি অন্যভাবে ভাবতে পারো না?
1: আজকের দুরবস্থা ইতিহাস বোবা হয়ে গেছে।

0: আগামী দিনে সে তার নিষ্ঠুর সত্যি কথাটা অত্যন্ত নির্মমভাবে বলবেই।
1: এমন অদ্ভুত কথাটার মধ্যে নিশ্চয় কোনো কঠিন যুক্তি আছে।
0: আছে বইকে, কামারশালের আগুন সহজে নজরে পড়ে না, হাঁপড়ে টান পড়লেই টুকরো টুকরো ফুলিঙ্গ তাবানলের সৃষ্টি করে, সেই আগুনের তাপে শক্ত লোহা বেঁকে চুড়ে তছনছ হয়ে যায়। এটাকেই বলে ইতিহাস। তারই অপেক্ষায় আমি আমার মতো আরো অনেক প্রহরে প্রত্যেকটা মুহূর্তকে হিসেবের গণ্ডিতে ধরে রাখছি।
1: তোমার সঙ্গে তর্ক করবার স্পর্ধা আমার নেই। তাছাড়া এই সংসারের দৈনন্দিন চাপগুলো চিন্তায় ভাবনায় রাস্তাটাকে ঘুর পথে টেনে নিয়ে গিয়ে
0: বৈভবের প্রতিযোগিতায় মেতে খেই হারিয়ে ফেলছে, তাই না?
1: আমি বৈভব সহ্য করতে পারিনি। আজ আমার একটাই চাওয়া, আর আর বোধহয় কেন শেষ চাওয়া।
0: সেটা কি?
1: উদ্বেগহীন জীবন। আর
0: আর
1: তুমি রাগ করবে না বলো?
0: কখনো করেছি কি?
1: করেছিলে, আজ হয়তো তোমার মনে নেই। সেদিন তোমার জন্মদিন মনে আছে, তুমি আমাকে কাছে টেনে নিয়ে হো কি উঠছ তো, থাক তাহলে আর বলবো না। অসিত একটু বসবে?
0: রিন, সেদিন তোমার রক্তিম উত্তপ্ত ঠোঁটের ছোঁয়ায় আমার, কিন্তু তার পরের দিনগুলো জন্মদিনের প্রতীক্ষায় বসে থাকিনি, তাই না?
2: মা, আমার খাওয়া হয়ে গেছে।
0: হ্যাঁ, আর
1: একটা অস্বস্তিকর, একটা ঠিক কথা বলতে পারছি না, বোঝাতেও পারছি না, মানে
0: রিন, বলতে বোঝাতে ঠিকই পেরেছ।
1: কি?
0: আমার অস্তিত্বটা সম্পূর্ণভাবে তোমার আর দিদিদের জীবন থেকে ধুয়ে মুছে পরিষ্কার না হয়েছে।
1: না না, আমি ও কথা বলতে চাইনি অসিত, বিশ্বাস করো আমি আমি বলতে চাই।
2: মা,
0: অনেক না বলা কথা যে চোখের তারায় ভর করে,
1: বলো।
0: আমার দিকে চাও।
2: মা, তুমি কাঁদছো কেন?
0: না না, কাঁদিনি।
2: ওই তো চোখ মুছছে।
0: ওই তোমার জন্মদিনের দিন আরেকজনের জন্মদিনের কথা মনে পড়ছে তো, তাই
2: তাই কষ্ট হচ্ছে। তিনি মরে গেছেন বুঝি? আহা
1: টিতু, টিতু তুমি খেলনাগুলো নিয়ে খেলা করো, গে যাও বাবা।
0: মামুনি, মামুনি এসো আমার কাছে, একটু বসো।
2: মা দেখো, আঙ্কেল আমার কি সুন্দর নামে ডাকলো, নতুন নামে।
0: টিতু, টিতু তোমার পছন্দ হয়েছে?
2: খুব।
0: বেশ, এবার থেকে তোমার মা তোমাকে ওই নামেই থাকবে, কেমন টিটি?
2: খুব ভালো হবে। কিন্তু নামটা কি বিচ্ছিরি? মা, তুমি হেলিকপ্টারটা দেখোনি তো? দাঁড়াও আনছি।
0: রিয়া, কিছু ভাবছো? ভাবনা নিয়ে নাচাড়া করতে গেলে দেখবে বার ভারী দুর্ভাবনা এসে পড়বে। ও পথে যেও না কেমন। রিন, জিজ্ঞেস করলেন এত, আর আসবো না বলে যাবার পরেও আবার এলাম কেন?
1: তুমি বলো না তোমার কথা।
0: শুধু তোমাদের দেখতে এসেছিলাম, আমি স্বপ্ন দেখতে ভালোবাসি না। তোমাকে আর মামুনিকে আমি কিছুতেই ভুলতে পারি না। তোমার মধ্যে দিয়ে আমার এবার চলে যাব। জানো রিন, তুমি হয়তো কোনো অশুভ ক্ষণে ভাবো আমি নিশ্চয়ই অসৎ কোনো উদ্দেশ্য নিয়ে এখানে ছুটে আসি। আচ্ছা বলতো, বছরে একবার হলো কখনো কি তোমার কাছে টাকা পয়সা, হ্যাঁ যদি ওটা আমার খুবই দরকার, বা বা অন্য কিছু তোমার কাছে চেয়েছি?
1: না না, টাকার দরকার তোমার আমি জানি বুঝি, কিন্তু তোমায় টাকা দেবার মতো সাহস আজ আমার হয় না।
0: অথচ একটা সময় গেছে তোমার কাছে চাইবার আগেই চিঠি লেখার ছলে 10টা কি 5 টাকা কয়েকটা নোট দিয়ে খামটা আমার হাতে তুলে দিয়ে বলতে, পরে পড়ো।
1: সেসব কথা
0: মনে পড়ে না? না,
1: ভুলে যাওয়ার তো কথা নয় অসিত। তবে
0: আজ পরস্ত্রী, তোমার উপরে সেদিনের অধিকারের দাবি তুলে আজ আর কোনো কিছুই পাওনা নেই তোমার কাছে। তবু জানো রিন, কোন সুদূর গ্রামের অন্ধকার

0: ঘরের কোণে একা রাত কাটাতে কাটাতে হঠাৎ তোমাদের দুটি মুখ স্পষ্ট ছবির মতো আমার চোখের সামনে ভেসে ওঠে। বিশ্বাস করো, তোমার স্বামীর প্রতি আমার এতটুকু হিংসে বা বিদ্বেষ নেই, বরং আছে অসীম শ্রদ্ধা। যদিও মাঝে মাঝে প্রশ্ন জাগে, সত্যি ঘটনা জানলে উনি কি তোমায় বিয়ে করতে পারতেন? পাপ পুণ্য নিয়ে আমি মোটেই মাথা ঘামাই না, তবু বলতে দ্বিধা নেই। সেদিনের সেই অন্তহীন অনিশ্চয়তা আর তোমার জীবনের সম্ভাব্য কলঙ্কিত বিড়ম্বনার হাত থেকে উনি আমাদের দুজনকেই নিজের অজান্তে মুক্তি দিয়েছিলেন। ওর উদ্দেশ্যে আমি আজও বারবার কৃতজ্ঞতা জানাই।
1: সব ঠিক, সব।
0: তবু কেন জানি না, আমার বারবারই মনে হয় যে তোমার উপর যেমন আজই আমার অধিকার আছে, তেমনি মামনির উপরও আমার।
2: আমার কথা কি বলছিলে আঙ্কেল?
0: বলছিলাম ওই হেলিকপ্টারে চলে এবার আমি যাবো।
2: কি বোকা, এই হেলিকপ্টারে চড়া যায় নাকি?
0: যায় যায়, তুমি দেখো।
2: এখনই চলে যাচ্ছ?
0: হ্যাঁ মামুনি, এসো কাছে এসো। তুমি দেবে না মামুনি?
3: শোনো,
0: বল
3: আবার আবার কবে আসবে? ওকে ওকে তুমি দরজাটা বন্ধ করে দিচ্ছ কেন আসেন?
0: এতদিন আর আসবো না বলার পরে তুমি দরজা বন্ধ করেও আমার আশা বন্ধ করতে পারোনি, আর আজ তুমি প্রশ্ন করলে আবার কবে আসবে। রিন, আমি আজ নিজেই আমার আশার দরজা বন্ধ করে যাচ্ছি। তোমরা সবাই ভালো থেকো।
2: মা, আঙ্কেল কি বলে গেল?
3: জানি না মামনি, জানি না, জানি না।

0: জ্যোতিপ্রকাশ বন্দ্যোপাধ্যায় রচিত অজানা পথে অচেনা পথিক নাটকটি এখানেই শেষ হল। অভিনয়ে বিকাশ, অজিত ঘোষ, রিনির মা বাণী গঙ্গোপাধ্যায়, তিতির লোপামুদ্রা মুখোপাধ্যায়, শঙ্কর বসন্ত ভট্টাচার্য, অসিত গৌতম দে এবং রিনির ভূমিকায় কাজল চৌধুরী, সম্পাদনা সুধীর দাস। নাটকটি প্রযোজনা করেছেন শুভ্র প্রকাশ দে।
1: শুনছিলেন বেতার নাটক অজানা পথে অচেনা পথিক, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: ১৭ আগস্ট থেকে ১৬ নভেম্বর অবধি পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন। এরই মধ্যে ২৬ অক্টোবর থেকে ১ নভেম্বর অবধি থাকছে ভিজিল্যান্স অ্যাওয়ারনেস উইক পালন। ২০২৬ সালের থিম বা মূল ভাবনা সত্যানিষ্ঠা সে সমৃদ্ধি বা প্রবিটি ফর প্রসপ্যারিটি। এ ব্যাপারে মূল উদ্যোগ সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের। পরিষেবার উন্নতির লক্ষ্যে সরকারি কাজে স্বচ্ছতা আনার অভিমুখে পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন ১৭ আগস্ট থেকে ১৬ নভেম্বর ২০২৬। আজকের দিনে পরিষেবা নির্ভর করে ডিজিটাল সুযোগ সুবিধার উপর। নিয়মিতভাবে এই সব সুবিধার পূর্ণ প্রয়োগ নিশ্চিত করতে উদ্যোগে সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন ১৭ আগস্ট থেকে ১৬ নভেম্বর প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন সত্যনিষ্ঠাতেই সমৃদ্ধি। কাজের দ্রুত সমাপ্তি, নানা অভিযোগের দ্রুত নিষ্পত্তি, ডিজিটাল সুবিধার উপযুক্ত সদ্ব্যবহার নিশ্চিত করতে পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন। প্রশাসনিক কাজে স্বচ্ছতা, পরিষেবা প্রদানে দ্রুততা আনতে সক্রিয় সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন ১৭ আগস্ট থেকে ১৬ নভেম্বর পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন সমৃদ্ধি আসবে সত্যনিষ্ঠায়।
2: সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা, জায়গা বাচ্চাটাও ঠিক হয়নি, আরো খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন ২০০-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা ৭০০০০১, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি।
3: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় ৭:১৫ বাংলাদেশ সময় ৭:৪৫ বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। ৫৯৪ কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল ৮:৩০ অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক, ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, শুনতে ভুলবেন না।
4: আকাশবাণী মৈত্রী, পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরে।

0: এখন শুনবেন বাংলা সংবাদ। আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ আগামী 20 অক্টোবর কার্যকর হবে। কানাডার সঙ্গে সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা সংক্রান্ত আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে দুই দেশ সম্মত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক T-72 এবং T-90 ট্যাঙ্কের জন্য অক্সিলারি পাওয়ার ইউনিট কেনার লক্ষ্যে অ্যাকিউরেট ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল প্রাইভেট লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। মৎস্য ক্ষেত্রের উন্নয়নে কেন্দ্রীয় সরকার প্রায় 9 কোটি টাকার আর্থিক সহায়তা পশ্চিমবঙ্গের হাতে তুলে দিয়েছে। জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ হাই স্পিড অ্যাক্সেস কন্ট্রোল জাতীয় সড়কের পরিকল্পনার নকশা প্রণয়নের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে। এশিয়ান গেমসের শুটিংয়ে ভারত আজ 3টি পদক পেয়েছে। পুরুষদের ব্যাডমিন্টনে ভারত বাংলাদেশকে 3-0 হারিয়ে পৌঁছেছে কোয়ার্টার ফাইনালে। আসছি বিস্তারিত খবরে। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ আগামী 20 অক্টোবর কার্যকর হবে। নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানান, এই চুক্তির ফলে নিউজিল্যান্ডে ভারতের রপ্তানি করা পণ্যের 100% শুল্কমুক্ত প্রবেশাধিকার নিশ্চিত হবে। আগামী 4 থেকে 5 বছরে দুদেশের পণ্য পরিষেবা সংক্রান্ত বাণিজ্য প্রায় 35,000 কোটি টাকায় নিয়ে যাওয়ার লক্ষ্যে এই কৌশলগত অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, বাড়বে অর্থনৈতিক অংশীদারিত্ব। শ্রী গোয়েল বলেন, এই চুক্তির ফলে দেশের এমএসএমই, কৃষক, হ্যান্ডিক্রাফট এবং হ্যান্ডলুম শিল্পীরা উপকৃত হবেন। চুক্তির অধীনে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ খাতে নিউজিল্যান্ড ভারতে 2 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবে বলে মন্ত্রী জানান।
1: It is an important moment for our businesses, for our farmers, for our exporters and MSMEs, for our professionals and consumers who will all benefit from the commitments undertaken in this agreement. It provides duty-free access to 100% of our exports to New Zealand right from entry into force and also facilitates significant investments of $20 billion over the next 15 years from New Zealand to India.
0: শ্রী গোয়েল বলেন, এই চুক্তির ফলে বস্ত্র, পোশাক, চামড়া ও জুতো, ইঞ্জিনিয়ারিং পণ্য, ওষুধ, কৃষিজাত ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের মতো ক্ষেত্রে ভারতের রপ্তানির নতুন সুযোগ তৈরি হবে। একই সঙ্গে ভারতীয় বাজারে কাঠ, উল, ভেড়ার মাংস এবং কাঁচা চামড়ার মতো নিউজিল্যান্ডের পণ্যের প্রবেশাধিকারও বাড়বে। ভারত ও কানাডা সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা সংক্রান্ত আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছে। আগামী 5ই অক্টোবর এই চুক্তি নিয়ে পরবর্তী দফার আলোচনা শুরু হবে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, আগামী 90 দিন দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সময় হয়ে উঠতে পারে। উল্লেখ্য, গত সপ্তাহে মুম্বাইয়ে প্রস্তাবিত বাণিজ্য চুক্তি নিয়ে কানাডার বাণিজ্যমন্ত্রীর সঙ্গে 4র্থ দফার আলোচনা হয়। ওই বৈঠকে দুই দেশই আলোচনার গতি আরও ত্বরান্বিত করার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক T-72 এবং T-90 ট্যাঙ্কের জন্য অক্সিলারি পাওয়ার ইউনিট APU কেনার লক্ষ্যে অ্যাকিউরেট ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল প্রাইভেট লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। নতুন দিল্লিতে 586 কোটি টাকার বিনিময়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রকের সচিব রাজেশ কুমার সিং। মন্ত্রক জানিয়েছে, এই APU হল অগ্নি নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার জন্য বৈদ্যুতিক শক্তি তৈরির বিকল্প উৎস। একই সঙ্গে ফায়ারিং সার্কিট, গান স্টেবিলাইজেশন সিস্টেম এবং অন্য ব্যবস্থাপনার কাজেও এটি সহায়ক হবে। দেশীয় প্রযুক্তিতে APU নির্মাণের কাজ শুরু হলে তা ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধকালীন তৎপরতার প্রস্তুতি এবং বিশ্বাসযোগ্যতা আরও বাড়িয়ে তুলবে। ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে 8th সামরিক মহড়া নোম্যাডিক এলিফ্যান্ট আজ শুরু হয়েছে। উত্তরাখণ্ডের পিথোরাগড়ে ফরেন ট্রেনিং নোডে অনুষ্ঠিত এই মহড়া আগামী মাসে 3 তারিখ পর্যন্ত চলবে। ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে পল্টন স্তরে বার্ষিক মহড়া নোম্যাডিক এলিফ্যান্ট প্রতিবছর আয়োজন করা হয়। এবারের মহড়ায় ভারতীয় সেনাবাহিনী এবং মঙ্গোলিয়ার সশস্ত্র বাহিনীর 45 জন করে জওয়ান অংশ নিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, রাষ্ট্রসংঘের বিধান অনুযায়ী শহরতলীয় পার্বত্য এলাকায় সন্ত্রাসবাদ বিরোধী অভিযান পরিচালনার কাজে দুদেশের যৌথ সামরিক সক্ষমতা বাড়ানোই এর মূল লক্ষ্য। জনসেবা থেকে দেশ সেবা, এই মন্ত্রকে পাথেয় করে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের ভাবনায় 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। সেই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ

0: জনসেবার সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কিভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্রই তুলে ধরা হবে। আজকের বিষয় প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা।
1: দেশের ক্ষুদ্র ব্যবসায়ী ও ছোট উদ্যোগগুলিকে আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। 2015 সালে চালু হওয়া এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল যারা এতদিন আনুষ্ঠানিক ঋণ ব্যবস্থার বাইরে ছিলেন তাদের ব্যবসা শুরু, পরিচালনা ও সম্প্রসারণের জন্য সহজে ঋণের সুযোগ করে দেওয়া। সরকারি তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় 57 কোটিরও বেশি ঋণ দেওয়া হয়েছে। বণিকসভা ভারত চেম্বার অফ কমার্সের ফিনান্সিয়াল কমিটির চেয়ারম্যান অভিক রায়ের মতে, এই যোজনার ফলে মহাজনী ব্যবস্থার শোষণ থেকে ছোট ব্যবসায়ীদের মুক্ত করা সম্ভব হয়েছে।
2: যা কিছু স্বপ্ন, সেটা একটা মোবাইল ব্যবসায়ী হতে পারে, সেটা একজন গাড়ি ড্রাইভার হতে পারে, যে সে কিছু পারছে আলাদা করে চিন্তা করছে, যে যেমন ভাবে পারছে, একটা কোথাও একটা সুযোগ করে দিয়েছে, যেখানে একটা চিন্তা যে হ্যাঁ আমার কাছে একটা পুঁজি আছে, আমি কিছু করতে পারবো। মুদ্রা যোজনার সাফল্যকে আমরা কিছুতেই আমরা ইগনোর করতে পারি না, এর সফলতা সবসময় বর্তমান।
1: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: আজকের প্রসঙ্গে এবারের বিষয় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি 2026। বিশিষ্ট বন্যপ্রাণ বিশেষজ্ঞ, চিকিৎসক ও পরিবেশবিদ শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আগামীকাল রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মৎস্যক্ষেত্রের উন্নয়নে কেন্দ্রীয় সরকার প্রায় 9 কোটি টাকার আর্থিক সহায়তা পশ্চিমবঙ্গের হাতে তুলে দিয়েছে। মিশন অমৃত সরোবর প্রকল্পের আওতায় পুরুলিয়া ও বাঁকুড়ার মতো রুক্ষ এলাকায় 6টি অমৃত সরোবর তৈরির অনুমোদনও মিলেছে। নিউটাউনের তাজ তাল কুটিরে আজ কেন্দ্রীয় মৎস্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী রাজীব রঞ্জন সিং এর সঙ্গে এক পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের কেন্দ্রীয় মন্ত্রী বলেন, রাজ্যে বিগত 5 বছরে মৎস্যক্ষেত্রে যে কাজ হয়নি তা মাত্র 4 মাসে সম্পন্ন হয়েছে।
3: 500 টন মছলি গুজরাত সে হিংসা, বঙ্গাল কা হিংসা আর আসাম কা হিংসা বাংলাদেশ কে হ্যায়। ইসকে পহলে হম লোগ সুনতে থে কি বাংলাদেশ সে হিংসা ইয়াহ আতা থা, আব হামারা হিংসা বাংলাদেশ যা রাহা হ্যায়, ইয়াহি ইস দেশ কে উত্তর থেকে। আর আনে ওয়ালে সময় মে হিংসা কো ভি কাইসে হম প্রমোট করেন ইয়াহ কে হিংসা কো, তাকি ও পুরে দুনিয়া কে মে ছা যায়।
0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আজকের বৈঠকে সুন্দরবন সহ রাজ্যের উপকূলীয় এলাকা এবং উত্তরবঙ্গের ঠান্ডা জলে মাছ চাষ, মৎস্যজীবীদের কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণদান সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ হাই স্পিড অ্যাক্সেস কন্ট্রোল জাতীয় সড়কের পরিকল্পনা নকশা প্রণয়নের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক জানিয়েছে, আগামী দিনে তৈরি হতে চলা 4 ও 6 লেনে সমস্ত গ্রিনফিল্ড এবং ব্রাউনফিল্ড হাই স্পিড অ্যাক্সেস কন্ট্রোল জাতীয় সড়কের ক্ষেত্রে এই নির্দেশিকা কার্যকর হবে। দ্রুতগতির জাতীয় মহাসড়ক করিডোরের অভিন্ন ডিটেইল প্রজেক্ট রিপোর্ট বা ডিপিআর তৈরি করাই এই নির্দেশিকার মূল লক্ষ্য। জাতীয় বয়োবৃদ্ধ সহায়তা যোজনার অধীনে 2017-18 অর্থবর্ষ থেকে 2025-26 পর্যন্ত 8,53,000-এরও বেশি প্রবীণ নাগরিক উপকৃত হয়েছেন। তাদের মধ্যে বিতরণ করা হয়েছে 46 লক্ষেরও বেশি সহায়ক সরঞ্জাম। উল্লেখ্য, 2017 সালে চালু হয় এই যোজনা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল নতুন দিল্লিতে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মাদক বিরোধী টাস্ক ফোর্স প্রধানদের তৃতীয় জাতীয় সম্মেলনের সূচনা করবেন। দুদিনের এই সম্মেলনের আয়োজন করেছে মাদক বিরোধী ব্যুরো। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশের কয়েকটি গুদাম থেকে ঘুষ নেওয়ার অভিযোগে মন্ত্রকের এক মার্কেটিং অফিসারকে অবিলম্বে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন। বৈরুন্দা তাহেরশিলের একটি গুদাম পরিদর্শনের সময় ওই আধিকারিক 1,00,000 টাকা এবং বেড়াখেরি গ্রামের অপর একটি গুদাম থেকে 60,000 টাকা ঘুষ দাবি করেন বলে অভিযোগ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেখ আহমদ বিন রশিদ আল মক্তমের প্রয়াণে গভীর ব্যক্ত করেছেন। তিনি দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মক্তমের ভাই। এশিয়ান গেমসের শুটিংয়ে ভারত আজ 3টি পদক পেয়েছে। পুরুষদের 10 মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত ইভেন্টে হিমাংশ ধিলো রূপো এবং রুদ্রাংশ পাতিল ব্রোঞ্জ পদক পেয়েছেন। এছাড়া একই প্রতিযোগিতায় পুরুষদের দলীয় ইভেন্টেও ভারত একটি রূপো পেয়েছে। গতকাল মহিলাদের 10 মিটার এয়ার রাইফেল ব্যক্তিগত ইভেন্টে এলাভেনিন ভালারিভারান রূপো পেয়েছিলেন। একই প্রতিযোগিতায় মহিলাদের দলীয় ইভেন্টেও ভারত একটি রূপো পেয়েছিল। এর ফলে শুটিংয়ে ভারত এখনও পর্যন্ত মোট 5টি পদক পেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এশিয়ান গেমসে পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে পদক মেলায় হিমাংশু ধিল্লনকে অভিনন্দন জানান রুদ্রাংশ বালাসাহেব পাটিলকেও।

এদিকে পুরুষদের ব্যাডমিন্টনে ভারত বাংলাদেশকে 3-0 হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। আগামীকাল ভারত কোয়ার্টার ফাইনালে জাপানের মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি আগামী 20 অক্টোবর কার্যকর হবে। মৎস্যক্ষেত্রের উন্নয়নে কেন্দ্রীয় সরকার প্রায় 9 কোটি টাকার আর্থিক সহায়তা পশ্চিমবঙ্গের হাতে তুলে দিয়েছে। এশিয়ান গেমসের শুটিংয়ে ভারত আজ 3টি পদক পেয়েছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যে 7টা বেজে 50 মিনিটে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: প্রিয় শ্রোতাবন্ধু, মৈত্রী প্রচার তরঙ্গে এখন সময় বাংলা আধুনিক গানের। আজকের প্রথম আধুনিক গানটি সঙ্গে নিয়ে শুভমিতা ভট্টাচার্য।

শ্রোতা বন্ধু, মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনছেন বাংলা আধুনিক গান। পরের গানটি নিয়ে শ্রেয়া ঘোষাল।

এতক্ষণ শুনছিলেন বাংলা আধুনিক গান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505

মানেই আমরা জানি গত শতকের 90 দশক থেকে শ্রোতাদের হৃদয় তোলপাড় করা দলগত সঙ্গীত। সে সঙ্গীত নিয়ে এসেছিলেন একদল তরুণ শিল্পীদের নিয়ে তৈরি নানা রকম নানা নামের কিছু ব্যান্ড। এই ব্যান্ডের গানের ঢেউ একই সময়ে পৌঁছেছিল এপার বাংলার মতোই ওপার বাংলাতেও, আর সেই ঢেউয়ের প্রথম সূচনা হ্যাঁ এই পৃথিবীর পশ্চিমা তটে পাশ্চাত্যে। আজকে প্রথম যে ব্যান্ডের গান দিয়ে আমাদের পথ চলা শুরু হবে সেই ব্যান্ড দোহার। আজকে আমরা বেছে নিয়েছি সেই সব ব্যান্ডের গান যেখানে কথায় কথায় গানের কথা এসেছে, শব্দ হয়ে

আজ বাংলা ব্যান্ডের গানের সেই সব গানগুলিকে আমরা বেছে নিয়েছি শ্রোতা বন্ধু, যেখানে কথায় কথায় এসেছে গানের প্রসঙ্গ। আর ব্যান্ডের গান মানেই কখনো অনেকগুলি কণ্ঠ, কখনো একটি দলগত সঙ্গীত, সেই সঙ্গীত যা নবীন এবং প্রবীণ দুয়ের মনেই দোলা দিয়েছিল গত শতকের 90 দশকে, এবং সেখান থেকে আজও সেই দোলা, সেই হৃদস্পন্দন অব্যাহত। পরের গানে মহিনের ঘোড়াগুলি।

যে ব্যান্ডের গান আমরা শুনলাম, গৌতম চট্টোপাধ্যায়ের হাত ধরে সে ব্যান্ডের পথ চলা শুরু হয়েছিল মোহিনীর ঘোড়াগুলি। আর 90 দশকে যখন একগুচ্ছ গায়ক আর ব্যান্ডের হাত ধরে বাংলা গান, বাংলা ব্যান্ডের গান নতুন করে পূর্ণতা পেল, তখন সেই সব গানের দলের অন্যতম আরেকটি ব্যান্ড ভূমি। এই ব্যান্ডটি প্রথম জাতিসংঘে ভারতীয় ব্যান্ড হিসেবে সঙ্গীত পরিবেশন করেছিল। বাংলা লোকগীতিকে শহুরে রূপে সকলের মধ্যে জনপ্রিয় করে তোলার লক্ষ্য নিয়েই ভূমি ব্যান্ডের সূচনা। পরের গানটি

ওই 90 দশকের পথ পেরিয়ে চলতে গিয়েই আরেকটি বাংলা ব্যান্ডের দল আমাদের মনে জায়গা করে নিয়েছিল একেবারে ঝকঝকে আধুনিক শহুরে কথায়, সেরকমই আধুনিক সুরে এবং দলগত সঙ্গীত পরিবেশনে, যন্ত্রে কথায়, ঝকঝকে শহুরে স্মার্টনেসে। সে দলের নাম চন্দ্রবিন্দু।

ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান। তার গানের সুবিশাল ভাণ্ডারে অজস্র মণিমাণিক্য, গানের ভাষা তালের বৈচিত্র্য তাকে পৌঁছে দিয়েছে এক অনন্য উচ্চতায়। বর্ষা ঋতু আসতেই বিশেষ করে মনে পড়ে কাজী নজরুলের গান। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, প্রতি ঋতু নিয়েই তার অনেক গান। তবু সেই সব গানের ভিতর বর্ষার গানের আধিক্য। তার গানে যেন একই সঙ্গে মিলে গেছে কালিদাসের মেঘদূত, রাধা কৃষ্ণের কাজুরি কিংবা ঝুলনের আঙ্গিক। আজ কথায় গানে কাজী নজরুল ইসলামের বর্ষা ঋতুর গান। প্রথম গানটি কণ্ঠে নিয়ে নীলুফার ইয়াসমিন।

ঝিমরিম ঝিন ঘন দেয়া বরষে, কাজরি নাচিয়া চলো পুরো নারী হরষে। তাঁর বর্ষার গান ছাড়া বর্ষা বন্দনা কি চলে? তেমনি অনেক গানের কথায় বর্ষা আর তার প্রিয়াকে খুঁজে বেড়ানো একাকার হয়ে গেছে। পরের গানটি কণ্ঠে নিয়ে ধীরেন্দ্রচন্দ্র মিত্র।

এসহে সজল শ্যাম ঘন দেয়া, ফুটাইয়া যুথি কুন্দ নিপকেয়া, বাড়িধারে এসো চারিধার ভাষায়ে, বিরহী মনে জ্বালায়ে আশা আলেয়া। এভাবেই বর্ষা, বিরহ, আবাহন এবং প্রিয় সমীপে যাওয়ার আকুল আহ্বান সব কিছু মিলেমিশে গেছে কাজী নজরুলের বর্ষার গানে। পরের গানে পূরবী দত্ত।

আজ কথায় গানে বর্ষা বন্দনা সঙ্গে নিয়ে আপনাদের সঙ্গে ছিলাম কেয়া মুখোপাধ্যায়। শেষ গানটির সুরে সুরে বিদায় নেব বর্ষার গান। এ গানে কণ্ঠ দিয়েছেন অঞ্জলি মুখোপাধ্যায়।

বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি রঞ্জনা চৌধুরী, সঙ্গে রয়েছেন অগ্নিবীণ চট্টোপাধ্যায়। আজকের শিরোনামে রয়েছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে চললেও নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভার ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে তার বৈঠক হতে পারে বলে ইঙ্গিত।

0: 3.5% ভোট পেয়েছে তারা।
1: ভারত নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি আগামী 20 অক্টোবর থেকে কার্যকর হবে বললেন কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল।
0: পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংক্রান্ত আবেদনের দ্রুত নিষ্পত্তির জন্য ইলেকটোরাল রেজিস্ট্রেশন ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা নির্বাচন কমিশনের।
1: বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মিঠু মুখার্জির জীবনাবসান।
0: আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্ষেত্র সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হল। আগামীকাল থেকে পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর।
1: এশিয়ান গেমসের শুটিংয়ে আজ 3টি পদক পেয়েছে ভারত।
0: এশিয়ান গেমসে ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনালে আগামীকাল মহিলা ও পুরুষ বিভাগে ভারতের মোকাবিলা জাপানের সঙ্গে।
1: আসছি বিস্তারিত খবরে, প্রথমে বিদেশের খবর। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ইরান সামরিক বাহিনী দাবি করেছে যে আমেরিকা তাদের ওপর ফের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। ইরান সতর্ক করে দিয়ে জানিয়েছে এবার হামলা হলে সমগ্র পশ্চিম এশিয়া অঞ্চলে মার্কিন ঘাঁটি ও স্বার্থ সংশ্লিষ্ট স্থানের ওপর আরও অস্ত্র নিয়ে পাল্টা আঘাত হানবে তারা। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে চুক্তি না করলে চরম অর্থনৈতিক ও রাজনৈতিক পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন। তবে একই সঙ্গে তিনি নিউইয়র্কে রাষ্ট্রসংঘ সাধারণ সভার ফাঁকে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে বসার ইঙ্গিতও দিয়েছেন। পরিস্থিতি উত্তপ্ত থাকায় মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিয়ে ভ্রমণ পরামর্শ জারি করেছে ওয়াশিংটন। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল কমে এলেও সম্ভাব্য কূটনৈতিক সমাধানের আশায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে। পাশাপাশি ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবে রিয়াদ ও জ্বালানি পরিকাঠামো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে, যদিও সৌদি সেনার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করেছে।
0: রাষ্ট্রসংঘে সাধারণ সভার 81তম অধিবেশনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকালে সস্ত্রীক নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সঙ্গে রয়েছে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের বিদায় জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশের মন্ত্রিসভার সদস্য ডক্টর আব্দুল মঈন খান, ক্ষমতাসীন দলের নেতারা, ক্যাবিনেট সচিব প্রমুখ। সমুদ্রের জলস্তর বৃদ্ধির জেরে মানব সভ্যতার অস্তিত্বের সামনে যে বিপদ দেখা দিয়েছে সে বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী একটি উচ্চস্তরীয় বৈঠকে বক্তব্য রাখবেন 24 সেপ্টেম্বর। এছাড়াও নিউ ইয়র্কে বিভিন্ন আলোচনা সভায় প্রসূতি ও শিশুদের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে তাঁর সরকারের গৃহীত নানান উদ্যোগের কথা তুলে ধরবেন তিনি। রাষ্ট্রসংঘের সাধারণ সভার বৈঠকের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী কুয়েতের যুবরাজ এবং ক্রোয়েশিয়া, ভুটান, থাইল্যান্ড, পাকিস্তান ও হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন বলে জানা গেছে। এসব বৈঠকে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়নমূলক উদ্যোগের পাশাপাশি রোহিঙ্গা ইস্যুটিও জায়গা করে নেবে বলে মনে করা হচ্ছে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। রাষ্ট্রসংঘের সাধারণ সভায় তিনি ভাষণ দেবেন 26 সেপ্টেম্বর। মার্কিন যুক্তরাষ্ট্র সফরকালে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠকেও অংশ নেবেন তিনি। এবছর রাষ্ট্রসংঘের সাধারণ সভার অধিবেশন 22 সেপ্টেম্বর শুরু হয়ে শেষ হবে 28 সেপ্টেম্বর। এবার থিম হল রেস্টোরিং ট্রাস্ট, ম্যানেজিং ট্রান্সফরমেশন, ইউনাইটেড নেশনস দ্যাট ডেলিভার্স ফর অল। বিভিন্ন দেশের নেতারা রাষ্ট্রসংঘের সাধারণ সভার অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের অভিমুখে রওনা হচ্ছেন।
1: রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে এগিয়ে রয়েছে সেদেশের শাসক দল ইউনাইটেড রাশিয়া। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রকাশিত প্রাথমিক ফলাফল অনুযায়ী দলটি সবথেকে বেশি, প্রায় 57.5% ভোট পেয়েছে। এদিনের নির্বাচনে মোট ভোটের হার ছিল 56.66%। আগামী 25 সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হতে পারে। উল্লেখ্য, বিগত নির্বাচনে ইউনাইটেড রাশিয়া দল 324টি আসনে জয়লাভ করেছিল। ইউক্রেনের সঙ্গে চলতে থাকা যুদ্ধ পরিস্থিতির মধ্যেই রাশিয়ার এই নির্বাচন হল। ভোট চলাকালীন রাতভর ইউক্রেনের তরফে এক বড়সড় ড্রোন হামলা চালানো হয়। রুশ কর্তারা জানিয়েছেন প্রায় 1900 বেশি ড্রোন হামলা চালানো হয়। হামলায় কমপক্ষে দুজনের মৃত্যু হয়েছে এবং একটি তৈল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে।
0: বাংলাদেশের রাজধানী ঢাকার দক্ষিণ দানিয়া এলাকায় একটি বাজারে প্রবেশপথের কাছে পড়ে থাকা প্লাস্টিকের ব্যাগ থেকে রবিবার সন্ধ্যায় 10টি দেশি বোমা উদ্ধার হয়েছে। এলাকার লোকজন ব্যাগটি পড়ে থাকতে দেখে খবর দেওয়ায় পুলিশকর্মীরা সেখানে পৌঁছে তল্লাশি চালিয়ে বোমাগুলি হেফাজতে নেন। ঘটনাস্থলে ছুটে যায় বম্ব ডিসপোজাল ইউনিট। পরে এই বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়েছে। ঢাকার যাত্রাবাড়ী এলাকায় গতকালই

0: বিস্ফোরণে এক রিক্সা চালক আহত হন। শুক্রবারের প্রার্থনার পর ঢাকার বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করেছে পুলিশ। বাংলাদেশের রাজধানী ঢাকার কমলাপুর রেলস্টেশনে একটি ট্রেনের একটি কামরায় হঠাৎ আগুন লেগে যায়। দমকল কর্মীরা দ্রুত সেখানে পৌঁছে পরিস্থিতি সামাল দেন। ওয়েল্ডিংয়ের কাজ চলার সময় কোনোভাবে এই বিপত্তি ঘটেছে বলে প্রাথমিক অনুমান, তদন্ত চলছে।
1: ভ্যাঙ্কুভারের ভারতীয় কনসাল জেনারেল, তামিলনাড়ু এবং পুদুচেরির দুই ভারতীয় ছাত্র মানোজ শিবকুমার এবং শ্রীসারণ থিরুগান সম্বাম্ভাপের মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশ করেছে। কানাডায় বিমান প্রশিক্ষণ চলাকালীন এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় তারা প্রাণ হারান। সামাজিক মাধ্যমে এক পোস্টে কনস্যুলেট জানিয়েছে যে এই কঠিন সময়ে তারা শোক সন্তপ্ত পরিবার ও প্রিয়জনদের পাশে রয়েছে। মরদেহ ভারতে ফিরিয়ে আনার বিষয়ে পরিবারগুলিকে সম্ভাব্য সব ধরনের কনস্যুলার সহায়তা প্রদানের জন্য কনস্যুলেট প্রস্তুত রয়েছে।
0: সুদানে খনি ধসে কমপক্ষে 10 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 21 জন। সুদানের পূর্বাঞ্চল রেড সি প্রদেশের ওনি নামক এলাকায় 5টি খনির সুড়ঙ্গ ধসে পড়ায় এই বিপর্যয় ঘটে। সুদানিস মিনারেল রিসোর্সেস কোম্পানি খবরটি সত্যতা নিশ্চিত করেছে। শনিবার একটি সুড়ঙ্গ ধসে পড়ার পরপরই একের পর একের গায়ে লেগে থাকা অন্য সুড়ঙ্গগুলিও ভেঙে পড়ে, যার ফলে মাটি ও পাথর নিচে চাপা পড়েন খনি শ্রমিকরা। ঘটনাস্থল দুর্গম হয়, উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে, যার ফলে ঠিক কতজন এখনও নিখোঁজ বা আটকে রয়েছেন তা স্পষ্ট জানা যাচ্ছে না।
1: মানবাধিকার সংগঠন বালক ইয়াকজেতি কমিটি বালুচ রাজনৈতিক কর্মীদের ওপর অত্যাচার চালানো এবং তাদের কণ্ঠ রুদ্ধ করার অভিযোগে পাক কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। সম্প্রতি বালুচ রাজনৈতিক কর্মী গুজাদি বালুচকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করে তারা এটিকে একটি পূর্ব পরিকল্পিত রায় হিসেবে অভিহিত করেছে। এক বিবৃতিতে বিওআইসি জানিয়েছে, গত 3 মাসের মধ্যে ডক্টর মাহরাং বালুচ এবং সিবগাতুল্লাহ সাজির পর এটি তৃতীয় যাবজ্জীবন কারাদণ্ডের ঘটনা। এতে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে আদালতের মাধ্যমে ইয়াকজেতি কমিটির নেতৃত্বকে স্তব্ধ করে দেওয়ার একটি পরিকল্পিত চক্রান্ত চলছে। অতিরিক্ত দায়রা বিচারকের এই রায়ের তীব্র নিন্দা জানিয়েছে সংগঠনটি। তারা আরও জানিয়েছে যে বিগত 7ই সেপ্টেম্বর আইনজীবীদের ধর্মঘট এবং বিবাদী পক্ষের অনুপস্থিতি সত্ত্বেও আদালত মামলা চালিয়ে যায়। বিবাদী পক্ষের কোনো আইনি প্রতিনিধি না থাকা সত্ত্বেও সাক্ষীদের জেরা করা হয়, যা একটি নিরপেক্ষ বিচারের প্রাথমিক শর্ত লঙ্ঘন করেছে। দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের ভাই শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুমের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে শোক সন্তপ্ত পরিবার এবং দুবাইয়ের মানুষজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন তিনি। এখন দেশের খবর।
0: ভারত নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি আগামী 20 অক্টোবর বিজয় দশমীর সময় কার্যকর হবে। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, এই চুক্তির সুবাদে নিউজিল্যান্ডে ভারতের রপ্তানি হওয়া পণ্যের 100% শুল্ক ছাড়ের আওতায় থাকবে। আগামী 4 থেকে 5 বছরে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ 35,000 কোটি টাকায় নিয়ে যেতে চায় দুই দেশ।
2: This strategic partnership and the roadmap to 2030 reflects our shared ambition to deepen this cooperation and includes the aspirational goal of doubling bilateral trade in goods and services to almost 35,000 crore rupees in the next 4 or 5 years. The entry into force of the India-New Zealand Free Trade Agreement will translate this goal into concrete economic outcomes.
0: এই চুক্তি ভারতের ক্ষুদ্র মাঝারি বাণিজ্য সংস্থা, কৃষক এবং কারুশিল্পীদের সামনে নতুন সুযোগের দরজা খুলে দেবে এবং প্রচুর কাজের সুযোগ তৈরি হবে বলে জানিয়েছেন বাণিজ্য শিল্পমন্ত্রী। নিউজিল্যান্ড এই চুক্তির আওতায় 2 লক্ষ কোটি টাকা ভারতে বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন।
2: It is an important moment for our businesses, for our farmers, for our exporters and MSMEs, for our professionals and consumers who will all benefit from the commitments undertaken in this agreement. It provides duty-free access to 100% of our exports to New Zealand right from entry into force and also facilitates significant investments of $20 billion over the next 15 years from New Zealand to India.
0: এই চুক্তির সুবাদে বস্ত্র, চর্মজাত পণ্য, ইঞ্জিনিয়ারিং পণ্য, ওষুধপত্র, কৃষিজ পণ্য নিউজিল্যান্ডের রপ্তানির ক্ষেত্রে আরও সুবিধাজনক জায়গায় পৌঁছবে ভারত। অন্যদিকে নিউজিল্যান্ড থেকে ভারতে পশম, মাংস প্রভৃতি পণ্যের রপ্তানি অনেক বেড়ে যাবে।

0: ভারত কানাডার সার্বিক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সংক্রান্ত আলোচনায় গতি আনতে দুদেশই সহমত এবং আগামী 5ই অক্টোবর পরবর্তী পর্বের আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল। চতুর্থ পর্বের আলোচনা হয় গত সপ্তাহে মুম্বাইতে। রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া পণ্যে মারাত্মক চড়াহারে শুল্ক বসানোর যে ক্ষমতা মার্কিন আইনসভা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দিয়েছেন, সে বিষয়ে প্রতিক্রিয়ায় বাণিজ্য শিল্পমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট মার্কিন আইনের যাবতীয় খুঁটিনাটি পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
1: ভারত মঙ্গোলিয়া যৌথ সেনা মহড়া নোমাডিক এলিফ্যান্টের 18তম পর্ব আজ শুরু হয়েছে উত্তরাখণ্ডের পিথোরাগড়ে। বার্ষিকী মহড়ার আগের পর্বটির আয়োজন হয়েছিল মঙ্গোলিয়ার উলানবাটোরে গত বছরের মে জুনে। এবছরের মহড়ায় দুদেশ থেকে 45 জন করে সেনাকর্মী অংশ নিচ্ছেন। জোর দেওয়া হবে আধা শহুরে এবং পার্বত্য এলাকায় জঙ্গি তৎপরতা মোকাবিলার প্রস্তুতির ওপরে। বিষয়টি সম্পন্ন হবে রাষ্ট্রসংঘের বিধি অনুযায়ী। এছাড়া সাইবার নিরাপত্তা এবং ড্রোন ব্যবহারের বিষয়গুলিও মহড়ার কর্মসূচিতে রয়েছে।
0: দেশের বিভিন্ন ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির মধ্যে শ্রীনগরের NIT চত্বরে প্রথম অবজারভেটরি বা মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র চালু হচ্ছে। এর উদ্বোধন হবে আগামীকাল। সেখানে থাকবে শক্তিশালী টেলিস্কোপ। এই মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র গড়ে তোলা হয়েছে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্সের পরামর্শ ও নির্দেশনায়।
1: সেনাবাহিনীর জন্য T-72 এবং T-90 ট্যাঙ্কের অক্সিলিয়ারি পাওয়ার ইউনিট কেনার জন্য প্রতিরক্ষা মন্ত্রক আজ অ্যাকিউরেট ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলস প্রাইভেট লিমিটেডের সঙ্গে 586 কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই APU হল বিকল্প পন্থায় বিদ্যুৎ উৎপাদনের বিশেষ সরঞ্জাম। দেশজ প্রতিরক্ষা সরঞ্জামের উৎপাদনের উপর বিশেষভাবে জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার।
0: ফার্মাকোভিজিলেন্স অর্থাৎ ওষুধের বিরূপ প্রতিক্রিয়া মূল্যায়ন ও নজরদারি সংক্রান্ত বিজ্ঞানের ক্ষেত্রে ভারত বিগত কয়েক বছরে যথেষ্ট স্বনির্ভর হয়ে উঠেছে বলে মনে করেন কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল। নতুন দিল্লিতে আজ ন্যাশনাল ফর্মুলারি অফ ইন্ডিয়ার 7ম সংখ্যাটি প্রকাশ করেন তিনি। সারা দেশেই বর্তমানে 1100 বেশি ফার্মাকোভিজিলেন্স কেন্দ্র কাজ করে চলেছে বলে তিনি উল্লেখ করেছেন।
2: We have over the years developed a very strong pharmacovigilance ecosystem which is capable of collecting, processing, analyzing as well as generating the medicines safety data from across the country. And today we have around 1150 ADR monitoring centers which are operational across the country and we also intend to expand these facilities up to the primary health facility level.
0: ফার্মাকোভিজিলেন্স সংক্রান্ত তথ্যাদি এখন ভারত বিশ্ব স্বাস্থ্য সংস্থাকেও সরবরাহ করে থাকে বলে জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে এই ধরনের তথ্য প্রদানকারী দেশগুলির তালিকায় 2014 সালে ভারতের স্থান ছিল 123তম, বর্তমানে ভারত রয়েছে 8ম স্থানে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংক্রান্ত আবেদনের দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ইলেকটোরাল রেজিস্ট্রেশন ট্রাইব্যুনালের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ানোর পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। বর্তমানে রাজ্যে 19টি ট্রাইব্যুনাল কাজ করছে, তা বাড়িয়ে অন্তত 42টি করার প্রস্তাব নিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করা হবে বলে কমিশন সূত্রে জানা গেছে। রাজ্যের 42টি লোকসভা কেন্দ্রের জন্য একটি করে ট্রাইব্যুনাল গড়ে তোলাই কমিশনের লক্ষ্য বলে জানা গেছে। আগামী 22শে সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের বিশেষ নিবিড় সংশোধন সংক্রান্ত 13টি মামলার একযোগে শুনানি হওয়ার কথা। সেই শুনানিতেই ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা আদালতে তুলে ধরতে চলেছে নির্বাচন কমিশন।
1: ভোটার তালিকা তৈরির দায়িত্ব নির্বাচন কমিশনের। ট্রাইব্যুনালে গিয়ে একাজ হতে পারে না নির্বাচন কমিশন, সেটা এখন বুঝতে পারছে। তাই কমিশন যেভাবে ভোটার তালিকায় নাম যুক্ত বিযুক্ত করে সেই পদ্ধতি মেনে SIR-এর তালিকা চূড়ান্ত করার দায়িত্ব নিক, এই দাবি জানিয়েছেন CPIM-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী।
3: গুটিকতক মানুষের নামে এখনো সম্মতি দেওয়া যায়নি বলে বাকি সমস্ত মানুষকে বিড়ম্বনায় ফেলা হবে। লক্ষ লক্ষ মানুষ, তাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হবে, কার্যত তাদের নাগরিক অধিকার কেড়ে নেওয়ার প্রচেষ্টা হবে, কখনো হয়? ভোটার তালিকার দায়িত্ব বরাবর নির্বাচন কমিশনের এবং ট্রাইব্যুনালে গিয়ে একাজ হতে পারে না, এটা এখন নির্বাচন কমিশন স্পষ্ট বুঝতে পারছে। যেভাবে নির্বাচন কমিশন ভোটার তালিকায় নাম যুক্ত বিযুক্ত করে সেই পদ্ধতি প্রকরণ মেনে SIR লিস্টটাকে ফাইনাল করুন।
0: কেন্দ্রীয় সরকার রাজ্যে মৎস্যক্ষেত্রের উন্নয়নে 9 কোটি টাকা অর্থ প্রদান করেছে। পাশাপাশি মিশন অমৃত সরোবর প্রকল্পের আওতায় পুরুলিয়া ও বাঁকুড়ার মতো রুক্ষ এলাকায় 6টি অমৃত সরোবর তৈরির

0: অনুমোদন দিয়েছে। কলকাতায় আজ রাজ্যের মৎস্যক্ষেত্রের উন্নয়নের বিষয়ে এক পর্যালোচনা বৈঠকের পর যৌথ সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মৎস্যমন্ত্রী রাজীব রঞ্জন সিং এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আজকের বৈঠকে সুন্দরবন সহ রাজ্যের উপকূলীয় এলাকায় এবং উত্তরবঙ্গে ঠান্ডা জলে মাছ চাষ মৎস্যজীবীদের কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণদান, প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় আরও বেশি মাত্রায় মৎস্যজীবীদের অন্তর্ভুক্ত করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, রাজ্যে বিগত পাঁচ বছরে মৎস্যক্ষেত্রে যে কাজ হয়নি তা মাত্র চার মাসে সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জানান, কেন্দ্রের বর্তমান সরকার ক্ষমতায় আসার সময় 2014 সালে দেশে মৎস্য উৎপাদনের পরিমাণ ছিল মাত্র 9.57 লক্ষ মেট্রিক টন। সরকারের প্রচেষ্টায় তা 106% বৃদ্ধি পেয়ে 2024-25 অর্থবর্ষে সেই উৎপাদনের পরিমাণ 197.75 লক্ষ মেট্রিক টনে পৌঁছেছে। তবে বিগত সরকারের আমলে পশ্চিমবঙ্গের মৎস্যক্ষেত্রে কোনো অগ্রগতি হয়নি। বিপুল সম্ভাবনা সত্ত্বেও সারা দেশে মৎস্য উৎপাদনে পশ্চিমবঙ্গ প্রথম স্থানে নেই। কেন্দ্রীয় সরকার মৎস্য উৎপাদনে পশ্চিমবঙ্গকে সর্বাগ্রগণ্য করে তুলতে চায়। সমস্ত ক্ষেত্রে কেন্দ্রের সঙ্গে পূর্বতন রাজ্য সরকার অসহযোগিতা করেছে বলে ফের অভিযোগ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
1: বিগত সরকার ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সমস্ত স্কিমগুলি চালু করেছেন তাতে অংশগ্রহণ করেনি অথবা অংশগ্রহণ করে থাকলেও পারফরমেন্স খুব পুয়ার পারফরমেন্স ছিল। মাননীয় মন্ত্রী এই রাজ্যে এসেছেন ফিশারম্যান ফিশারিজ ডেভেলপমেন্ট করার জন্য, এই রাজ্যের সার্বিক উন্নতির জন্য।
0: অন্য এক প্রসঙ্গে কেন্দ্রীয় মৎস্যমন্ত্রী আরও জানান, পশ্চিমবঙ্গ, গুজরাট এবং অসম এই তিন রাজ্য থেকে মোট 500 টন ইলিশ মাছ প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে রপ্তানি করা হয়েছে।
2: টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল TIFFA এক ঐতিহাসিক রেকর্ড গড়ে প্ল্যাটফর্ম প্রাইজ 2026 জিতে নিল নাগা চলচ্চিত্র নির্মাতা থেসিয়া রিওর ছবি আং। TIFFA-র একমাত্র প্রতিযোগিতামূলক বিভাগ প্ল্যাটফর্ম প্রোগ্রামের জন্য বেছে নেওয়া 12টি ছবির মধ্যে জায়গা করে নিয়েছে আং। 2026 সাল থেকে শুরু হওয়া নিয়ম অনুযায়ী এই পুরস্কার জেতার ফলে ইংরেজি নয় এমন ভাষার ছবি হিসেবে আং এবার সরাসরি একাডেমি অ্যাওয়ার্ডস অর্থাৎ অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বিবেচনার সুযোগ পেয়ে গেল। অ্যাওয়ার্ড ঘোষণার সময় জুরি প্রধান পাবলো ত্রাপেরো ছবিটির নতুন দৃষ্টিভঙ্গি, শক্তিশালী নির্মাণশৈলী এবং একটি অচেনা জগৎকে সুন্দরভাবে তুলে ধরার প্রশংসা করেন। পুরস্কার হাতে নিয়ে থেসিয়া রিও TIFF জুরিকে ধন্যবাদ জানান এবং বলেন, এই স্বীকৃতি তার কাছে অত্যন্ত বিশেষ কারণ এটি এক আদিবাসী অঞ্চল ও উপজাতীয় ভাষার ছবিকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরেছে। নিজের দেশের মানুষের প্রতিনিধিত্ব করতে পেরে এবং এই পুরস্কার পেয়ে পুরো টিম অত্যন্ত গর্বিত। তিনি বলেন, উত্তরপূর্ব ভারতের এমন একটা ছোট জায়গা থেকে তিনি এসেছেন যেখানে সাধারণ মানুষের স্বপ্ন সহজে সত্যি হয় না। থেসিয়া রিওর হাতে তুলে দেওয়া হয় $20,000 কানাডিয়ান নগদ পুরস্কার এবং একটি ট্রফি। ঐতিহাসিক এই সাফল্যের পর আঙের পরিচালক থেসিয়া রিও ও তার পুরো টিমকে শুভেচ্ছা জানিয়েছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিও রিও। সামাজিক মাধ্যমে এক পোস্টে মুখ্যমন্ত্রী বলেন, এই জয় নাগাল্যান্ড তথা গোটা ভারতের জন্য এক অত্যন্ত গর্বের মুহূর্ত এবং কোনো নাগা সিনেমা এই প্রথমবার অস্কারের দৌড়ে পা রাখল। নাগা সিনেমা ও স্থানীয় শিল্পীদের বিশ্বমঞ্চে তুলে ধরার জন্য ছবির টিমকে তিনি অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।
0: অষ্টাদশ কেরালা আন্তর্জাতিক তথ্যচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে কোনো সিনেমার প্রদর্শন আটকানো হয়নি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক। কংগ্রেস সাংসদ শশী তারুরের অভিযোগের জবাবে মন্ত্রক জানিয়েছে যে 6টি ছবি নিয়ে কথা হচ্ছে, সেগুলির আরও বিস্তারিত সারসংক্ষেপ জমা দিতে বলা হয়েছে মাত্র। সামাজিক মাধ্যমের এক পোস্টে মন্ত্রক জানিয়েছে, বিষয়বস্তুর গুরুত্ব অনুযায়ী কিছু ছবিকে আলাদা আলাদা বিশেষজ্ঞ কর্তৃপক্ষের কাছে পর্যালোচনার জন্য পাঠানো হয়েছে। কেরালা উৎসবে 31টি সিনেমার স্ক্রিনিং বন্ধ করে দেওয়া হয়েছে বলে আগে অভিযোগ তুলেছিলেন শশী তারুর।
2: প্রয়াত অভিনেত্রী মিঠু মুখার্জি রবিবার রাতে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে প্রয়াত হয়েছেন। তিনি বয়স হয়েছিল 71। ক্যান্সারে

0: আক্রান্ত ছিলেন তিনি। ১৯৫৫ সালের ১৯শে জুন কলকাতায় তাঁর জন্ম। ১৯৭১ সালে চিত্ত বসুর পরিচালনায় শেষ পর্ব চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তাঁর অভিনয় জীবনের শুরু। এরপর ১৯৭৩ সালে দীনেন গুপ্ত ছবি মর্জিনা আবদুল্লাতে মর্জিনার ভূমিকায় তাঁর অভিনয় তাঁকে খ্যাতির শিখরে নিয়ে যায়। স্বয়ং সিদ্ধা, মৌচাক এইসব সিনেমায় তাঁর উপস্থিতি এখনও সমান প্রাণবন্ত। তাঁর শেষ ছবি আশ্রিতা, এই ছবির প্রযোজকও ছিলেন অভিনেত্রী। মিঠু মুখার্জির স্মৃতিচারণায় বিশিষ্ট অভিনেতা রঞ্জিত মল্লিক।
1: মন থেকে মেনে নেওয়া বেশ শক্ত হচ্ছে, একসঙ্গে কাজ করি তো অসাধারণ অভিনেত্রী। ও স্বয়ং সিদ্ধাতে যা পাঠ করেছিল ভুলবান ছিল, সত্য বন্দ্যোপাধ্যায় ছায়াদেবীর সঙ্গে মানে সমান রকম ব্যক্তিত্ব বজায় রেখে কাজ করেছিল। উত্তম দাস সঙ্গে কাজ করেছিল, মৌচাকে খুব ভালো।
2: আন্দামান সাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ ক্ষেত্রটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। স্পষ্ট নিম্নচাপটি পূর্ব মধ্য এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর হয়ে আগামী বুধবারের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলে পৌঁছানোর সম্ভাবনা। এর ফলে আগামীকাল থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ বাড়বে। আগামীকাল দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এর সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। মৎস্যজীবীদের আগামী ২৫ তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখন খেলার খবর।
0: এশিয়ান গেমসে শুটিংয়ে ভারত আজ ৩টি পদক পেয়েছে। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল ব্যক্তিগত ইভেন্টে হিমাংশু ধিল রুপো এবং রুদ্রাংশ পাতিল ব্রোঞ্জ পদক পেয়েছেন। এছাড়া একই প্রতিযোগিতার পুরুষদের দলীয় ইভেন্টেও ভারত একটি রুপো পেয়েছে। গতকাল মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল ব্যক্তিগত ইভেন্টে এলাভেনিল ভালারিভান রুপো পেয়েছিলেন এবং একই প্রতিযোগিতার মহিলাদের দলীয় ইভেন্টেও ভারত একটি রুপো পেয়েছিল। এর ফলে শুটিংয়ে ভারত এখনও পর্যন্ত মোট ৫টি পদক পেল। সুচিকা তারিয়াল দেশের প্রথম ক্রীড়াবিদ হিসেবে মিক্সড মার্শাল আর্টসে পদক পেয়েছেন। তিনি ৬০ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন। পদক তালিকায় ভারত বর্তমানে দ্বাদশ স্থানে রয়েছে।
2: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এশিয়ান গেমসে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে রৌপ্য পদক মেলায় হিমাংশু ধিল্লনকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী হিমাংশুর চাপের মধ্যে শান্ত থাকা এবং নিখুঁত লক্ষ্যভেদ করার ক্ষমতার প্রশংসা করেন। তার এই সাফল্যে দেশ গর্বিত বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। একই ইভেন্টে ব্রোঞ্জ পদক জেতায় রুদ্রাংশ বালাসাহেব পাটিলকেও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।
0: এশিয়ান গেমসে পুরুষদের ব্যাডমিন্টনে ভারত বাংলাদেশকে ৩-০ হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। জাপানের ইচিনোমিয়া সিটি মিউনিসিপ্যাল জিমনাশিয়ামে আজ লক্ষ্য সেন বাংলাদেশের আয়মান ইবনকে ২১-৪, ২১-১২ হারিয়ে এগিয়ে যান। পরে আয়ুষ শেট্টি ২১-৪, ২১-১৩ সেদেশের গৌরব সিংহকে হারিয়ে জয়ের ব্যবধান বাড়ান। শেষে কিদাম্বি শ্রীকান্ত ২১-১৫, ২১-৯ জুমার আল আমিনকে হারিয়ে জয় নিশ্চিত করেন। কোয়ার্টার ফাইনালে আগামীকাল ভারত জাপানের মুখোমুখি হবে। এই খেলায় জিতলে একটি পদক নিশ্চিত করবে ভারত। অন্যদিকে ভারতীয় মহিলা দলও আগামীকাল কোয়ার্টার ফাইনালে জাপানের বিরুদ্ধে কোর্টে নামতে চলেছে। গতকাল কাজাখস্তানকে তারা ৩-০ হারিয়ে দেয়।
2: জাপানের সানোতে সানো আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে আগামীকাল একমাত্র টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ভারত জাপানের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল ৯:৩০। এই প্রথম ভারত জাপানের বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলবে।
0: এবার দৃষ্টিকোণ।
2: আজকের দৃষ্টিকোণে বিশ্ব শান্তি দিবস।

যুক্ত কর হে সবার সঙ্গে, মুক্ত কর হে বন্ধ, সঞ্চার কর সকল কর্মে শান্ত তোমার ছন্দ। চরণ পদ্মে মম চিত নিস্পন্দিত কর হে, নন্দিত কর, নন্দিত কর, নন্দিত কর হে। অন্তর মম বিকশিত কর, অন্তরতর হে।

কে নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে, জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে, মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে। একদিন ভারতবর্ষ তাঁর তপোবনে দাঁড়িয়ে বলেছিলেন।

রামমোহন রায়ও একদিন উষাকালে নির্বাণ দ্বীপ তিমিরাচ্ছন্ন বঙ্গ সমাজের গাঢ় নিদ্রামগ্ন নিশ্চেতন লোকালয়ের মধ্যস্থলে দাঁড়াইয়া উঠিয়া বলিয়াছিলেন, হে মহু শয্যাশায়ী পুরবাসীগণ, আমি সত্যের দর্শন পাইয়াছি, তোমরা জাগ্রত হও। লোকাচারের পুরাতন শুষ্ক পর্ণশয্যায় সুখ সুপ্ত প্রাণীগণ রক্ত নেত্র উন্মিলন করিয়া সেই জাগ্রত মহাপুরুষকে রোষ দৃষ্টি দ্বারা তিরস্কার করিতে লাগিল। কিন্তু সত্য যাহাকে একবার আশ্রয় করে সে কি আর সত্যকে গোপন করিতে পারে? দীপবর্তিকায় অগ্নি যখন ধরিয়া উঠে তখন সেই শিখা লুক্কায়িত করা প্রদীপের সাধ্যায়ত্ত নহে। আমরা রুষ্ট হই আর সন্তুষ্টই হই, সে ঊর্ধ্বমুখী হইয়া জ্বলিতেই থাকিবে, তাহার অন্য কোন গতি নাই।

0: মুক্ত হোক।
1: শেষ করার আগে বিশেষ কিছু অংশ আরেকবার। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে চলল। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভার ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে তার বৈঠক হতে পারে বলে ইঙ্গিত। ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক সমাধানের আশায় অপরিশোধিত তেলের দাম কিছুটা কমল।
2: রাশিয়ার সংসদীয় নির্বাচনে এগিয়ে রয়েছে শাসক দল ইউনাইটেড রাশিয়া, প্রায় 57.5% ভোট পেয়েছে তারা।
1: ভারত নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি আগামী 20 অক্টোবর থেকে কার্যকর হবে বললেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল।
2: টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্ল্যাটফর্ম প্রাইজ জিতে নিয়ে নাগা চলচ্চিত্র নির্মাতা থেজিয়ারিওর ছবি আং অস্কারের সেরা বিদেশি চলচ্চিত্র বিভাগের প্রতিযোগিতায় জায়গা করে নিল।
1: বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মিঠু মুখার্জির জীবন অবসান।
2: এশিয়ান গেমসের শুটিংয়ে আজ 3টি পদক পেয়েছে ভারত।
1: বিশ্ব পরিক্রমে পর্যন্তই নমস্কার।
2: নমস্কার।
3: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন জ্ঞান বিজ্ঞানের আসর। উপস্থাপনায় ডক্টর মানুষ প্রতিম দাস।
4: অধ্যাপক কল্যাণ রুদ্র, পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান। আজকে অধ্যাপক রুদ্র আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন, তার একটা কারণ আছে। প্রত্যেক বছর সেপ্টেম্বর মাসের চতুর্থ রবিবার এটা পালন হয়ে থাকে, কিন্তু তারিখটা কবে তার থেকেও বড় কথা, এই দিনগুলোকে কেন্দ্র করে আমরা আমাদের প্রকৃতি, আমাদের পরিবেশ সম্পর্কে বেশ কিছু কথা ঝালিয়ে নিতে পারি, জেনে নিতে পারি। খুব বেশি ভূমিকা না করে আমরা যদি সরাসরি এই জায়গাটায় ঢুকে যেতে পারি, কয়েক বছর আগের তুলনায় আমাদের নদী, যদি আমাদের দেশের নদীর কথাই বলি, তার স্বাস্থ্য খারাপ হয়েছে নাকি আমাদের ব্যবস্থার ফলে কোথাও ভালো হয়েছে, যদি এই কথাটা আপনার কাছ থেকে প্রথমে জানতে পারি।
5: প্রথমে যে কথাটা আমি বলতে চাইব, যে নদী সম্বন্ধে জনমনে কতগুলো ভ্রান্তি।

0: ধারণা আছে। যেমন বেশিরভাগ মানুষই ভাবে নদী মানে হচ্ছে বহমান জলের ধারা, যার একটা ডানপার আছে, একটা বাঁপার আছে, একটা উৎস আছে, একটা মোহনা আছে, একটা দৈর্ঘ্য আছে। কিন্তু শুধু জলের স্রোতই নদী গঠন করে না, নদী মানে বহমান পলির ধারা, নদী মানে শক্তির উৎস, নদী মানে ভৌজীব বৈচিত্র্যের আতুরঘর। এই চারটে উপাদান মিললে তবে একটা নদী হয়। এখন আপনি যদি প্রশ্ন করেন যে ভারতের নদীগুলো কেমন আছে বা গত কয়েক দশকের হাল হকিকত কি বদলে গেছে, তাহলে প্রথম যেটা বলতে হয় সেটা হচ্ছে যে সেই ঔপনিবেশিক পর্ব থেকে আমরা নদী শাসনের একটা পরম্পরা বহন করে চলেছি। যারা আমাদের দেশ শাসন করতেন সেই ঔপনিবেশিক পর্বে, তারা এই বাংলা থেকে শুরু করে পরবর্তীকালে আর অন্য অন্য জায়গায় তারা চেয়েছিলেন যে নদী যেন কোনো সময় তার দুকুল ছাপিয়ে প্লাবনভূমিকে ডুবিয়ে না দেয়। তারা যেটা বোঝেননি যে এই বাংলা বা নিম্নগঙ্গা সমভূমির কৃষি সমৃদ্ধির মূলে ছিল বন্যার জলের সাথে ভেসে আসা ভাসমান পলি। যেমন দামোদর এমন একটা নদী যার উজানের দিকটা কয়লা সম্পদে সমৃদ্ধ আর ভাটির দিকটা এত উর্বর যে হ্যামিল্টন যখন লিখছেন তখন তিনি বলেছিলেন যে বর্ধমান কৃষি উৎপাদনে ভারতের মধ্যে শ্রেষ্ঠতম। তারপরে উনি নাম করছেন তাঞ্জোর। কেন এটা? সেটা হচ্ছে বন্যার জলের সাথে যে লাল পলিটা ভেসে আসত সেটা প্লাবনভূমিতে ছড়িয়ে যেত, দুদিনের বন্যার পরে যে নেমে গেলে সেখানে প্রচুর ফসল হতো। এমন একটা নদী উনি আরও লিখছেন যে বর্ধমান এমন এক জেলা যে সারা বাংলাকে খাওয়াতে পারে, তার এত কৃষি উৎপাদন। সেই নদীকে ব্রিটিশরা বন্যার জন্য নাম দিল দুঃখের নদী, কারণ ওরা দেখলো বন্যা হলে জিটি রোডে জল উঠে যায়, রেললাইন কখনো কখনো ভেঙে যায়। আর আমরাও কিন্তু স্বাধীনতার পরে এত বছর ধরে শিশুদের শিখিয়েছি যে এটা দুঃখের নদী। নদীর এই বন্যার মধ্যে যে একটা সমৃদ্ধিও লুকিয়ে থাকে সেটা কিন্তু এখন সারা পৃথিবীর বিজ্ঞানীরা স্বীকার করেছেন। ফলে সেই সময় থেকে যখন ব্রিটিশরা নদীর দুই পারে বাঁধ দিয়ে বন্যা নিয়ন্ত্রণের চেষ্টা করল, তখন প্রথম যেটা হয়েছিল সে প্লাবনভূমি থেকে নদী বিচ্ছিন্ন হয়ে গেছিল। নদীর সাথে প্লাবনভূমির যে আন্তঃসম্পর্কটা সেটা নষ্ট হয়। স্বাধীনতা উত্তরকালে দেশে শুরু হলো বড় বাঁধের অর্থনীতি, সেটা হচ্ছে একের পর এক নদীতে বাঁধ দেওয়া হলো। বাঁধ দেওয়ার মূল উদ্দেশ্যটা ছিল সেচের জলের যোগান দেওয়া, যেহেতু আমাদের বৃষ্টিপাতের ধরনটা খুব সিজনাল, মানে একশো দিনের বৃষ্টি বলা ভালো, জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর এই সময়টায় বৃষ্টি হবে, বাকি সময়টায় বৃষ্টি হবে না। ফলে যারা প্রকৌশলী তারা কিন্তু যে খুব অন্যায় ভাবনা থেকে করছেন তা নয়, তারা ভাবলেন যদি আমরা বর্ষার এই জলটাকে সংরক্ষণ করতে পারি
1: সারা বছরের জন্য,
0: তাহলে শুকা মরশুমে আমরা এটাকে সেচের কাজে দিতে পারব। ফলে তারা কি করলেন, অনেকগুলো জলাধার নির্মাণ করতে শুরু করলেন। ডিভিসি হচ্ছে প্রথম মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্ট। এবার জলাধার নির্মাণ করতে গেলে একটা ভৌগোলিক সুবিধা লাগে, সেটা হচ্ছে এটা সমতলে জলাধার নির্মাণ করা যায় না, তারা এমন ভূখণ্ড চাই যেটা দু পার নদীর পার থেকে পাহাড়ের উঁচু ঢাল আছে, ফলে যাতে আপনি একটা মুখ বন্ধ করলে একটা এলাকাকে প্লাবিত করে আপনি জল সংরক্ষণ করতে পারেন। যখন এই ডিভিসি এবং সারা দেশে অন্যান্য জলাধারগুলো নির্মিত হলো, তখন দেখা গেল যে একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে এই জুলাই অগস্ট সেপ্টেম্বর মাসের জলটাকে সংরক্ষণ করে যখন আপনি শুকা মরশুমে দিতে চাইছি, তখন দুটো ঘটনা ঘটল। একটা হচ্ছে আমরা দেখলাম যে অনেক জল এই সময়ের মধ্যে বাষ্পীভূত হয়ে গেছে, দ্বিতীয় যেটা হচ্ছে যখন আমি খালের মধ্য দিয়ে জলকে পাঠাবার চেষ্টা করলাম তখন প্রচুর জল খাল শুষে নিল, মাটিগুলো শুষে নিল, ফলে যত জল আমি সংরক্ষণ করলাম তার 40% বেশি সেচ সেবিত এলাকায় পৌঁছল না, 60% জল অপচয় হয়ে গেল। কিন্তু ইতিমধ্যে ভারতের কৃষিক্ষেত্রে একটা পরিবর্তন ঘটেছিল, সেটা হচ্ছে যে আমাদের দেশের কৃষকরা খুব সচেতনভাবে শুকা এলাকায় ধানের চাষ করতেন না, তারা শুকা এলাকায় জোয়ার বাজরা রাগি এইসব ফসলের চাষ করতেন, যেখানে বন্যা বেশি জল বেশি বাংলার মতো নিচু এলাকা সেখানে ধানের চাষ হতো। এবার সর্বত্র যখন ধানের চাষ আরম্ভ হলো এবং দেশজ বীজগুলোকে সরিয়ে যখন আমরা বিদেশ থেকে বীজ আনলাম সেগুলো অনেক বেশি জলের চাহিদা, ফলে ওই জলের চাহিদা মেটাতে গিয়ে আমরা ভূগর্ভের জলস্তরে হাত দিলাম। এই ভূগর্ভে জলস্তরে হাত দেওয়াতে যেটা হলো, দেশ জুড়ে ভূগর্ভের জলস্তর নাপতে আরম্ভ করলো, আর এই বাংলায় কোথাও কোথাও আর্সেনিকের বিষ, কোথাও ফ্লোরাইডের বিষ, কোথাও জলের লবণতা। পাশাপাশি আরেকটা ঘটনা ঘটলো, নদীতে কী প্রভাব পড়ল দেখুন, যে নদীগুলো সারা বছর বহমান সেই নদীগুলো বর্ষায় জল পায় বৃষ্টির জল,

0: বৃষ্টির সময় প্রকৃতির এমন সুন্দর প্রকৌশল যে বৃষ্টির সময় যে জলটা ভূগর্ভে প্রবেশ করে সেইখান থেকে একটা অদৃশ্য স্রোত শুখা মরশুমে নদীর দিকে বয়ে আসে, যেটাকে ইংরেজিতে বলি আমরা বেস ফ্লো বা এফ্লুয়েন্ট সিপেজ, তারা নদীকে বাঁচিয়ে রাখে। এই বাঁচিয়ে রাখাটাও কিন্তু বিঘ্নিত হল যখন ভূগর্ভ থেকে আমরা প্রচুর জল তুলে নিয়ে সেচের কাজে ব্যবহার করতে আরম্ভ করলাম। তৃতীয় যে সমস্যাটা হলো যে এই ভূগর্ভের জল চিরকাল গঙ্গার মতো নদীকে বাঁচাতে পারে না, তখন প্রকৃতির আরেকটা ভারসাম্য আছে, সেটা হচ্ছে এই ধরুন অক্টোবর মাস থেকে মার্চ মাস পর্যন্ত ভূগর্ভের জলস্তর এসে গঙ্গাকে বাঁচিয়ে রাখে। মার্চ মাসের শেষের দিকে ভূগর্ভের জলস্তর এত নিচে নেমে যায় ওখান থেকে আর জল আসছে না, তখন গঙ্গা শুকিয়ে যাওয়ার কথা, কিন্তু গঙ্গা তবু শুকোয় না। কারণ আপনি দেখবেন এপ্রিল মাসের গোড়া থেকে হিমালয়ে জমে থাকা তুষারগুলো গলতে আরম্ভ করে। আপনি যদি লক্ষ্য করেন চারধাম কখন খোলে, অক্ষয় তৃতীয়ার দিন এপ্রিল মাসে, তখন স্নোমেল্ট ওয়াটার অর্থাৎ ওই বরফ গলা জল এসে প্রকৃতির কি অদ্ভুত ভারসাম্য, কখনো বৃষ্টির জল, কখনো ভূগর্ভের জল, কখনো স্নোমেল্ট ওয়াটার বা তুষার গলা জল এসে নদীটাকে বাঁচিয়ে রাখছে। এই শেষেরটা আঘাত পেল এই ক্লাইমেট চেঞ্জ যেটা। আপনি যদি দেখেন ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশনের শেষ রিপোর্টটা, শেষ রিপোর্টটাতে ওরা বলছে 2023 ছিল পৃথিবীর 176 বছরের ইতিহাসে সবচেয়ে উষ্ণতম বছর। বিশেষজ্ঞরা 2015 সালের শেষে সিওপিতে সতর্ক করেছিলেন শিল্প বিপ্লবের সময় অর্থাৎ 1850 থেকে 1900 সালের মধ্যে পৃথিবীর যে গড় উত্তাপ ছিল তার তুলনায় যদি উত্তাপ 1.5 ডিগ্রি থেকে 2 ডিগ্রি বাড়ে তাহলে বাস্তুতন্ত্রে বড় আঘাত লাগবে।
1: প্যারিসের সম্মেলনে
0: ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন শেষ রিপোর্টটাতে বলল যে আমরা 1.46 ডিগ্রি সেন্টিগ্রেডের পৌঁছে গেছি, অর্থাৎ আর 0.04 ডিগ্রি বাড়লেই সেই যে থ্রেশোল্ড বা সীমানা যেখানে সতর্কতা শুরু করেছিলেন সেইখানে অর্থাৎ আমাদের দরজায় ধাক্কা দিতে আরম্ভ করেছে।
1: এখানে একটা কথা বোধ হয় বলা দরকার যে ওই প্যারিস সম্মেলনেই ছোট ছোট দ্বীপ রাষ্ট্রগুলো যেমন সেই মালদ্বীপ বা সেশেলস এরকম দ্বীপ রাষ্ট্রগুলো বলেছিল 2 ডিগ্রি কোনো মতেই নয়, 1.5 ডিগ্রিতে বাড়তে হবে,
0: 1.5 ডিগ্রি
1: যদিও শোনা হয়নি।
0: সেই 1.5 ডিগ্রিতে আমরা দোরগোড়ায় পৌঁছে গেছি। কিন্তু হিমালয়ের হিমবাহগুলো, হিমালয়কে বলা হয় ওয়াটার টাওয়ার অফ ইন্ডিয়া, হিমালয়ের হিমবাহগুলো প্রতি বছর 46 সেন্টিমিটার করে তাদের থিকনেস বা ইয়ে হারাচ্ছে, ফলে জল গড়ে যাচ্ছে। কিন্তু এতে কি হবে, আপনার প্রথম দিকে আপনি কিছু জলের যোগান বেশি পাবেন, তারপরে কিন্তু শুকিয়ে যাবে। পশ্চিমবঙ্গের কথায় যখন আসবো তখন আপনি দেখুন পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতবর্ষের একমাত্র রাজ্য যেটা হিমালয় থেকে দক্ষিণে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ফলে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জের প্রতিবেদনে যে দুটি জায়গাকে সবচেয়ে বেশি বিপন্ন বলে চিহ্নিত করা হয়েছিল তার মধ্যে একটি হচ্ছে পার্বত্য অঞ্চল হিমালয়ের মতো, আরেকটি হচ্ছে উপকূল। আমাদের যে 200 কিলোমিটার পশ্চিমবঙ্গের কোস্টলাইন আছে সেই কোস্টলাইনে আপনি যদি দেখেন একটা অদ্ভুত বৈপরীত্য আমরা কয়েক বছর ধরে লক্ষ্য করছি বা বলা ভালো কয়েক দশক ধরে, সেটা হচ্ছে এই বদ্বীপ গঠিত হয়েছিল জলের সাথে ভেসে আসা পলিস্রোত সঞ্চিত হয়ে, এটাতে 2 কোটি বছর অন্তত লেগেছিল। সে জলকে ক্রমাগত ঠেলে সরিয়ে দিয়ে এই ভূমিভাগ গঠন করেছিল এবং এটা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ এবং পৃথিবীর উর্বরতম বদ্বীপও বটে। কিন্তু গত কয়েক দশকে যদি আপনি লক্ষ্য করেন আমাদের পশ্চিমবঙ্গের উপকূলে যে 10টি দ্বীপ আছে তারা ক্রমাগত সংকুচিত হয়েছে, সাগর এগিয়ে এসে গত 1 শতাব্দীতে অন্তত 250 বর্গ কিলোমিটার ভূমিকে গ্রাস করেছে। যেখানে আপনি আজকে কপিলমুনির আশ্রমটা দেখেন সেখানে আমি 1780 সালের জেমস রেনেলের ম্যাপের সাথে যখন তুলনা করছিলাম সমুদ্র অন্তত 7 থেকে 8 কিলোমিটার এগিয়ে এসছে। আর যেটা হয়েছে সেটা হচ্ছে যে সমুদ্র কপিলমুনির আশ্রমটা ক্রমাগত পিছিয়ে এসছে, এটা চতুর্থ মন্দির বলে স্থানীয় লোকেরা বলেন, এখন থেকে সমুদ্র আছে আর বড় জোর 100 মিটার দূরে। যে জায়গাগুলো তার পূর্ব দিকে আছে ধরুন নামখানা, জিপ্লক, ধনচি, সর্বত্র কিন্তু দ্বীপগুলো ক্রমশ সংকুচিত হচ্ছে। অর্থাৎ যে পলিস্রোত সাগরকে ঠেলে সরিয়ে আপনার এই দ্বীপ গঠন করত তারা ক্রমশ দুর্বল হয়েছে, কারণটা খুব স্পষ্ট।
1: এইখানে একটা কথা জানতে চাইব, সেটা হচ্ছে যে দীর্ঘদিন আপনি অধ্যাপনা করেছেন এবং পড়াতে গিয়ে ছাত্রছাত্রীরা যারা এসব বিষয়ে পাঠ নিয়েছে পরবর্তীকালে তাদের মধ্যে কেউ কেউ হয়তো প্রশাসনেও গিয়েছে, তাদের মধ্যে সেই বোধ নিয়েই গিয়েছে যেটা তারা কলেজে শিখেছে ইউনিভার্সিটিতে শিখেছে। এবার এরা যখন প্রতিষ্ঠানে কাজ করছে, প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানই হোক না কেন, তারা তো এইভাবেই নদীর ব্যবহার চাইছে, বিকল্প ব্যবহার তো খুঁজে

0: পাওয়া যাচ্ছে না, হয়তো কোনো কোনো মত আছে। যেমন যখন আমরা সুমাখারের বই পড়েছিলাম স্মল ইজ বিউটিফুল, সেই সময় থেকে শুরু করে বিকল্প মতগুলো রয়ে গেছে কিন্তু তার প্রয়োগ নেই। এখন একাধারে একজন প্রশাসক এবং আপনাকে আমি দার্শনিক বললেও ভুল হবে না, কেননা নদী বিষয়ে আপনার যে দর্শন সেটা আমাদের অনেককেই ছুঁয়ে যায়। কিভাবে দেখেন যে একদিকে আপনি বলছেন যেটা খারাপ হচ্ছে, এই অবস্থায় পৌঁছে গেছে, আরেকদিকে একটা বিকল্প কিছু দরকার উল্টনোর জন্য, কিন্তু যারা ছাত্রছাত্রী তারা যদি একটা চাকরি খুঁজতে যায় তারা সেই প্রতিষ্ঠানেই কাজ খুঁজবে যেখানে নদীকে বাঁধা হয়, নদীর জলকে আটকানো হয়, কি বলবেন সেই জায়গাটায়?
1: একটা কথা বলে রাখি, যে দর্শনের কথা আমি বলছি এই দর্শন হয়তো জন্ম দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর 1922 সালে যখন তিনি মুক্তধারা লিখছেন। পরবর্তীকালে ইউরোপে যে নতুন ধারণার জন্ম হয় এটাকে বলে ইকোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং। অষ্টাদশ শতাব্দীর শেষে ইংল্যান্ডে যে শিল্প বিপ্লব হয়েছিল সেখান থেকে যে ইঞ্জিনিয়ারিংটা জন্ম হয় সেটা হচ্ছে কিছু কিছু প্রকৌশলীর মনে এই উদ্যোগের জন্ম নেয় যে আমরা প্রকৃতিকে বদলে দেব এবং সেটা মানুষের ভালোর জন্য করব। এখন যখন আমরা বুঝতে পারছি যে কিছু কিছু ভুল হয়েছে তখন আমাদের একটা সংশোধনের চেষ্টা করা উচিত। আপনি যে প্রশ্নটা করেছেন, আমি যেটাকে যেভাবে দেখি, আমি প্রতি বছর অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউটে যেসব আইএএস অফিসাররা নতুন জয়েন করেন তাদের একটা ট্রেনিং হয়, প্রতি বছর আমার একটা ক্লাস থাকে, যে সেটা হচ্ছে যেহেতু ওরাই শেষ পর্যন্ত জেলায় গিয়ে এইসব প্রকল্প রূপায়ণ করবে, সিদ্ধান্ত নেবে, সেই জন্য ওদেরকে আমি বোঝাবার চেষ্টা করি। দেখুন, যদি সুন্দরবনের কথা সহজ করে বলি, যে সুন্দরবনের বাঁধগুলোতে কী হয়েছে, সেটা হচ্ছে যে 50 লক্ষ মানুষের বসতি, যেখানে ওই বাঁধগুলো না থাকলে পুরো দ্বীপগুলো জলের তলায় চলে যাবে। এখন আমি যদি ওদেরকে বলি যে ওই বাঁধগুলো সব তুলে ফেলুন, তাহলে তো এই 50 লক্ষ মানুষকে ওখান থেকে সরিয়ে নিতে হবে। কিন্তু আমি যেটা বলার চেষ্টা করি যে দেখুন, নদী সুন্দরবনের নদীগুলোর একটা চরিত্র আছে, সেটা জোয়ারে প্রসারিত হয়, ভাটায় সংকুচিত হয়। সাহেবরা একটা ভুল করে ফেলেছিল, সেটা হচ্ছে ওরা যদি জোয়ারের সর্বোচ্চ সীমা যেখানে পর্যন্ত প্রসারিত জল যায় সেখানে বাঁধটা দিত, তাহলে আজকে এত বড় দুঃসময়ের মুখোমুখি হতে পারত। কিন্তু ওরা জমিকে বেশি করে উদ্ধার করার জন্য ওরা যেখানে ভাটার নিম্ন সীমা সেই বরাবর বাঁধটা দিল। এইবার যেটা হলো, নদী খাতে ক্রমশ পলি জমে জমে নদী উঁচু হয়ে উঠেছে। আপনি ভরা জোয়ারে যদি সুন্দরবনে যান আপনি দেখবেন আপনার লঞ্চ যে উচ্চতায় আছে তার থেকে গ্রাম নিচে আছে। এখন এই বাঁধ তো তুলে ফেলা যাবে না, তাহলে যেটা করতে হবে, যেখানে আমরা এখনও বাঁধ দিইনি সেই জায়গাটায় অন্তত ওই বিজ্ঞানটা আমাদের মাথায় রাখা উচিত যে জোয়ারে যে পর্যন্ত প্রসারিত হয় আমি সেই পর্যন্ত সেখানে বাঁধ দিতে পারি। দ্বিতীয় হচ্ছে, যদি কোথাও বাঁধ ভেঙে যায় তাহলে সেচ দপ্তর একটা সার্কিট এম্ব্যাকমেন্ট দেয়। সার্কিট এম্ব্যাকমেন্ট মানে ওই ভাঙা জায়গাটা থেকে একটু পিছিয়ে গিয়ে একটা গোলাকার অর্ধবৃত্তাকার আরেকটা বাঁধ দেয়। আমরা বলছি যে 21-এ যখন ইয়াসের ভয়ঙ্কর ঝড়টা হলো, সুন্দরবনে ভয়ঙ্কর বিপর্যয় হলো, তখন একটা কমিটি গঠন করেছে, আমি তার নেতৃত্বে ছিলাম, 21 জন 22 জন বিশেষজ্ঞ। আমরা বললাম যে দেখুন, ওই জায়গাটাকে অন্তত ছেড়ে রাখি, ওই জায়গাটায় যেন আর মানুষের বসতি না, ওখানে পলিকে নদীকে খেলতে দেওয়া যায়। আসলে নদীর একটা খেলাঘর লাগে যেখানে ও জোয়ারে প্রসারিত হবে, ভাটায় সংকুচিত হবে। এবং আরও যদি লক্ষ্য করে দেখেন, সুন্দরবনে যে বিরল বাস্তুতন্ত্র ম্যানগ্রোভ সেটাও কিন্তু খেলা করে ওই ইন্টারটাইডাল স্পেসের উপরে, ফলে ওই ইন্টারটাইডাল স্পেসটা আমরা দখল করে ফেলেছি। সবটা ফিরিয়ে দেওয়া যাবে না, কিন্তু যতটা ফিরিয়ে দেওয়া যায় ততটা ফিরিয়ে দিতে হবে।
0: শ্রোতা বন্ধুরা, এই আলোচনা বহুক্ষণ চলতে পারে, কিন্তু এটা আমরা জানি যে কোথাও একটা ঘড়ির দিকে তাকিয়ে ইতি টানতে হয় আলোচনায় অনুষ্ঠানে। আজকে অধ্যাপক কল্যাণ রুদ্র তার ব্যস্ত সময়ের মধ্যে থেকে আমাদের কিছুটা দিয়েছেন, আমাদের জানালেন এমন অনেক কথা যার হয়তো কিছু কিছু বিভিন্ন সময় আলোচিত হয়েছে, তাকে ধন্যবাদ জানাই। শেষ করি আজকের
2: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি FTA আগামী 20 অক্টোবর কার্যকর হবে। কানাডার সঙ্গে সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি SEPA সংক্রান্ত আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে দুই দেশ সম্মত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক T-72 এবং T-90 ট্যাঙ্কের জন্য অক্সিলারি পাওয়ার ইউনিট APU কেনার লক্ষ্যে অ্যাকিউরেট ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল প্রাইভেট লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ হাইস্পিড অ্যাক্সেস কন্ট্রোলড জাতীয় সড়কের পরিকল্পনা ও নকশা প্রণয়নের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে। মৎস্যক্ষেত্রের উন্নয়নে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে প্রায় 9 কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে। রাশিয়ায় পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া 57.83% ভোট পেয়ে এগিয়ে আছে। এশিয়ান গেমসে শুটিংয়ে ভারত আজ 3টি পদক পেয়েছে।

0: ব্যাডমিন্টনে ভারত পৌঁছেছে কোয়ার্টার ফাইনালে। আসি বিস্তারিত খবরে। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি FTA আগামী 20 অক্টোবর কার্যকর হবে। নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানান, এই চুক্তির ফলে নিউজিল্যান্ড ভারতের রপ্তানি করা পণ্যের 100% শুল্কমুক্ত প্রবেশাধিকার নিশ্চিত হবে। আগামী 4 থেকে 5 বছরে দুদেশের পণ্য ও পরিষেবা সংক্রান্ত বাণিজ্য প্রায় 35,000 কোটি টাকায় নিয়ে যাওয়ার লক্ষ্যে এই কৌশলগত অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, বাড়বে অর্থনৈতিক অংশীদারিত্ব। শ্রী গোয়েল বলেন, এই চুক্তির ফলে দেশের MSME, কৃষক, হ্যান্ডিক্রাফট এবং হ্যান্ডলুম শিল্পীরা উপকৃত হবেন। এই চুক্তির অধীনে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ খাতে নিউজিল্যান্ড ভারতে 2 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবে বলে মন্ত্রী জানিয়েছেন।
1: It is an important moment for our businesses, for our farmers, for our exporters and MSMEs, for our professionals and consumers who will all benefit from the commitments undertaken in this agreement. It provides duty-free access to 100% of our exports to New Zealand right from entry into force and also facilitates significant investments of $20 billion over the next 15 years from New Zealand to India.
0: ভারত ও কানাডা সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা সংক্রান্ত আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছে। আগামী 5 অক্টোবর এই চুক্তি নিয়ে পরবর্তী দফার আলোচনা শুরু হবে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, আগামী 90 দিন দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সময় হয়ে উঠতে পারে। প্রতিরক্ষা মন্ত্রক T-72 এবং T-90 ট্যাঙ্কের জন্য অক্সিলারি পাওয়ার ইউনিট APU কেনার লক্ষ্যে অ্যাকুরেট ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল প্রাইভেট লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। নতুন দিল্লিতে 586 কোটি টাকার বিনিময়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রকের সচিব রাজেশ কুমার সিং। মন্ত্রক জানিয়েছে, এই APU হল অগ্নি নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার জন্য বৈদ্যুতিক শক্তি তৈরির বিকল্প উৎস। একই সঙ্গে ফায়ারিং সার্কিট, গান স্টেবিলাইজেশন সিস্টেম এবং অন্য ব্যবস্থাপনার কাজেও এটি সহায়ক হবে। ভারত ও মঙ্গোলিয়ার 18 যৌথ সামরিক মহড়া নোমাডিক এলিফ্যান্ট আজ শুরু হয়েছে। উত্তরাখণ্ডের পিথোরাগড়ে ফরেন ট্রেনিং নোডে এই মহড়া আগামী মাসের 3 তারিখ পর্যন্ত চলবে। ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে পল্টন স্তরের বার্ষিক মহড়া নোমাডিক এলিফ্যান্ট প্রতিবছর আয়োজন করা হয়। এবারের মহড়ায় ভারতীয় সেনাবাহিনী এবং মঙ্গোলিয়ার সশস্ত্র বাহিনীর 45 জন করে জওয়ান অংশ নিচ্ছেন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, রাষ্ট্রসংঘের বিধান অনুযায়ী শহরতলী ও পার্বত্য এলাকায় সন্ত্রাসবাদ বিরোধী অভিযান পরিচালনার কাজে দুদেশের যৌথ সামরিক সক্ষমতা বাড়ানোই এর মূল লক্ষ্য। জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ হাইস্পিড অ্যাক্সেস কন্ট্রোল জাতীয় সড়কের পরিকল্পনা ও নকশা প্রণয়নের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক জানিয়েছে, আগামী দিনে তৈরি হতে চলা 4 ও 6 লেনের সমস্ত গ্রিনফিল্ড এবং ব্রাউনফিল্ড হাইস্পিড অ্যাক্সেস কন্ট্রোলড জাতীয় মহাসড়কের ক্ষেত্রে এই নির্দেশিকা প্রযোজ্য হবে। দ্রুতগতির জাতীয় মহাসড়ক করিডরের অভিন্ন ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট বা DPR তৈরি করাই এই নির্দেশিকার মূল লক্ষ্য। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশের কয়েকটি গুদাম থেকে ঘুষ নেওয়ার অভিযোগে মন্ত্রকের একটি মার্কেটিং অফিসারকে অবিলম্বে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন। ভৈরন্দা তহসিলের একটি গুদাম পরিদর্শনের সময় ওই আধিকারিক 1 লক্ষ টাকা এবং বেড়াখেরি গ্রামের অপর একটি গুদাম থেকে 60,000 টাকা দাবি করেন। ভর্তুকির আবেদন দ্রুত মঞ্জুর করে দেওয়ার বিনিময়ে এই অর্থ চাওয়া হয়েছিল বলে অভিযোগ। জাতীয় বয়োবৃদ্ধ সহায়তা যোজনার অধীনে 2017-18 অর্থবর্ষ থেকে 2025-26 পর্যন্ত 8,53,000 বেশি প্রবীণ নাগরিক উপকৃত হয়েছেন। তাদের মধ্যে বিতরণ করা হয়েছে 46 লক্ষেরও বেশি সহায়ক সরঞ্জাম। সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক জানিয়েছে, অটল বয়ো অভ্যুদ্ধায় যোজনা অভয়ের আওতায় প্রবীণ নাগরিকদের চলাফেরার সুবিধা, স্বনির্ভর জীবনযাপন এবং সময়মতো প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। আজকের প্রসঙ্গে এবারে বিষয়ে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি 2026। বিশিষ্ট বন্যপ্রাণ বিশেষজ্ঞ, চিকিৎসক ও পরিবেশবিদ শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আগামীকাল রাত 8টায় গীতাঞ্জলি, DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AI নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় সরকার মৎস্যক্ষেত্রের উন্নয়নে পশ্চিমবঙ্গকে 9 কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে। পাশাপাশি মিশন অমৃত সরোবর প্রকল্পের আওতায় পুরুলিয়া ও বাঁকুড়ার মতো রুক্ষ এলাকায় 6টি অমৃত সরোবর তৈরিরও অনুমোদন দেওয়া হয়েছে। নিউটাউনের তাজতাল কুটিরে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক পর্যালোচনা বৈঠকের পর যৌথ সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মৎস্যমন্ত্রী রাজীব রঞ্জন সিং বলেন, রাজ্যে গত 5 বছরে

0: মৎস্যক্ষেত্রে যে কাজ হয়নি তা মাত্র 4 মাসেই সম্পন্ন হয়েছে।
1: लेकिन आज मुझे खुशी है कि माननीय शुभेंदु अधिकारी जी के नेतृत्व में बंगाल में काम हो रहा है। हम लोगों ने आज समीक्षा किया, पिछले 5 साल में जो काम नहीं हुआ वो पिछले 4 महीने।
0: পশ্চিমবঙ্গ, গুজরাট এবং আসাম এই 3 রাজ্য থেকে মোট 500 টন ইলিশ মাছ প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে রপ্তানি করা হয়েছে বলেও রাজীব রঞ্জন সিং জানান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, পূর্বতন সরকারের সংকীর্ণ রাজনীতির কারণে কেন্দ্রের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প থেকে রাজ্যের মানুষ বঞ্চিত হয়েছে।
2: বিগত সরকার, ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সমস্ত স্কিমগুলি চালু করেছেন তাতে অংশগ্রহণ করেনি অথবা অংশগ্রহণ করে থাকলেও পারফরমেন্স খুব পুয়ার পারফরমেন্স ছিল। মাননীয় মন্ত্রী এই রাজ্যে এসেছেন ফিশারম্যান ফিশারিজ ডেভেলপমেন্ট করার জন্য, এই রাজ্যের সার্বিক উন্নতির জন্য।
0: শিল্পায়নের পথে পশ্চিমবঙ্গের ভাবমূর্তি বদলানোই এখন রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য। একসময় সিঙ্গুর পরবর্তী পরিস্থিতির জেরে শিল্পপতিদের মধ্যে যে অনীহা তৈরি হয়েছিল তা কাটিয়ে নতুন বিনিয়োগ টানতে দেশ বিদেশে সক্রিয় প্রচার চালানো হবে বলে স্বপন দাশগুপ্ত জানিয়েছেন। কলকাতায় আজ ICMAI আয়োজিত রাইজ বেঙ্গল পাওয়ারিং দ্য জার্নি টুয়ার্ডস বিকশিত ভারত @2047 অনুষ্ঠানে যোগ দিয়ে অর্থমন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেও বিভিন্ন জায়গায় গিয়ে শিল্পপতিদের সঙ্গে বৈঠক করছেন। এদিকে রাজ্যের শিল্প বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে আলাপ আলোচনার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মুম্বাই গিয়েছেন। সেখানে শিল্পপতি অনন্ত আম্বানির সঙ্গে তিনি বৈঠক করবেন। পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়া ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ব্যক্তিদের আবেদনের দ্রুত নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশন বিচার বিভাগীয় ট্রাইব্যুনালের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গে 19টি ট্রাইব্যুনাল কাজ করছে, তা বাড়িয়ে অন্তত 42টি করার প্রস্তাব নিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করা হবে বলে কমিশন সূত্রে জানা গেছে। ঝাড়খণ্ডে জাতীয় তদন্ত সংস্থা NIA বিভিন্ন মামলা শুনানির জন্য রাঁচিতে আরও 2টি বিশেষ আদালত গঠন করা হয়েছে। বিচার বিভাগীয় কমিশনের জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে, 2টি বিশেষ আদালতেরই কাজের পরিধি হবে গোটা ঝাড়খণ্ডে। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আজ কামরূপ জেলার ইসরো টেলিমেট্রি ট্র্যাকিং ও কমান্ড নেটওয়ার্ক ইস্ট ট্র্যাকের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। অনুষ্ঠানে তিনি বলেন, এর ফলে ভারতের মহাকাশ কর্মসূচিতে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। রাজস্থানের 309টি পুরসভার মধ্যে 301টিতে নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। 197টি পুরসভায় ভোট গঠন করে ভারতীয় জনতা পার্টি তাদের আধিপত্য প্রতিষ্ঠা করেছে। বিহারের ভাগলপুর জেলার সুলতানগঞ্জ থানার তারেতা নারায়ণপুর গ্রামে আজ বন্যার জলে স্নান করার সময় 6টি শিশু ডুবে মারা গেছে। মৃত শিশুদের সবার বয়স 10-12 বছরের মধ্যে। তারা সুলতানগঞ্জ নগর পরিষদের 27 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। দুবাইয়ের শাসক এবং সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মকতুমের ছোট ভাই শেখ আহমেদ বিন রশিদ আল মকতুম প্রয়াত, বয়স হয়েছিল 76 বছর। এই ঘটনায় সংযুক্ত আরব আমিরাতে 10 দিনের সরকারি শোক ঘোষণা করা হয়েছে। রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে যে পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট ডুমার নবম নির্বাচনে ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া 57.83% ভোট পেয়েছে। এই ফলাফল প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ক্ষমতার ওপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখতে সহায়তা করবে। এশিয়ান গেমসের শুটিংয়ে ভারত আজ 3টি পদক পেয়েছে। পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল ব্যক্তিগত ইভেন্টে হিমাংশু ধীল রূপো এবং রুদ্রাংশ পাতিল ব্রোঞ্জ পদক পেয়েছেন। এছাড়া একই প্রতিযোগিতার পুরুষদের দলীয় ইভেন্টেও ভারত 1টি রূপো পেয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এশিয়ান গেমসে পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে রৌপ্য পদক মেলায় হিমাংশু ধীলনকে অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতিও। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি FTA আগামী 20 অক্টোবর কার্যকর হবে। কানাডার সঙ্গে সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি SEPA সংক্রান্ত আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে দুই দেশ সম্মত হয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর আগামীকাল সকাল 6:20।
3: আকাশবাণী মৈত্রী, এখন আগামীকাল মঙ্গলবার 22 সেপ্টেম্বরের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের জানিয়ে দিই। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা আগামীকাল ভারতীয় সময় সকাল 5:56। 6:05 সুচিন্তন দেবেন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। 6:10 প্রথম আলো সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠান। সুরবাহার পরিবেশন করবেন।

সন্তোষ বন্দ্যোপাধ্যায়, রাগ ভিলাস খানি টোরি ও গুনকেলি। 6:30 এই মহাজীবন, নীরজচন্দ্র চৌধুরীর জীবন কথা। 6:40 রবীন্দ্রসঙ্গীত পরিবেশনে তমালিকা গুহ। 6:55 কৃষক বন্ধুদের জন্য আগাছা নিয়ন্ত্রণ বিষয়ে বলবেন অনুপম মুখোপাধ্যায়। 7:05 লোকগীতির অনুষ্ঠান। 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, স্থান নাগাল্যান্ডের ডিমাপুর, উপস্থাপনায় আম্রপালি ঘোষ মিত্র। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় আম্রপালি ঘোষ মিত্র। 8:30 ঐতিহাসিক শহরের কথা, শহর মাদ্রিদ, উপস্থাপনায় শ্রাবণী চট্টোপাধ্যায়, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। 8:45 কথাকার, জন্মশতবর্ষের আলোয় রথীন মিত্র, বলবেন গৌতম সেনগুপ্ত। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে খেয়াল পরিবেশন করবেন রাজশ্রী ঘোষ, রাগ ভাটিয়ার। তবলায় সহযোগিতা করবেন দেবপ্রতিম গঙ্গোপাধ্যায়, হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়। 9:30 শুনবেন মনের মতো গান, উপস্থাপনায় রঞ্জনা মুখোপাধ্যায়। 10:30 রামধনু, প্রথমে ভক্তিগীতি পরিবেশনে সুরজিৎ ভট্টাচার্য, এরপরে বাঁশি পরিবেশনে অমল আচার্য। 11:00 গ্রামীণ মহিলাদের জন্য অনুষ্ঠান, তাল থেকে স্বনির্ভরতা সম্পর্কে রুবি রায় ঘোষের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 11:30 রম্যগীতি, বেলা 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় অর্হণা চক্রবর্তী। 12:30 নাটক বরফের নদী, রচনা সমীর দাশগুপ্ত, প্রযোজনা অজিত মুখোপাধ্যায়। 1:40 বাংলা ব্যান্ডের গান। 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় 2:30, ভারতীয় সময় 3:35 অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর মন নিয়ে, উপস্থাপনায় সঞ্চিতা বটব্যাল। 4:35 অন্বেষা, বিজ্ঞান সংবাদ, এনভায়রনমেন্টাল রোল অফ প্যাস্টোরালিস্ট, এ সম্পর্কে নীলাঞ্জন মিশ্র সাক্ষাৎকার নিয়েছেন শর্মিষ্ঠা সরকার। 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় পৌলমী ঘোষ। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সঞ্জয় হাজরা। 6:20 ক্ষেত খামারের কথা, গলদা চিংড়ির বাচ্চা তৈরি, চাষ ও তার বাণিজ্যিকরণ সম্পর্কে ডাক্তার শৈলেন্দ্রনাথ বিশ্বাসের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 6:50 আপনার স্বাস্থ্য, শুনবেন একটি কথিকা অস্থি সন্ধির পুনর্গঠন, বলবেন ডাক্তার দেবজ্যোতি দত্ত। 7:00 যুববাণী থেকে গল্প বলি শোনো, উপস্থাপনায় সৈকত গুপ্ত। 7:45 কবিকণ্ঠে কবি হরিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপচারিতায় শর্মিষ্ঠা সরকার, শুনবেন প্রথম পর্ব, প্রযোজনা শেহনাজ আব্দুর রউফ। 8:15 এক মাটি এক সুর, লোকশিল্পী তনুশ্রীদের সাক্ষাৎকারের প্রথম পর্ব শুনবেন, সাক্ষাৎকার নিয়েছেন শুভেন্দু বাগ। 9:00 কথায় গানে, উপস্থাপনায় দীপান্বিতা দাস। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 কলকাতা কলতান, সন্দেশের ছাঁচ প্রস্তুতকারকদের নিয়ে অনুষ্ঠান, বাইরে থেকে রেকর্ড করে এনেছেন উৎসব সিনহা। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন রাজশ্রী ঘোষ, রাগ শুদ্ধ কল্যাণ। তাকে তবলায় সহযোগিতা করবেন দেবপ্রতিম গঙ্গোপাধ্যায়, হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়। 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় দীপান্বিতা দাস। 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। এতক্ষণ শুনলেন আকাশবাণী মৈত্রীর আগামীকালের অনুষ্ঠান সূচি, এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ সেতার পরিবেশন করবেন অয়ন।

এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন সীতার বাদন পরিবেশনায় অয়ন সেনগুপ্ত রাগ শঙ্করা। শিল্পীকে সহযোগিতা করেছেন প্রশান্ত দে রায়। এখন উপমহাদেশের খবর।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি রঞ্জনা চৌধুরী। আজকের শিরোনামে রয়েছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে চললেও নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘ সাধারণ সভার ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে তার বৈঠক হতে পারে বলে ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের। কূটনৈতিক সমাধানের আশায় অপরিশোধিত তেলের দাম কিছুটা কমল। ভারত নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি আগামী 20 অক্টোবর থেকে কার্যকর হবে বললেন কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল। টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল TIFFA প্ল্যাটফর্ম প্রাইজ 2026 জিতে নিয়ে নাগা চলচ্চিত্র নির্মাতা থেজিয়া রিওর ছবি আং অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে প্রতিযোগিতার দৌড়ে জায়গা করে নিল। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মিঠু মুখার্জির জীবনাবসান। এশিয়ান গেমসের শুটিংয়ে আজ 3টি পদক পেয়েছে ভারত। এশিয়ান গেমসে ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনালে আগামীকাল মহিলা ও পুরুষ বিভাগে ভারতের মোকাবিলা জাপানের সঙ্গে। আসছি বিস্তারিত খবরে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ইরান সামরিক বাহিনী দাবি করেছে যে আমেরিকা তাদের উপর ফের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। ইরান সতর্ক করে দিয়ে জানিয়েছে

এবার হামলা হলে সমগ্র পশ্চিম এশিয়া অঞ্চলে মার্কিন ঘাঁটি ও স্বার্থ সংশ্লিষ্ট স্থানের ওপর আরও অস্ত্র নিয়ে পাল্টা আঘাত হানা হবে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে চুক্তি না করলে চরম অর্থনৈতিক ও রাজনৈতিক পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন। তবে একই সঙ্গে তিনি নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘ সাধারণ সভার ফাঁকে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে বসারও ইঙ্গিত দিয়েছেন। পরিস্থিতি উত্তপ্ত থাকায় মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিয়ে ভ্রমণ পরামর্শ জারি করেছে ওয়াশিংটন। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল কমে এলেও সম্ভাব্য কূটনৈতিক সমাধানের আশায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত খনিজ তেলের দাম কিছুটা কমেছে। পাশাপাশি ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের রিয়াদ ও জ্বালানি পরিকাঠামো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে, যদিও সৌদি সেনার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করেছে। রাষ্ট্রসংঘ সাধারণ সভার 81তম অধিবেশনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকালে সস্ত্রীক নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সঙ্গে রয়েছে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বিদায় জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশের মন্ত্রিসভার সদস্য ডক্টর আব্দুল মঈন খান, ক্ষমতাসীন দলের নেতারা, ক্যাবিনেট সচিব প্রমুখ। সমুদ্রের জলস্তর বৃদ্ধির জেরে মানব সভ্যতা অস্তিত্বের সামনে যে বিপদ দেখা দিয়েছে সে বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী একটি উচ্চস্তরীয় বৈঠকে বক্তব্য রাখবেন 24 সেপ্টেম্বর। এছাড়াও নিউ ইয়র্কে বিভিন্ন আলোচনা সভায় প্রসূতি ও শিশুদের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে তাঁর সরকারের গৃহীত নানা উদ্যোগের কথা তুলে ধরবেন তিনি। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদে 81তম অধিবেশনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। রাষ্ট্রসংঘ সাধারণ সভায় তিনি ভাষণ দেবেন 26 সেপ্টেম্বর। মার্কিন যুক্তরাষ্ট্রে সফরকালে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠকেও অংশ নেবেন তিনি। এবছর রাষ্ট্রসংঘ সাধারণ সভার অধিবেশন 22 সেপ্টেম্বর শুরু হয়ে শেষ হবে 28 সেপ্টেম্বর। এবারের থিম হল রেস্টোরিং ট্রাস্ট ম্যানেজিং ট্রান্সফরমেশন ইউনাইটেড নেশনস দ্যাট ডেলিভার্স ফর অল। বিভিন্ন দেশের নেতারা রাষ্ট্রসংঘের এই সাধারণ সভার অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের অভিমুখে রওনা হচ্ছেন। রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে এগিয়ে রয়েছে সেদেশের শাসক দল ইউনাইটেড রাশিয়া। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রকাশিত প্রাথমিক ফলাফল অনুযায়ী দলটি সবথেকে বেশি প্রায় 57.5% ভোট পেয়েছে। বাংলাদেশের রাজধানী ঢাকার দক্ষিণ দানিয়া এলাকায় একটি বাজারের প্রবেশপথের কাছে পড়ে থাকা প্লাস্টিকের ব্যাগ থেকে রবিবার সন্ধ্যায় 10টি দেশি বোমা উদ্ধার হয়েছে। এলাকার লোকজন ব্যাগটি পড়ে থাকতে দেখে খবর দেওয়ায় পুলিশকর্মীরা সেখানে পৌঁছে তল্লাশি চালিয়ে বোমাগুলি হেফাজতে নেয়। ঘটনাস্থলে ছুটে যায় বম্ব ডিসপোজাল ইউনিট, পরে এই বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়েছে। ঢাকার যাত্রাবাড়ী এলাকায় গতকালই বিস্ফোরণে এক রিকশাচালক আহত হন। শুক্রবারের প্রার্থনার পর ঢাকার বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বাংলাদেশের রাজধানী ঢাকার কমলাপুর রেল স্টেশনে একটি ট্রেনের এক কামরায় হঠাৎ আগুন লেগে যায়। দমকল কর্মীরা দ্রুত সেখানে পৌঁছে পরিস্থিতি সামলান। ওয়েল্ডিং কাজ করার সময় কোনোভাবে এই বিপত্তি ঘটেছে বলে প্রাথমিক অনুমান, তদন্ত চলছে। ভ্যাঙ্কুভারের ভারতীয় কনসাল জেনারেল, তামিলনাড়ু এবং পুদুচেরির দুই ভারতীয় ছাত্র মনোজ শিবকুমার এবং শ্রীসারন থিরুগ্যান সম্বন্তমের মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশ করেছে। কানাডায় বিমান প্রশিক্ষণ চলাকালীন এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় তারা প্রাণ হারান। সামাজিক মাধ্যমে এক পোস্টে কনসাল জানিয়েছে যে এই কঠিন সময়ে তারা শোক সন্তপ্ত পরিবার ও প্রিয়জনদের পাশে রয়েছে। মরদেহ ভারতে ফিরিয়ে আনার বিষয়ে পরিবারগুলিকে সম্ভাব্য সব ধরনের কনসুলার সহায়তা প্রদানের জন্য কনসুলেট প্রস্তুত রয়েছে। মানবাধিকার সংগঠন বালোচ ইয়াকজেতে কমিটি বালোচ রাজনৈতিক কর্মীদের ওপর অত্যাচার চালানো এবং তাদের কণ্ঠরুদ্ধ করার অভিযোগে পাকিস্তানি কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। সম্প্রতি বালোচ রাজনৈতিক কর্মী গুলজাতি বালোচকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করে তারা এটিকে একটি পূর্ব পরিকল্পিত রায় হিসেবে অভিহিত করেছে। দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের ভাই শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুমের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে শোক সন্তপ্ত পরিবার এবং দুবাইয়ের মানুষজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন তিনি। শুনছেন উপমহাদেশের খবর।

0: ভারত নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি আগামী 20 অক্টোবর বিজয়া দশমীর সময় কার্যকর হবে। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, এই চুক্তির সুবাদে নিউজিল্যান্ডে ভারতের রপ্তানি হওয়া পণ্যের 100% শুল্ক ছাড়ের আওতায় থাকবে।
1: This strategic partnership and the roadmap to 20

0: 30 reflects our shared ambition to deepen this cooperation and includes the aspirational goal of doubling bilateral trade in goods and services to almost 35,000 crore rupees in the next 4 or 5 years. The entry into force of the India-New Zealand Free Trade Agreement will translate this goal into concrete economic outcomes.
1: এই চুক্তি ভারতের ক্ষুদ্র মাঝারি বাণিজ্য সংস্থা, কৃষক এবং কারুশিল্পীদের সামনে নতুন সুযোগের দরজা খুলে দেবে এবং প্রচুর কাজের সুযোগ তৈরি হবে বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী। নিউজিল্যান্ড এই চুক্তির আওতায় 2 লক্ষ কোটি টাকা ভারতে বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন। দেশের বিভিন্ন ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির মধ্যে শ্রীনগরের নিট চত্বরে প্রথম অবজারভেটরি বা মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র চালু হচ্ছে। এর উদ্বোধন হবে আগামীকাল। সেখানে থাকবে শক্তিশালী টেলিস্কোপ। এই মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র গড়ে তোলা হয়েছে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্সের পরামর্শ ও নির্দেশনায়। ভারত মঙ্গোলিয়া যৌথ সেনা মহড়া নোমাডিক এলিফ্যান্টের অষ্টাদশ পর্ব আজ শুরু হয়েছে উত্তরাখণ্ডের পিথোরাগড়ে। বার্ষিক এই মহড়ার আগের পর্বটির আয়োজন হয়েছিল মঙ্গোলিয়ার উলানবাতরে গত বছর মে জুনে। এবছরের মহড়ায় দুদেশ থেকে 45 জন করে সেনাকর্মী অংশ নিচ্ছেন। জোর দেওয়া হবে আধা শহরে এবং পার্বত্য এলাকায় জঙ্গি তৎপরতা মোকাবিলার প্রস্তুতির ওপর। বিষয়টি সম্পন্ন হবে রাষ্ট্রসংঘের বিধি অনুযায়ী। সেনাবাহিনীর জন্য T-72 এবং T-90 ট্যাঙ্কের অক্সিলারি পাওয়ার ইউনিট কেনার জন্য প্রতিরক্ষা মন্ত্রক আজ অ্যাকিউরেট ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলস প্রাইভেট লিমিটেডের সঙ্গে 586 কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই AAPU হল বিকল্প পন্থায় বিদ্যুৎ উৎপাদনের বিশেষ সরঞ্জাম। ফার্মাকোভিজিলেন্স অর্থাৎ ওষুধের বিরূপ প্রতিক্রিয়ার মূল্যায়ন ও নজরদারি সংক্রান্ত বিজ্ঞানের ক্ষেত্রে ভারত বিগত কয়েক বছরে যথেষ্ট স্বনির্ভর হয়ে উঠেছে বলে মনে করেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল। নতুন দিল্লিতে আজ ন্যাশনাল ফর্মুলারি অফ ইন্ডিয়ার সপ্তম সংখ্যাটি প্রকাশ করেন তিনি।
2: We have over the years developed a very strong pharmacovigilance ecosystem which is capable of collecting, processing, analyzing as well as generating the medicines safety data from across the country. And today we have around 1150 ADR monitoring centers which are operational across the country, and we also intend to expand these facilities up to the primary health facility level.
1: পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংক্রান্ত আবেদনের দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ইলেকট্রাল রেজিস্ট্রেশন ট্রাইব্যুনালের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ানোর পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। বর্তমানে রাজ্যে 19টি ট্রাইব্যুনাল কাজ করছে, তা বাড়িয়ে অন্তত 42টি করার প্রস্তাব নিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করা হবে বলে কমিশন সূত্রে জানা গেছে। রাজ্যের 42টি লোকসভা কেন্দ্রের জন্য একটি করে ট্রাইব্যুনাল গড়ে তোলাই কমিশনের লক্ষ্য বলে জানা গেছে। কেন্দ্রীয় সরকার রাজ্যে মৎস্যক্ষেত্রের উন্নয়নে 9 কোটি টাকা অর্থ প্রদান করেছে। পাশাপাশি মিশন অমৃত সরোবর প্রকল্পের আওতায় পুরুলিয়া ও মাকুড়ার মতো রুক্ষ এলাকায় 6টি অমৃত সরোবর তৈরির অনুমোদন দিয়েছে। কলকাতায় আজ রাজ্যের মৎস্যক্ষেত্রের উন্নয়নের বিষয়ে এক পর্যালোচনা বৈঠকের পর যৌথ সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মৎস্যমন্ত্রী রাজীব রঞ্জন সিং এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন আজকের বৈঠকে সুন্দরবন সহ রাজ্যের উপকূলীয় এলাকায় এবং উত্তরবঙ্গের ঠান্ডা জলে মাছ চাষ, মৎস্যজীবীদের কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণদান, প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় আরও বেশি মাত্রায় মৎস্যজীবীদের অন্তর্ভুক্ত করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী বলেন রাজ্যে বিগত 5 বছরে মৎস্যক্ষেত্রে যে কাজ হয়নি তা মাত্র 4 মাসে সম্পন্ন হয়েছে।
3: लेकिन आज मुझे खुशी है कि माननीय शुभेंदु अधिकारी जी के नेतृत्व में बंगाल में काम हो रहा है। हम लोगों ने आज समीक्षा किया, पिछले 5 साल में जो काम नहीं हुआ वो पिछले 4 महीने।
1: টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল TIFF এক ঐতিহাসিক রেকর্ড গড়ে প্ল্যাটফর্ম প্রাইজ 2026 জিতে নিল নাগা চলচ্চিত্র নির্মাতা থেজিয়া রিওর ছবি আং। TIFF এর একমাত্র প্রতিযোগিতামূলক বিভাগ প্ল্যাটফর্ম প্রোগ্রামের জন্য বেছে নেওয়া 12টি ছবির মধ্যে জায়গা করে নিয়েছে আং। 2026 সাল থেকে শুরু হওয়া নিয়ম অনুযায়ী এই পুরস্কার জেতার ফলে ইংরেজি নয় এমন ভাষার ছবি হিসেবে আং এবার সরাসরি একাডেমি অ্যাওয়ার্ডস অর্থাৎ অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বিবেচনার সুযোগ পেয়ে গেল। অ্যাওয়ার্ড ঘোষণার সময় জুরি প্রধান পাবলো ট্রাপেরো ছবিটির নতুন দৃষ্টিভঙ্গি, শক্তিশালী নির্মাণ শৈলী এবং একটি অচেনা জগৎকে সুন্দরভাবে তুলে ধরার প্রশংসা করেন। পুরস্কার হাতে নিয়ে থেজিয়ারিও টিআইএফএফ জুরিকে ধন্যবাদ জানান এবং বলেন এই স্বীকৃতি তার কাছে

0: অত্যন্ত বিশেষ কারণ এটি এক আদিবাসী অঞ্চল উপজাতীয় ভাষার ছবিকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরেছে। ঐতিহাসিক এই সাফল্যের পর আঙের পরিচালক থেজিয়ারিও ও তার পুরো টিমকে শুভেচ্ছা জানিয়েছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও। অষ্টাদশ কেরালা আন্তর্জাতিক তথ্যচিত্র স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে কোনো সিনেমার প্রদর্শন আটকানো হয়নি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে তথ্য সম্প্রচার মন্ত্রক। কংগ্রেস সাংসদ শশী থারুরের অভিযোগের জবাবে মন্ত্রক জানিয়েছে, যে ছটি ছবি নিয়ে কথা হচ্ছে সেগুলির আরও বিস্তারিত সারসংক্ষেপ জমা দিতে বলা হয়েছে মাত্র। প্রয়াত অভিনেত্রী মিঠু মুখার্জি রবিবার রাতে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। বয়স হয়েছিল 71। ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনি। 1955 সালের 19 জুন কলকাতায় জন্ম তার। 1971 সালে চিত্ত বসুর পরিচালনায় শেষ পর্ব চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনয় জীবনের শুরু। এরপর 1973 সালে দীনেন গুপ্ত ছবি মর্জিনা আবদাল্লাতে মর্জিনার ভূমিকায় তার সাবলীল অভিনয় তাকে খ্যাতির শিখরে নিয়ে যায়। এশিয়ান গেমসের শ্যুটিংয়ে ভারত আজ 3টি পদক পেয়েছে। পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল ব্যক্তিগত ইভেন্টে হিমাংশু ধিমিল, রূপো এবং রুদ্রাঙ্কশ পাতিল ব্রোঞ্জ পদক পেয়েছেন। এছাড়া একই প্রতিযোগিতার পুরুষদের দলীয় ইভেন্টেও ভারত একটি রূপো পেয়েছে। গতকাল মহিলাদের 10 মিটার এয়ার রাইফেল ব্যক্তিগত ইভেন্টে এলাভেনিল ভালারিভান রূপো পেয়েছিলেন এবং একই প্রতিযোগিতায় মহিলাদের দলীয় ইভেন্টেও ভারত একটি রূপো পেয়েছিল। এর ফলে শ্যুটিংয়ে ভারত এখনও পর্যন্ত মোট 5টি পদক পেল। সুচিকা তারিয়াল দেশের প্রথম ক্রীড়াবিদ হিসেবে মিক্সড মার্শাল আর্টসে পদক পেয়েছেন। তিনি 60 কেজি বিভাগে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন। পদক তালিকায় ভারত বর্তমানে 12 স্থানে রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এশিয়ান গেমসে পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে রৌপ্য পদক মেলায় হিমাংশু ধিলোকে অভিনন্দন জানিয়েছেন। এশিয়ান গেমসে পুরুষদের ব্যাডমিন্টনে ভারত বাংলাদেশকে 309 হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। জাপানের ইচিনোমিয়া সিটি মিউনিসিপ্যাল জিমনাসিয়ামে আজ লক্ষ্য সেন বাংলাদেশের আনমান ইবনকে 21-4, 21-12 হারিয়ে এগিয়ে যান। পরে আয়ুষ শেট্টি 21-4, 21-13 সে দেশের গৌরব সিংহকে হারিয়ে জয়ের ব্যবধান বাড়ান। শেষে কিদাম্বি শ্রীকান্ত 21-15, 21-9 জুমার আল আমিনকে জয় নিশ্চিত করেন হারিয়ে। কোয়ার্টার ফাইনালে আগামীকাল ভারত জাপানের মুখোমুখি হবে। খেলায় জিতলে একটি পদক নিশ্চিত করবে ভারত। অন্যদিকে ভারতীয় মহিলা দলও আগামীকাল কোয়ার্টার ফাইনালে জাপানের বিরুদ্ধে কোর্টে নামতে চলেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে চললেও নিউইয়র্কে রাষ্ট্রসংঘে সাধারণ সভার ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে তার বৈঠক হতে পারে বলে ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের। কূটনৈতিক সমাধানের আশায় অপরিশোধিত তেলের দাম কিছুটা কমল। ভারত নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি আগামী 20 অক্টোবর থেকে কার্যকর হবে বলেন কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল TIFF প্ল্যাটফর্ম প্রাইজ 2026 জিতে নিয়ে নাগা চলচ্চিত্র নির্মাতা থেজিয়া রিওর ছবি আং অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে প্রতিযোগিতার দৌড়ে জায়গা করে নিল বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মিঠু মুখার্জির জীবনাবসান। আজকের উপমহাদেশের খবর এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
1: আকাশবাণী মৈত্রী, এখন হারানো দিনের গান, উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়।

কখনো কি ভেবেছেন একদিন আপনার সবচেয়ে আপন মানুষটি হয়তো আপনাকে আর চিনতে পারবেন না, নাম ভুলে যাবেন, মুখ ভুলে যাবেন, শুধু হয়তো আপনার হাতে স্পর্শটুকু তিনি চিনে নেবেন। স্মৃতি হারিয়ে গেলে কি ভালোবাসাও হারিয়ে যায়, নাকি ভালোবাসা থেকে যায় স্মৃতিরও গভীরে? শ্রোতা বন্ধু, আজ 21শে সেপ্টেম্বর ওয়ার্ল্ড অ্যালজাইমার্স ডে। আজ আমরা শুনব ভুলে যাওয়া, হারিয়ে যাওয়া আর ফিরে পাওয়ার গল্প, সিনেমায়, সাহিত্যে এবং অবশ্যই জীবনে। আমাদের জীবনের কিছু যাত্রা নিয়ে যায় নতুন নতুন ঠিকানায়, আর কিছু যাত্রা আমাদের ফিরিয়ে নিয়ে যায় সময় পেরিয়ে ফেলে আসা স্মৃতির কাছে। স্মৃতি বিস্মৃতির পথ ধরে জীবনকে নতুন করে খুঁজে দেখার এই যাত্রায় আজ আপনার সঙ্গে রয়েছি আগামী একটি ঘণ্টা।

আজ ওয়ার্ল্ড অ্যালজাইমার্স ডে। আমরা সকলেই কখনো না কখনো কিছু ভুলে যাই, কখনো কোনো নাম মনে পড়ে না, কখনো চাবি কোথায় রেখেছি ভুলে যাই, আবার কখনো অনেকদিন আগের কোনো ঘটনা মনে করতে একটু সময় লাগে। এগুলো স্বাভাবিক, কিন্তু অ্যালজাইমার্স একটু অন্যরকম। মস্তিষ্কের এমন একটি অসুস্থতা যেখানে ধীরে ধীরে স্মৃতি, চিন্তা করার ক্ষমতা আর দৈনন্দিন কাজ করার যে সক্ষমতা, সেগুলো কমতে থাকে। প্রথমে হয়তো সাম্প্রতিক কথাগুলো মনে থাকে না, একটি কথা বারবার জিজ্ঞেস করা হয়, পরে পরিচিত মানুষ, জায়গা বা প্রতিদিনের কাজও চিনে নিয়ে করতে অসুবিধে হয়। একটি নাম, একটি মুখ, একটি বাড়ি, একটি সম্পর্ক, এভাবে একটু একটু করে কখনো যেন স্মৃতি থেকে নিজেকেই হারিয়ে ফেলেন মানুষ। চিনতে পারেন না খুব কাছের মানুষটিকেও। কিন্তু অ্যালজাইমার্স শুধু যিনি অসুস্থ তার জীবনের গল্প নয়, তার পাশে থাকা মানুষগুলোরও গল্প। যে মেয়েটি প্রতিদিন মায়ের কাছে যায় অথচ মা তাকে আর নাম ধরে ডাকতে পারে না, যে স্বামী সারা জীবন স্ত্রীর হাত ধরে থেকেছেন অথচ একদিন সেই হাতটিকে আর চিনতে পারেন না, তবু সম্পর্ক শেষ হয়ে যায় না, কারণ এ শুধু ভুলে যাওয়ার গল্প নয়। এই অবস্থা আমাদের মনে করিয়ে দেয় একজন মানুষকে শুধু তার নাম, তার স্মৃতি বা তার পরিচয় দিয়ে মাপা যায় না। স্মৃতি হারিয়ে গিয়েও সম্পর্কের দীর্ঘ ইতিহাস থেকে যায় অন্যভাবে, একটি সুরে, একটি স্পর্শে, একটি অভ্যাসে, কিংবা শুধু পাশে থাকার মধ্যে। শ্রোতাবন্ধু, 1957 সালের একটি ছবি, হারানো সুর, উত্তম কুমার, সুচিত্রা সেন। দুর্ঘটনায় স্মৃতি হারান আলোক। না, এ গল্প অ্যালজাইমারের নয়, কিন্তু আমরা তো বলেছি আজ আমরা স্মৃতি বিস্মৃতির পথ ধরে হাঁটব। এ কাহিনীতে রমা তাকে আশ্রয় দেন, নতুন জীবন তৈরি হয়, ভালোবাসা আসে, বিয়ে হয়, এরপর আবারও দুর্ঘটনা। আলোক পুরনো জীবন ফিরে পান, কিন্তু রমা আর তাদের একসঙ্গে কাটানো মুহূর্তগুলো ভুলে যান। রমা কলকাতায় তাকে অনুসরণ করেন, তার বাড়িতে কাজ নেন যাতে কোনোভাবে হারানো স্মৃতি ফিরে আসে। আর এই ছবির একটি গান, একটি সুর বারবার স্মৃতির দরজা খোলার প্রতীক হয়ে ওঠে।

1941 সালে জেমস হিল্টন লিখলেন উপন্যাস র্যান্ডম হার্ভেস্ট। পরের বছর 1942 তৈরি হল ছবি। প্রথম বিশ্বযুদ্ধের এক প্রাক্তন যোদ্ধা যুদ্ধের আঘাতে নিজের অতীতের স্মৃতি হারান। নতুন পরিচয়ে তিনি ভালোবাসা আর নতুনতর জীবন খুঁজে পান। তারপর দুর্ঘটনায় আবারও পুরনো পরিচয় ফিরে আসে আর নতুন জীবনের স্মৃতি হারিয়ে যায়। স্ত্রী তখন তার কাছে আবারও অপরিচিতা। এই কাহিনী নিয়েই হয়েছিল হারানো সুর। আমাদের কোন স্মৃতিটা আসল, যে স্মৃতি নিয়ে আমরা বড় হই, না যে স্মৃতি দিয়ে আমরা ভালোবেসে নতুন জীবন তৈরি করি? সেই দ্বিধাদ্বন্দ্বের মাঝেই হারানো সুর ছবি থেকে এই গানটি।

রাজবি বিভ্রমের গল্প নয়। এখানে গুরুত্বপূর্ণ ছিল আঘাত, শোক, বিচ্ছেদ আর নিজের পুরনো সত্তা থেকে, জীবনের সুখের স্মৃতি থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার গল্প। রিনা ব্রাউন আর কৃষ্ণেন্দু, তাদের প্রেম ভেঙে যায় ধর্মীয় বিভাজনে, পারিবারিক আঘাতে।

কিন্তু ফেলে আসা ভালো লাগার স্মৃতিগুলো বয়ে নিয়ে চলার অর্থ বোধহয় হারিয়ে ফেলে। এই ভুলে যাওয়া, ভুলে যেতে চাওয়া আঘাতজনিত, আঘাতের প্রকাশ, তারই চিহ্ন পরের গানটিতে।

এরিক মারিয়া রিমার্ক তার লেখায় চিকিৎসা শাস্ত্রের অর্থে স্মৃতিবিভ্রম, আলজাইমার্স না সেগুলি নেই, কিন্তু তার চরিত্রেরা অন্যরকম বিস্মৃতির মুখোমুখি। আ টাইম টু লাভ অ্যান্ড আ টাইম টু ডাই, এই উপন্যাসের আর্নস্ট গ্রেবার যুদ্ধের পর যখন ফিরে আসে দেখে তার চেনা শহর ধ্বংস হয়ে গেছে, তার মা বাবা নিখোঁজ, তার শৈশবের পৃথিবী আর নেই। এলিজাবেথের সঙ্গে তার প্রেম ধ্বংসস্তূপের মধ্যে নতুন করে বেঁচে থাকার আশ্রয়। আবার তিনি যখন লিখছেন অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, সেখানেও যুদ্ধের স্মৃতি তরুণ সৈনিকদের এমনভাবে বদলে দেয় যে যুদ্ধের আগের শান্ত জীবন, স্বাভাবিক জীবন তাকে আর তারা মনে করতে পারে না। অতীত শুধু মুছে যায় না, তার বর্তমানও তাদের কাছে কোথায় যেন অপরিচিত হয়ে যায়। শুধু ফেলে আসা স্মৃতিরা জেগে থাকে।

শ্রোতাবন্ধু আরেকটি ছবির কথা বলতে ইচ্ছে করছে, ভিক্টোরিও ডিসিকার সানফ্লাওয়ার। এই ছবিও যুদ্ধ নিয়ে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জিওভান্না, এ কাহিনীর মূল চরিত্র, নারী চরিত্র, সে তার নিখোঁজ স্বামী অ্যান্টোনিওকে খুঁজতে তখনকার সোভিয়েত ইউনিয়নে যান। সেখানে গিয়ে তিনি আবিষ্কার করেন অ্যান্টোনিও যুদ্ধে নিখোঁজ হলেও তিনি বেঁচে আছেন, কিন্তু যুদ্ধের পরে অন্য এক নারীর সঙ্গে নতুন পরিবার গড়ে তুলেছেন তিনি। এখানে স্ত্রীকে ভুলে যাওয়া শুধু স্মৃতিবিভ্রম, সাময়িক স্মৃতিবিভ্রম নয়, এ যেন যুদ্ধ কিভাবে একজন মানুষের অতীত আর বর্তমানকে, পুরনো এবং নতুন স্মৃতিকে বিচ্ছিন্ন করে দেয় তার কাহিনী। যে মানুষটির জন্য এতদিন অপেক্ষা করেছিল জিওভান্না, সে বেঁচে আছে, কিন্তু তাদের পুরনো জীবন কি আর বেঁচে আছে? সেই দিনগুলি আর সেই রকম রইল না।

শ্রোতা বন্ধুরা, এখন সময় আপনাদের জানিয়ে দেবার আগামীকালের হারানো দিনের গান সম্পর্কে। কখনো কখনো রাত মানেই শুধু ঘুম নয়, রাত মানেই কিছু না বলা কথা, কিছু পুরনো স্মৃতি আর একরাশ একাকিত্ব। চারপাশ যখন নিস্তব্ধ হয়ে আসে, তখনই কি মনের ভেতরটা সবচেয়ে বেশি কথা বলে? মনে পড়ে যায় প্রিয় কোনো মানুষকে, হারিয়ে যাওয়া কোনো মুহূর্তকে, আর সে নীরবতার সঙ্গী হয়ে মনের কোণে কোথাও বাজে পুরনো দিনের গান। রাতেই তাই ফিরে দেখা যাক সেই সব অনুভূতিকে, যেগুলো দিনের ব্যস্ততায় কোথাও চাপা পড়ে থাকে। পুরনো গানের সুরে, স্মৃতির মায়ায় আর মনের কিছু না বলা কথায় হারানো দিনের গানে আগামীকাল আপনাদের সঙ্গে থাকবেন মৈত্রী বন্ধু দীপান্বিতা।

শ্রোতা বন্ধু, যারা আমাদের সঙ্গে রয়েছেন কিংবা যারা এখনই মৈত্রী প্রচার তরঙ্গে আমাদের সঙ্গে সংযুক্ত হলেন, তাদের বলি আজ ওয়ার্ল্ড অ্যালজাইমার্স ডে, 21শে সেপ্টেম্বর। তাই স্মৃতি বিস্মৃতি জীবন ফিরে দেখার চেষ্টা আমাদের হারানো দিনের গানে। অ্যালজাইমার্স আসলে শুধু ভুলে যাওয়ার একটি অসুস্থতা নয়, এটি মস্তিষ্কের ধীরে ধীরে বাড়তে থাকা এক পরিস্থিতি যেখানে মানুষের যে স্নায়ুকোষ নিউরন ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে থাকে, নষ্ট হয়ে যেতে থাকে। আমাদের শরীরের অধিকাংশ স্নায়ুকোষ নষ্ট হলে শরীর সেগুলোকে আর সহজে তৈরি করতে পারে না, ফলে স্মৃতি বলুন, চিন্তা বলুন, পরিকল্পনা করার ক্ষমতা কিংবা প্রতিদিনের কাজ করার যে ক্ষমতা আস্তে আস্তে কমে যায়। যেমন ধরুন খাবার খাওয়া, আমাদের কাছে খুব স্বাভাবিক একটি কাজ, কিন্তু ভেবে দেখুন শ্রোতা বন্ধু, অনেকগুলি ধাপ আছে এর। খাবার চিনতে পারা, খাবারের থালায় খাবার নেয়া, চামচ কিংবা হাত দিয়ে খাবার মুখের কাছে নিয়ে যাওয়া, মুখে তোলা, মুখে দেওয়া, চিবনো এবং তারপর সে চিবনো খাবার গিলে ফেলা। অ্যালজাইমার্স এমন একটি অসুস্থতা যেখানে এর অগ্রগতির সঙ্গে সঙ্গে মানুষটি হয়তো খাবার সামনে আছে এটি বুঝতে পারছেন, কিন্তু ঠিক কিভাবে শুরু করবেন, কিভাবে হাতের কাছে খাবার নিয়ে আসবেন কিংবা হাতে ধরা খাবারকে মুখে নিয়ে যাবেন, ঠিক পরের ধাপটি কি, তারপরে কি করতে হবে, এমনকি শেষ পর্যন্ত মুখে খাবার নিয়ে গেলেও সেই খাবার যে চিবিয়ে গিলে ফেলতে হবে, এই ধাপগুলি তারা আস্তে আস্তে ভুলে যান। তাই শুধু কি মনে আছে সেটা নয়, কিভাবে একটি পরিচিত কাজ করতে হবে সেই স্মৃতি আর পরিকল্পনার ক্ষমতাও ধীরে ধীরে হারিয়ে যায়। অ্যালজাইমার্স শুধু যে মানুষটি এই অসুস্থতার শিকার তার কথা নয়, তার পাশে যারা আছেন, তার পাশে থেকে সাহায্য করছেন যারা আপনজনেরা, তাদের প্রত্যেকের কথা, তাদেরও জীবনের গল্প। চলে আসি আরেকটি বাংলা ছায়াছবিতে, দ্বীপ জেলে যাই, 1959 সালের ছবি। এ ছবি আমাদের আরও গভীর মনস্তত্ত্বে নিয়ে যায়। সুচিত্রা সেন যে ভূমিকায় অভিনয় করেছেন, একজন নার্স, মানসিকভাবে বিপর্যস্ত যারা, সেই সব রোগীদের চিকিৎসার অংশ হিসেবেই একজন রোগীর যে আবেগের জায়গা, তার যে ইমোশনাল ওয়ার্ল্ড, সেখানে তাকে ঢুকতে হয়। রোগী ক্রমশ সুস্থ হয়ে ওঠার পথে এগোয়ে, কিন্তু রাধা নিজের আবেগে তার সঙ্গে মানসিকভাবে জড়িয়ে যান। এখানে ভুলে যাওয়া মানে স্মৃতি হারানো নয়, অন্যের যন্ত্রণা সামলাতে গিয়ে নিজের সত্তাকে হারিয়ে ফেলা। এখানেই যারা স্মৃতি বিভ্রমের শিকার, যারা হারিয়ে যাওয়া স্মৃতির শিকার, তাদের আপনজনেদের কথা বড় বেশি করে মনে হয়।

এবার চলে আসি আরেকটি গল্পে, স্টিল অ্যালিস, সত্যিকারের অ্যালজাইমার অসুখ নিয়ে একটি ছবি। এই ছবির মূল চরিত্র অ্যালিস ধীরে ধীরে বুঝতে পারেন তার স্মৃতি, তার ভাষা, তার পরিচিত পৃথিবী বদলে যাচ্ছে। এক ভয়ঙ্কর প্রশ্নের মুখোমুখি অ্যালিস, আমার স্মৃতি যদি আমাকে ছেড়ে যায়, আমি তাহলে কে? আমরা নিজেদের সম্পর্কে যে গল্প বলি তার বড় অংশই কিন্তু স্মৃতি। একজন মানুষের মূল্য তার চিন্তা, তার বোধশক্তি দিয়ে কি সত্যিই মাপা যায়? তার ইতিহাস, তার স্মৃতি মুছে গেলেও সে তো থেকেই যায়, তাই না?

ডাক্তারবাবুর কাছে এসেছেন বয়স্ক এক মানুষ, বছর 70। ধারালো ছুরিতে হাত কেটে গেছে গভীর হয়ে। ডাক্তারবাবু ওষুধ লিখে দিয়ে বললেন, নার্সরা যা কিছু করার করবেন, আপনি কিন্তু ওষুধ খেয়ে অপেক্ষা করে যাবেন। সুগার আছে তো, রক্ত বন্ধ হতে দেরি হবে, পুরোপুরি যে থেমেছে আমাদের বুঝে নিতে হবে। ওষুধ খেলেন কিন্তু ইতস্তত করেন ভদ্রলোক। অনেকক্ষণ হলো এসেছি তো, আসলে এখন তো রক্ত বেরোচ্ছে না, এবার যেতে পারি না। না, আপনি যেতে পারবেন, কিন্তু আপনাকে বলছি আর একটু থেকে যেতে, ডাক্তারবাবু বলেন। অস্থির হয়ে ওঠেন ভদ্রলোক, ঘড়ির দিকে তাকান, ডাক্তারের চোখ এড়ায় না। মনে মনে ভাবেন, অসুবিধে পড়লে রোগীরা ডাক্তারের কাছে আসে, কিন্তু একটু সামলে নিতেই নিজেরাই সব সিদ্ধান্ত নিয়ে নেয়। দেখে দেখে এতদিনে গা শোয়া হয়ে গেলেও একবার প্রশ্ন করলেন ডাক্তারবাবু, কি ব্যাপার বলুন তো, এত অস্থির হচ্ছেন কেন, এত তাড়া কিসের? একটু হাসার চেষ্টা করেন, ম্লান হাসি। আমার আর কাজ কি বলুন, রিটায়ার্ড মানুষ, তাহলে একটু অপেক্ষা করে যান না। আসলে আমার স্ত্রী অপেক্ষা করে থাকবেন, একা আছেন বুঝি বাড়িতে? না না, ঠিক সেজন্যে নয়, প্রায় বিকেল 4টে হয়ে এলো তো, এই বিকেলবেলার চাটা আমরা একসঙ্গে খাই, অনেক বছরের অভ্যেস। একদিন বিকেলে চা খেতে দেরি হলে পৃথিবী কি রসাতলে যাবে? বুঝতে পারেন না ডাক্তার। জিজ্ঞেস করেন, খুব বিরক্ত হবেন বুঝি, রেগে যাবেন? দীর্ঘশ্বাস চাপার চেষ্টা করে ভদ্রলোক বলেন, না না, সেসব কিছুই হবে না, আসলে সে তো জানেই না আমি কে। তার মানে অ্যালজাইমার, অনেকদিন আমাকে চিনতেই পারে না, আজ অনেকদিন। এমন উত্তরের জন্য তৈরি ছিলেন না ডাক্তারবাবু, তবু প্রশ্নটা আচমকা বেরিয়েই গেল। আপনার স্ত্রী জানেন না আপনি কে, তবু একদিন একটু দেরি করাও যাবে না? ডাক্তারবাবুর দিকে একবার তাকালেন ভদ্রলোক, মুখে ম্লান হাসি। তারপর চেয়ারটা ছেড়ে উঠে যেতে যেতে বললেন, ঠিক ঠিক ডাক্তারবাবু, ও জানে না আমি কে, কিন্তু ডাক্তারবাবু আমি তো জানি ও আমার কে।

স্মৃতি বিস্মৃতি নিয়ে যখন কথা হচ্ছে, আরেকটি ছবির কথা বলি। ইউ বিদেশি ছবি, পরিচালনা ছিলেন মাইকেল কন্ট্রি, চিত্রনাট্য শার্লি কফম্যানের। এখানে দুটি চরিত্র, জোয়েল আর ক্লেমেন্টাইন, একে অপরকে ভালোবাসত, কিন্তু সম্পর্কের অনেক কষ্ট আর তিক্ততার পর ক্লেমেন্টাইন এমন এক প্রতিষ্ঠানের সাহায্য নিল যারা মানুষের মস্তিষ্ক থেকে নির্দিষ্ট স্মৃতি মুছে দিতে পারে। সে জোয়েলকে তার স্মৃতি থেকে মুছে ফেলতে চায়। জোয়েল বিষয়টি জানতে পেরে একই কাজ করার সিদ্ধান্ত নিল। ঘুমের মধ্যে একে একে ক্লেমেন্টাইনকে ঘিরে তার যে স্মৃতি, সেগুলো মুছে যেতে থাকল। কিন্তু আস্তে আস্তে সব স্মৃতি যখন হারিয়ে যাচ্ছে, তখন জোয়েল বুঝতে পারে সে আসলে তাকে হারাতে চায় না। সে তার মনের মধ্যে এমন একটা জায়গায় ক্লেমেন্টাইনকে তার সব স্মৃতিকে লুকিয়ে ফেলতে চাইল যাতে সে স্মৃতি মুছে না যায়। সম্ভব হয় না, দুজনেই একে অপরকে ভুলে যায়, আবার নতুন করে দেখা হয়, দুজনে আবার দুজনকে ভালোবাসে, নতুন করে আবার শুরু হয় সম্পর্ক। এই ছবি, ছবির নাম ইটার্নাল সানশাইন অফ দ্য স্পটলেস মাইন্ড, এই ছবি একটা প্রশ্ন তুলে দিয়েছিল, স্মৃতি মুছে ফেললে কি ভালোবাসাও মুছে যায়। এই ছবিতে স্বাভাবিকভাবে নয়, নিজে থেকে চেয়ে স্মৃতি মুছে দেওয়ার আশ্চর্য গল্প বলা হয়েছিল। আর যখন এই মুছে দেওয়া মস্তিষ্কের কোষ করতে থাকে, স্নায়ু কোষ করতে থাকে, সেই পরিস্থিতিতেও এই প্রশ্নই আমাদের হৃদয়ের দোলাচল তৈরি করে। যে মানুষটি আজ আপনাকে চিনতে পারছেন না, তিনি কি সত্যিই আপনাকে ভুলে গেছেন, নাকি তার ভেতরে কোথাও আপনার সঙ্গে কাটানো জীবন এখনো রয়ে গেছে?

এরিক মারিয়া রিমার্কের মানুষ যুদ্ধের পরে হারানো পৃথিবীতে ফিরে আসে। সানফ্লাওয়ারের জিওভান্না হারানো মানুষকে খুঁজে পায়, যদিও আগের জীবনকে আর পায় না। র্যান্ডম হার্ভেস্টের মানুষ এক জীবনের স্মৃতি ফিরে পেয়ে আরেক জীবন হারায়। হারানো সুরের রমা তার ভালোবাসার মানুষের স্মৃতিতে নিজেকে ফিরিয়ে আনতে চান। আর অ্যালজাইমার্স, সেখানে মানুষের পরিবার দেখে একজন প্রিয় মানুষ ধীরে ধীরে স্মৃতির ভেতর থেকে দূরে সরে যাচ্ছেন। তবু মানুষটি একজন প্রিয় মানুষ, কোনো একদিন হয়তো তিনি নাম মনে রাখতে পারবেন না, মুখও চিনবেন না, তবু আমরা তাকে মনে রাখব তার নামের জন্য নয়, তার স্মৃতির জন্য নয়, তার সঙ্গে একদিন যে ভালোবাসার জীবন আমরা ভাগ করে নিয়েছিলাম তার জন্য।

0: শেষ হলো হারানো দিনের গান। আপনাদের সঙ্গে ছিলাম কেয়া মুখোপাধ্যায়। এই সঙ্গে শেষ হলো আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন। আগামীকাল আমাদের প্রথম অধিবেশনের সূচনা ভারতীয় সময় 5:56 বাংলাদেশ সময় 6:28। এখন স্টুডিওর ঘড়িতে 12:05 এবং বাংলাদেশ সময় 12:31:12।
1: আকাশবাণী কলকাতা স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:00 হলো ডিটিএইচ বাংলা পরিষেবা। এখন থেকে রাত 2:00 পর্যন্ত শুনতে পাবেন আধুনিক গান। রাত 2:00 থেকে রাত 3:00 পর্যন্ত ছায়াছবির গানের অনুষ্ঠান। রাত 3:00 থেকে ভোর 4:00 পর্যন্ত শুনবেন নানা রঙের গান। আজ সঙ্গে আছি সুমন শেঠ। এখন আধুনিক গান। আধুনিক গানের প্রথম শিল্পী মান্না দে, গানটির গীতিকার শ্যামল গুপ্ত, সুরকার প্রভাস দে। গানটি রইল আপনার জন্য।

এবারের গানটি গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়, গানটি লিখেছেন গৌরী প্রসন্ন মজুমদার, সুর দিয়েছেন নচিকেতা ঘোষ।

এবারের শিল্পী শিপ্রা বসু, গানটির কথা গৌরী প্রসন্ন মজুমদার, সুর অনুপম ঘটক।

এবারের গানটি গিয়েছেন উৎপলা সেন, গানটির গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার, সুরকার হেমন্ত মুখোপাধ্যায়।

বলে তুমি বলো না রূপের আর এক নাম আগুন কেন মেনেছে সরম দিয়ে সে রূপ ঢেকে বুঝেছি তোমার।

এবারের গানটি গিয়েছেন বাসবী নন্দী, গানটি লিখেছেন শিবদাস বন্দ্যোপাধ্যায়, সুর দিয়েছেন শৈলেন মুখোপাধ্যায়।

এবারে গানটি গেয়েছেন মাধুরী চট্টোপাধ্যায়, গানটি লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায়, সুর নচিকেতা ঘোষ।

0: নিজের কথাও সুরে এবারের গানটি গেয়েছেন নচিকেতা চক্রবর্তী।
1: হাজার বছর আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার। তখন আবার যদি দেখা হয় তোমার আমার, তখন মুখোমুখি আমি আর শৈশব, মাঝখানে ব্যবধান কুড়ি অথবা তিরিশ।

ডিটিএইচ বাংলা পরিষেবায় এতক্ষণ শুনছিলেন আধুনিক গান। আধুনিক গানের অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ হলো। একটু পরেই শুনবেন ছায়াছবির গানের অনুষ্ঠান।

এখন শুনবেন ছায়াছবির গান, প্রথম ছবি মৌচাক, শিল্পী আশা ভোঁসলে।

যতই নারী পুরুষ সাজুক পোশাকে হাফ খাবে, নারীর গড় নারীর ধরন বদলে কি আর যাবে। শাস্ত্র মতে তাই তো নারীর ঘোমটা খোলাও মানা, শাস্ত্র মতে তাই তো নারীর ঘোমটা খোলাও মানা।

0: আগের দিনে মান হলে তো খিল দিত সে গোসা ঘরে
1: গোসা ঘরে গোসা ঘরে,
0: রাগলে এখন আর কথা নেই কোমর বেঁধে ঝগড়া করে। কৃষ্কা বোনের বিবি সে যে চালাও বিবি আনা, তাই কি হয় মেম সাহেব?

0: এজে বড়
1: মোটেই না মোটেই না, নারী পুরুষ সমান সমান আছে যে তার অনেক প্রমাণ।
0: নারী পুরুষ সমান সমান অনেক সাথেও মানতে পারি, লক্ষ্য ব্লেডে কামালে যে উঠবে না তোমার দাড়ি, বুঝলে নারী? ওই লক্ষ্য ব্লেডে কামালে যে উঠবে না তো গোপার দাড়ি।

এবারের গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন সবিতা চৌধুরী ও অনুপ ঘোষাল, ছবির নাম মর্জিনা আবদুল্লাহ।

கொண்டு

borat niye pura borat niye jangole jangole aaye re aaye re aaye gaade gaade। এবারে ছবির নাম স্বয়ং সিদ্ধা, শিল্পী আশা ভোঁসলে।

আলো ছবি থেকে পরপর দুখানি গান শুনলেন অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে। আজকের মতো এখানেই শেষ হলো ছায়াছবির গানের অনুষ্ঠান। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

এখন শুনবেন নানা রঙের গান। প্রথমেই অতুল প্রসাদের গান, শিল্পী কৃষ্ণা চট্টোপাধ্যায়।

শুনছিলেন অতুল প্রসাদের গান, এরপর নজরুল গীতি, শিল্পী সুস্মিতা গোস্বামী।

আর কেউ দারোগা কেউ বা সেপাই করছে কেবল খাই খাই খাই, আর কেউ দারোগা কেউ বা সেপাই করছে কেবল খাই খাই খাই, ওদের খেয়ে খেয়ে ভুরি ভরে না, মোদের হাড় খেয়েছে মাস খেয়েছে, আরে মোদের হাড় খেয়েছে মাস খেয়েছে।

শেষ হলো আপকে লিয়ে, এখন প্রভাতি। আমরা প্রভাতির প্রথম পর্বে শুনব খেয়াল, শিল্পী শোভা ঘোষ, রাগ ভাটিয়ার।

আমরা শুনলাম খেয়াল, শিল্পী ছিলেন শুভ ঘোষ, রাগ ভাটিয়ার। এরপর শুনব বাঁশি, শিল্পী পাঞ্চজন্য দে, রাগ আহির ভৈরব।

0: আমরা শুনলাম বাঁশি শিল্পী ছিলেন পাঞ্চজন্যদে, রাগ আহির ভৈরব। এই সঙ্গে শেষ হল আজকের প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এখন আনন্দধ্বনি।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

মনোময় ভট্টাচার্যের কণ্ঠে শুনলাম হৃদয়ে ছিলে জেকে। আর এই গানটির সঙ্গে শুরু হলো আজকের আনন্দধ্বনি, রবীন্দ্রসঙ্গীত। অনুষ্ঠান আপনারা শুনছেন 107 FM রেনবো এবং নিউজ অন AIR অ্যাপে। এরপর সর্বাণী সান্যাল বৈদ্য।

অদিতি মহসিনের কণ্ঠে শুনলাম আমার সকল দুঃখের প্রদীপ। আমরা শুনছি আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীত। এরপর সুস্মিতা গোস্বামী।

সমবেত কণ্ঠে শুনলাম গ্রাম ছাড়াওই রাঙামাটির পথ। এরপর শ্রেয়া গো ঠাকুরতার কণ্ঠে নিশিদিন মোর পরাণে।